بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار کھلنا সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে আজ বৃহস্পতিবার 28শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 24শে জিলহজ 1447 হিজরি 11ই জুন 2026 খ্রিস্টাব্দ। সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে পল্লিমন্ডল, ফাহমিদা নাহিন অদ্রিলা এবং রুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুজ্জামান, প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রেডি করে শোনানো হচ্ছে এবং এরপর পরই স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ থার্সডে দ্য 28th অফ জ্যৈষ্ঠ, দ্য 24th অফ জিলহজ অ্যান্ড জুন দ্য 11th। নিউজ রেড বাই স্মৃতিরানী সরকার। ফার্স্ট দ্য হেডলাইন্স। Proposed national budget for next fiscal will be placed today. Inflation control, employment and investment growth will be main priorities, says Finance Minister. Government will launch health card to ensure public health care within first 180 days, Prime Minister informs Jatiyo Samshod. Prime Minister stresses on professionalism, unity and discipline to uphold dignity of armed forces. Government to purchase vaccines with assistance of UNICEF. US military launches fresh attack on Iran. Tehran closes Strait of Hormuz completely. And FIFA World Cup Football 2026 kicks off today. Now the details. The national budget for 2026-2027 fiscal year will be placed in the Jatiyo Samshod today. Finance and Planning Minister Amir Khosrow Mahmud Chowdhury will place the proposed budget before the House. The proposed budget will be placed aiming to advance Bangladesh's transition towards a more investment-driven trillion-dollar economy through higher growth targets, regulatory reforms and expanded fiscal measures. The total outlay of the budget is likely to be set at 9.38 lakh crore taka, the largest national budget in the country's history. This will be the first budget of the BNP government this time following a landslide victory in parliamentary election held on 12th February. Meanwhile, Finance and Planning Minister Amir Khosrow Mahmud Chowdhury has indicated that controlling inflation, creating employment opportunities, encouraging investment and ensuring the welfare of unprivileged people will be among the key priorities of the national budget for next fiscal year. He was speaking to reporters at his Jatiyo Samshod Bhavan office yesterday ahead of the budget announcement. The finance minister said programs initiated in line with election phrases, including the family cut, farmers cut and canal excavation program, those launched immediately after the government took office in February, will be continued. He added that the budget will contain a range of measures to maintain stability in the financial sector, restore public confidence in the banking system, strengthen microeconomic management and increase revenue collection. Prime Minister Tariq Rahman has said the government will begin the recruitment process soon to fill vacant posts in the public sector. He said this in response to a supplementary question during the question and answer session in the Jatiyo Samshod yesterday. Earlier, the sitting of the budget session of 30th Jatiyo Samshod began at 3 p.m. yesterday with Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. The Prime Minister said a decision has already been taken to recruit 5 lakh government employees to fulfill the vacancies. In response to another question, Tariq Rahman said 60,000 families have been provided financial assistance through family cards and 41,20,000 more women will be given family cards in the next budget. He added that his government will launch e-health card on a trial basis in 5 districts of Khulna, Noakhali, Bogura, Sirajganj and Narsingdi within the first 180 days of its tenure. Prime Minister Tariq Rahman has urged armed forces members to uphold professionalism, unity, discipline and chain of command to preserve the forces honor and dignity. He made the urge at a program organized at the army camp of Dhaka cantonment yesterday, marking the International Day of United Nations Peacekeepers. The Prime Minister said many a time conspiracy has been hatched at home and abroad to tarnish the image of the armed force. He said the army stood united under the leadership of Shahid President Jiaur Rahman on 7th November 1975, confronting all conspiracies. The Prime Minister said his government is modernizing the armed forces and the police so that they can perform their duties thwarting all challenges in UN peacekeeping missions and other international assignments. The government has approved a proposal of procuring 10,000 metric tons of lentils at a total cost of 82.54 crore taka to keep market price stable and ensure uninterrupted supply of essential commodities across the country. The approval was given at a meeting of the Cabinet Committee on Government Procurement held at the Secretariat yesterday with Finance Minister Amir Khusro Mahmood Chowdhury in the chair. The meeting also approved a proposal to procure the necessary vaccines with the assistance of UNICEF for the National Expanded Program on Immunization, EPI, at a cost of 412.71 lakh 45,000 taka. Vice President of Jiaur Rahman Foundation, Dr. Jubaida Rahman, has urged the youth to move forward with the development of talent and a healthy competitive mindset. He made the remarks while inaugurating the month-long tree plantation program and the Search for Future Scientists Science Fair 2026 as the chief guest at Dhaka University premises yesterday. Dr. Jubaida Rahman said, teachers and students can play an important role in discovering scientific solutions to various problems facing the country. This is Bangladesh Betar giving you the news. The US military has launched new strikes on Iran after President Donald Trump said US forces would hit the country hard as the Tehran taken too long to make a deal to end the war. The U.S. Central Command, CENTCOM, said it began additional self-defense strikes yesterday against multiple targets in Iran. It added, the strikes are in response to Iran's unwarranted and continued aggressions. Meanwhile, Iran's top joint military command says Strait of Hormuz has been closed and any vessel attempting to pass through will be targeted. Iran's President Masoud Pezeshkian earlier said the country will stand firm and denounce U.S. threats to target Iranian infrastructure. Football and FIFA World Cup football will be kick-off today. The World Cup football will be arranged simultaneously in the United States, Canada and Mexico. The first match will be at 1 a.m. Bangladesh time today night in the Mexican City Stadium between South Africa and host Mexico. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Bogra, Tangail, Mamunsingh and Silet. River ports in these areas are to voice cautionary signal number 1. To end the news, the main points again. Proposed national budget for next fiscal will be placed today. Inflation control, employment and investment growth will be main priorities, says Finance Minister. Government will launch a health card to ensure public health care within first 180 days. Prime Minister informs Jatiyo Sangshad. Tariq Rahman stresses on professionalism, unity and discipline to uphold dignity of armed forces. US military launches fresh attack on Iran. Tehran closes Strait of Hormuz completely. And FIFA World Cup Football 2026 kicks off today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে একটি বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এ বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসের এযাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দৃষ্টিশক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা কেবল সঠিক চিকিৎসার অভাবে অন্ধত্ব বরণ করছেন। অর্থের অভাবে অনেকে চিকিৎসকের কাছে যেতে পারছেন না। তিনি গতকাল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে আয়োজিত পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, এই মহতী কাজে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসায় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই কর্মসূচি পরিবহন শ্রমিকদের খুবই উপকৃত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। খুলনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের সভাপতিত্বে সমিতির কার্যকরী সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা জেলা বাস মালিক, মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা ভিশন স্প্রিং এর আয়োজন করে। পরে কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু নগরীর ডাকবাংলো মোড়ে রিক্সা চালক, হকার ও ছিন্নমূল মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে এবং এসব সামগ্রী বিতরণ করা হয়। সাপ্তাহিক গণশুনানি গতকাল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মেজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদনে পানি সুষমা ব্যবহার নিশ্চিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও এলজিইডি সহকারী প্রকৌশলী সহ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের ব্যবস্থাপনায় হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক এক আঞ্চলিক সম্মেলন গতকাল খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি সিফাত মেহনাজ এতে মুখ্য আলোচক এবং জেলা প্রশাসক মেজহুরে জান্নাত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা এবং বরিশাল অঞ্চলের বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গাইড শিক্ষক এবং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এই সম্মেলনে প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গাইড শিক্ষকরা অংশ নেন। এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতায় বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল যশোর 250 সজ্জা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, চলতি বছরের 5 জুন পর্যন্ত যশোর জেলায় নতুন করে 35 জন এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন 8 জন প্রবাস ফেরত ব্যক্তি, 5 জন শিক্ষার্থী, 10 জন সমকামী এবং 6 জন সাধারণ জনগোষ্ঠীর সদস্য। আক্রান্তদের অধিকাংশের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল অফিসার, এইচআইভি প্রোগ্রামের কোঅর্ডিনেটর, হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা গতকাল যশোরের কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির সভাপতিত্বে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এর আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। সাতক্ষীরা দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় নবজাগরণ সংঘ ক্রিকেট একাদশ 3 উইকেটে টাউন শ্রীপুর ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। টাউন শ্রীপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে সবকটি উইকেট হারিয়ে 145 রান সংগ্রহ করে। জবাবে নবজাগরণ সংঘ ক্রিকেট একাদশ 13 ওভার 1 বলে 7 উইকেটে 146 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফুটবল। মাগুরার শালিখা উপজেলার তালখুড়ি ইউনিয়ন পরিষদ মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় তালখুড়ি একাদশ 2-0 গোলে হক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। সর্বশেষ গানটি শুনবেন ফরিদা পারভীন ও আবু জাফরের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন আবু জাফর।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: সকাল 8:30 আমাদের স্টুডিওর খুঁড়িতে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতেই ইশরাত জাহান লিজা গিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমানের কথায়, গানের সুর করেছেন এস এ সেলিম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপথ সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়া বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছেন বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটি শুনবেন আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে, গীতিকার এ ডি এম রতন, সুরকার অপূর্ব রায়।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: বর্ণালীতে সব শেষে শুনবেন নুসরাত জাহান মহুয়ার কণ্ঠে গান। এ গানের কথা লিখেছেন ইসেম রুহুল আমিন, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: প্রিস্টুত এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থ বছরের জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগে উৎসাহ প্রদান এবং সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণ অগ্রাধিকার পাবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড উদ্যোগ এবং খাল খনন প্রকল্প সহ যে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে, আগামী বাজেটে তা অব্যাহত রাখা হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাজেটে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংকিং ব্যবস্থার উপর জনগণের আস্থা পুনরুদ্ধার, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্যও বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাঁর সরকারের প্রথম 180 দিনের মধ্যে নোয়াখালী, খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী 5 জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে সরকারি শূন্যপদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 60,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আগামী বাজেটে 41,20,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকারি শূন্যপদে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া সরকার দ্রুত শুরু করবে উল্লেখ করে তিনি আরও বলেন, ইতিমধ্যেই 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমানের প্রবাসী বাংলাদেশী উন্নয়ন সংক্রান্ত এক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলোর সমাধানে শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে সম্মত হতে তেহরানের প্রতি কালক্ষেপণের অভিযোগ এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন বাহিনী সর্বশেষে হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টিকম জানিয়েছে, তারা গতকাল থেকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায়, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোন নৌযান এই জলপথ অতিক্রম করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের কোন অবকাঠামোয় মার্কিন হামলার হুমকি অত্যন্ত নিন্দনীয় এবং দেশটি এসব অপচেষ্টা রুখে দেবে। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় দিবাগত রাতে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে সমান্তরালভাবে জমকাল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটির স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯:০৫ আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপারীর ভুবনে। আপনারা নিশ্চয়ই ঠিক আমাদের মতো করে অপেক্ষা করছেন যে কখন সকাল 9:05 বাজবে আর কখন আপনাদের সাথে আমরা কথা বলবো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিভিন্ন আয়োজনে। আজও আপনাদের জন্য রয়েছে আমাদের দু তিনটি মাধ্যম, কথা বলবো ফোন ইন পর্বে। আজ মনটা ভীষণ ভালো রয়েছে, কেননা কয়েকজন বন্ধু রয়েছি আপনাদের সাথে এবং সেই সাথে আপনাদের চিঠিও রয়েছে। তো অঞ্জিলা, আমরা যারা যারা আছি তাদের নামগুলো একটু জানিয়ে দিই।
1: রয়েছি ফাহমিতা নাহিন অঞ্জিলা,
2: আমি পল্লী মণ্ডল,
0: এবং রয়েছি লুবরা হাস্তা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং আহমেদ হাসান। তো বন্ধুরা, যে কথাটি বলছিলাম, আজকে দু তিনটি মাধ্যম রয়েছে, অর্থাৎ ফোন ইন পর্বের পাশাপাশি আপনাদের চিঠি আমাদের কাছে আছে, যার জন্য বলবো যে মনটা আমাদের ভীষণ ভালো। তো সবকটি মাধ্যমে যাওয়ার আগে আমরা অনুরোধের কথাটি, মানে যেই ফোন নম্বরে আমাদেরকে অনুরোধ করতে পারবেন সেটি জানিয়ে দিই।
2: 01974-121970।
0: আর চিঠি লিখতে গেলে ছটফট করে লিখতে হবে আমাদেরকে এই ঠিকানাতে।
1: রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। এই ঠিকানায় ছটফট লিখে ফেলুন যারা এখনো পর্যন্ত আমাদের কাছে লেখেননি।
0: ধন্যবাদ, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন পুরোটা সময় জুড়ে। বন্ধুরা, চিঠি হাতে নিয়েছি, বেশ সুন্দর চমৎকার হাতে লেখা দিয়ে আমাদের বন্ধু লিখেছেন দুই তিনটি রঙে রাঙিয়ে। কাশিম সর্দার টিউরিয়া খুলনার বন্ধু, এবং আপনার সাথে আছে লুৎফর জোয়ারদার, আফজাল মোল্লা টিউলি এবং পলাশ। কাশিম, আপনি ডুমুরিয়া খুলনা থেকে লিখেছেন, মৃত্যুর সাথে পাঞ্জা ছবির গান আপনি শুনতে চান, এবং পাশাপাশি আপনি শীতের ভোরের শুভেচ্ছা দিয়েছেন, যদিও এখন গরমকাল,
1: তবে আবহাওয়া
0: একটু মানে আকাশের মনটা ভালো, সে ঝকঝকে আকাশ, মেঘলাও না আবার খুব বেশি রোদও না। তো যাই হোক, এমন ঝকঝকে মিষ্টি সকালে কোন গানটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আপনার গানটি এখন শোনাবো আমরা, তাই তো?
2: মৃত্যুর
0: সাথে পাঞ্জা এই ছবির গান শুনতে চেয়েছেন আপনি, শিল্পী এন্দ্র কিশোর এবং সাবিনা ইয়াসমিন।

0: আমার কাছে কিন্তু আরো একটি চিঠি আছে, সেটি পড়ে শোনাচ্ছি। অবশ্য লাল কালি দিয়ে লেখা মানেই যে রেড সিগন্যাল তা কিন্তু না, এটা ভালোবাসার
1: ভালোবাসার রং
0: সেটা তো দেখছি। আগে জানতাম যে নীল রং মানে বেদনার রং, কিন্তু সে নীল খামে চিঠি পাওয়া মানে ভালোবাসার আর একটা দারুণ সংকেত, তাই না? তো যাই হোক, আমরা পানপাতা রেডিও শ্রোতা ক্লাব হালকা গাছি মাঝপাড়া পুঠিয়া রাজশাহীর বন্ধুর চিঠি পেয়েছি, লিখেছে সালাউদ্দিন লালন। আর আপনার সাথে রয়েছেন ঝন্টু, মধুমালা, ডাক্তার টোকন, আব্দুস সামাদ, ওসমান খান, জ্ঞানেন্দ্র পাল, অনু বিশ্বাস, সুফল বিশ্বাস, আফজাল মোল্লা, এনামুল, বুলবুল আহমেদ চিউলি এবং কথা। তো সবাই মিলে অপশনস দিয়েছে যে কোনো ছবির গান শোনানো হবে, অমর প্রেম অথবা অথবা অথবা অথবা ছবিটার নামটা কি বোঝা যাচ্ছে না, ও অথবা না সত্যি খুঁজে পাচ্ছি না, প্রেমে পড়েছি, ও প্রেমে পড়েছি পেয়েছি, কোনটা শোনানো যায়?
1: যেহেতু দুটোই আপনার খুব পছন্দের,
0: মানে দুটো প্রেম নিয়ে কাহিনী, একটা হচ্ছে প্রেমে পড়েছে, একটা হচ্ছে অমর প্রেম,
1: তো আমরা প্রেমটা অমরই করে দেই।
0: আচ্ছা, চমৎকার কথা,
1: প্রেম অমরই থাক। তাই অমর প্রেম ছায়াছবি থেকে শোনাবো এবারে ফেরদৌসি রহমান ও খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে আপনার পছন্দের গানটি। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

প্রিয়শ্রোতা শুনছিলেন বিনোদনের পাশাপাশি তথ্য ফ্যামিলি কার্ড সম্পর্কে। আমরা কিছুক্ষণ আগে সালাউদ্দিন লালনের চিঠি পড়েছি এবং তার গান শোনাতে চেয়েছি, সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চলুন এবারে শুনে আসি সেই অমর প্রেম ছবির গানটি ফেরদৌসী রহমান এবং খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে কথা বলবার জন্য 01974121970 এই নম্বরে বরাবরের মতো আজও রয়েছি। তো প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিই।
1: হ্যালো, শুভ সকাল। হ্যাঁ দাদা বলুন।
0: সে জীবন জীবন তো নয়, সত্যি তাই ভালোবাসার মানুষ কাছে না থাকলে সেটা কি আবার জীবন হয়? তো সুন্দর একটি গান শুনতে চাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
2: ওয়ালাইকুম আসসালাম। জি বলুন।
0: বৌরানী, আচ্ছা ঠিক আছে।
2: তবে আমাদের সব গান
0: সব গানই ভালো। হ্যাঁ, সব সবচেয়ে বড় কথা আপনাদের ভালো লাগা মানেই কিন্তু আমাদের ভালো লাগা, তাই আপনাদের যে গানটি পছন্দ হয় সত্যি আমরা কিন্তু মন থেকে বলছি আমাদের সেই গানটি ভালো লাগে।
2: হ্যালো, শুভ সকাল। জি বলুন।
0: তুমি আমার প্রেম, নীল নীল নীলাঞ্জনা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, তাহলে শুনতে পাবেন পছন্দের গান।
1: হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলুন।
0: বাগমারা শিবগঞ্জ
1: বলুন। আমরা সবাই ভালো আছি।
0: টুকরো টুকরো করে দেখো। আমার জীবনে তুমি আলো নয়নে, আচ্ছা আচ্ছা, এটিও সুন্দর একটি গান, ঠিক আছে। সাধারণত বলো না কবুল ছবিতে টুকরো টুকরো করে দেখো।
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, শুনতে পাচ্ছি আপনাকে।
0: নামটা
2: আবু বকর মন্ডল। জি বলুন। জি আমরা সকলেই ভালো আছি।

0: ভালো আছেন?
1: আপনার কি শোনানো হবে? হবে, আমরা কিন্তু লিপিবদ্ধ করেছি, শোনানো হবে। যে কোনো দিন আপনি আপনার পছন্দের গান শুনতে পাবেন, এবং মাঝে কিন্তু আপনার পছন্দের গান শোনানো হয়েছে। আবু বকর ভাই, আপনার নাম কিন্তু প্রচার হয়েছে। তো যাই হোক, আমরা আবারও সে মন্ডাবাড়ি বউর গান ছবি শুনতে চেয়েছেন, শোনাবো। জি ওয়ালাইকুম আসসালাম, মুস্তফা কামাল পাশা। ফুলবাড়িয়া ময়মনসিংহ।
2: হ্যাঁ,
1: আমি দিন মজুরি করি ভাই, আমার কোনো দুঃখ নাই। সত্যি তাই, যাদের তারাই সবচেয়ে সুখী, যাদের ধন সম্পদটা কম, তাই না বলো? একদম নির্বিঘ্নে থাকে,
0: কিছুই নেই। শুভ সকাল। হ্যাঁ দাদা,
1: কাঞ্চনপুর চৌমুরিয়া। বৈশাখে দেখা হলো, জ্যৈষ্ঠ মাসে পরিচয়, আর তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ, তারপর কি ফাল্গুনে বিয়ে,
0: খুব তাড়াতাড়ি সব।
1: হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই আমরা দাওয়াত পাবো।
0: হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
1: পূর্ব চাম্বল, পূর্ব চাম্বল।
0: ভালো আছি আমরা। হ্যাঁ ভাই বলুন। হ্যাঁ ভাই বলুন, কোন গানটি শুনতে চান?
1: আমি সাত সাগর পাড়িয়ে দিয়ে তোমার কাছে ফিরে আসবো। হ্যালো, কোন গানটি? আশার প্রদীপ ছবিতে সুব্রতবাবু ওই গানটি আছে, আমি সাত সাগর পাড়ি দিয়ে তোমার কাছে আসব। সাত,
0: জি বলুন।
1: কোন গানটি? আপনি একটু অপেক্ষা করুন, আপনার আমরা আবার শোনাবো। আসলে হয় কি, আমাদের যেহেতু এখন তথ্য বিনোদন দুটোই এবং খুব বেশি যাচ্ছে তথ্যটা, যার জন্য আমাদের হয়তো বিনোদনের পরিমাণটা একটু কমে গিয়েছে, তারপর আমরা চেষ্টা করি আপনাদের গান শোনাতে। আমরা এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে।
0: ওয়ালাইকুম আসসালাম,
2: সকলে
0: ভালো আছি।
1: সাইফুল মোল্লা, বাগেরহাট ভাই। সাইফুল ভাই, আপনি বাগেরহাট কচুয়া? আচ্ছা ঠিক আছে, কচুয়া বলুন, কি গান শুনতে চান? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা ফিরছি গানের কাছে। কিছুক্ষণ আগে কিন্তু একটু অগ্রিম শুনে ফেলেছিলাম যে গানটি আমরা শোনাবো, তাই না?
0: চলুন এই গানটা পুরোপুরি শুনে আসি। মৌসুমি ছায়াছবি থেকে শোনাবো খালিদ হাসান মিলুর কণ্ঠে গান, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।
1: এবং এছাড়াও মুজিবুর ও সুফিয়ান, আপনারা জয় বাংলার মোড় খুলনা থেকে অনুরোধ করেছিলেন এই সুন্দর গানটি শুনতে চেয়ে, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা, নিঃসন্দেহে ভালোবাসে। চলুন শুনে আসি চমৎকার গানটি।

0: প্রিয় শ্রোতা, শুনছেন রূপালীতে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবি গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মকরন্দ মন্ডল আবারও রায়মহল বন্ধুর খুলনার অনুরোধে গান, চলুন আপনার পছন্দের সোহাগ ছবির গান শুনে আসি। এই আকাশ বাতাস সবকিছু সাক্ষী রেখে বলছি, আমরা কিন্তু রয়েছি আপনাদের সাথে।
1: শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, শুনছেন রূপালীতে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি বিশেষ ঘোষণা রয়েছে। আজ সকাল 10টায় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। এই খেলা চলতি ধারা বিবরণী আপনাদেরকে শোনানো হবে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। চলুন আবার ফিরি রূপালীর আয়োজনে।
3: হ্যাঁ, আবার ফিরে যাচ্ছি গানে। এবারে সাগরিকা ছায়াছবি থেকে আয়ুব বাচ্চু ও কনক চাপার কণ্ঠে শুনবেন এই গানটি। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন দীপঙ্কর, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী অনুষ্ঠানে, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গানের অনুষ্ঠান। আপনাদের এবারে শোনাবো দি রেইন, এই ছায়াছবি থেকে। অবশ্য কিন্তু আমাদের গত রাতেই খুব সুন্দর বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে সব। এখন শুনুন দি রেইন ছায়াছবি থেকে রুনা লালার কণ্ঠে গান। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্কাখালী বাজার মাগুরা থেকে। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দ করা গান।

গান শুনতে শুনতে চলে এসেছি একদমই রূপালীর শেষ পর্যায়ে। শুনবো একেবারে শেষের গানটি, প্রেমের অহংকার ছা ছবি থেকে এন্ড্রু কিশোর এবং রুনা লায়লার কণ্ঠে গানটি। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন ওসমান মহেশপুর ঝিনাইদহ থেকে।

এই গানটির সাথে সাথে শেষ হলো আজকের মতো রূপালীর আয়োজন। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও কথা হবে। এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম ফাহমিদা নাহিন অন্দ্রিলা পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ সাইফুজ্জামান। মিডিয়ামে 537.6 মিটারে, 558 কিলোহার্জ, FM 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আজ আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে ঠিক সকাল 10:45 মিনিটে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

মোবাইল্যান্ড থেকে আজ আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে ঠিক সকাল 10:45 মিনিটে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 10:48 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে ফাহমিদা নাহিনন ডিলা, পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা ম্যাচ, যা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আর এই খেলার চলতি ধারা বিবরণী আপনারা শুনতে পাবেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনুন দেশের গান। খেলা শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী এখন সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলো হার্জ এবং FM 104 মেগা হার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগা হার্জ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগা হার্জ, কক্সবাজার FM 100.8 মেগা হার্জ, বরিশাল FM 105.2 মেগা হার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগা হার্জ, কুমিল্লা FM 103.6 মেগা হার্জ এবং রাঙামাটি FM 103.2 মেগা হার্জে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।
1: আসসালামু আলাইকুম রেজওয়ান ফেরদৌস জিকো আপনাদের।

0: আসসালামু আলাইকুম, রেজওয়ান ফেরদৌস জিকো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার। কিছুক্ষণের মধ্যেই ঢাকার বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট মাঠে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সফরকারী অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়ে গেছে। টসে অস্ট্রেলিয়া দলের দলীয় অধিনায়ক জস ইংলিশ তিনি জয়লাভ করে সরাসরি ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন। ধারাভাষ্যে বেশ কয়েকজন আজকের মাঝে আমরা দায়িত্ব পালন করব। মোহাম্মদ পলাশ খান, মোহাম্মদ কামরুজ্জামান, সাজ্জাদ রাহাত হোসেন এবং রেজওয়ান ফেরদৌস জিকো। প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে ফাতেমাতু জোহরা, আসমা আক্তার শিমু, শামীম আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দলের নামের তালিকা চলে এসছে। আজকে যারা খেলবেন অস্ট্রেলিয়া দলের হয়ে তারা হলেন ম্যাথু শট, কুপার কনোলি, মার্নাস লাবুসেন, জস ইংলিশ, অ্যালেক্স কেরি, ক্যামেরুন গ্রিন, ম্যাট রেনশো, চাভিয়ার বাটলেট, রয়লি মেরিডিথ, নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা। পাশাপাশি বাংলাদেশ দলের হয়ে আজকে যারা খেলবেন তারা হলেন সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদি আনসার বিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। দু আম্পায়ার হিসেবে আজকে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন আহসান রাজা, তানভীর আহমেদ, টিভি আম্পায়ার অ্যালেক্স ওফ, ম্যাচ রেফারি হলেন প্রকাশ ভাট। অস্ট্রেলিয়া দলের একটি পরিবর্তন এসছে এবং রয়লি মেরিডিথ তিনি দলে অন্তর্ভুক্ত হয়েছেন। লিয়াম স্কট দলের বাইরে চলে গেছেন। পাশাপাশি বাংলাদেশ দলেও একটি পরিবর্তন এসছে। সাইফ হাসানের জায়গায় শম্ভু সরকার তিনি দলে অন্তর্ভুক্ত হয়েছেন। ওয়েদার কন্ডিশন এ মুহূর্তে চমৎকার। আকাশে রোদ, মিরপুরে বাতাস বইছে এবং আমরা আশা করব নির্ধারিত সময়ের মধ্যেই খেলা শুরু হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পলাশ খান, শুভ সকাল আপনাকে এবং স্বাগত জানাচ্ছি।
1: শুভ সকাল রেজওয়ান ফেরদৌস জিকো। চমৎকার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া সকাল থেকে আমরা দেখছি। বাংলাদেশ প্রথম ম্যাচটি জয়লাভ করে সেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশাটা বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এবং আজকে সেই সুযোগ সিরিজটা নিজের করে নেবার জন্য, এবং সেই প্রত্যাশা নিয়েই বাংলাদেশ দল মাঠে নামবে। টসে পরাজিত হয়ে তারা ফিল্ডিং করবে, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। সুযোগ রয়েছে, বিশেষ করে আমাদের সেই স্মরণ করতে হবে যে 21 বছর পরে সেই 2005-এর 18 জুনে কার্ডিফে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটি জয়লাভ করেছিলাম, দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ঘরের মাঠেই ঠিক প্রথম ম্যাচটি অসাধারণ এক জয়, 86 রানের জয়, এবং বাংলাদেশ সেখান থেকে দারুণভাবে অনুপ্রাণিত হয়েছে। বোলার ব্যাটার প্রত্যেকেই ছন্দে রয়েছে। আজকে এই মিরপুরের মাঠে আমার মনে হয় তারই একটা প্রতিফলন দেখা যাবে রেজওয়ান ফেরদৌস জিকো। বিশেষ করে আমরা এই মিরপুরের মাঠটি আগে যেভাবে চিন্তা করতাম, বিশেষ করে উইকেটটি একটু স্লো ট্র্যাক এখানে পূর্ব থেকে অনুমান করা হতো, কিন্তু সেই বিষয়গুলো এখন কিন্তু নাই। চমৎকার স্পোর্টিং উইকেট এখানে, যেমন বোলাররা সুবিধা পাচ্ছে ঠিক ব্যাটারদেরকেও এখানে ব্যাট করতে সুবিধা হচ্ছে। বিশেষ করে ফাস্ট বোলাররা দুর্দান্ত বোলিং করছে। নাহিদ রানার কথা বারবার ঘুরে ফিরে আসবে আমাদের টিমে, বিশেষ করে অত্যন্ত দ্রুত গতির বোলার, তার শুরুটাই হয়েছিল মূলত এই গতি দিয়ে। একসময় পাকিস্তানে আমরা দেখেছি 150-এর উপরে তিনি বল করেছেন এবং গত ম্যাচে আমরা দেখেছি 140-এর উপরে প্রত্যেকটি বলই তিনি করেছেন, 140-এর নিচে কোনো বলের গতি তার ছিল না। সব মিলে আজকে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য চমৎকার একটা প্যাকেজ এবং সিরিজটাকে একেবারে নিজেদের করে নেবার জন্য এই একটা মক্ষম সময় বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। এবং শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশ বেতারে অবশ্যই কান পেতে থাকবেন এই দুর্দান্ত একটি ম্যাচ। বাংলাদেশের জয়ের একটা প্রত্যাশা নিয়েই হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব মূল কমেন্ট্রি।

0: কিছুক্ষণের মধ্যেই হয়তো মাঠে প্রবেশ করবে ব্যাটাররা, ঠিক তখনই প্রথম বল দিয়ে শুরু হবে কমেন্টারি। জনপ্রিয় দর্জিকো,
1: ইটস এ নিউ ডে, নিউ গেম, এবং আপনারা জানেন যে গত মাসে বাংলাদেশ তারা জয়লাভ করে টিএলএস মেথডে, যার ফলে নতুন ম্যাচ, এবং নতুন ম্যাচকে আপনাকে নতুন ভাবেই শুরু করতে হবে। ইতিমধ্যে দু আম্পায়ার তারা আস্তে আস্তে মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন, আহসান রাজা এবং পাশাপাশি তানভীর আহমেদ। অস্ট্রেলিয়ার ব্যাটাররা তারা প্যাড আপ করে তারাও রেডি, বাউন্ডারি বারে তারা অপেক্ষা করছেন। পাশাপাশি বাংলাদেশ দলের ফিল্ডাররা তারা কিন্তু দলীয় অধিনায়ক যা বলছেন সেগুলো শুনছেন, এবং সেই অনুযায়ী আজকের গেম প্ল্যানিং তারা সাজিয়ে মাঠে পারফরমেন্স করবেন। দর্শকরা ইতিমধ্যে চলে এসেছে জাতীয় পতাকা নিয়ে, টাইগার শোয়েব তিনি কিন্তু ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ড গ্যালারিতে রয়েছেন, এবং অনেক দর্শক কিন্তু এসছে এবং অনেকে আসার অপেক্ষায়। এদিকে দেখতে পাচ্ছি সাধারণ গ্যালারিতেও অনেক দর্শক কিন্তু এসছে। তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ আপনারা জানেন, এবং এই ওডিআই সিরিজের পরে কিন্তু টি টোয়েন্টি সিরিজ রয়েছে। বাংলাদেশ বেতার সে খেলার ধারা বিবরণী আপনাদের জন্য সরাসরি চট্টগ্রাম থেকে সম্প্রচার করবে। তিনটি ম্যাচ ওডিআই, এই তিনটি ম্যাচই ঢাকার বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ দলের খেলোয়াড় বিন্দু আস্তে আস্তে মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন, পাশাপাশি অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটার আস্তে আস্তে তারা মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং উইকেটে আম্পায়ার চলে এসেছেন আহসান রাজা, তানভীর আহমেদ, টিভি আম্পায়ার অ্যালেক্স ওফ, বাচের ফিওলেন, প্রকাশ ভাট, সব মিলিয়ে ওয়েদার কন্ডিশন চমৎকার। বাংলাদেশের দরকার জয়, এবং জয় পেলেই বাংলাদেশ এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়লাভ করতে সমর্থ হবে। তবে এটি মাইটি অস্ট্রেলিয়া, কারণ তারা ভালো করেই জানে কখন তারা কাম ব্যাক করতে পারবে, এবং তাদের সেই অ্যাবিলিটি, স্ট্রেংথ সবই কিন্তু রয়েছে। এবং সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ প্রথম থেকে যেন অ্যাটাক করে, এবং বাংলাদেশের বোলিং লাইন আপে যদি প্রথম থেকেই অ্যাটাক করা যায় এবং উইকেটের পতন ঘটানো যায়, তাহলে অবশ্যই করে বাংলাদেশ প্রথম থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা যোগ্য অবস্থানে চলে যাবে। দুই ব্যাটার হিসেবে এসছেন ম্যাথু শট, এবং পাশাপাশি অপর ব্যাটার হল কুপার কনোলি, তারা এসছেন উদ্বোধনী ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া দলের। দুটি স্লিপ, ডিপ থার্ড ব্যান্ড, ব্যাকওয়ার্ড পয়েন্ট, শর্ট এক্সট্রা কভার, পিড অফ, পিড অন, শর্ট পিড উইকেট, এবং ডিপ ব্যাকওয়ার্ডের স্কোয়ার লেগ। এই হল বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান বিরাজ কর্তৃক সজ্জায়িতকরণের মাধ্যমে আপাতত বাংলাদেশ দলের ফিল্ডিং এর অবস্থান। বোলিং এ এসছেন ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদ, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। হেয়ার উই গো, ফার্স্ট বল অফ দ্য ইনিংস, থানা প্রান্ত থেকে তাসকিন আহমেদ, চমৎকার রানা, ওভার দ্য উইকেট বল করলেন। এবারে অন ড্রাইভ, ডট বল, ডট বলের মধ্য দিয়ে খেলা কিন্তু শুরু হল। যারা এই মাত্র বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে। টসে জিতে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক তিনি সরাসরি ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন। ওয়েদার কন্ডিশন চমৎকার, আকাশে রোদ, তবে আমরা জানি এ ধরনের কন্ডিশনে যে কোনো সময় বৃষ্টি হতেই পারে। আসছেন বোলিং করতে তাসকিন আহমেদ, ইন সুইং আর ডেলিভারি, নাইস পিস অফ বোলিং, উইকেটে পড়ে গতি সঞ্চারিত হয়ে উইকেট কিপারের গ্লাভসের দিকে চলে গেছে। উইকেট কিপার বাংলাদেশ দলের লিটন কুমার দাস, তিনি বলটি গ্যাদার করলেন, এবং এটি অবশ্য ডট বল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আপনারা জানেন, এবং দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সিরিজের এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারলেই কিন্তু এক ম্যাচ বাকি রেখেই বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে, সেটি হওয়া উচিত, কারণ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা অনেকটাই কঠিন ব্যাপার। একটি ম্যাচ জয়লাভ করে সিরিজটা অন্তত নিজেদের করে নেয়া, পরের ম্যাচ যদি বাংলাদেশ পরাজিত হয় সেটিও কিন্তু বাংলাদেশ দলের জন্য খুব একটা পার্থক্য তৈরি হবে বলে মনে হয় না, কারণ আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে প্রতিনিয়ত উন্নতি করতে হলে সিরিজটা জয়লাভ করা দরকার, আর হোয়াইট ওয়াশ করতে পারলে সেটি হবে এক্সট্রা বোনাস। আসছেন বোলিং করার জন্য তাসকিন আহমেদ, ইতিমধ্যেই তিনটি বল হয়ে গেছে ওভারের চার নম্বর বলটি করার জন্য থানা প্রান্ত থেকে চমৎকার রান আপ, রয় ডাম হাই আর্ম অ্যাকশন, বল করলেন বোল্ডা প্লেন বোল্ড জেনুইন সুইঙ্গার, বল ডাম তাসকিন ঢাকা এক্সপ্রেস, ম্যাথু শট ইজ গন, প্রথম উইকেটের পতন অস্ট্রেলিয়া দলের শূন্য রানে। মনে হল সেদিনের সেই শূন্য রানে আউট করে দেয়া থেকেই আবারও বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে প্রথম উইকেটের পতন ঘটিয়ে ফেললেন, ব্রেক থ্রু জেনে এনে দিলেন, তিনি হলেন বাংলাদেশের ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদ। এবং প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেও কিন্তু প্রথম বলেই তিনি উইকেট পান, আজ অবশ্য তিনি চার নম্বর বলে এসে উইকেট পেলেন কিন্তু ওই রান শূন্য, এবং প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন বাংলাদেশের পক্ষে। দর্শকরা করতালি দিচ্ছেন ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, জেনুইন ইনসুইং ডেলিভারি, তাসকিন বুঝতেই পারেননি যেভাবে সুইং করবে, তিনি বলটা ফেললেন একদম শর্ট সুইং করে চমৎকার ভাবে বলটা চলে গেছে মিডল স্টাম্পে, এবং ওয়েল লিফট করেছিলেন ম্যাথু শট, তিনি শূন্য রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন তাসকিনের বলে আউট হয়ে, অর্থাৎ শূন্য এক উইকেটে অস্ট্রেলিয়া। আসলে বাংলাদেশের মাটিতে খেলা যে কঠিন ব্যাপার সেটি অস্ট্রেলিয়া দল ভালোভাবেই টের পাচ্ছে। আসছেন বোলিং করতে তাসকিন আহমেদ, দর্শকদের করতালি, চমৎকার বোলিং, আরো একটি বল এবারে নয়েস করলেন দলীয় অধিনায়ক জস ইংলিশ, তিনি ভালো ব্যাটিং করতে জানেন, এটি অবশ্য ডট বল, প্রথম বল তার জন্য ফেস করাটা সত্যি ডিফিকাল্ট, কারণ নতুন বল, উইকেটটা আপনারা জানেন বেশ পড়ে গেছে উইকেটের। হ্যাঁ, এখন ওই জস ইংলিশ তিনি আম্পায়ারকে সংকেত প্রদান করলেন, আম্পায়ার তানভীর আহমেদ, তার যেতেও সময় লাগছে, তিনি শেষ পর্যন্ত গিয়ে বেলসটা তুলে দিলেন এবং খেলা কিছুক্ষণের মধ্যে আবারও শুরু হবে। তাসকিন প্রথম ওভার যদি বেডেন নিতে পারেন, উইকেট বেডেন হলে তো কোন কথাই নেই, শেষ বল এই ওভারের, শূন্য রানে প্রথম উইকেটের পতন ঘটে গেছে অস্ট্রেলিয়া দলের। আসছেন তাসকিন আহমেদ, বল করলেন এবারে আবেদন, আবেদন, তবে জোরে সোরে আবেদন করার কারণ নেই, কারণ অনেকটা উপর দিয়ে গেছে তাসকিনও ভালো করে জানেন, ডট বলের মধ্য দিয়ে উইকেট টেকিং মেডেন ওভার, ওয়েল ডান তাসকিন আহমেদ। প্রথম ওভারের খেলা শেষ, শূন্য এক উইকেটে অস্ট্রেলিয়া। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে, বাংলাদেশ বেতার সবসময় ক্রিয়াঙ্গনের সাথে, ক্রিয়াঙ্গনের পাশে, খেলার মাঠ থেকে আপনাদের জন্য খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করে থাকে। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীবৃন্দ তারাও আমাদের কমেন্ট্রি বক্সে আমাদের সঙ্গে রয়েছেন, বাংলাদেশ বেতারের কন্ট্রোল রুমে ঢাকা রয়েছেন, এবং বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোর প্রকৌশলীবৃন্দ তারাও দায়িত্ব পালন করছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জয়লাভ করলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ঘরের মাটিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সিরিজ জয়লাভ করতে সমর্থ হবে। নতুন ওভারের প্রথম বল করবেন কাটার মাস্টার বাংলাদেশ দলের, তিনি হলেন মুস্তাফিজুর রহমান, তিনি বোলিং করবেন এক্ষেত্রে মিডিয়া প্রান্ত থেকে আমাদের ধারাভাষ্য কক্ষে ঠিক বরাবর, দর্শক সংখ্যা মোটামুটি অনেকেই আসার অপেক্ষায়, অনেকে বাংলাদেশ বেতারের ধারাভাষ্য শুনতে শুনতে স্টেডিয়ামের পথেই। মুস্তাফিজুর রহমান আউটের সম্ভাবনা, কিন্তু আঙ্গুল খুলে দিলেন আম্পায়ার, আঙ্গুল খুলে দিলেন তানভীর, আউট হয়ে গেলেন আউটসাইড এজ, কুপার কনলি ইজ গন, শূন্য রানে অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেটের পতন। একদম সকাল বেলায় বলবো বাংলাদেশের বোলাররা দু দিক থেকে অ্যাটাক করতে সমর্থ, এবং অ্যাটাক সেই সেই অ্যাটাক নয়, অ্যাটাকিং বোলিং হচ্ছে সঙ্গে সঙ্গে উইকেটের পতন ঘটে যাচ্ছে। মোস্তাফিজুর রহমান তিনি প্রথম বলে এসেই কুপার কনলিকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিলেন। ভালো দিক বাংলাদেশের বলবো বোলারদের ক্ষেত্রে, আর্লি মর্নিং ব্রেক থ্রু এনে দিতে পারলেই একটি দল তারা চিয়ার আপ করতে পারে, তারা এগিয়ে থাকে সেই জায়গায় দুটি উইকেট অস্ট্রেলিয়া দলের, এবং উভয় ব্যাটার শূন্য শূন্য করে অস্ট্রেলিয়ার প্যাভিলিয়নে। নতুন ব্যাটার হিসেবে এসছেন মার্নাস লাবুসেন, তিনিও ভালো ব্যাটিং করতে পারেন। এই উইকেট আর এই জশ ইংলিশ, এই দুজনের উইকেট তুলে নিতে পারলে বাংলাদেশ বলবো আজকের মাঝে আপার হ্যান্ডে চলে যাবে। মোস্তাফিজুর রহমান মিডিয়া প্রান্ত থেকে আমাদের ধারাভাষ্য কক্ষে ঠিক বরাবর, শূন্য দু উইকেটে অস্ট্রেলিয়া, স্বাগতিক বাংলাদেশ তাদের দাপট দেখাচ্ছে নিজেদের হোম গ্রাউন্ডে। মোস্তাফিজ স্লিপে বললেন আরো একজনকে নিয়ে যাও, যার ফলে দুজন স্লিপ, গালিব ব্যাকওয়ার্ড পয়েন্ট, অ্যাটাকিং ফিল্ডিং বাংলাদেশের। যাচ্ছেন মোস্তাফিজুর রহমান চমৎকার রান আপ নিয়ে, দর্শকদের করতালি, হালকা আবেদন, তবে পায়ে লাগেনি, লাগলে কিন্তু উইকেটের পতন ঘটলেও ঘটতে পারত, তবে সে ধরনের ঘটনা ঘটেনি, এটি অবশ্য ডট বল। দু নম্বর ওভারের খেলায় গিয়ে 1.2 ওভারের খেলা হয়েছে এ পর্যন্ত, এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া কোন রান করতে পারেনি, কিন্তু দুটি উইকেটের পতন তাদের ঘটে গেছে। যাচ্ছেন মোস্তাফিজুর রহমান 90 নম্বর জার্সি নিয়ে, তিনি খেলে থাকেন বাংলাদেশ দলের হয়ে। মিডিয়া প্রান্ত থেকে চমৎকার রান আপ মোস্তাফিজের দুর্দান্ত বোলিং, আউট সুইঙ্গার, লাভলি পিস অফ ডেলিভারি, উইকেটে পড়ে শার্প আউট সুইং করে বেরিয়ে গেছে এক্ষেত্রে ব্যাটার। পরবর্তীতে দেখলাম যে স্কোর বোর্ডে নাম পরিবর্তন হল, এখন দেখানো হচ্ছে রেনশো, রেনশোর নাম দেখানো হচ্ছে, অ্যাবসলিউটলি তাই, অর্থাৎ লাবুসেনকে তারা এখনো স্টকে রেখেই দিলেন, রেনশো এসছেন ব্যাটিং করতে, এবং জশ ইংলিশ তিনি রয়েছেন, যাচ্ছেন বোলিং করতে। এক্ষেত্রে মোস্তাফিজ মিডল স্টাম্পের উপরে কোন রকম ম্যানেজ করলেন ব্যাটার রেনশো, এটি অবশ্য ডট বল। পুরো নাম তার ম্যাট রেনশো, অস্ট্রেলিয়া দলের হয়ে একসময় দুর্দান্ত ব্যাটিং করতেন, আপনাদের মনে থাকার কথা, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হাইডেন, জাস্টিন ল্যাঙ্গার, ডেভিয়ার্ড মার্টিন, অনেক ক্রিকেটার, সবাই কালজয়ী ক্রিকেটার, রিকি পন্টিং, স্টিভ ওয়া, মার্ক ওয়া, ড্যারেন লেমন, দুর্দান্ত ব্যাটিং করতেন অস্ট্রেলিয়া দলের হয়ে একসময়। যাচ্ছেন বোলিং করতে মোস্তাফিজ, আউট সুইঙ্গার ডেলিভারি, এটি অবশ্য ডট বল। ম্যাট রেনশো তিনি ছেড়ে দিলেন, অস্ট্রেলিয়ার যুগে যুগে অনেক ক্রিকেটার এসছেন যারা ভালো সার্ভিস দিয়ে গেছেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল দলের জন্য, যার ফলেই তো অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বাছে যে অস্ট্রেলিয়ার জয়লাভ করার কথাই নয়, সেই অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল, এবং টি টোয়েন্টি ক্রিকেটেও কিন্তু একই অবস্থা, আপনারা জানেন ভারত সবগুলো ম্যাচে জয়লাভ করেছিল কিন্তু ফাইনালে গিয়ে ভারত আর শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেনি। আউটের সম্ভাবনা, আবেদন, আবেদন এবারে তানভীর আহমেদ আউটের সংকেত প্রদান করলেন অনেকক্ষণ পর, অনেকক্ষণ পর তানভীর আহমেদ তিনি আঙুল তুললেন, এবং তিন নম্বর উইকেটের পতন ঘটল অস্ট্রেলিয়া দলের শূন্য রানে। এটা তো অন্যরকম বিষয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট মাঠে। ওয়েল ডান বাংলাদেশ, সমর্থক যারা বাংলাদেশের জাতীয় পতাকা নাড়িয়ে জানান দিচ্ছেন তারা বাংলাদেশি, তারা বাংলাদেশের সিরিজ জয়লাভ করতে বা সিরিজ জয়লাভ দেখতে চান আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে এবং নতুন ইতিহাস রচনা করবে। তিনটি উইকেট তাও আবার শূন্য রানে, এবং উইকেটের পতন ঘটালেন মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস এবং দুর্দান্ত বোলিং মোস্তাফিজের কাছ থেকে। রেন শো ইজ গন। আসলে আমরা জানি যে রেইনবো ওঠে, সেটি আমরা দেখি সাব কন্টিনেন্টের অন্যান্য দেশগুলোতে, বাংলাদেশে খুব একটা দেখা যায় না ধূমকেতু। এবং নেপালে আমরা জানি যে একদিকে বৃষ্টি হলে আরেকদিকে রোদ থাকে, এবং সেখানে কিন্তু রেইনবোটা খুব ভালোভাবে দেখা যায় রংধনু, স্পষ্ট বাংলায় বলতে গেলে। এবং রংধনুর সেই রংগুলো দেখতেও সুন্দর লাগে। নতুন বাটা হিসেবে এসছেন অ্যালেক্স ক্যারি, আসছেন তাসকিন আবেদ, আউটের সম্ভাবনা, ও ও একদম জেনুইন সুইং ডেলিভারি, ব্যাটের সামান্য পাশ দিয়ে বেরিয়ে গেছে, ফরেস্ট স্পেলে বোলিং করছেন তাসকিন আবেদ। এটি দরকার, চাপ হবে সব দিক থেকে, একদিক থেকে চাপ হবে আরেক দিক থেকে রিল্যাক্স মুডে, সেটি কোনোভাবেই চলবে না। এবং দু এন্ড থেকে এই চাপ প্রতিনিয়ত থাকলে কিন্তু আরো দুটি উইকেটের পতন ঘটে যাবে, এটি দরকার। আসছেন বোলিং করতে, শূন্য রানে তিনটি উইকেটের পতন ঘটে গেছে অস্ট্রেলিয়া দলের। তাসকিন আবেদ ঢাকা এক্সপ্রেস আউট সুইঙ্গার, এবারে অবশ্য ছেড়ে দিলেন, ব্যাটার হলেন জস ইংলিশ, তার উপর গুরু দায়িত্ব দলীয় অধিনায়ক। আপনাদের একটু মনে করিয়ে দেই, এই কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্য দিয়েছিলাম সেই ম্যাচে নিউজিল্যান্ডের দলীয় অধিনায়ক ছিলেন কার্ল মিলস, পরবর্তীতে ড্যানিয়াল ভেটোরি, তারা এসেছিলেন এবং হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিলেন, যার ফলে অস্ট্রেলিয়াও কিন্তু সে ধরনের একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে। এর আগেই কিন্তু নোবলের সংকেত প্রদান করলেন আম্পায়ার, যার ফলে ফ্রি হিট, আসছেন বোলিং করার জন্য বোলার তাসকিন আবেদ, ধরা প্রান্ত থেকে ওভার দ্য উইকেট বল করলেন, তুলে বললেন আউট তো হবে না, ক্যাচ ধরলেও কোনো লাভ নেই, ছেড়ে দিলেন, দুজনের মাঝখান দিয়ে বল পড়ে গেল, আসলে কষ্ট করে ক্যাচ ধরারও কোনো প্রয়োজন নেই। ভালো ভালো বিষয় এটি, কারণ কষ্ট করে ক্যাচ ধরলাম আর আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে আউট হলো না, সেটি যেন না হয়, তাই করলেন। আসলে পার্ট অফ গেম, খেলার অংশ, এবং ভালো বলে আবার ক্যাচ ছেড়ে দেওয়া যাবে না, সেটিও কিন্তু বাংলাদেশের ফিল্ডারদের মাথায় রাখতে হবে, এটি অবশ্য ডট বল। আসছেন তাসকিন আবেদ, এক তিন উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ, বল করলেন এবারে ইন সুইঙ্গার ডেলিভারি মিডল স্টাম্পের উপরে, দেখলেন বুঝলেন সময় নিলেন, এক্ষেত্রে ব্যাটার হলেন জস ইংলিশ, তিনি ভালো ব্যাটিং করে থাকেন, এটি অবশ্য ডট বল। অস্ট্রেলিয়া তারা টসে জিতে সরাসরি ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করে, সেই পরিপ্রেক্ষিতে তারা ব্যাটিং করতে এসছে, এবং ইতিমধ্যেই তিন নম্বর ওভারের খেলায় গিয়ে মাত্র এক রানে তাদের তিনটি উইকেট কিন্তু নেই। আসছেন বোলিং করতে তাসকিন, এবারে অন ড্রাইভ চলে যাচ্ছে শিবনার দিকে, দুটি রানের জন্য ছুটলেন, দু রান কমপ্লিট, আরো দুটি রান বাড়ল। আসলে অস্ট্রেলিয়ান ব্যাটাররাও কিন্তু ভালো ব্যাটিং করে থাকেন, তারা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের সেভাবেই দেখা প্রয়োজন, তিনটি উইকেট গেলেই যে তাদের খুব দ্রুত অল আউট করা সম্ভব সেটিও কিন্তু নয়, দ্রুত অল আউট করতে হলে আরো বেটার ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ দলকে, ভালো বোলিং করতে হবে। আসছেন তাসকিন আহমেদ, দুটি স্লিপ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, ডিপ থার্ড ম্যান, শর্ট এক্সট্রা গাওয়া, বিড অফ মিড অন, শর্ট মিড উইকেট এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, বল করলেন এবারে রাইজিং ডেলিভারি, নাইস পিস অফ বোলিং। আসলে ওই হেলমেটের ফিল্ডের পাশ দিয়ে বাতাস লাগিয়ে দেওয়া বোলিং বলব, এ ধরনের বোলিং করলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা চাপেই থাকবেন, ওভারের শেষ বল করবেন তাসকিন, ওভারে একটি রান দিয়েছেন। ওই নো বল না দিলে কিন্তু তিনি আবার মেডেন ওভারের দিকেই যেতেন, কিন্তু সেটি হয়নি। আসলে ক্রিকেট খেলায় সব সময় সবকিছু হয় না। আসছেন বোলিং করতে, এক্ষেত্রে তাকিন আবেদ। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। আরো একটি বল, এবারে মিডল স্টাম্পের উপরে ফরওয়ার্ড ডিফেন্সিভ বুড়ে খেললেন, ডট বলের মধ্য দিয়ে ওভার শেষ। তিন নম্বর ওভারের খেলা শেষ, 3-3 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ। এবং ওয়েদার কন্ডিশন চমৎকার, আকাশে রোদ রয়েছে, হালকা বাতাস রয়েছে। এই ওয়েদার কন্ডিশনকে কাজে লাগিয়ে বাংলাদেশের বোলাররা আরো দুটি উইকেট তুলে নিতে পারলে কিন্তু ওই বড় ধরনের টোটাল উপস্থাপন করা থেকে অস্ট্রেলিয়া দলকে বিরত রাখা সম্ভবপর হবে। দর্শকরা এসছেন টাইগার শোয়েবের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, তিনি পতাকা নাড়িয়ে জানান দিচ্ছেন তিনি বাংলাদেশের অন্যতম সমর্থক। মিডিয়া প্রান্তে বোলিং এসছেন মোস্তাফিজুর রহমান, তিনি বোলিং করবেন। মোস্তাফিজের উইকেট দরকার, আরো একটি উইকেট তার দরকার। দুটি উইকেট ইতিমধ্যে তিনি পেয়েছেন এবং বেডেন দিয়েই দুটি উইকেট তিনি পেয়েছেন। বলতারা বলতেই ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে কবজির মোচড়ে ঘোরানোর চেষ্টা, ঠিক মতো খেলতে পারেননি। থাই প্যাডে গিয়ে বল লাগলো। ব্যাটার হলেন এক্ষেত্রে অ্যালেক্স ক্যারি, দুর্দান্ত একজন ব্যাটারের নাম। তবে তাকে খুব একটা বেশিক্ষণ উইকেটে টিকতে দেওয়া যাবে না বাংলাদেশের বোলারদের, তাহলেই কিন্তু বাংলাদেশ শক্ত অবস্থানে চলে আসবে। যাচ্ছেন বোলিং করতে, এক সময় এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো বোলিং করতেন, আপনাদের মনে থাকার কথা, মাশরাফি বিন মর্তুজা এবং পাশাপাশি তাপস বৈশ্য। সেই মাশরাফি অ্যাডাম গিলক্রিস্টকে যে তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন, যার ফলেই বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু হয়েছিল সেই কার্ডিফের মাটিতে যে জয়লাভ বাংলাদেশ করবে। বাকি ফিনিশিং টাচ দিয়েছিলেন আফতাব আহমেদ এবং মোহাম্মদ রফিক, আর শক্ত পার্টনারশিপ করেছিলেন সেদিন হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুল। যাচ্ছেন বোলিং করতে, এক্ষেত্রে মোস্তাফিজুর রহমান। দর্শকদের করতালে চলছে ঢাকার এই বীরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যারা এসছেন তারা দেখতে পাচ্ছেন, যারা আসতে পারেননি তাদের জন্য বাংলাদেশ বেতার তো রয়েছেই। যাচ্ছেন বোলিং করতে মোস্তাফিজুর রহমান, চমৎকার রান আপ নিয়ে মিডিয়া প্রান্ত থেকে বল করলেন, এবারে ব্যাক ফুটে গিয়ে কাট করলেন স্কোয়ার কাট। কিপারে ফিল্ডার তাসকিন ফিল্ডিং করে যতক্ষণে বল ফেরত পাঠালেন ততক্ষণে দুটি রান এসছে, আরো দুটি রান বাড়ল। রান দুটি এসছে অ্যালেক্স কেরির ব্যাট থেকে, তার সংগ্রহ 2। জস ইংলিশ তার সংগ্রহ হল 2। লোকাল টাইম স্টেডিয়ামের ঘড়িতে সকাল 11:19। যাচ্ছেন বোলিং করতে মোস্তাফিজুর রহমান, 1.3 ওভার, একটি বেডেন, 2 রান দিয়ে 2টি উইকেট। যাচ্ছেন বোলিং করতে মোস্তাফিজ, চমৎকার রান আপ বল করলেন, এবারে ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন। ব্যাটার হলেন অ্যালেক্স ক্যারি, এটি অবশ্য ডট বল। এক সময় মাইক হাসি দুর্দান্ত ব্যাটিং করতেন অস্ট্রেলিয়া দলের এবং বাংলাদেশের বিরুদ্ধে তার রেকর্ড কিন্তু চমৎকার। বোলিং এর ক্ষেত্রে যদি বলি, সেই অ্যান্ডি বিকেল, স্টুয়ার্ট ব্যাকগেল, শেন ওয়ান দুর্দান্ত বোলিং করতেন, ব্রেটলি নাথানের কথা আপনাদের মনে রয়েছে, চমৎকার বোলিং করতেন অস্ট্রেলিয়া দলের হয়ে। সেই অ্যান্ডি বিকেল চমৎকার রান আপ এবং চমৎকার বোলিং ছিল অস্ট্রেলিয়ান লিজেন্ড তারা। এবারে আরো একটি বল, আউট সুইঙ্গার খেলতে পারেননি ঠিক মতো ব্যাটার, এটি অবশ্য ডট বল। দুর্দান্ত বোলিং হচ্ছে সকালে মোস্তাফিজ এবং তাসকিনের কাছ থেকে। টেনশনে টেনশনে বলবো অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফ, তারা খেলা দেখছেন এবং এই মোমেন্টে যদি বাংলাদেশ আরো একটি উইকেট তুলে নিতে পারে তাহলে অস্ট্রেলিয়া দল চাপের মধ্যে আরো পড়ে যাবে। যাচ্ছেন বোলিং করতে মোস্তাফিজুর রহমান, দুর্দান্ত বোলিং করে থাকেন। ওভারের শেষ বল তিনি করবেন, বল করলেন আউটের সম্ভাবনা, স্টপেজ হয়ে স্লিপের মাথার উপর দিয়ে বল ওয়ান বাউন্স ওভার তরফ সীমানার বাইরে, ওয়েলকাম বাউন্ডারি এবং প্রথম চারের বার অস্ট্রেলিয়া দলের ইনিংস। 9-3 অস্ট্রেলিয়া, 4 ওভারের খেলা শেষ, সুযোগ এসেছিল। আসলে সবসময় যে সব আউটসাইড এজ স্টপেজ গুলো স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে যাবে সেটি কিন্তু নয়, যার ফলে এই লাকি বাউন্ডারি বলবো এক্ষেত্রে ব্যাটার অ্যালেক্স কেরির ছড়ানে পৌঁছে গেলেন তিনি ব্যক্তিগত, এবং পাশাপাশি যশ তার সংগ্রহ 2 অতিরিক্ত রানের সে একটি। 4 ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 5 ওভারের প্রথম বল তাফকিন আহমেদ বল করলেন, এবারে ব্যাকফুট পাঞ্চ করলেন, ফিল্ডার ওয়ালসন তাওহিদ হৃদয় কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অনেক ক্রিকেটার খেলতেন যারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো ব্যাটিং করতেন, আপনারা জানেন সেই নাফিস ইকবাল, জাভেদ ওমর বেলিম, হারনাম সরকার, পরবর্তীতে জুনায়েদ সিদ্দিকী, শরিয়ার ডাফিস দুর্দান্ত ব্যাটিং করতেন ওপেনিং ডিপার্টমেন্টে। আর তার আগে যদি বলি ফেরা হোসেন ওপি এবং হাসিবুল হোসেন শান্ত, আরো একটি বল, এটি অবশ্য ডট বল। মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করতেন ফারুখ আবেদ, আতার আলী খান, আকরাম খান, তারা দুর্দান্ত খেলতেন বাংলাদেশ দলের হয়ে। পরবর্তীতে উইকেট কিপার ব্যাটার হিসেবে খালেদ মাসুদ পাইলট বাংলাদেশের ক্রিকেটকে অনেকদিন সার্ভিস দিয়ে গেছেন এবং ভালো ব্যাটিং করতেন। পাইলট যখন ব্যাটিংয়ে নামতেন তখন বাংলাদেশের বেশিরভাগ সময় 4-5 উইকেটের পতন ঘটে যেত, সেখান থেকে তিনি মোহাম্মদ রফিককে সাথে নিয়ে 200-210-220 রানের দিকে বাংলাদেশের ইনিংসকে অনেকদিন এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আরো একটি বল, এবারে ড্রাইভ করলেন স্কোয়াড ড্রাইভ, বুথের মধ্যে বুলেট গতিতে বল সীমানার বাইরে, হোয়াট এ ক্র্যাকিং শট ইট ওয়াজ, ম্যাগনিফিসেন্ট টাইমিং। জশ ইংলিশের ব্যাট থেকে আরো 4 রান বাড়ল অস্ট্রেলিয়া দলের, দলীয় সংগ্রহ 13 উইকেট হারিয়ে 5 ওভারের খেলায় গিয়ে 4.3 ওভারের খেলা হয়ে গেছে। 13 রানের পার্টনারশিপ চলে এসছে, আসছেন বোলিং করতে রাজেন সালের কথা আপনাদের মনে রয়েছে, দুর্দান্ত খেলতেন বাংলাদেশ দলের হয়ে, মিডল অর্ডারে চমৎকার ব্যাটিং করতেন তিনি। আসছেন বোলিং করতে তাফকিন আহমেদ, থানা প্রান্ত থেকে বল করলেন মিডল স্টাম্পের উপরে, এবারে জেন্টাল পুশ করলেন, বল চলে গেছে ফিড অফে, ফিল্ডার বলের লাইনে বল ধরে ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। ওয়েদার কন্ডিশন এ মুহূর্তে চমৎকার, আকাশে রোদ, গরম রয়েছে, হালকা বাতাস বইছে, যার ফলে খেলোয়াড়রা আপাতত অবস্থায় এনজয় করছেন। ঢাকার ওয়েদার আপনারা জানেন এই সময়গুলোতে সকালে যদি রোদ থাকে দুপুরে বৃষ্টি হয়, আর সারাদিন রোদ থাকলে আবার রাতে গিয়ে বৃষ্টি হয়, কারণ এই সময়ের কন্ডিশনটা এমনই এবং প্রচন্ড গরম কিন্তু অনুভূত হয়। আসছেন বোলিং করতে তাফকিন, এবারে রাইজিং ডেলিভারি আউটসাইড অফ স্টাম্প এবং দুর্দান্ত ব্যাকফুটে গিয়ে তিনি কাভার পয়েন্টে পুশ করলেন। ব্যাটার যশ, দলীয় অধিনায়ক, টসে জিতে তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলের হয়ে, এবং অস্ট্রেলিয়া ব্যাটিং এসেছিল 0 রানে, 3 উইকেটের পতন ঘটে যাওয়ার পর এই দু ব্যাটার কিন্তু অস্ট্রেলিয়া দলের ইনিংসটাকে রিবিল করছেন। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে, আসছেন বোলিং করতে এক্ষেত্রে তাফকিন আহমেদ, ওভারের শেষ বল তিনি করবেন থানা প্রান্ত থেকে, চমৎকার রান আপ, রয়ডম হাই আরম অ্যাকশন, বল করলেন এবারে ব্যাক ফুটে গিয়ে পাঞ্চ করলেন, চলে গেছে বল সীমানার পারে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। আরো একটি চমৎকার চারের মার এসছে, আরো 4 রান বাড়ল, 4 রান এসছে ইংলিশের ব্যাট থেকে, 15 বল থেকে তার সংগ্রহ 10। অ্যালেক্স কেরি অপরিচিত ব্যাটার। পঞ্চম ওভারের খেলা শেষ, 17-3 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ। দুই অপরিচিত ব্যাটার হিসেবে রয়েছেন উইকেটে ইংলিশ এবং অ্যালেক্স কেরি। খেলার অবস্থায় ধারাভাষ্যে পরিবর্তন হচ্ছে, এখন বলবেন পলাশ খান।
0: ধন্যবাদ রেজন্টের দোস্ত জিকো। অসাধারণ একটা শুরু, ফ্লাইং স্টার্ট ছিল বাংলাদেশের পক্ষ থেকে। তিন তিনটি উইকেটের পতন হয়েছে, ঠিক যখন তিনটি উইকেটের পতন হলো তখন কিন্তু অস্ট্রেলিয়ার রানের খাতায় এক রানও যুক্ত হয়নি। সে কথায় পরে আসছি। মুস্তাফিজুর রহমান প্রথম বলটি এ ওভারে করলেন, চমৎকার অ্যাঙ্গুলার ব্যাটে গাইড করে দিলেন, বল চলে গেল একবার থার্ড ম্যান অঞ্চলে, ফিল্ডার রয়েছে বল তার কাছে, এর মধ্যে একটি রান হবে, একটির বেশি নয়। অর্থাৎ এই রানের সুবাদে 3 উইকেটে 17 এবং 17-18 পৌঁছে গেল অস্ট্রেলিয়া দল। যে কথা বলছিলাম যে তিনটি উইকেটের পতন হয়েছে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া। চমৎকার একটা পরিসংখ্যান আমাদের সামনে এসেছে যে অস্ট্রেলিয়া ওয়ানডে খেলেছে 832টি, কিন্তু এর আগে দুইবার মাত্র দুই ওপেনার আউট হয়েছিল ডাক মেরে। এই বাংলাদেশের মাটিতে তৃতীয়বারের মতো এই ঘটনা ঘটলো। এর আগে 2006 দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং 2022 পাকিস্তানের বিপক্ষে দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছিল এবং তৃতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে আজ সেই ঘটনাটি ঘটল। পরের বল মুস্তাফিজুর রহমান জোরের উপর করেছিলেন, স্ট্যাম্পের উপরে বল ছিল, রক্ষণাত্মকভাবে খেললেন, ও প্রান্তে রয়েছে ব্যাটার, ফ্রন্ট ফুটে এসে চমৎকার একটা চেক শট করলেন ইংলিশ, ও প্রান্তে ছিলেন জশ ইংলিশ, দলীয় অধিনায়ক অস্ট্রেলিয়া দলের, মাইটি অস্ট্রেলিয়া। বাংলাদেশে এসে এই সফরে তারা যেমন কেমন যেন একটু একেবারে বোতল বন্দী হয়ে পড়েছে। প্রথম ম্যাচটি অসাধারণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচ আজকে, অর্থাৎ 3 ম্যাচ ওডিআই সিরিজের এই ম্যাচটি বাংলাদেশ জিততে পারলে সিরিজ জয়লাভ করবে, সেই লক্ষ্যেই বাংলাদেশ এই মুহূর্তে ফিল্ডিং এ। পরের বল এবার কিন্তু অফ স্ট্যাম্পের উপরে ছিল, চমৎকার অ্যাঙ্গুলার ব্যাটে একটু ঘুরিয়ে দিয়েছেন, বল চলে যাবে থার্ড ম্যান অঞ্চলে সীমানার কাছে, সেখান থেকে ফিল্ডিং হলো, তার আগে একটি রান হবে, 19-20 পৌঁছে গেল এই মুহূর্তে অস্ট্রেলিয়া। আমরা আছি ষষ্ঠ ওভারে, এখন পর্যন্ত তিনটি উইকেটের পতন হয়েছে, একটি রান মাত্র এসেছে মিস্টার এক্সট্রা থেকে। মুস্তাফিজুর রহমান দুটি উইকেট পেয়েছেন এবং তাসকিন একটি। তাসকিনের কথা বলতে হয়, ঠিক তাসকিন প্রথম ম্যাচটিতে আমরা দেখেছি একেবার শুরুতে ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এই দ্বিতীয় ম্যাচে এসেও প্রথম ওভারেই তিনি উইকেটটি তুলে নিয়েছিলেন। অবশ্য পরের বল এবার কিন্তু স্ট্যাম্প বল করেছেন, একটু নিচু হয়েছিল, ঘুরিয়ে দেবার চেষ্টা, ব্যাটার ছিলেন এক্ষেত্রে বাঁহাতি ব্যাটার অ্যালেক্স ক্যারি, ঘুরিয়ে দিয়েছেন কিন্তু সুইট পার্ট অব দ্য ব্যাটে লাগেনি, রান হবে না। মুস্তাফিজের কাছে বল চলে আসলো এই মুহূর্তে, মুস্তাফিজুর রহমান দুইটি উইকেট পেয়েছেন বাঁহাতি এই ফার্স্ট মিডিয়াম বোলার। এবং যে ফ্লাইং স্টার্টটা বাংলাদেশ পেয়েছে সেটিকে কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছে, দুই প্রান্ত থেকে দুই ফাস্ট বোলার ব্যাটারদেরকে এগিয়ে রান করবার সুযোগই দিচ্ছে না। রান রেটটাই এই মুহূর্তে 3.35। এহারে পরের বল দুর্দান্ত একটা বল ছিল, লো হয়েছে ইসলাম টু ইসলাম, কাটার মাস্টার মুস্তাফিজের কাছ থেকে ফ্রন্ট ফুটে এসে খেলতে বাধ্য হলেন, কোনো রান নয়, কোনো বিপর্যয় নয়। এই মুহূর্তে ষষ্ঠ ওভারের খেলা চলছে এবং শেষ বলটি করবেন মুস্তাফিজুর রহমান, মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করছেন। চমৎকার শুরুটা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, দুই ব্যাটার অ্যালেক্স এক প্রান্তে রয়েছেন, অন্য প্রান্তে রয়েছেন জশ ইংলিশ দলীয় অধিনায়ক। ইনার সার্কেলের মধ্যেই সমস্ত খেলোয়াড়েরা রয়েছে এবং থার্ড ম্যান অঞ্চলে ডিপার পজিশনে একজন, লং লেগে একজন রয়েছে। পাওয়ার প্লে, প্রথম পাওয়ার প্লে এর খেলা, এবার কিন্তু এজ হয়েছে, এজ হয়েছে এবং শেষ পর্যন্ত নো নো নো ধরতে পারলেন না, একেবারে দূর থেকে থার্ড ম্যান অঞ্চল থেকে ইগলের চোখ নিয়ে দৌড় শুরু করেছিলেন বলের নিচে, কিন্তু শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেননি ফিল্ডার, ব্যর্থ হয়েছেন আমি বলবো। তবে একটু টাফ ছিল, সো টাফ, এটা খুবই টাফ ছিল, ধরতে পারলে খুবই ভালো হতো এবং ফিল্ডারের যে অ্যাথলেটিজম তাতে কিন্তু কমতি ছিল না, দূর থেকে এসে ঝাঁপিয়ে পড়েছিলেন একেবারে বলের নিচে। যাই হোক, তালুবন্দি করতে পারেননি, সবই খেলারই অংশ। এখন পর্যন্ত সংগ্রহ 20-3 উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া দলের। ষষ্ঠ ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে, চমৎকার তিনটি উইকেট দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন নিয়েছেন একটি উইকেট। তিনজন ব্যাটার এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দলের আউট হয়েছেন এবং প্রত্যেকেই শূন্য রানে আউট হয়েছেন, এবং তিন তিনটি উইকেটের যখন পতন হয় তৃতীয় উইকেট, তখন অস্ট্রেলিয়া দলের খাতায় মাত্র শূন্য রান, কোন রানই যুক্ত করতে পারেননি। ম্যাথিউ শর্ট তিনি তাসকিনের প্রথম বলেই আউট হয়ে, তাসকিনের বলে আউট হয়েছিলেন প্রথম ওভারে। কোপার তিনি আউট হয়েছেন, মুস্তাফিজের বলে লিটনের হাতে ক্যাচটি গিয়েছিল। অন্যদিকে ম্যাট রেনশ তিনি আউট হয়েছিলেন, পাঁচ বল খেলে কোনো রান না করে মুস্তাফিজের বলে আউট হন উইকেটরক্ষক লিটনের হাতে। তাসকিন আহমেদ দৌড় শুরু করলেন মিরপুর থানা প্রান্ত থেকে, এ প্রান্তে রয়েছেন ক্যারি, বাজে ব্যাটার, বল করলেন অফ স্ট্যাম্পের বেশ খানিকটা বাইরে, জোরের উপর ঠেলে দিলেন, যাবে কি সীমানার ওপারে না দূর থেকে ফিল্ডার চমৎকার ভাবে বল কুড়িয়ে নিলেন থার্ড ম্যান অঞ্চল থেকে, এবং সাথে সাথে রানও কিন্তু যুক্ত হল 22 তিন উইকেটের বিনিময়ে। ষষ্ঠ সপ্তম ওভারে আমরা রয়েছি এই মুহূর্তে, এবং নাহিদ রানাকে দেওয়া হয়েছে, নাহিদ রানা তিনি বল করছেন, এবং বোলিং এর পরিবর্তন তাসকিনকে বাদ রাখা হয়েছে, নাহিদ রানা তিনি আক্রমণে এসেছেন দূর প্রান্ত থেকে, একটু দূরে রয়েছে, এবং বোলার ব্যাটার এই প্রান্তে রয়েছেন ক্যারি, যিনি 10টি রান এখন পর্যন্ত সংগ্রহ করেছেন, পরে বল নিয়ে আসবেন। তো এবার লো হয়েছিল, একেবারে লো হয়েছিল, তবে ফ্রন্ট ফুটে গিয়ে রক্ষণাত্মক ভাবে খেললেন, কোন রান এই মুহূর্তে হল না। চমৎকার একটা বল ছিল লাস্ট বলটি নাহিদ রানার কাছ থেকে, এবং পরের বলটি দুই ব্যাটার স্ট্রাগল করছে এই মুহূর্তে, এক প্রান্তে ইংলিশ জস ইংলিশ এবং অন্য প্রান্তে ক্যারি, দুজনই কিন্তু স্ট্রাগল করছে, বিশেষ করে খুব আর্লি তিন তিনটি উইকেট পতনের পর এই দুই ব্যাটার, তাদের উপর কিন্তু গুরু দায়িত্বটা এই মুহূর্তে তাদের কাঁধে রয়েছে, যার কারণে খুবই সতর্কতার সাথে তারা দেখে শুনে খেলার চেষ্টা করছেন। পরে বল, এবারেও কিন্তু বলের সাথে ব্যাটের সংযোগ হয়নি, উইকেট রক্ষকের কাছে বল চলে আসলো, কোনো রান হবে না। এ ওভারের তিনটি বল এখন পর্যন্ত হয়েছে, 22 তিন উইকেটের বিনিময়ে সংগ্রহ অস্ট্রেলিয়া দলের। ক্যারি থাকবেন স্ট্রাইক প্রান্তে, 13 বলে 10 রান তিনি করেছেন। বেশ কিছু দর্শক ইতিমধ্যে এসেছে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, প্রচন্ড গরম সেটা আমরা জানি, সেটিকেই উপেক্ষা করে বেশ কিছু দর্শক এসেছে, এবং বেলা গড়ার সাথে সাথে দর্শক যে আরো বাড়বে মাঠে সেটা আমরা বলতে পারি, এই মিরপুরের মাঠের নেচারই এরকম যে বেলা গড়ার সাথে সাথে প্রচুর দর্শক তারা মাঠে চলে আসে। নাহিদ চতুর্থ বল নিয়ে আসবেন মিরপুর থানা প্রান্ত থেকে, তো শুরু করলেন স্ট্রেট রান আপ, ডানাতি ফাস্ট বোলার, বল করলেন এবার কিন্তু অফ স্ট্যাম্পের উপরেই ছিল, ফ্রন্ট ফুটে গিয়ে চমৎকার একটা স্কোয়ার ড্রাইভ করলেন, বল চলে যাবে পয়েন্টে, ডিপার পজিশন থেকে দৌড়ে গিয়ে ফিল্ডিং হলো, তবে তার আগে একটি দুটি রান সম্পন্ন হলো, এই দুই রানের সুবাদে পৌঁছে যাবে এই মুহূর্তে অস্ট্রেলিয়া 25 রানে তিন উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারে আমরা রয়েছি এই মুহূর্তে, আস্তে আস্তে দুই ব্যাটার সেট হচ্ছেন, কারণ প্রাথমিক যে বিপর্যয় সেটি কাটিয়ে উঠবার জন্য দুই ব্যাটারের উপর যে দায়িত্বটা সেটি কিন্তু তারা যথাযথভাবেই পালন করছেন, অভিজ্ঞ দুই সেনানী অস্ট্রেলিয়া দলের, একজন হলেন দলীয় অধিনায়ক জস ইংলিশ এবং অন্যজন তারই সঙ্গে অ্যালেক্স ক্যারি, বাহাতি ব্যাটার নাহিদ রানা। ডানাতি ব্যাটারের জন্য এই মুহূর্তে জস ইংলিশ, ডানাতি ব্যাটার তার জন্য অবাধ উইকেটে বল করতে আসছেন, বল করলেন এবার অফ স্ট্যাম্পের বেশ খানিকটা বাইরে, দেখে শুনে ছেড়ে দিলেন, এক্ষেত্রে কোন খেলার চেষ্টাই করেননি। উইকেটের রক্ষকের কাছে লিটন কুমার দাসের কাছে বল চলে আসলো, কোনো রান নয়, কোনো বিপর্যয় নয় এই মুহূর্তে। এই মুহূর্তে রান রেট 3.66, অন্যদিকে 25 রানের একটা পার্টনারশিপ এই দুই ব্যাটার কিন্তু গড়ে তুলেছে। পার্টনারশিপে যে কোনো ক্রিকেট, যে কোনো ফরম্যাটের ক্রিকেট এই পার্টনারশিপটা খুব বড় ভাইটাল রোল প্লে করে, এবং পার্টনারশিপটা যত বেশি হবে, বড় হবে, দলের রান ততটাই বৃদ্ধি পাবে এবং শক্ত একটা ভিত তৈরি করবে। নাহিদ রানা অবাধ উইকেট, বল করলেন প্রচন্ড গতি, গুড লেন্থে পড়ে চমৎকার ভাবে আসছিল, একেবারে স্ট্যাম্প বরাবর রক্ষণাত্মক ভাবে খেললেন এক্ষেত্রে ব্যাটার, সাথে সাথে সপ্তম ওভারের পরিসমাপ্তি হল 25 তিন উইকেটের বিনিময়ে সংগ্রহ অস্ট্রেলিয়া দলের। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে অস্ট্রেলিয়া দল তারা টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং বাংলাদেশ ফিল্ডিং করছে এই মুহূর্তে, এবং তিন তিনটি উইকেটের পতন হয়েছে অস্ট্রেলিয়া দলের। প্রাথমিক একটা বড় ধরনের বিপর্যয় অস্ট্রেলিয়া দলের জন্য, সেই বিপর্যয়টা আস্তে আস্তে কাটিয়ে উঠবার চেষ্টা করছেন দুই ব্যাটার, এবং খুবই ধীর লয়ে তারা খেলার চেষ্টা করছেন, ইনিংসটাকে রিবিল্ড করার চেষ্টা করছেন, এবং সেই লক্ষ্যে এখন পর্যন্ত তাদের কিন্তু একটা পার্টনারশিপ 25 রানের আমরা লক্ষ্য করতে পারছি। চমৎকার একটা খেলা, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে যে একটা ফ্লাইং স্টার্ট সেটি কিন্তু বাংলাদেশ পেয়েছে, এবং সেই ফ্লাইং স্টার্টটাকে একটা ভিত্তি হিসাবে নিয়ে বাংলাদেশ আমার মনে হয় আজকের ম্যাচটি নিজেদের করে নেবার যথেষ্ট সুযোগ তাদের হাতে রয়েছে। ক্যারি থাকবেন স্ট্রাইক প্রান্তে, এই প্রান্ত থেকে মুস্তাফিজুর রহমান বাহাতি কাটার মাস্টার অবদায় উইকেট বল করলেন। চমৎকার একটা বল ছিল, ব্যাটে লাগেনি, ব্যাটে গিয়ে কি আঘাত করলো কি না, ব্যাটেই লেগেছিল ইনফ্যাক্ট, না হলে আবেদনটা কিন্তু ছোট্ট একটা হয়েছিল, এবং সে আবেদন আমাদের কমেন্ট্রি বক্স থেকেও কিন্তু কম হয়নি, কিন্তু বল তো লেগেছে ব্যাটে, সেক্ষেত্রে আম্পায়ারের কিছু করার নেই। দুই আম্পায়ার রয়েছেন, আহসান রাজা পাকিস্তান থেকে এসেছেন, অন্যদিকে তানভীর আহমেদ রয়েছেন, এই দুই মাঠের আম্পায়ার। চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এই মুহূর্তে মিরপুরের মাঠে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হচ্ছে দ্বিতীয় ওডিআই এর খেলা। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতার কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে স্ট্রেট রান আপে দৌড় শুরু করলেন, বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে, চমৎকার অ্যাঙ্গুলার ব্যাটে একটু গাইড করে দিলেন পয়েন্টে ফিল্ডার, তার কাছে বল চলে গেল, কোন রান হবে না। রান রেট এই মুহূর্তে 3.41, তিন উইকেটের পতন হয়েছে, এবং স্বভাবতই রান রেটটা একটু কম থাকবে, প্রচন্ড চাপ রয়েছে এই দুই ব্যাটারের উপর, এবং এই দুজন অভিজ্ঞ ক্যাম্পেইনার অস্ট্রেলিয়া দলের এই যে প্রাথমিক বিপর্যয় সেটি কাটিয়ে উঠবার যথেষ্ট চেষ্টা করছেন, এবং আমার মনে হয় যে সফল হচ্ছেন, এবং তারা এখন বেশ বলকে ভালোভাবেই দেখছেন, ভালোভাবেই মুস্তাফিজকে নেগোসিয়েট করছেন। মুস্তাফিজ পরের বল নিয়ে যাবেন, একবার 30 গজ বৃত্তের কাছ থেকে দৌড় শুরু করলেন, ওভার দ্য ক্যাচ বল করলেন, চমৎকার বল, স্টাম্পের বাইরে ছিল একটা, এবং সাথে সাথে তালুবন্দি করলেন, চতুর্থ উইকেটের পতন হল। আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে বাংলাদেশ দলের আজকের যে শুরুটা, অসাধারণ শুরু, এবং চমৎকার ভাবে চতুর্থ উইকেটের পতন হল, ঠিক যখন দলের রান 25 ঠিক তখনই চতুর্থ উইকেটের পতন হল, এবং শান্ত সেখানে ছিলেন, চমৎকার ভাবে বলটা লুফে নিয়েছেন, মুস্তাফিজ ছিলেন এক্ষেত্রে বোলার, ক্যারি অ্যালেক্স ক্যারি মাত্র 13 রান করেছেন, 17 বল খেলে 13 রান করে তিনি সাত ঘরে ফিরে যাচ্ছেন। অসাধারণ এক ম্যাচ আমরা দেখছি, বিশেষ করে যখন প্রথমেই বলেছি যে বাংলাদেশ দলের সুযোগ রয়েছে সিরিজটাকে নিজেদের করে নেবার, এবং সে পথেই বাংলাদেশ আসছে। প্রাথমিক যে শুরুটা ছিল ফ্লাইং স্টার্ট, তারই ধারাবাহিকতায় কিন্তু আরো একটি উইকেটের পতন হল, তৃতীয় উইকেটের পর চতুর্থ উইকেটের পতন, এবং সেই উইকেটটি নিলেন মুস্তাফিজুর রহমান, কাটার মাস্টার মুস্তাফিজ তিন তিনটি উইকেট দখল করলেন, তাসকিন একটি উইকেট নিয়েছে। বাংলাদেশের এই মিরপুরের পিচকে একসময় বলা হতো যে খুবই স্লো লো এবং স্পিনিং ট্র্যাক এরকমই তৈরি করা হতো, কিন্তু সেখান থেকে বাংলাদেশের এই মিরপুরের পিচটি কিন্তু আর সেখানে নেই, ফাস্ট বোলাররা দারুণভাবে সেখানে বাউন্স পাচ্ছেন, এবং ব্যাটারদেরও যথেষ্ট সুযোগ রয়েছে সেইটিকে কাজে লাগিয়ে মুস্তাফিজুর রহমান কিন্তু তিন তিনটে উইকেট দখল করতে সক্ষম হয়েছেন, এবং পরবর্তী ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন ডানহাতি ব্যাটার, তিনি থাকবেন স্ট্রাইক প্রান্তে, অবাধ্য উইকেট বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে, একেবারে স্টেয়ার করে দিয়েছেন গালিতে ফিল্ডার, তার কাছে বল চলে গেল, কোন রান হল না। মুস্তাফিজ তিন তিনটি উইকেট দখল করলেন, অসাধারণ বোলিং মুস্তাফিজের কাছ থেকে, লাস্ট বলটি অফ স্ট্যাম্পের বাইরে ছিল, অ্যালেক্স একটু উঠেছিল বুক বরাবর, অ্যালেক্স শেষ পর্যন্ত স্টেয়ার করার মতো করেছিলেন, এবং তিনি শেষ পর্যন্ত আউট হয়ে গিয়েছিলেন। অসাধারণ বোলিং মুস্তাফিজের কাছ থেকে আমরা দেখছি, পরের বল নিয়ে যাবেন মুস্তাফিজুর রহমান, ও প্রান্তে রয়েছেন গ্রিন, ক্যামেরন গ্রিন, অবাধ্য উইকেট অফ স্ট্যাম্পের বাইরে, একটু অ্যাঙ্গুলার ডেলিভারি ছিল, সেটিকে অ্যাঙ্গুলার ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন, সুইট পার্ট অব দ্য ব্যাটে লাগেনি, কোন রান হয়নি, বল ফিল্ডারদের হাত ঘুরে মুস্তাফিজের কাছেই চলে আসবে। দর্শক মিরপুরের গ্যালারিতে মোটামুটি এসেছে এবং তারা কিন্তু দারুণভাবে এনজয় করছে আজকের এই ম্যাচটি, যে ম্যাচ বাংলাদেশের জন্য খুবই ভাইটাল, বিশেষ করে সিরিজ জয়ের জন্য। এর আগে বাংলাদেশ চমৎকারভাবে ঘরের মাঠে অনেকের সাথেই সিরিজ জয়লাভ করতে সক্ষম হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, নিউজিল্যান্ডের সঙ্গে, সবার সঙ্গেই কিন্তু সিরিজ জয়লাভ হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার সঙ্গে সেই সিরিজ জয় লাভের একটা দিন কিন্তু আজ এই আমরা লক্ষ্য করতে পারছি। মুস্তাফিজুর রহমান ওভার দ্য উইকেট দর্শক করলেন, বলটা আমার মনে হয় ছুটে গিয়েছিল, হাফ লেন্থের বল ছিল, অনেকটাই উঠেছিল, একটু হেড ডাউন করলেন ব্যাটার, উইকেট রক্ষক লিটন কুমার দাসের কাছে বল চলে গেল, কোন রান হল না, মেডেন উইকেট মুস্তাফিজের জন্য। লাস্ট উইকেটটি মেডেন উইকেট ছিল, 25-4 উইকেটের বিনিময়ে সংগ্রহ, 8 ওভারের খেলা এখন পর্যন্ত হয়েছে, মাত্র একটি রান এসেছে এক্সট্রা থেকে, অসাধারণ ফিল্ডিং হচ্ছে, টাইট বোলিং হচ্ছে, সবকিছু মিলে ফুরফুরে মেজাজে এই মুহূর্তে বাংলাদেশ দলের ফিল্ডাররা, এবং অন্যদিকে বেশ খানিকটা বোতলবন্দি হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। অ্যালেক্সের আউট হবার পরে জস ইংলিশ এক প্রান্তে, অন্য প্রান্তে ক্যামেরন গ্রিন, তারা দুজনেই কিন্তু এই মুহূর্তে স্ট্রাগল করছে মিরপুরের মাঠে, করতেই হবে, কারণ চমৎকার গতি নিয়ে বল হচ্ছে দু প্রান্ত থেকে। নাহিদ রানা, তিনিও তো গতির একটা দানব বলা যায়, 140-45 কিলোমিটার গতিতে তিনি বল করে থাকেন। পরের প্রথম বলটি করলেন নাহিদ রানা, স্ট্যাম্পের উপরে ছিল, ফ্রন্ট ফুটে গিয়ে একটা চেক শট খেললেন, কোন রান হবে না, রান রেট এই মুহূর্তে 3.06। ইংলিশ তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে এবং গ্রিন এক অন্য প্রান্তে রয়েছেন। গ্রিন ইংলিশ তিনি 20 বলে 11 রান করেছেন এবং অন্য প্রান্তে রয়েছেন ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন নন স্ট্রাইক প্রান্তে, স্ট্রাইকে এই মুহূর্তে রয়েছেন দলীয় অধিনায়ক জস ইংলিশ। অপর প্রান্ত থেকে স্পিডস্টার নাহিদ রানা, তার জন্য বল করবেন মিরপুর থানা প্রান্ত থেকে। অবাধ্য উইকেট ডানহাতি ফাস্ট বোলার, বল করলেন একটু গুড লেন্থে পড়েছিল, চমৎকারভাবে উঠেছিল, ফ্রন্ট ফুটে গিয়ে একটা চেক শট খেললেন নাহিদ রানা, নিজের বল নিজেই কুড়িয়ে নিলেন, কোন রান নয়, কোন বিপর্যয় নয়। অসাধারণ প্রথম যে আঘাতটি ছিল সেটি তাকিনের হাত থেকেই ছিল। বাংলাদেশ দলে একটি পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, সৌম্য সরকার তিনি দলে অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু লাস্ট 3 ম্যাচের দিকে যদি আমরা লক্ষ্য করি সৌম্য সরকারের, তিনি কিন্তু বিশেষ কোন ভূমিকা রাখতে পারেননি দলের জন্য। একটি ম্যাচে 8 রান করেছিলেন, অন্যটিতে 0 এবং লাস্ট ম্যাচটিতে 5 রান তিনি মাত্র করেছিলেন, এবং সেই সৌম্য সরকার সুযোগ পেয়েছেন সাইফ হাসানের জায়গায়, স্ট্রাইক প্রান্তে থাকবেন জস ইংলিশ এবং নাহিদ রানা মিরপুর থানা প্রান্ত থেকে বল করার জন্য প্রস্তুত, এবং ইনার সার্কেলের বাইরে দুজন ফিল্ডার রয়েছে, লং লেগে একজন রয়েছে এবং থার্ডম্যানের ডিপার পজিশনে একেবারে সীমানার সাথে একজন রয়েছেন। নাহিদ রানা দৌড় শুরু করবেন পরের বল নিয়ে, বাঁহাতি ব্যাটার, বল করলেন ফ্রন্ট ফুটে গিয়ে, চমৎকার একটা স্কোয়ার ড্রাইভ করলেন, বল চলে যাবে পয়েন্ট দিয়ে সীমানার ওপারে, কি ফিল্ডার দৌড় শুরু করলেন, শেষ পর্যন্ত ভিতরে রেখেছেন, তবে দেখার বিষয় যে সঠিকভাবে তিনি রাখতে পেরেছিলেন কিনা, এবং আমার মনে হয় সেটা সম্ভব হয়েছে। যাই হোক, আমি বলবো যে নিশ্চিত একটা বাউন্ডারি সেভ করলেন এই মুহূর্তে ফিল্ডার, বেশ খানিকটা একেবারে স্লাইডিং এফোর্টে চমৎকার অ্যাথলেটিজম দেখালেন এক্ষেত্রে ফিল্ডার, এবং বলটা মাঠের মধ্যেই রাখতে সক্ষম হলেন, অসাধারণ ফিল্ডিং। হ্যাঁ, দিনটা যেহেতু বাংলাদেশের, আমার মনে হচ্ছে যার কারণে ফুরফুরে মেজাজে প্রত্যেকটা ক্রিকেটার তারা কিন্তু খেলতে সক্ষম হচ্ছে, এবং চমৎকার ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম। নাহিদ রানা ওভারে তৃতীয় বল নিয়ে আসবেন এবং স্ট্রাইক প্রান্তে থাকবেন জস ইংলিশ, দৌড় শুরু করবেন এক্ষেত্রে নাহিদ রানা। ইংলিশ 11 রান তিনি করেছেন এবং 21 বল থেকে 11 রান করেছেন, নাহিদ রানা প্রস্তুত তাকে বল করার জন্য, এবং গ্রিন ক্যামেরুন অন্য প্রান্তে তিনি রয়েছেন, নাহিদ রানা প্রস্তুত। এই এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের বল তিনি করছেন, এবং বলটি আমরা দেখছি মিরপুর থানা প্রান্তে তিনি প্রস্তুতি নিয়েছেন বল করার জন্য এবং লাস্ট বলটি কিন্তু চেক করা হচ্ছে যে সেটি বাউন্ডারি হয়েছিল কি না। তিনজন দুজন রয়েছে স্লিপে, গালিতে একজন এবং পয়েন্টে একজন রয়েছে, মিড অন মিড অফ মিড উইকেটে ইনার সার্কেলের মধ্যে একজন রয়েছে, নাহিদ রানা। তিনি পরের বল নিয়ে দৌড় শুরু করবেন। অবাধ উইকেট বল করলেন, এবার কিন্তু খাটো লেন্থে ছিল, বেশ খানিকটা উঠেছিল এবং চমৎকার ভাবে বল সীমানার ওপারে এবং একটা চমৎকার একটা শট এবং শটটি এসেছে জশ ইংলিশের ব্যাট থেকে। ব্যক্তিগত চারটি রান যুক্ত হবে দলের খাতায়, পৌঁছে গেল ছটি রান, ইনফ্যাক্ট ছয়, একবার অফ স্টাম্পের বাইরে ছিল। চমৎকার ভাবে একটা হুক শট খেলে সেটিকে সীমানার ওপারে করতে সক্ষম হয়েছেন এবং বল চলে গেল ছক্কা সীমানার ওপারে, রাইট। ছটি রানই যুক্ত হবে দলের খাতায়, 35 থেকে টোটাল 36 রানে পৌঁছে গেল এই মুহূর্তে। এবং ইংলিশ তিনি 21 রান 22 বল থেকে, 23 বল থেকে 21 রানে পৌঁছে গেলেন পরের বল। এবং প্রস্তুত জর্জ ইংলিশ দলীয় অধিনায়ক বল করলেন, এবার কিন্তু জোরের উপর করেছিলেন, পিচের উপরে বলটাকে চেপে দিলেন, তবে স্লিপের দিকে বল চলে আসত এবং একটি রান না রান হয়নি। 35 চার উইকেটের বিনিময়ে নবম ওভারে আমরা রয়েছি। নবম ওভারের শেষ বল করবেন নাহিদ রানা, এবং নাহিদ রানা এখন পর্যন্ত এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের বল করছেন, কোন উইকেট পাননি, 15 রান তিনি দিয়েছেন। গতির এক দানব বলতে হবে তার, 150 কিলোমিটার গতির বলও আমরা দেখেছি, 145, 46, 47, মানে 40-এর উপরে তার নিয়মিত গতি, 140-এর উপরে। পরের বল নিয়ে আসছেন, ওভারের শেষ বল, বল করলেন এবার অফ স্টাম্পের বাইরে দিয়ে দেখে শুনে ছেড়ে দিলেন, এক্ষেত্রে জশ ইংলিশ কোন রান নয়। 35 চার উইকেটের বিনিময়ে নাহিদ রানা দু ওভার বল করে 15 রান দিয়েছেন, মুস্তাফিজ 4 ওভার বল করে 3টি উইকেট পেয়েছেন, 9 রান দিয়েছেন চমৎকার বোলিং। অন্যদিকে তাসকিন 1টি উইকেট পেয়েছেন 3 ওভার বল করে 11 রান দিয়ে, 1টি ম্যাডেন ওভার তাসকিনের সঙ্গে রয়েছে। এখন পর্যন্ত 9 ওভারের খেলা শেষ হয়েছে 35 চার উইকেটের বিনিময়ে। বাংলাদেশের যে লক্ষ্য আজকের ম্যাচটা নিজেদের করে নেওয়া এবং সে লক্ষ্যে বাংলাদেশ খেলছে এবং নিজেদের করে নেবার যথেষ্ট উপলক্ষ ইতিমধ্যে তৈরি হয়েছে। 4-4 উইকেটের পতন হয়েছে, মাত্র 35টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। মুস্তাফিজকে দিয়েই আক্রমণ সানানো হচ্ছে, তাকে দিয়ে কন্টিনিউ করানো হচ্ছে এবং তিনি বল করবেন মিরপুর মিডিয়া প্রান্ত থেকে। অপর প্রান্তে রয়েছেন গ্রিন ক্যামেরুন, বল করলেন ক্যামেরুন গ্রিন, স্ট্যাম্পের উপরে ছিল, ছোট্ট একটা চেক শট খেললেন, ফিল্ডার রয়েছে তার কাছে, বল চলে আসবে, কোন রান নয়, কোন বিপর্যয় নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত 23 ম্যাচ খেলেছে এবং বাংলাদেশ 2টি ম্যাচে জয়লাভ করেছে এবং 20টিতেই অস্ট্রেলিয়া জয়লাভ করেছে, একটি ম্যাচ রেজাল্ট হয়নি। বাংলাদেশের 2টি ম্যাচ অর্থাৎ এই এই সিরিজের প্রথম ম্যাচটি এবং ঠিক 21 বছর আগে কার্ডিফের সেই ম্যাচটি, এই 2টি জয় ছিল। আজকের ম্যাচটি জিততে পারলে 3টি জয় হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরে বল, এবার কিন্তু একটু অ্যাঙ্গুলার ছিল ডেলিভারি, বল চলে গেল স্ট্যাম্পের বাইরে দিয়ে উইকেট রক্ষকের কাছে, কোন রান নয়, কোন বিপর্যয় নয়। এবং চমৎকার বোলিং মুস্তাফিজের কাছ থেকে আমরা শুরু থেকেই লক্ষ্য করছি, যার কারণে তাকে দিয়ে কিন্তু কন্টিনিউ করানো হচ্ছে। ক্যামেরুন গ্রিন তিনি কিন্তু বেশ ভালো ব্যাটিং করে থাকেন, কারণ লাস্ট 7 ম্যাচের দিকে আমরা যদি তাকাই, 7টি ম্যাচ দেখলে। পরের বল, এবার কিন্তু স্ট্যাম্পের উপরে ছিল, ছোট্ট একটা টোকা দিয়েই দ্রুত গতিতে প্রান্ত বদল, চিকি সিঙ্গেল, চমৎকার একটা রান, একেবারে চুরি করেই নিলেন আমি বলবো, দ্রুত গতিতে দুজন প্রান্ত বদল করতে সক্ষম হয়েছেন 36-4 উইকেটের বিনিময়ে সংগ্রহ অস্ট্রেলিয়া দলের অসাধারণ। এবং ক্যামেরুন গ্রিন তিনি, তার কথা বলছিলাম যে লাস্ট 7 ম্যাচে 268 রান তিনি করেছেন, অ্যাভারেজ 53.6 এবং স্ট্রাইক রেটটা 91.46, চমৎকার। এবং সেই ক্যামেরুন গ্রিন এই মুহূর্তে ক্রিজে রয়েছেন, চাপের মধ্যে রয়েছেন, বিশেষ করে এই দুই ব্যাটার যখন চার চারটি উইকেট পতন হয় তখন এই দুই ব্যাটারকে অবশ্যই স্ট্রাগল করতে হচ্ছে, দেখে শুনে খেলতে হচ্ছে। মোস্তাফিজুর রহমান এক বল করছিলেন এবং বল করতে গিয়ে একটু তার সমস্যা হয়েছে আমার মনে হয়, এবং দ্বাদশ ব্যক্তি মাঠের ভিতরে প্রবেশ করেছেন সাথে ভিডিও, এবং একটু পানি দেওয়া হলো তার মাথায়, মানে বাহিরের তো আজকে তাপমাত্রা তো কম নয় এবং সেই তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমার মনে হয় যে মুস্তাফিজের একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এর মধ্যে একটু

0: গরমের কারণে, রৌদ্রের কারণে খেলোয়াড়দের যে প্রচন্ড সোয়েটিং হচ্ছে সেটি থেকে একটু পরিত্রাণের চেষ্টা করছে। চমৎকার একটা রৌদ্র উজ্জ্বল দিন ক্রিকেট উপযোগী, তারপরেও তাপমাত্রা একটু বেশি হলে তখন কিন্তু আর ক্রিকেট উপযোগী বলা যায় না, খেলোয়াড়দের উপর প্রচন্ড প্রেশার পড়ে। তবে আজকে কিন্তু মিরপুরের মাঠে বৃষ্টি হবার সম্ভাবনাও ছিল, ঢাকার যে ওয়েদার ফরকাস্ট ছিল সেখানে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতির তৈরি হয়নি। যদিও খেলা এখন চলছে ঠিক দশম ওভারের শেষের দিকে আমরা চলে এসেছি, 9.3 ওভারের খেলা এখন পর্যন্ত হয়েছে এবং 36 রান করেছে 4 উইকেটের বিনিময়ে সংগ্রহ হয়েছে। বা অস্ট্রেলিয়া দলের 4-4 উইকেটের পতন, মানে বাংলাদেশ দলের বোলাররা চমৎকার ভাবে একেবারে শুরু থেকে টাইট বোলিং করে ব্যাটারদেরকে যেমন আউট করেছেন, তেমনি এই যে দুই ব্যাটার অনেকক্ষণ ধরে ক্রিজে আছেন কিন্তু রান করতে পারছেন না, মাত্র 11 রানের একটা পার্টনারশিপ করতে সক্ষম হয়েছে এই ক্যামেরন গ্রিন এবং জশ ইংলিশ দুজন। তারা স্ট্রাগল করছে এবং সেটা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই দেখার বিষয়। বাংলাদেশের যে লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই কিন্তু তারা এখন ক্রিজে রয়েছে, দুই এখন বোলিং করছে। মুস্তাফিজুর রহমান লাস্ট 3 বল করবেন এই ওভারের এবং 9.3 ওভারের খেলা হয়েছে, 36 উইকেটে বাংলাদেশ। দর্শক কিন্তু আসছে গ্যালারিতে, তবে উল্লেখ করার মতো অত বেশি দর্শক নয়, তবে বেলা গড়ার সাথে সাথে যদি দর্শক মিরপুরের মাঠে আসবে সে কথা আমরা বলতে পারি। মুস্তাফিজুর রহমান ঠিক 30 গজের বৃত্তের কাছ থেকেই তিনি দৌড়ে গিয়ে বল করেন মিডিয়া প্রান্ত থেকে। বাহাতি এই কাটার মাস্টার দৌড় শুরু করলেন, একটু অ্যাঙ্গুলার ছিল অফ স্টাম্পের বাইরে, অ্যাঙ্গুলার ব্যাটে গাইড করে দিয়েছেন, বল চলে যাবে থার্ড ম্যান অঞ্চলের দিকে এবং সেখানে ফিল্ডার রয়েছে, একটির বেশি রান হবে না। 37 উইকেটের বিনিময়ে সংগ্রহ অস্ট্রেলিয়া দলের। মুস্তাফিজুর রহমান এক্ষেত্রে বোলার, 3-3 উইকেট ইতিমধ্যে নিয়েছেন, 2 ম্যাডেন এবং 11 রান মাত্র দিয়েছেন। কি অসাধারণ বোলিং মুস্তাফিজের কাছ থেকে এবং চমৎকার বোলিং, ইকোনমি রেটটাও সেরকম, 2.22 মুস্তাফিজ অন ফায়ার, 3-3 উইকেট নিয়েছেন। অপ্রান্তে রয়েছেন গ্রিন, যিনি 1 রান করেছেন, ক্যামেরন গ্রিন অভিজ্ঞ ক্যাম্পেইনার অস্ট্রেলিয়া দলের, বল করলেন অফ স্টাম্পের বাইরে, একটু উঁচু হয়ে উইকেট রক্ষকের কাছে বল চলে গেল, খেলার চেষ্টা করেননি ক্যামেরন গ্রিন, কোন রান নয় কোন বিপর্যয় নয়। এই ওভারের এখন পর্যন্ত 5 বল হয়েছে, লাস্ট বল করবেন মুস্তাফিজুর রহমান, অর্থাৎ ব্যক্তিগত 5ম ওভারের শেষ বলটি করার জন্য প্রস্তুত মুস্তাফিজুর রহমান। 12 রানের একটা পার্টনারশিপ এ দুজন করতে সক্ষম হয়েছেন। ক্যামেরন গ্রিন তিনি থাকবেন, তিনি রয়েছেন স্ট্রাইকে, ডানহাতি ব্যাটার বাহাতি বোলার কাটার মাস্টার মুস্তাফিজ, বল করলেন এবার অফ স্ট্যাম্পের উপরেই ছিল, চমৎকার ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ভাবে একটা পাঞ্চ করেছেন এবং দূর থেকে দৌড়ে এসে সেখানে ফিল্ডিং করা হলো, কোনো রান নয়, তাসকিন ছিলেন ফিল্ডার, কোনো বিপর্যয় নয়। সাথে সাথে 10 ওভারের খেলা শেষ হয়েছে, 10 ওভার শেষে সংগ্রহ অস্ট্রেলিয়া দলের 37 উইকেটের বিনিময়ে এবং 4 উইকেটের বিনিময়ে 37 এবং এক্সট্রা রান এসেছে মাত্র 1 এবং ঠিক এই অবস্থায় মাইক্রোফোনের পরিবর্তন হবে, আসছেন মোহাম্মদ কামরুজ্জামান।
1: অসংখ্য ধন্যবাদ পলাশ খান। শ্রোতা বন্ধুরা, 10 ওভারে খেলা শেষ, অর্থাৎ প্রথম পাওয়ার প্লে ওভারে খেলা শেষ, 37 রান 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া, টসে জয়লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, কতটা যুক্তিযুক্ত হয়েছে তারা এখন বলতে পারবেন যে সিদ্ধান্ত হয়তো তাদের পক্ষে যায়নি। কাউন্টার অ্যাটাক দিয়েছে বাংলাদেশ, 3 উইকেটের পতন হয়েছে উইদাউট এনি স্কোরিং, অর্থাৎ অস্ট্রেলিয়া দলের কোন রানের খাতা বা দলীয় রানের খাতা খোলার আগে কিন্তু 3 উইকেটের পতন হয়, 4th উইকেটের পতন হয় দলীয় 25 রানের মাথায় এসে। তানভীর ইসলাম স্পিন অ্যাটাক শুরু হয়ে গেল মিরপুর থানা প্রান্ত থেকে, 12 ম্যাচে 16 উইকেট, বেস্ট বোলিং ফিগার, 39 রানে 5 উইকেট নিয়েছেন, বল করলেন টার্ন করে ভেতর ঢোকার মুখেই একটু ইনসাইড আউট করে অফ ড্রাইভ করেছেন, মিড আপ ছেড়ে বল যাচ্ছে লং অফে, মোসাদ্দেক সেখানে রয়েছেন, কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো, 1 রানের জন্য

0: পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। কারেন্ট রান রেট 3.70। এই মুহূর্তে টিম অস্ট্রেলিয়ার দলের রান 38, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওডিআই ম্যাচ এবং নো বল, ফ্রি হিট হয়ে গেল, নো বল। আম্পায়ার তানভীর, তিনি অপর তানভীরকে বলছেন যে তোমার এই বলটি নো বল, কারণ তুমি ফুট ফল্ট নো বল, ওভারপিচ, তার যে পাটি দেখানো হচ্ছে যে তার যে বোলিং জোন রয়েছে তার সামনে যে দাগ রয়েছে সেই দাগ পেরে অনেক দূরে তার পাটি পড়ল, ফলশ্রুতিতে টিভি আম্পায়ার ফিল্ড আম্পায়ারকে সহায়তা করলেন এবং বললেন নো বল। একটি ফ্রি হিট পেয়ে গেল, বোনাসের মতো একটি বল বলা যেতে পারে। অবহেলিত স্বাধীনতা রয়েছে একজন ব্যাটারের ভালোভাবে খেলার জন্য, ক্যাশ করার জন্য। ক্যামেরন গ্রিন ব্যাটিং প্রান্তে, ইতিমধ্যে তিনি 8টি বল খুলেছেন, 1টি রানে দেখা পেয়েছেন। ইংলিশ দলীয় অধিনায়ক অস্ট্রেলিয়া দলের, তিনি আজকে দিনে টপ স্কোরার, 23 রান করেছেন এখন পর্যন্ত 27 বল থেকে। ফ্রি হিট, কারেন্ট রান রেট 3.90 টিম অস্ট্রেলিয়ার। 11তম ওভারে খেলা এগিয়ে অ্যারাউন্ড দ্য উইকেট বল করলেন, লফটেড শট, হাওয়াইয়া শট, হোয়াট আ শট ম্যান, একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। সামনে সাইড স্ক্রিন রয়েছে, সেখানে গিয়ে বল আসতে পড়ল, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া দলের দ্বিতীয় ছক্কার মার এটি। ইয়েস, ইংলিশ দলীয় অধিনায়ক এর আগের ওভারে নাহিজানাকে স্কোয়ার ড্রাইভের মাধ্যমে গ্যালারিতে পাঠিয়েছিলেন, এবারে ফ্রি হিটের বল ক্যামেরুন গ্রিন, তিনি কিন্তু খেললেন নিজের মতো করে, জুসি হাফ ভলি, সুইট পার্ট অফ ব্যাট, সুইট টাইমিং করে স্ট্রেটে একেবারে বোলারের মাথার উপর দিয়ে খেলেছেন, হাসতে হাসতে ভাসতে ভাসতে সাইড স্ক্রিনে বল আসতে পড়ল। ভালো একটি রান, সবচেয়ে বড় রানটি পেয়ে গেলেন ক্যামেরুন গ্রিন। দলের রান 45, 45 রান, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া। 11তম ওভারে খেলা এগিয়ে, স্লিপে একটি ফিল্ডার রয়েছেন, মিড অফ মিড অন পয়েন্টে ফিল্ডার, পরের বল ওখানে টার্ন করে ভেতর ঢোকার মুখে কিন্তু ইনসাইড আউট করে আবারও কিন্তু ওখানে কাভার, মিড অফ, এই রিজনে পিচের আশেপাশে একজন ফিল্ডার রয়েছেন, গ্যাপ গলাতে পারলেন না, রান্নার কোন সুযোগ নেই, ডট বল। দ্বিতীয় পাওয়ার প্লে ওভারে খেলা, যেখানে চারজন ফিল্ডার 30 গজ বৃত্তের বাইরে অবস্থান করতে পারবে, ডিপি স্কোয়ার লেগে একজন, ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন, ওইদিকে দেখতে পাচ্ছি লং অফে একজন, পরে বল, দারুণ বল এটা, উইকেট টু উইকেট স্টাম্পের মধ্যে মাপা লেন্থের বল ছিল, একটু অ্যাঙ্গুলার ব্যাটে আবার কাভারে ঠেলেছেন, বলের লাইনে তাহিদ হৃদয় রয়েছেন, তিনি ফিল্ডিং করে নন স্ট্রাইক প্রান্তে থ্রো করলেন, রান্নার কোন সুযোগ নেই, ডট বল। এক ছক্কাতে রান রেট 4-এর ওপরে, 4.29 এই মুহূর্তে কারেন্ট রান রেট। ক্যামেরন গ্রিন 7 রান করেছেন, বল করলেন এবারে লেগ মিডিলে, লেগ মিডিলে পাটি সরিয়ে সোজা ব্যাটে খেলেন ফরওয়ার্ড শট, কিন্তু বোলার তানভীর তিনি চেষ্টা করেছিলেন থামানোর জন্য, তার গায়ে লেগে ডিফ্লেক্টেড, বল তুলে দেয় কভার, মিড অফ, এই রিজনে গ্যাপ গলাতে পারলেন না ব্যাটার, বোলিং করতে ফিল্ডিং হয়ে গেল, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান্নার কোন সুযোগ নেই, ডট বল। এই ওভার থেকে একটি স্কোরিং শটের সাথে ছক্কা আর একটি নো বল হয়েছে, মোট 7টি রান হিসেবে দিয়ে মধ্যে হই, পরে বল এবার লেগ মিডিলে, বল সোজা ব্যাটে খেললেন মিডনে, মিডনে ফিল্ডার বাদিকে সরে গিয়ে কাট অফ করলেন, এই বল থেকে রান্নার কোন সুযোগ নেই, ডট বল। কারেন্ট রান রেট 4.15। দলীয় রান 45, 45 রান, 4 উইকেটে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওডিআই ম্যাচ শ্রোতা বন্ধুরা চলছে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আমরা যুক্ত হয়েছি বেতারে একটি বড় টিম হয়ে মিরপুরে। ওভারের শেষ বল, বল করলেন আবারও কিন্তু লেগ স্ট্যাম্পের উপরে পাটি সরিয়ে কিন্তু খেলেছেন, মিড অফ ছেড়ে বল যাচ্ছে লং অফে, মোসাদ্দেক সেখানে প্রহরীর ভূমিকা রয়েছেন, কুড়িয়ে থ্রো করার আগে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। এরই সঙ্গে 11তম ওভারে খেলা শেষ, 11তম ওভারে খেলা শেষে দলের রান 46, 46, 46 রান, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া। যেটি বলছিলাম শ্রোতা বন্ধুরা যে ইতিহাসের হাতছানি বাংলাদেশের আজকে, অপরদিকে সিরিজের সমস্যা হানা হাতছানি রয়েছে অস্ট্রেলিয়ার। এখন পর্যন্ত যদি যে 11তম ওভারে খেলা শেষ হয়েছে, আমরা বলি না যে চালকের আসনে বা ওপরে বা একটু এগিয়ে থাকা, একটু পিছিয়ে থাকা, অস্ট্রেলিয়া অনেকখানি পিছিয়ে রয়েছে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, হাইলি প্রফেশনাল দল অস্ট্রেলিয়া, তারা কিন্তু ঘুরে দাঁড়াতে জানে। অপরদিকে মেহেদী হাসান মিরাজ তার বাহিনীকে তিনি কিভাবে ব্যবহার করবেন, হ্যাঁ, কোথায় ফিল্ড সেট আপ করতে হবে, কোন ব্যাটারের এগেনস্টে কোন বোলারকে আনতে হবে, ফিল্ডিং এর কি ধরনের মুনশানি দেখাতে হবে, সব মিলিয়ে কিন্তু যদি মেহেদী মিরাজ কাউন্টার অ্যাটাক দিতে পারে তাহলে আজকের ম্যাচটি কিন্তু বাংলাদেশের পক্ষে বা পড়ে যাবে। ইতিমধ্যে 11তম ওভারে খেলা শেষ হয়েছে, 46 রান, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া। তাস্কিন 3 ওভার, 1টি মেডেন তিনি করেছেন, 1টি উইকেটে দেখা পেয়েছেন, 3টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ এখন পর্যন্ত। নাহিজানা আগের ওভারটি বেশ খরুচে ছিল মিরপুর থানা প্রান্ত থেকে, তাকে অঞ্চল পরিবর্তন করে এবারে আমাদের মিডিয়া প্রান্ত থেকে, অর্থাৎ বেতার কমিউনিটি বাক্স প্রান্ত থেকে আনা হয়েছে। আগে প্রথম ওভারটি করেছিলেন মিরপুর থানা প্রান্তে, পরে বল অফ স্ট্যাম্পের উপরে ছোট্ট করে, খুবই সফট হ্যান্ডে ওখানে কাভার পয়েন্টে ঠেলে দিয়ে দৌড়, এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়ল ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে, ক্যামেরন গ্রিনের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 9। দলে রান 47, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া, 12তম ওভারে খেলা এগিয়ে। জর্জ ইংলিশ দলীয় অধিনায়ক, কাম উইকেট কিপার, কাম ক্যাপ্টেন, কাম ব্যাটার, ফ্রন্টলাইনার এখন বলা যেতে পারে, সবচেয়ে টপ স্কোরার আজকের দিন এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে। 27টি বল খেলেছেন, 23 রান করেছেন, 3টি চারে মার, 1টি ছক্কার মার রয়েছে। এই নাহিদ রানাকে আগের ওভারে যিনি ছক্কা হাঁকিয়েছিলেন এবং বিশ্বমানের একটি ছক্কার মার আমরা জর্জ ইংলিশ এর ব্যাট থেকে দেখেছিলাম। 23 রানে ফ্রিজে ছোট রান আপ করেছেন, রান আপটি মূলত ছোট করলেন নাহিদ রানা, কি জানি না বল করলেন। এবারে ইনসিংটের ভেতরে ঢোকার মুখে কিন্তু ইনসাইড আউট করে আবার স্কোয়াড ড্রাইভ করেছেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে বল যাচ্ছে সীমানার দিকে, প্রহরী আছেন একেবারে ডিপার প্রান্তে, তার স্কিন এক টিপে কিপার প্রান্তে থ্রো, তার আগে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একই রান বাড়লো ইংলিশের ব্যাট থেকে, ইংলিশের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 24, দলের রান 48, দলীয় 50 থেকে মাত্র 2টি রান দূরে টিম অস্ট্রেলিয়া। 48 রান 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া, 12তম ওভারে খেলা এগিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন বাংলাদেশ বেতারের সাথে। 3 ম্যাচ ওডিআই সিরিজের আমরা আছি দ্বিতীয় ওডিআই নিয়ে। বাংলাদেশ ইতিমধ্যে 100-তে লিড করছে, আজকে বাংলাদেশের সামনে এক মাস হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি, কি হয় কি না হয় তারই আদ্যপ্রান্ত বাংলাদেশ বেতারে। বাউন্সার, বিশাল একটা বাউন্স দিলেন এখানে ব্যাটার ক্যামেরন গ্রিন, তিনি ছেড়েই দিলেন বলবো, অপরদিকে আম্পায়ার বললেন যে না এটা এতটা উপর দিয়ে, যার জন্য এটা ওয়াইড কল করলেন আম্পায়ার। একটি বোনাস আকারে রান এলো, একটি বল বাড়লো বলা যেতে পারে, তো বলটি ভালো হয়নি। আহসান রাজা পাকিস্তানি এই আম্পায়ার, তিনি স্ট্রাইকের আম্পায়ার এই মুহূর্তে আমাদের প্রান্ত থেকে, বেতার কমিটি বক্স প্রান্ত থেকে আম্পায়ারিং করছেন। অপরদিকে স্কোয়ার আম্পায়ার তানভীর হোসেন, অ্যালেক্স ওয়ার্ফ টিভি আম্পায়ার হোসেন, মোর্শেদ আলী খান আজকের ম্যাচ রেফারি, তিনিও বাংলাদেশের বংশোদ্ভূত। এবারে রানটা বড় করলেন, রান আপটা বড় করলেন নাহিদ রানা, ইতিমধ্যে তিনি বেশ খরুচ্ছে বলা যেতে পারে, 18 রান দিয়েছেন 2 ওভার 2 বল থেকে। বল করলেন এরপরে লেট সুইং, অফ স্ট্যাম্পে ফেলে ভেতর দিকে সুইং করালেন, কিন্তু সুইংটা বাঁকটা অনেক পরে নিল ব্যাটার ক্যামেরন গ্রিন, তিনি কিন্তু দেখে শুনে ছেড়ে দিলেন, ওয়েল লেফট করলেন, কিপার লিটন কুমার দাস তালুবন্দি করলেন, ডট বল হয়ে গেল, ডট বল। নাহিদ রানা তার এভারেজ গতি, বলের গতি 146, দারুণ একজন ক্রিকেটার। প্রথম ওডিআইতে তিনি 4টি উইকেট নিয়েছিলেন 41 রান দিয়ে, 10 ওভার বল করেছেন, ফাইফার হয়নি। সারা বিশ্ব ক্রিকেটের বোদ্ধারা তাকে নিয়ে বেশ প্রশংসা করেছেন, ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের সাবেকরা বেশ প্রশংসা করেছেন। পরের বল এক্সট্রা বাউন্স, হঠাৎ লাফিয়েটা বল ব্যাকফুটে গিয়ে কোনোভাবে স্কোয়ার কাট করলেন, গালি পয়েন্টে একজন ফিল্ডার হয়েছেন, তিনি ফিল্ডিং করলেন, গ্যাপ গলাতে পারলেন না ব্যাটার ক্যামেরন গ্রিন। ইতিমধ্যে তিনি 17টি বল খেলে ফেলেছেন, 17 বল থেকে এখন পর্যন্ত তিনি 9টি রান করেছেন, তার ব্যক্তিগত রান স্টিল সিঙ্গেল ডিজিটে রয়েছে। জর্জ ইংলিশ 24 রানে নন স্ট্যাক প্রান্তে রয়েছেন, দলের নেতা তিনি, খণ্ডকালীন সময় দলের নেতা, দলের অধিনায়ক। কারেন্ট রান রেট 4.20 এই মুহূর্তে টিম অস্ট্রেলিয়ার। নাহিদ রানা 2.4 ওভার 18 রান দিয়েছেন, কোন উইকেটের দেখা এখন পর্যন্ত পাননি, 4টি উইকেটে পতন মুস্তাফিজ, 3টি একটি তাসকিন। পরে বল এবারে লেগ মিডিলে বল, ব্যাকফুটে গিয়ে আলতো করে সফট হ্যান্ডে মিডনে ঢেলে দিয়েই দৌড়। মিডনে ফিল্ডার যতক্ষণে বলের কাছে গেলেন তার আগে ব্যাটাররা নিজ নিজ জায়গায় পপিং ক্রিজের মধ্যে ব্যাট পেতে দিয়েছেন, অর্থাৎ স্বচ্ছন্দের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়লো ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে, ক্যামেরন গ্রিন পৌঁছে গেলেন ডাবল ফিগারে, 18 বল থেকে 10 রান করেছেন ক্যামেরন গ্রিন এখন পর্যন্ত। দলের রান কাটায় কাটায় 50, অর্থাৎ 11 ওভার 5 বলে 50 রান, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া। 73 বল থেকে 50 রান, 65 মিনিট তারা ক্রিজে আসছেন, 4টি উইকেটে পতন হয়েছে। 65 মিনিট থেকে 73 বল থেকে 50 রান করেছেন, 4টি উইকেট হারিয়ে টিম অস্ট্রেলিয়া। পরে বল অফ স্ট্যাম্পের বাইরে, একটু নিচু হয়েছিল, বসে পড়ে স্কোয়ার ডাইভ করার প্রচেষ্টা, ডট বলে ওভার শেষ, আর একটি ভালো ওভার শেষ হল বলবো নাহিদ রানার। 12তম ওভারে খেলা শেষে 50 রান, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া। ইতিমধ্যে 2 দ্বাদশ প্লেয়ার মাঠের ভিতরে প্রবেশ করেছেন টিম অস্ট্রেলিয়ার। প্রচন্ড রোদ শ্রোতা বন্ধুরা, অর্থাৎ 32-33 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে, কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে যে 40 ডিগ্রি তাপমাত্রা, ভ্যাপসা গরম, আর্দ্রতা 60-70% ভ্যাপসা গরম, বাতাস যে হালকা বাতাস, 5-10 কিলো ধেয়ে যাওয়া এই বাতাস। এখানে মেঘ আছে, মিরপুরের আকাশে কিন্তু মেঘ আছে, বৃষ্টির সম্ভাবনা সারাদিনই, অর্থাৎ বৃষ্টির যে একটা ফোরকাস্ট হচ্ছে সেই বৃষ্টি কিন্তু হতে পারে। এখন যে আবহাওয়া তাতে কিন্তু মেঘ একটা নিচের দিকে, উত্তর অঞ্চলে কিন্তু প্রচন্ড মেঘ রয়েছে, সেখানে দক্ষিণ অঞ্চলে মেঘ দেখতে পাচ্ছি, রোদ যে রোদ রয়েছে সেই কাঠফাটা রোদ, অর্থাৎ গ্রীষ্ম আর বর্ষার মাঝামাঝিতে আমরা রয়েছি শ্রোতা বন্ধুরা। যেটি বলছিলাম যে 32-33 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু বাহিরে গেলে মনে হচ্ছে যে 40 ডিগ্রি তাপমাত্রা, এর মাঝে পারফর্ম করা, 150-148 বেগে ধেয়ে যাওয়া বল, এগুলো ম্যানেজ করে চার মারা ছক্কা মারা ডিফেন্স করা, এটা কিন্তু অনেক টাফ ব্যাপার, অনেক ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপার। তানভীর আবারও এসেছেন ব্যক্তিগত গোটা দ্বিতীয় ওভার, দলীয় তারতম ওভারে প্রথম বল করলেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন প্রথম বল, ডট বল, 50 রান, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া। 13তম ওভারে খেলা এগিয়ে রয়েছে, 13তম ওভারে খেলা এগিয়ে অ্যারাউন্ড দ্য উইকেট বল করলেন, আবারও লেগ স্ট্যাম্পের উপরে ব্যাকফুটে গিয়ে সোজা ব্যাটে খেললেন, বোলার তানভীর নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে রান্নার কোন সুযোগ নেই, ডট বল। জনাব সাজ্জাদ রাহাত হোসেন ঠিক আমার পাশে বসে রয়েছেন, যখন আমার স্পেল শেষ হবে তিনি আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে হয়তো যুক্ত হবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন বাংলাদেশ বেতারের সাথে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া 3 ম্যাচ ওডিআই সিরিজের আমরা দ্বিতীয় ওডিআই নিয়ে আছি। ওভারে 3 নম্বর বল, বল করলেন, আবার পায়ের পরে বলটি করেছিলেন, পায়ের পরে বলটি করলেন, ডান দিকে সরে গিয়ে মেহেদী হাসান মিরাজ শর্ট কাভারে ফিল্ডিং করছিলেন, পরিমরি করে তিনি ফিল্ডিং করলেন, হাফ স্টপ করালেন, গ্যাপ গড়াতে পারলেন না, হ্যাটট্রিক ডট, অর্থাৎ 13তম ওভারের পরপর 3টি বল ডট হয়েছে, কোন স্কোরিং শট এখনো ক্যামেরন গ্রিন করতে পারেননি, 50-4 উইকেটে। পরে বল এবারে ব্লক হলে রেখেছিলেন সোজা ব্যাটে তানভীর, আবারও তিনি ঝাঁপিয়ে পড়ে বল নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, গ্যাপ গলাতে দিলেন না, 4টি বল হল এই ওভারে, 13তম ওভারে এখন পর্যন্ত 4টি বল হয়েছে, 4টি বল ডট, 47.3 কিলো ধেয়ে যাওয়া এই বলটি খুব ভালোভাবে নেগোসিয়েট করতে পারেননি ক্যামেরন গ্রিন, 22 বল থেকে 10 রান করে অপরাজিত, তার ক্যাপ্টেন রয়েছেন নন স্ট্রাইক প্রান্তে 24 রান করে অপরাজিত রয়েছেন। পরে বল একটু বাউন্সার, একটু বাউন্সার ইনসাইড আউট করে কভার ড্রাইভ শর্ট কাভারে মেহেদী মিরাজ তিনি ফিল্ডিং করছেন, অর্থাৎ 5টি বল হয়ে গেল, 5টি বলে মেহেদী মিরাজ একবার, একবার তানভীর, একবার তানভীর, একবার মেহেদী মিরাজ, তারাই ফিল্ডিং করলেন ওই 800 পজিশনে। ওভারের শেষ বল যদি রান না হয় তাহলে মেডেন হবে, অ্যারাউন্ড দুই উইকেট দৌড় শুরু করেছেন বোলার, বল করলেন, আবারও ওহো মেহেদী মিরাজ এবারে ঝাঁপিয়ে পড়ে থামানোর প্রচেষ্টা, তার গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে বল চলে যাচ্ছে একেবারে লং অফে, 20 থ্রো করার আগে স্বাচ্ছন্দ্যের সঙ্গে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি সিঙ্গেল রানের ওভার শেষ হল। 13তম ওভারে খেলা শেষে 51 রান, 13তম ওভারে খেলা শেষে 51 রান, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া। এরই সঙ্গেই অফিসিয়াল ড্রিঙ্কস ব্রেক। হ্যাঁ বন্ধুরা, প্রথম পানি পানি বিরতি খুবই দরকার, খুব দরকার পানি পানি বিরতিতে। কি খান তারা? খেতে পারেন হয়তো জুস খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, স্যালাইন খেতে পারেন, ঠান্ডা পানি খেতে পারেন, অনেক ব্যাপার রয়েছে এখানে। এই ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য এহনো কাজ নেই, বা তৃষ্ণা নিবারণ করার জন্য এহনো কাজ নেই যে তারা করতে পারবেন না, করতে হবে।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, যা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। প্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে খেলার চলতি ধারা বিবরণী শোনার জন্য।
2: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপ সমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12 ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অত্যাধুনিক ফেব্রিকেশন ল্যাবরেটরি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের অর্থায়নে এস্টাবলিশিং ফেব্রিকেশন ল্যাবরেটরি টু স্ট্রেংথ দ্য ইনোভেশন পোটেনশিয়াল অফ খুলনা ইউনিভার্সিটি শীর্ষক সাব প্রকল্পের আওতায় এ ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে গতকাল ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়, ফ্যাব ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক ও মাল্টিডিসিপ্লিনারি গবেষণা ও উদ্ভাবন ভিত্তিক অবকাঠামো গড়ে উঠবে। এতে আধুনিক ফেব্রিকেশন যন্ত্রপাতি, প্রশিক্ষণ কর্মসূচি এবং উদ্ভাবনী ধারণা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। 40টিরও বেশি উন্নত মেশিন ও সরঞ্জামে সমৃদ্ধ হবে এ ল্যাব, যা গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি এবং উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন। সাব প্রকল্পের এসপিএম এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক এ সময় উপস্থিত ছিলেন। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিচালক সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা গতকাল খুলনা মহানগরীর বয়রা খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদুল ইসলাম খান এতে প্রধান অতিথি ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, কেএমপি খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ও মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজন করেন। খুলনার পাইকগাছা পৌরসভার পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক কর্মশালা গতকাল পৌর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন শাখা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে পৌরসভার টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, স্থানীয় জনগণের চাহিদা নিরূপণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানি ও স্যানিটেশন সহ বিভিন্ন খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কৌশল তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। পৌর প্রশাসকের সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল 88 জন উপকারভোগীদের মধ্যে 2 লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার 70 জন নির্বাচিত কৃষকের মধ্যে গতকাল অফ সিজন তরমুজ বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বীজ বিতরণ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সভাপতিত্বে জনপ্রতিনিধি সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। পরে প্রধান অতিথি উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 115 জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল চুয়াডাঙ্গা শহরের অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্য পণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 50,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার এই আদালত পরিচালনা করেন। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা ও ডুমুরিয়া বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি অপরাধে 2টি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 9,000 টাকা জরিমানা আদায় করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
3: খেলার মান এটা কিন্তু যারা ফার্স্ট ইলেভেনে খেলছে তারাই সবচেয়ে ভালো, তা কিন্তু
4: না।
3: ইচ্ছা করেই ফার্স্ট ইলেভেনে যেখানে যেরকম
4: হাতে কিছু রেখে দেওয়া
3: অস্ত্র থাকে, এগুলো চরম অস্ত্র
4: যেগুলোকে আগে দেখাবো না,
3: সময় মতন তারা ব্যবহার করে এবং কোচ সেই খেলাটা খেলে
4: এবং দল বুঝে
3: জানু কোচগুলোকে রাখা হয়। তাছাড়া ফরমেশন গুলো একটা ফুটবলে খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে, কোন দল কোন ফরমেশনে খেলবে এবং তার প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কি করে তাদেরকে খেলবো সেই পরিকল্পনা কিন্তু কোচদেরকে করতে হয়। সুতরাং ইটস এ গেম, মাথার খেলাও রয়েছে, ফিজিক্যাল খেলাও রয়েছে,
4: মাঠের
3: মধ্যে খেলাও দুটো রয়েছে, সব মিলিয়ে উত্তেজনা শেষ নেই। ফুটবল এই জন্যই কি বলবো সবচেয়ে পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড এখন।
5: আপনি দেখেন এই এত বড় যুদ্ধের পর একটা শান্তির বার্তা নিয়ে চলে এসছে বিশ্বকাপ, সমস্ত কিছু কিন্তু কুল ডাউন হয়ে
4: গেছে।
5: ইট প্রুভ যে ফুটবল একটা শান্তির বার্তা নিয়ে
4: মানে আলাদা করে কতটা ভূমিকা রাখতে পারে, যে কোনো কিছু ছাপিয়ে যাওয়ার মতো একটা আয়োজন সেটা বোঝা যাচ্ছে। যেদিকে বিশ্বে যাই ঘটুক না কেন, ফুটবল ই ফুটবল কামস এভরিথিং এনিওয়ে। একটুখানি এবারে যদি যাই যে আমাদের প্রযুক্তির জায়গাটাতে, না প্রযুক্তিতে যাওয়ার আগে একটু বল নিয়ে কথা বলতে চাই, এবারের যে বিশেষ বলটা রয়েছে সেটা নিয়ে কি বলবেন আলফোন্স ভাই?
3: আসলে এবারে তুমি বলছিলে যে প্রযুক্তির ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে, তার কারণ সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তি ছাড়া আর কোন উপায়
4: নেই।
3: অফসাইডটা হলো কিনা সেটা বিচার করার জন্য প্রযুক্তির দরকার, গোলটা হলো কিনা
4: সেজন্য কিছু বিশেষত্ব আনা
3: সেটা দেখা, বলটা লাইন ক্রস করলো কিনা, এবারে বল নাকি রেফারির সাথে কথা বলছে, ইন্ডিকেট করবে যে আমি আউট হয়ে বা আমার বাইরে চলে গেছি, আমি
4: নোটিফিকেশন
3: বিশ্বাসযোগ্য মনে হয় না, কিন্তু ইট ইস হ্যাপনিং। এবছরে কিন্তু সেই জিনিসগুলো ব্যবহার করা হবে এবং এই সবকিছুই করা হবে খেলাকে সুন্দর মানে খেলার মাঠে রাখার জন্য, খেলায় সুবিচার নিশ্চিত করার জন্য, মানে একেবারে ন্যায়টা যাতে প্রতিষ্ঠিত হয় সেটার জন্য। তার কারণ কম্পিটিশনটা এত টাফ, মানে
6: 18
3: বলা বলতে ভুল হবে,
4: 20/20
3: দূরত্ব দলগুলোর ভিতরে
6: এক্স্যাক্টলি।
3: সেই যে বললাম না, এখানে কোচের তার অস্ত্রগুলো ব্যবহার ঠিক মতন তিনি করলেন কিনা, তার প্ল্যানিংটা ঠিক ছিল কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সেই জন্যই আমার মনে হয় যে এবারে ফুটবলে এই জিনিসগুলো প্রযুক্তিগুলো কিন্তু আনা হয়েছে এবং সেই জন্য অনেক বিউটি ফিলবে। এবারে কিন্তু খেলার অনেক আইনে পরিবর্তন হয়েছে, যাতে খেলার মাঠের মধ্যে প্লে অ্যাক্টিং না হয়, সময় লস না হয়, এই জন্য এবারে গোলকিপার বল ধরার পর দর্শকের মধ্যে সেই বলটাকে রিলিজ করতে হবে, নাহলে
4: পেয়ে
3: যাবে মাঠের মধ্যে কেউ বেশিক্ষণ ওই আহত হয়ে থাকতে পারবে না, তাকে মাঠের বাইরে নিয়ে যেতে হবে। অনেক আইনের পরিবর্তন হয়েছে, আমার মনে হয় আগামী অনুষ্ঠানগুলোতে সেগুলো নিয়ে বিস্তারিত
4: আলোচনা করা
3: যাবে। বলতে চাই ফোন আসলে এবারের এই বিশ্বকাপ নিয়ে, এই বিশ্বকাপ জামামা এতে যে বাংলাদেশ বেতার একটা উদ্যোগ গ্রহণ করেছে, এটার জন্য বাংলাদেশ বেতারকে আমি নিশ্চিতভাবে আন্তরিকভাবে মানে কৃতজ্ঞতা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। অসাধারণ একটা উদ্যোগ অবশ্যই বলতে হবে, সারা মাস জুড়েই অর্থাৎ সারা টুর্নামেন্ট জুড়েই তারা এই দিনটা এই অনুষ্ঠানটা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসবে।
6: সেই জন্যই তো বাংলাদেশ বেতার,
3: ইয়েস,
4: এ কারণে আসলে জাতীয় প্ল্যাটফর্ম আমরা বলে থাকি। এবং প্রিয় দর্শক ও শ্রোতা যারা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, চাইলে নিজের মতামতটা কিন্তু শেয়ার করতে পারছেন, আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে লাইভে রয়েছি, সেই যেখান থেকে আপনি দেখছেন না কেন কমেন্ট সেকশনে জানান কেমন লাগছে এই আয়োজনটা। বিশেষ করে এই যে একই সাথে আপনি শুনতেও পাচ্ছেন দেখতেও পাচ্ছেন ফুটবলের
0: 8 রান 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া, কারেন্ট রানরেট 4.04, কারেন্ট রানরেট 4.04, এই ওভার থেকে এখন পর্যন্ত 4টি রান এসেছে। পরে বল ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে জাস্ট পাঞ্চ করেছেন, ওখানে হাতে লেগে ডিফ্লেক্টেড, মেহেদী মিরাজ ডান দিকে গিয়ে সরে গিয়ে কভার করলেন, রান্নার কোন সুযোগ নেই, ডট বল। এরই সঙ্গে 15তম ওভারে খেলা শেষ, 15তম ওভারে খেলা শেষে দলের রান 60, 4 উইকেটে টিম অস্ট্রেলিয়া 4.15, কারেন্ট রান রেট কাটাই কাটাই 4 করে। 16তম ওভারে খেলা শুরু হবে, কণ্ঠস্বরে পরিবর্তন আসছে, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সাজ্জাদ রাহাত হোসেন আপনাকে।
7: ধন্যবাদ জনাব মোহাম্মদ কামরুজ্জামান, একটা ছোটখাটো পার্টনারশিপ কিন্তু গড়ে উঠছে এই মুহূর্তে। 25 রানের মাথায় সর্বশেষ উইকেটের পতন হয়েছিল, চতুর্থ উইকেটের পতন, এবং এখন আমরা যদি বলি 35 রানের একটা জুটি কিন্তু গড়ে উঠেছে 45 বল থেকে, এবং তুলনামূলকভাবে আমরা পুরো ইনিংসের রান রেটের কথা যদি চিন্তা করি, সেই পুরো ইনিংসের রান রেট হচ্ছে 4.04, আর এই পার্টনারশিপটা তারা কিন্তু একটুখানি দ্রুত লয়ে রান তোলার চেষ্টা করছে, নাহিদ রানাকে একটুখানি অ্যাটাক করছে আজকে অস্ট্রেলিয়ান ব্যাটাররা, চার ওভারে 23 রান খরচ করেছেন তিনি। একেবারে টিপিক্যাল অস্ট্রেলিয়ান স্টাইল যদি আমরা বলি, নাহিদ রানা নতুন ওভারের প্রথম বলটা করলেন, অফ স্টাম্পের উপরে ছিল, রক্ষণাত্মক ঢঙে খেললেন, ওখানে জস ইংলিশ। এবং যে কথাটা বলছিলাম যে টিপিক্যাল অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজি, যে প্রতিপক্ষের সেরা বোলারকে থিতু হতে দেয়া যাবে না, তাকে আটকাতে হবে, এবং তাকে আটকানোর একটা উপায় হচ্ছে তাকে অ্যাটাক করতে হবে। আমরা যদি দেখি যে নাহিদ রানা আজকে এখন পর্যন্ত 4 ওভার 1 বল অর্থাৎ 25টা বল করেছেন, 23 রান দিয়েছেন, তার বলে কিন্তু বেশ কিছু বাউন্ডারি আমরা দেখেছি, কিন্তু এর ফাঁকে অস্ট্রেলিয়ানরা কিন্তু সিঙ্গেলস নিতে পারেনি, স্ট্রাইক রোটেশনটা তারা কিন্তু করতে পারেনি। এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে নাহিদ রানা কিছুটা ইকোনমির হিসেবে কিছুটা খরুচে হলেও তিনি কিন্তু একেবারে যে নিয়ন্ত্রণহীন বোলিং করছেন তেমনটা কিন্তু নয়, এবং এই ব্যাপারটাই কিন্তু ক্রিকেটের সৌন্দর্য। শ্রোতা বন্ধুরা, আরো একটা বল হয়ে গেল অফ স্টাম্পের উপরে, এবারও রক্ষণাত্মক ঢঙে খেললেন, মিড অফে ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এই যেমন আমরা যদি বলি ওই যে ড্রিঙ্কস ব্রেক শেষে নাহিদ রানার আগের ওভারের প্রথম বলে একটা সপাটে হাঁকিয়েছিলেন, একটা টেনিসের ফোর হ্যান্ড স্ম্যাশের মতো করে শর্ট অফ লেংথ বল অফ স্টাম্পের বাইরে ছিল, সেটাকে এক্সট্রা কভার দিয়ে 4 মেরেছিলেন। এরপরে ওই ওভারের বাকি 5টা বল এবং এই ওভারের 2টো বল, টানা 7টা বল কিন্তু নাহিদ রানার ডট বল করেছেন, অর্থাৎ তার বলে নিয়ন্ত্রণ রয়েছে, যেহেতু গতিটা বেশি, একটু যখন লাইনটা হারাচ্ছেন তখনই কিন্তু অস্ট্রেলিয়ানরা তার উপরে চড়াও হচ্ছে। একটা স্লিপ রয়েছে এখন পর্যন্ত, একটুখানি আপিস বেঁচে গেছেন ওখানে, তানভীর ফিল্ডিং করছিলেন স্কোয়ার লেগ অঞ্চলে, তার পেছন দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। তানভীর বাঁহাতি স্পিনার, অর্থাৎ বাঁ দিকটা তার বেশি শক্তিশালী, তার ডান দিকে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, একটা ফুল লেংথ ডাইভ দিয়েছিলেন, কিন্তু শেষমেশ তার নাগালের বাইরে দিয়েই বলটা চলে গেছে, তবে বিপদ হতে পারতো বটে। জস ইংলিশ 4টা রান পেয়ে যাবেন, এবং এই 4 রানের সুবাদে অস্ট্রেলিয়ার সংগ্রহটা এই মুহূর্তে 64, 4 উইকেট হারিয়ে 15.5 ওভার, অর্থাৎ 15 ওভার 3 বলের খেলা শেষ হয়ে গেছে। একটা স্লিপ এখনো রয়েছে, একটু আগে জনাব মোহাম্মদ কামরুজ্জামান বলছিলেন যে বাউন্ডারি লাইনে মাত্র 3 জন ফিল্ডার রয়েছে, দ্বিতীয় পাওয়ার প্লে অর্থাৎ ওভার নাম্বার 11 থেকে 40, এই সময় কিন্তু 4 জন ফিল্ডার রাখা যেতে পারে, অর্থাৎ মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু উইকেটের খোঁজ করছেন এখনো, যে ব্যাপারটা কিন্তু খুব ভালো, তিনি নিজে এখনো বোলিং এ আসেননি। বাঁহাতি ব্যাটার মোটামুটি শুরুতেই 3 জন আউট হয়ে গেছেন, আরো একটা বল হয়ে গেল, ফুলার লেংথে ডেলিভারি ছিল, মিডল লেগ স্টাম্পের উপর স্ট্রেট ড্রাইভ করে দিয়েছেন, মিড অনে ফিল্ডিং করছেন তাওহিদ হৃদয়, তিনি বল কুড়িয়ে ফেরত পাঠালেন আরো একটা ডট বল। ওডিআই ক্যারিয়ারে মার্নাস লাবুসেনের কথা দেখানো হচ্ছে, 62 ইনিংস থেকে 1896 রান তিনি করেছেন, 2 হান্ড্রেড 12টা 50 রয়েছে, বড় স্ক্রিনে দেখছি আমরা সেই তথ্য। লাবুসেনের কথাটা কেন আসছে, কারণ আমি একটু অবাক হয়েছি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, মার্নাস লাবুসেন তিনি একটু অফ ফর্মে রয়েছেন, এবং টিভি ব্রডকাস্টে অস্ট্রেলিয়া থেকে আগত সাবেক অস্ট্রেলিয়ান স্পিন বোলার বাঁহাতি চায়নাম্যান ব্র্যাড হগ তিনি ধারাভাষ্য করছেন, তার সাথে একটু আগে আমার কথা হচ্ছিল স্টেডিয়ামের ছাদে, এবং তার সাথে কথা হচ্ছিল যখন তখন অস্ট্রেলিয়ার 3টা উইকেটের পতন হয়েছিল কুইক সিঙ্গেল, এবার সফট হ্যান্ডে পুশ করেই 1টা রান নিয়ে নিয়েছেন জস ইংলিশ 65, 4 উইকেট হারিয়ে। তো যে কথাটা বলছিলাম যে ব্র্যাড হকের সাথে আমার যখন কথা হচ্ছিল যে 3টা উইকেটের পতনের পর, আমি বলছিলাম যে বাংলাদেশের বোলারদের, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের মাইন্ডসেট, তার শরীরী ভাষায় পরিবর্তন হয়েছে, এবং তিনিও বলছেন তিনি সর্বশেষ যখন বিপিএল খেলতে এসেছিলেন তখনকার বাংলাদেশ এবং এখনকার বাংলাদেশের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এখানেই। এবং একই সাথে আমরা এটাও বলা বলি করছিলাম যে আসলে বাংলাদেশ এই মুহূর্তে চাইবে 4র্থ উইকেটটা তুলে নিয়ে মার্নাস লাবুসেন যেন উইকেটে আসেন, যদিও তিনি একজন অন্যতম সেরা ব্যাটার বিশ্ব ক্রিকেটের কথা যদি আমরা চিন্তা করি, কিন্তু এই মুহূর্তে এই ওডিআই ফর্মেটে তিনি একটুখানি অফ ফর্মে রয়েছেন। লাফিয়ে ওঠা বল, সেটাকে সফট হ্যান্ডে পুশ করে দিয়েছেন স্কোয়ার লেগের দিকে, 1টা রান পাবেন, লেগ বাইয়ের সিদ্ধান্ত এসছে আম্পায়ার আহসান রাজার কাছ থেকে, স্ট্রাইকটা রাখবেন নিজের কাছে গ্রিন। 15-16 ওভারের খেলা শেষ হয়ে গেছে 64-4 উইকেট হারিয়ে। শ্রোতা বন্ধুরা, যে প্রসঙ্গে কথাটা বলছিলাম যে তখন আসলে ব্র্যাড হকের সাথে আমাদের কথা হচ্ছিল যে মার্নাস লাবুসেন তিনি এই মুহূর্তে হয়তো বা একটুখানি অফ ফর্মে রয়েছেন, কিন্তু একটা কথা বলে যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। মার্নাস লাবুসেনের জন্য হয়তোবা সেই একটা সুযোগ প্রয়োজন, আজকে একটা ভালো সুযোগ হতে পারত অস্ট্রেলিয়ানদের মধ্যে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে অস্ট্রেলিয়ানরা একটু অবাক হয়েছেন লাবুসেনকে আজকেও একাদশে দেখে, কিন্তু এই ধরনের একজন ব্যাটারকে আপনি অবশ্যই একাদশে চাইবেন।
6: কিন্তু যখন চার উইকেট পড়ে যাওয়ার পরেও লাবুসেন মাঠে আসেননি, অর্থাৎ আরেকটা উইকেট পড়লে এরপর বাকি থাকবেন লাবুসেন এবং বোলাররা, মোটামুটি ভাবে বলতে পারি যে হয়তোবা সাত নম্বরেই তিনি ব্যাট করতে নামবেন। রূপক অর্থে যদি বলি যে ধরলাম আমাদের নাজমুল হোসেন শান্ত যদি অফ ফর্মে থাকে, তাকে আমি একাদশে নিয়ে সাত নম্বরে ব্যাটিং এ নামালাম, ব্যাপারটা অনেকটা তেমন হয়ে যাচ্ছে। এবং আমরা আসলে সবসময় বলি যে বাংলাদেশ দলের একাদশ, বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে কি কি সমস্যা হচ্ছে, আজকে হয়তোবা সেই সুযোগটা এসেছে যে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের এই স্ট্র্যাটেজিটা আমাকে একটুখানি অবাক করেছে। মেহেদী হাসান মেহেজের কথা বলছিলাম, এখনো বোলিং এ আসেননি তিনি, তবে এই মুহূর্তে চলে এসেছেন, 122 ম্যাচ থেকে 129টা উইকেট পেয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিং করেন, লাইন লেন্থ দুর্দান্ত মেহেদী হাসান মিরাজের, এবং ওয়ানডে ক্রিকেটে এই ব্যাপারটার কিন্তু বেশ গুরুত্ব রয়েছে। মডার্ন ওডিআই ক্রিকেটে মাঝখানের ওভারগুলোতে একেবারে চেপে বসেন প্রতিপক্ষের উপর, রান তোলাটা কঠিন করে দেন। যদিও প্রথম বল থেকে একটা রান খরচ করতে হয়েছে, মিলারের লেগ স্টাম্পের উপর ক্যামেরন গ্রিন স্ট্রেট ড্রাইভ করে দিয়েছেন, লং অনে ফিল্ডার রয়েছেন, লং অন ডিপ মিড উইকেট, ডিপ মিড উইকেট ডিপ ফাইন লেগ, এবং অন্যদিকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, এই চারজন ফিল্ডার রয়েছেন মেহেদী হাসান মিরাজের জন্য। বাউন্ডারি পাহারা দিচ্ছেন তারা, ওভারের পরের বল উইথ দ্য স্পিন, স্পিনের সাথে খেলে দিলেন, বল চলে গেল ডিপ মিড উইকেটের দিকে, একটা রান পেয়ে যাবেন জস ইংলিশ। বাংলাদেশ এই মুহূর্তে ইংলিশের উইকেটটা তুলে নিতে চাইবেন, খুবই ভালো ফর্মে রয়েছেন তিনি, দুর্দান্ত একটা ছক্কা মেরেছিলেন কিছুক্ষণ আগে নাহিদ রানাকে, শরীরটাকে পেছনে তীরের মতো ধনুকের মতো বাঁকিয়ে নিয়ে ব্যাটটা উঁচিয়ে দিয়ে পয়েন্টের উপরে তিনি ছক্কাটা হাঁকিয়েছিলেন, অসাধারণ একটা শট ছিল। আরো একটা বল হয়ে গেল অফ স্টাম্পের বাইরের বলটা, এবার অবশ্য ক্যামেরন গ্রিন রক্ষণাত্মক ঢঙে খেললেন, কাভারে ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। পরের বলটা মিলানের লেগ স্টাম্পের উপরে ছিল, স্পিনের সাথে এক রানের জন্য খেলতে চেয়েছিলেন, তবে মিড উইকেটে ফিল্ডিং হয়ে গেল, নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করছেন সেখানে, একটু আগে দুর্দান্ত একটা ফিল্ডিং করে একটা বাউন্ডারি বাঁচিয়ে দিয়েছেন। বলছিলাম ব্র্যাড হকের সাথে আমার কথোপকথনের কথা, তখন ব্র্যাড হক কিন্তু আরেকটা ব্যাপার বলেছিলেন যে বাংলাদেশের এই দলটার ওভারঅল ফিটনেসটা অনেক ভালো, যেটার আসলে প্রতিফলন হয় তাদের ফিল্ডিংয়ে, তাদের ফাস্ট বোলারদের লম্বা বোলিং স্পেল করার যে একটা ক্ষমতা সক্ষমতা সেটা বেড়েছে, এই জায়গাগুলোতে কিন্তু সেগুলোর প্রতিফলন ঘটে। 68 চার উইকেট হারিয়ে ওভারের শেষ বলটা হয়ে গেল মেহেদী হাসান মিরাজ, প্রথম দুই বল থেকে দুটো রান দেওয়ার পরে বাকি চারটা বল ডট, যেটা মেহেদী হাসান মিরাজ খুব ভালো করেন, প্রথম ওভারে মাত্র দু রান দিয়েছেন তিনি, 17 ওভারের খেলা শেষে 68 চার উইকেট হারিয়ে। বর্তমান রান রেটের কথা যদি বলি, ঠিক চার এই মুহূর্তে রান রেট বাংলাদেশ দলের সামনে, ইতিহাসের হাতছানি, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজে হারানোর একটা সম্ভাবনা তাদের মধ্যে কিন্তু তাদের সামনে কিন্তু রয়েছে, এবং যেভাবে বাংলাদেশ শুরুটা করেছে আজ এবং এখন পর্যন্ত সেই ধারা অব্যাহত রেখেছে, রাখতে পেরেছে তারা, অবশ্যই বলতে হবে যে তারা কিন্তু সেই লক্ষ্যেই হেঁটে চলেছে। তবে অস্ট্রেলিয়াকে হারানো এত কঠিন, এত সহজ কোনো ব্যাপার নয়, এবং ওয়ানডে ক্রিকেটের সৌন্দর্যের কথা বলছিলাম, একেবারে টেস্ট ম্যাচ এবং টি টোয়েন্টি ম্যাচের একটা পারফেক্ট মিক্সচার যদি আমরা বলি, সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট। তানভীর ইসলাম বোলিং করছেন, লং অন লং অফ স্কোয়ার লেগ পয়েন্ট, পয়েন্টারের উপরে ক্যাচ, বলছিলাম সর্বশেষ যে পয়েন্টের কথা বলছিলাম, সেই পয়েন্টে কিন্তু ধরা পড়লেন জস ইংলিশ, ডাউন দ্য উইকেট এসে ইনসাইড আউট খেলতে চেয়েছিলেন তানভীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উইকেট তুলে নিয়েছিলেন, মোসাদ্দেক হোসেন সৈকত কিনা সেখানে ক্যাচটা ধরেছেন, নিশ্চিত করে বলছি কিছুক্ষণের মধ্যেই, ডাউন দ্য উইকেট এসে একটু বেশি লেগ স্টাম্পের দিকে সরে গিয়েছিলেন, এবং শেষমেশ কিন্তু বলটাকে রিচ করতে হয়েছে, সেখানে কিন্তু শটের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, এবং শটটা খেলার সাথে সাথে তিনি জানেন বিপদে পড়েছেন তিনি, এবং ডিপ পয়েন্টে যে ফিল্ডার তানজিদ তামিম, ধন্যবাদ রেজন ফেরদৌস জিকো আমাকে নিশ্চিত করেছেন তিনি, তানজিদ হাসান তামিম, এবং ট্রেডমার্ক সেলিব্রেশন তানভীরের কাছ থেকে, অস্ট্রেলিয়া হারিয়েছে তাদের অধিনায়ককে, 34 রান করে ফিরে যাচ্ছেন তিনি 17 ওভারে এক বলে 68 পাঁচ উইকেট হারিয়ে। কিছুক্ষণ আগেই বলছিলাম যে কতটা গুরুত্বপূর্ণ জস ইংলিশের উইকেটটা, এবং তাকে ফেরাতে চাইবে বাংলাদেশ, তানভীর আহমেদ সেই কাজটাই, তানভীর ইসলাম দুঃখিত, সেই কাজটাই তিনি করে দেখিয়েছেন, এবং এই মুহূর্তে অস্ট্রেলিয়ার জন্য কাজটা আরো কঠিন হয়ে গেল। মার্নাস লাবুসেন হেঁটে আসছেন, বলছিলাম তার কথা, তার মতো একজন ক্লাসি ব্যাটার অফ ফর্মে থাকার কারণে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে সাত নম্বরে তাকে নামানো হয়েছে। এরপরে রয়েছেন শুধুমাত্র বোলার এবং অলরাউন্ডাররা। অলরাউন্ডারদের মধ্যেও একজন কিন্তু তার আগে নেমে গেছেন, ক্যামেরন গ্রিনের কথা বলছি। মাইনাস লাবুসেন 63 ইনিংস থেকে 1896 রান, 33 গড়, 12টা 50, 2টো 100। 2023 বিশ্বকাপের ফাইনালে যখন শুরুতে 2টো উইকেট হারিয়ে একটুখানি ধুঁকছিল অস্ট্রেলিয়া, তখন কিন্তু ট্রাভিস হেডের সাথে এই মাইনাস লাবুসেন জুটি বেঁধেছিলেন এবং তাদের জুটিতেই কিন্তু অস্ট্রেলিয়া বিশ্বকাপটা নিজেদের ঘরে তুলে নিয়েছিল। সেই মাইনাস লাবুসেন আরও একটা বিশ্বকাপের আগে এসে একটুখানি ফর্ম হারিয়ে খুঁজছেন, নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে আজকে তার দিন হতে পারে, চমৎকার একটা প্ল্যাটফর্ম তাকে সেট করেছে, করতে সক্ষম হয়েছেন তার টপ অর্ডার ব্যাটাররা, সেটা বলা যাবে না। কিন্তু তার পক্ষে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সময়। মাত্র 18তম ওভারে আমরা রয়েছি, অর্থাৎ প্রচুর সময় রয়েছে মাইনাস লাবুসেনের হাতে নিজেকে সময় দেবার, নিজেকে থিতু করার, উইকেটে বেঁধে ফেলে এবং তারপর রানগুলো করার। একটা মাত্র যে ব্যাপারটা তার বিপক্ষে কাজ করছে সেটা হচ্ছে উইকেট কলামের নাম্বারটা এই মুহূর্তে 5। একটা স্লিপ নিয়ে এসেছেন লাবুসেনের জন্য মেহেদী হাসান মিরাজ, বল করলেন তানভীর একটুখানি জোরের উপর, 87 কিলোমিটার প্রতি ঘন্টা, রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন। মিরাজের কথা বলছিলাম, অত্যন্ত আক্রমণাত্মক অধিনায়কত্ব করছেন আজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন প্রতিপক্ষের টপ অর্ডার মিডল অর্ডার ফেল করেছে, তখন আপনাকে কিন্তু সেই আক্রমণের ধারা থেকে, সেই আক্রমণের ধারাটাকে কিন্তু বজায় রাখতে হবে। অফ স্টাম্পের বাইরের বল সফট হ্যান্ডে পুশ করে দিয়েছেন, কাভার পয়েন্টের দিকে চলে গেছে, একটা রান পাবেন। রানের খাতা খুললেন মাইনাস লাবুসেন, 69 5 উইকেট হারিয়ে বাংলাদেশের বোলার ফিল্ডাররা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য কাজটা অত্যন্ত কঠিন করে তুলেছেন আস্তে আস্তে। শুধুমাত্র যে তারা রান আটকে দিয়েছেন ব্যাপারটা তা না, নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিচ্ছেন। আরো একটা ডট বল, তানভীর খুব বেশি বাতাস দিচ্ছেন না বলে, জোরের উপর বল করেছেন, এটা 89.2 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল বলের গতিবেগ এবং এটাকেও রক্ষণাত্মক ঢঙ্গে খেলেন ক্যামেরন গ্রিন। বাংলাদেশের পরবর্তী টার্গেট হতে পারে ক্যামেরন গ্রিন। প্রথম ওয়ানডেতেও কিন্তু একটা দুর্দান্ত 50 তিনি করেছিলেন, যদিও ততক্ষণে অস্ট্রেলিয়া ম্যাচ হেরে গেছে। রান আউটের সম্ভাবনা কিন্তু না, মিস করলেন, ডাউন দ্য উইকেটে এসে পুশ করেছিলেন, মিড অনে ফিল্ডিং করছেন মোসাদ্দেক হোসেন সৈকত। লাবুসেন নন স্ট্রাইকিং এন্ডে এবং ক্যামেরন গ্রিন স্ট্রাইকিং এন্ডে, দুটো জায়গাতেই রান আউটের সম্ভাবনা ছিল। মোসাদ্দেক হোসেন সৈকত চুজ করলেন লাবুসেনের উইকেটটা এবং তিনি যে থ্রোটা করলেন সেটা তানভীর ধরতে পারেনি, একেবারে টপ অফ স্টাম্প, আইডিয়াল থ্রোটাও কিন্তু হয়নি, হলে কিন্তু সেটা আউট হতে পারত। তবে যখন দুই প্রান্তেই রান আউটের সম্ভাবনা, আমার মনে হয় মোসাদ্দেক নন স্ট্রাইকিং এন্ডে বলটা ছুঁড়ে ফেলাটাই দরকার ছিল, কারণ সেখানে লিটন রয়েছেন যার হাতে গ্লাভস রয়েছে, একটুখানি বেটার গ্রিপ তো অবশ্যই গ্লাভস পরে পাওয়া যায়। যাই হোক, ওভারে শেষ বলটা নিয়ে আসছেন তানভীর, মাত্র এক রান এসছে এই ওভারে এখন পর্যন্ত। শর্ট বল পুল করে দিয়েছেন এবং ক্যামেরন গ্রিন অত্যন্ত শক্তিশালী এই ধরনের বলকে পানিশ করার জন্য, ছক্কা মিড উইকেটের ওপর দিয়ে, 6 রান দিয়ে ওভারটা শেষ হলো 75-5 উইকেটে 18 ওভারে খেলা শেষে। বাংলাদেশ বেতারের প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ ভাই রয়েছেন, যিনি একটু আগে আমার পেছনে শুনছিলাম, তিনি বলছেন যে জীবনটাই এমন, আগের বলে আউট হতে পারত কিন্তু এ বলে তিনি ছক্কা মেরে দিলেন। আসলে জীবনটা এমন, খেলাটা এমন, দর্শন জীবন সবকিছু মিলেমিশে একাকার। এই মুহূর্তে অবশ্য দর্শনের কথা চিন্তা করবে না অস্ট্রেলিয়া, তাদের চিন্তা ভাবনা ধ্যান জ্ঞান সব হবে কিভাবে এই উইকেট জুটিটাকে ইন্ট্যাক্ট রেখে লম্বা ইনিংস খেলা যায়। এখনো 32 ওভার বাকি রয়েছে এবং একাদশে এর পরের নামগুলো হচ্ছে বার্টলেট, এলিস, জাম্পা, মেরেডিথ, সবাই বোলার। সর্বশেষ ব্যাটিং উইকেট জুটি আমরা যদি বলি, টাস্কিনকে ফিরিয়ে আনা হয়েছে নতুন বলে, হি ওয়াজ এক্সেপশনাল, সিম মুভমেন্ট, বাউন্স, কি ছিল না তার বলে গতি পারবেন কি তাসকিন আরো একটা ব্রেক থ্রু এনে দিতে? মাইনাসলাভ হোসেন একটা স্লিপ নিয়ে আসা হয়েছে, সৌম্য সরকার রয়েছেন স্লিপে, অফ স্টাম্পের ওপরে বলটা ছিল, রাইজিং ডেলিভারি, রক্ষণাত্মক ঢঙে খেললেন, রান নেওয়ার কোন সুযোগ কিন্তু নেই। মেহেদী হাসান মিরাজ মাত্র একটা ওভার বল করেছেন এবং তারপরেই তাসকিনকে নিয়ে এসেছেন উইকেটের খোঁজে। মাইনাসলাভ হোসেন আমরা জানি স্পিনটা তিনি খুব ভালো খেলেন, তার উপর ডান হাতি ব্যাটার সবকিছু মিলিয়ে মেহেদী হাসান মিরাজ ভাবলেন যে না, আমি আমার স্ট্রাইক বোলারকে নিয়ে আসি, কারণ এই মুহূর্তে এই উইকেট জুটিটা যদি আমি ভেঙে দিতে পারি তাহলে অস্ট্রেলিয়ার লেজটা বেরিয়ে যাবে। 82 মিটার লম্বা ছক্কা ছিল আগের ওভারে শেষ বলে, যেটা হাঁকিয়েছিলেন ক্যামেরন গ্রিন তানভীরের বলে।

عشان تسكن. خوتا مارار تشتا بدون ابدون সেই আবেদনে কোন সাড়া দেননি ওখানে আম্পায়ার। বাংলাদেশের ফিল্ডাররা আলোচনা করছেন রিভিউটা নেবেন কি নেবেন না। অফ স্টাম্পের বাইরে ফোর্থ স্টাম্প করিডোরে রাইজিং ডেলিভারি ছিল এবং শেষমেশ রিভিউটা নেওয়া হলো। রিভিউ নেওয়া হলো, লিটন কুমার দাস উইকেটের পেছনে তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন। এখন দেখার বিষয় যে বাইরের কিনারায়, বাইরের কানায় বলটা লেগেছিল কিনা। মার্নাস লাবুসেন তার উইকেটটা তুলে আনার জন্য তাসকিনকে নিয়ে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। এটাই কি সেই মহেন্দ্র ঘন কিনা? শ্রোতা বন্ধুরা, থাকুন বাংলাদেশ বেতারের সাথেই, আমরা বড় স্ক্রিনে রিপ্লে দেখে দেখে বলে দিচ্ছি ব্যাপারটা কি ঘটছে। ফ্রন্ট এন্ড যে রিপ্লেটা দেখা যাচ্ছে সেখানে অবশ্য খুব নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না ব্যাটের বাইরের কিনারে লেগেছে কিনা। আলট্রা এজ কি বলছে, আলট্রা এজ কি বলছে, আলট্রা এজ বলছে মিস করে গেছে, কোন স্পাইক যায়নি, কোন স্পাইক ছিল না। বড় স্ক্রিনে সেটা দেখে বাংলাদেশের ফিল্ডাররা ইতোমধ্যেই যে যার জায়গায় হাঁটা দিয়েছেন তাদের জায়গায় চলে যাচ্ছেন। তারা জানেন যে রিভিউটা হারাতে হচ্ছে। রিভিউ হারানোর পরে মনে হতে পারে মাঝে মধ্যে যে এই রিভিউটা কেন নেওয়া হয়েছে, কিন্তু আমি বলবো ঠিক আছে, অস্ট্রেলিয়ার শেষ ব্যাটিং জুটি এটা এবং লাবুসেনের উইকেটটা, এবং যেহেতু খুব ক্লোজ টু দ্য ব্যাট ছিল এবং ফিল্ডাররা মোটামুটি কনফিডেন্ট ছিলেন, তো সেই জায়গা থেকে একটা চান্স তারা নিতেই পারেন। সবসময় আসলে বোঝা যায় না একেবারে নিখুঁত ভাবে যে ব্যাটে লেগেছে কি লাগেনি, তারপরও যদি কনফিডেন্ট হন আপনি সেটা নিতেই পারেন এবং খেলার এই সিচুয়েশন যেটা আছে সেখানে আপনি নিতে পারেন। পরের বল আবারও লাফিয়ে ওঠা বল, টেন্টেটিভ, খোঁচা মারতে মারতে শেষ মুহূর্তে মারলেন না লাবুসেন। ঢুকছেন ফর্মের সাথে, এ ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে, ব্যাটে বলেই করতে পারছেন না, এক্সট্রা বাউন্সে পরাস্ত হয়েছেন এবং অবাক হয়েছেন এই মুহূর্তে লাবুসেন যে এই 19 নম্বর ওভারে এসেও আসলে এত বাউন্স কোত্থেকে পাচ্ছেন তানভীর। থ্যাঙ্কস টু দ্য উইকেট অবশ্যই বলতে হবে। টনি হেমিং, আরেক অস্ট্রেলিয়ান, বাংলাদেশের চিফ পিচ কিউরেটর, প্রশংসায় ভাসছেন বিশ্বজোড়া। বাংলাদেশের ফাস্ট বোলারদের জন্য ব্যবহারের উপযোগী উইকেট তিনি তৈরি করে চলেছেন এই মিরপুরে, যে মিরপুর কিনা বিখ্যাত ছিল তাদের র্যাঙ্ক টার্নারের জন্য, কালো মাটির উইকেটের জন্য। সেটাকে আমূল পরিবর্তন করে ফেলেছেন। ওভারের পরের বলটা অফ স্টাম্পের বাইরে ঠুকে দিয়েছিলেন, ব্যাটের ফেসটা ওপেন করে দিয়ে একটা লেট কাট করেছেন, ওখানে বলটা চলে যাচ্ছে, স্কোয়ার কাট করেছেন, ওখানে বলটা চলে গেছে ডিপ পয়েন্টে। একটার বেশি রান পাবেন না, মার্নাস লাবুসেন হাফ ছেড়ে বাঁচবেন। যেভাবে তাসকিন তাকে ভোগাচ্ছিলেন সেই জায়গা থেকে তিনি নন স্ট্রাইকিং এন্ডে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। 76-5 উইকেট হারিয়ে ক্যামেরন গ্রিনের জন্য কিন্তু সৌম্য সরকারকে স্লিপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সৌম্য সরকারকে নিয়ে যাওয়া হচ্ছে মিড উইকেটের দিকে। বাউন্ডারি রাইডার্স চারজন রয়েছেন ক্যাম গ্রিনের জন্য এবং সবাই কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেটে রয়েছেন, অর্থাৎ ফুলার লেংথে বল হয়তো বা আমরা দেখবো না, তেমনটাই হলো। গুড লেংথের ডেলিভারি, রক্ষণাত্মক ঢঙে খেললেন। ওভারের পঞ্চম বল ছিল এটা, তাসকিন নিজেই ফিল্ডিং করলেন, রান নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। স্কোয়ার অফ দ্য উইকেটের কথা বলছিলাম, অর্থাৎ ডিপ পয়েন্ট এবং লেগ সাইডে ডিপ স্কোয়ার লেগে দুজন ফিল্ডার রয়েছেন, বাউন্ডারি লাইন পাহারা দিচ্ছেন তারা। অন্যদিকে ফাইনাল পজিশনে একটা ডিপ থার্ড ম্যান রয়েছে, একটা ডিপ ফাইন লেগ রয়েছে। ডিপ ফাইন লেগে ঋষাদকে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে, ঋষাদ কিন্তু একাদশে নেই, বোঝার চেষ্টা করছি। বুঝতে পারলে আপনাদের জানিয়ে দিব শ্রোতা বন্ধুরা যে কার পরিবর্তে ঋষাদ এই মুহূর্তে মাঠে রয়েছেন ফিল্ডিং এর জন্য। ওভারের শেষ বলটা নিয়ে আসছেন তাসকিন আহমেদ। এবছর এখন পর্যন্ত 7 ম্যাচ থেকে 11টা উইকেট পেয়েছেন তাসকিন, রক্ষণাত্মক ঢঙেই খেললেন। ওভারের শেষ বলটা কাভারে ফিল্ডিং হয়ে গেল, তাওহিদ হৃদয় ছিলেন সেখানে, মাত্র এক রান এসছে তাসকিনের এই ওভার থেকে। 19 ওভারের খেলা শেষে 76-5 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। বেলা যত বাড়ছে আস্তে আস্তে কিন্তু গ্যালারিতে দর্শকের সংখ্যা বাড়ছে, উপস্থিতি বাড়ছে। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস, তারপরেও অন্তত আশেপাশে যারা রয়েছেন, যাদের হয়তো বা দিনের কাজ আজকে সকালেই ছিল, সেই কাজ শেষ করে তারা কিন্তু চলে আসছেন খেলা দেখতে। ক্রিকেট পাগল এই জাতি,

0: সবসময় আপনি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো দলকে খেলতে দেখবেন না, এবং সবসময় অস্ট্রেলিয়ার মতো দলকে বাংলাদেশ কোণঠাসা করে ফেলবে সেটাও কিন্তু দেখাটা খুবই দুষ্কর। এই সুযোগ কেনই বা হেলায় হারাবেন? আপনি যদি মিরপুরের আশেপাশে থাকেন চলে আসতেই পারেন, মিরপুরের গ্যালারি এখনো আপনার জন্য রয়েছে অনেক জায়গা। আর যদি আসতে না পারেন, আপনাদের জন্য আমরা তো রয়েছি বাংলাদেশ বেতারে। ওভারের প্রথম বলটা করে ফেললেন তানভীর, নতুন ওভারের প্রথম বল অফ স্টাম্পের বাইরের বল, সেটাকে পাঠিয়ে দিয়েছেন একটা স্কোয়ার কাট করে, দি পয়েন্টে এক রান পাবেন মাইনাস লাভুসেন। স্পিনটা তিনি খুব ভালো খেলেন। ক্যামগ্রিন এগিয়ে এসে খেলবার চেষ্টা, বড় শট খেলেননি, এগিয়ে এসে একটা সফট হ্যান্ডে পুশ করেছেন, বল চলে গেছে লং অফ অঞ্চলে, ঋষভ ফিল্ডিং করছেন, সেখানে একটা রান পেয়ে যাবেন তিনিও। 78-5 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ। মাইনাস লাভুসেনের জন্য ওই ডিপ পয়েন্টের ফিল্ডারটাকে কিন্তু এখন 30 গজে যে বৃত্ত, সে বৃত্তের ভেতর নিয়ে আসা হয়েছে, অর্থাৎ মাইনাস লাভুসেনকে আমন্ত্রণ জানাচ্ছেন মেহেদী হাসান মিরাজ যে ফোর্সফুল শট খেলো, ওখানে বাউন্ডারি পেতে পারো তবে ঝুঁকি নিতে হবে, মিড অনটাও কিন্তু সার্কেলের ভেতর রয়েছে। গুড লেন্থের ডেলিভারি, একটুখানি ঝুলিয়ে দিয়েছিলেন বলটাকে, কোনো ঝুঁকি নেননি মাইনাস লাভুসেন, ব্যাকফুটে গিয়ে রক্ষণাত্মক ঢঙেই মোকাবেলা করলেন, রান নেওয়ারও কোনো সুযোগ নেই। সে সাথে একটা স্লিপ আবারও নিয়ে আসা হয়েছে লাভুসেনের জন্য, 8টা বল খেলেছেন এখন পর্যন্ত, 3 রানে অপরাজিত রয়েছেন তিনি। আরও বেশি ঝুলিয়ে দিয়েছেন এই বলটা তানভীর, উদ্বুদ্ধ করছেন, লোভ দেখাচ্ছেন, প্রলুব্ধ করতে চাচ্ছেন মাইনাস লাভুসেনকে, উইকেট ছেড়ে বেরিয়ে আসোই না, মিডনটাও তো আমি উঠিয়ে দিয়েছি, তার মাথার উপর দিয়ে মারতে পারলেও তো চার, তবে আপাতত এই বলে মারতে পারেননি তিনি, মারেননি তিনি, ডট বল আরো একটা। এবার অবশ্য কুইকার ডেলিভারি ছিল, লাইনটা সেই একই অফ স্টাম্পের উপরে ছিল, রক্ষণাত্মক ঢঙে খেললেন, ফিল্ডিং হয়ে গেল ওখানে, মেহেদী হাসান মিরাজ ফিল্ডিং করছেন মিড উইকেটে, রান নেওয়ার কোনো সুযোগ নেই, টানা 3টা ডট বল প্রথম 2টো বলে সিঙ্গেলের পরে, ডট বল দিয়ে শেষ করতে পারবেন কিনা তানভীর? না, ডট বল দিয়ে শেষ করতে পারেননি, ঝুলিয়ে দেয়া বল স্ট্রেট ড্রাইভ করে দিয়েছেন ওখানে মাইনাস লাভুসেন, একটা রান পাবেন, স্ট্রাইকটা নিজের কাছেই থাকবে, বলটা চলে গিয়েছিল লং অফ অঞ্চলে। 20 ওভারের খেলা শেষে 79-5 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ, এবং খেলা যখন এই অবস্থা, বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষে আরও একবার কণ্ঠস্বরের পরিবর্তন, এবং দ্বিতীয়বারের মতো স্বাগত জানাচ্ছি জনাব মোহাম্মদ রেজান ফেরদৌস জিকো, আপনাকে
1: ধন্যবাদ। সাজ্জাদ রাহাত হোসেন, ওয়েদার কন্ডিশনে বর্তে 33 ডিগ্রি সেলসিয়াস ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করে উইকেট তুলে নিবে অস্ট্রেলিয়া দলের, নাহিদ রানাকে দিয়ে বোলিং করানোর প্রয়োজন রয়েছে, কারণ নাহিদ রানা খুব একটা সাফল্য তিনি পাননি আজকের মাঠে, সেই জায়গায় অবশ্যই করে তাকেও বাংলাদেশ ক্যাপ্টেনকে বোলিংয়ে নিয়ে আসা প্রয়োজন রয়েছে। এ মুহূর্তে নতুন ওভারের খেলা শুরু হবে, বোলিংয়ে এসছেন ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদ, চমৎকার রান আপ, লেগ স্টাম্পের উপরে অন ট্রাইস করলেন, শর্ট মিড উইকেটে ফিল্ডার রয়েছেন, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। ভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে, বাংলাদেশ বেতার সবসময় ক্রীড়াঙ্গনের সাথে, ক্রীড়াঙ্গনের পাশে খেলার মাঠ থেকে আপনাদের জন্য খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করে থাকে। দর্শক সংখ্যায় এই মুহূর্তে মোটামুটি তারা এসছেন খেলা দেখার জন্য ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসছেন তাসকিন আহমেদ। ওভার দ্য উইকেট বল করলেন, এবারে চমৎকার ডেলিভারি, রাইজিং ডেলিভারি, ব্যাকফুটে গেলেন, স্টিয়ার করলেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ফিল্ডিং করলেন মোসাদ্দেক হোসেন, এটি অবশ্য ডট বল। 79-5 উইকেটে মাইটি অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ। টসে জিতে অস্ট্রেলিয়া দলের দলীয় অধিনায়ক জস ইংলিশ, তিনি সরাসরি ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন, তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফিল্ডিং এসেছিল, এবং 0 রানে অস্ট্রেলিয়ার 3টি উইকেট পতনের পর চমৎকার পার্টনারশিপ আমরা দেখেছি পরবর্তীতে দলীয় অধিনায়ক এবং ক্যামেরুন গ্রিনের কাছ থেকে। অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া তার আপাতত অবস্থায় ব্যাকফুটে, তবে এই জায়গা থেকে অস্ট্রেলিয়া দলকে একটা সম্মানজনক টোটাল এর দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই ক্যামেরন গ্রিন এবং মার্নাস লাবুসেন। লাবুসেনের ব্যাটিং অর্ডার কি আজকে অনেকটা নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে, এর অন্যতম কারণ তিনি যেন এই ক্যামেরন গ্রিনের সঙ্গে পার্টনারশিপ করে একটা যোগ্য টোটাল উপস্থাপন করে স্কোরবোর্ডে আসছেন বোলিং করার জন্য। তাসকিন আহমেদ আগের বলে একটি রান এসছে, 85 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ বল করলেন। এবারে বাউন্সার পুল করার জায়গায় তিনি ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, ব্যাটার হলেন ক্যামেরন গ্রিন। আপনারা জানেন এর আগেও অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার যাদের রেকর্ড কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে চমৎকার ছিল, মাইকেল ক্লার্কের কথা আপনাদের মনে থাকার কথা, এবং টেইল এন্ডার ব্যাটার হিসেবে অনেক ব্যাটার জেসন গিলেস্পি, ব্রেটলি, তারাও কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে বাংলাদেশের বিরুদ্ধে চমৎকার ব্যাটিং করতেন একটা সময়। অস্ট্রেলিয়ান বোলিং করার জন্য 21তম ওভারের খেলায় গিয়ে ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদ চমৎকার রান আপ থানা প্রান্ত থেকে বল করলেন, স্লোয়ার ডেলিভারি, চেঞ্জ অফ পেস, যার ফলে জেন্টাল পুশ করলেন ফিল্ডার তাওহিদ হৃদয়, সঠিক চাকাভার থেকে তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। ওভারের শেষ বল করবেন তাসকিন। ধারাভাষ্যে বেশ কয়েকজন আমরা আজকে আপনাদের সঙ্গে রয়েছি, মোহাম্মদ পলাশ খান, মোহাম্মদ কামরুজ্জামান, তিন চার পাঁচজন বোলারকে বাংলাদেশ ক্যাপ্টেন ইতিমধ্যেই তিনি ব্যবহার করতে সমর্থ হন, এবং পাঁচজন বোলারের মধ্যে এক দুই তিন তিনজন বোলার বাংলাদেশকে উইকেট এনে দিয়েছে। আসছেন বোলিং করতে তাসকিন, ওভারের শেষ বল, রান আউটের সম্ভাবনা, ড্রাইভিং অ্যাকশনে বলবো ব্যাটার তার জায়গা মতো পৌঁছে গেছেন, ডিরেক্ট হিট হলে সেটি হয়তো বা ভিন্ন চিত্র হলেও হতে পারত, স্টাম্পে লাগেনি, একটি রানের বদ্ধ দিয়ে 21তম ওভারের খেলা শেষ, 85 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ। অতিরিক্ত রানের সে 4টি, তাসকিন 5 ওভার একটি মেডেন, 14 রান একটি উইকেট, মোস্তাফিজুর রহমান 5 ওভার দুটি মেডেন 11 রান দিয়ে 3টি উইকেট, নাহিদ রানা 5 ওভার বেডেন নেই 28 রান দিয়ে উইকেট নেই, তানভীর 5 ওভার বেডেন নেই 25 রানে একটি উইকেট, মেদিয়াসার বিরাজ 1 ওভার বেডেন নেই 2 রান দিয়ে উইকেট তিনি পাননি। বলবো একটু ভেরিয়েশন আনা দরকার, মোসাদ্দেককে দিয়েও বোলিং করানো যেতে পারে, কিন্তু মেদিয়াসার বাংলাদেশ ক্যাপ্টেন তিনি বোলারকে নিয়ে এসছেন তানভীর, তিনি বোলিং করে যাচ্ছেন, তানভীরের জায়গায় একটু যদি ভেরিয়েশন আনা যায় অথবা তাসকিনের জায়গায় নাহিদ রানাকে দিয়ে বোলিং করানো যায় এই মোমেন্টে, তাহলে কিন্তু বড় পার্টনারশিপ থেকে অন্তত পক্ষে বলতে না বলতে ব্রেকথ্রু, বাংলাদেশ আরো একটি উইকেটের পতন ঘটিয়ে দিল, বাংলাদেশি সমর্থকদের তারা আনন্দ পার উপলক্ষ করে দিল। অনেকেই বললেন অর্ধশত রান করবেন, আসলে তার থেকে অর্ধেক করলেন ক্যামেরন গ্রিন, 25 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন, 50 বল থেকে কট অ্যান্ড বোর্ড তানভীর, 50 বল থেকে 25 রান করে ক্যামেরন গ্রিন, অস্ট্রেলিয়ার অন্যতম আশা ভরসার প্রতীক, তিনি শেষ পর্যন্ত প্যাভিলিয়নের পথ ধরলেন। 81 রানের 6 নম্বর উইকেট, মাইটি অস্ট্রেলিয়া স্ট্রাগল করছে, আসলে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বাজে বাংলাদেশ যদি জয়লাভ করে, অনেকদিন পর বলব বাংলাদেশ দীর্ঘ 21 বৎসরের অপেক্ষা, সেই অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে যদি সিরিজ জয়লাভ করতে পারে, পরবর্তী বাজে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে যদি পরাজিতও হয়, সেটিও বাংলাদেশিরা বাংলাদেশের সমর্থকরা মেনে নিবে, কারণ মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করা বা ভাবাটাও কিন্তু একটা কঠিন ব্যাপার, তবে সেটি হয়ে গেল, সেটি হবে বাংলাদেশ দলের চন্দ্র বোনাস। এবং আপনারা জানেন টি টোয়েন্টির আগে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে এসে স্ট্রাগল করেছিল এবং সিরিজটা পরাজিত হয়। সেই অস্ট্রেলিয়া আবার টি টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে। সো মাইটি অস্ট্রেলিয়া কখন কি করবে সেটি কিন্তু আগে থেকে কোনোভাবেই বলে দেওয়া যায় না। তানভীর যাচ্ছেন বোলিং করার জন্য, চমৎকার রান আপ নিয়ে তিনি বোলিং করছেন।

0: নেই, 25 রান দিয়ে তানভীরও দুটি উইকেট পেয়ে গেছেন, যাচ্ছেন বোলিং করতে। বিড়ি আক্রান্ত থেকে ফ্লাইটের ডেলিভারি, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, এটি অবশ্য ডট বল। ডট বলের পর ডট বল দিয়ে বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়াকে, মাইটি অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে ব্যস্ত। তুলে মারলেন এবারে ওয়ান বাউন্স, টু বাউন্স, বাউন্ডারির দিকে দৌড়ে গিয়ে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 32 নম্বর জার্সি বাংলাদেশের মোসাদ্দেক হোসেন। আরো রান এসছে, রানটি এসছে লাবুসেনের পাঠ থেকে। লাবুসেন, তিনি ভালো ব্যাটিং করছেন এবং বাংলাদেশের আজকে কিন্তু প্রধান লক্ষ্যমাত্রা সেটি হল সিরিজ জয়। যদি সিরিজ জয়লাভ করতে পারে তাহলে সেই মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, সুমন, আফসাব আহমেদ, মোহাম্মদ রফিকের সেই অবদান বাংলাদেশ আবারও স্মরণ করবে। আরো একটি বল এবারে ব্যাট করে গিয়ে পাঁচ করলেন, একটি রান এসছে, আরো একটি রান বাড়ল নাহিদ রানা, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। রানটি এসছে লাবুসেনের ব্যাট থেকে। লোকাল টাইমে মুহূর্তে স্টেডিয়ামের ঘড়িতে 12:54।
1: তোমরা যদি প্রকাশ্যে দান করো
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, যা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াম 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলা খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া। এর পরপরই আপনাদের বন্ধুরা আবারও নিয়ে যাব আমরা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে খেলার চলতি ধারা বিবরণী শোনার জন্য।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 16 আবেদ ওভারে শেষ বল তিনি করবেন ওফাতা উইকেট বল করলেন আবারও বাউন্সার পুল করে দিলেন ডিপ্তাকোয়ারে স্কোয়ার দিয়ে অন বাউন্স ওভান্তারও সীমানার বাড়ে জাভিয়ারের ব্যাট থেকে বাউন্ডারির মাধ্যমে ওভার শেষ হল 23তম ওভারের খেলা শেষ 96-6 উইকেটে মাইটি অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ সেই অস্ট্রেলিয়া দলের রিকি পন্টিং যাদের খেলা দেখার জন্য আমরা অধীর আগ্রহ করতাম সেই মার্ক ওয়াইজ চিবোয়া ড্যারেন লেমন ডেভিয়ান মার্টিন জাস্টিন ল্যাঙ্গার নাথু হাইডেন আডাম গিলক্রিস্ট দুর্দান্ত তারা অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতেন শেন ওয়ার্নের বোলিং নিঃসন্দেহে আপনাদের মনে রয়েছে স্টুয়ার্ট ম্যাকগিল ম্যাকগিলের যে বোলিং তার অ্যাকশনটা রেফারেন্স ছিল তিনি এসে দুর্দান্ত বোলিং করতেন আর রান আপের ক্ষেত্রে অ্যান্ডি বিকেল এবং উইকেট টেকিং বোলার হিসেবে গ্লেন ম্যাগ্রা দুর্দান্ত বোলিং করতেন অস্ট্রেলিয়া দলের হয়ে সেই মাইটি অস্ট্রেলিয়া সেই স্বর্ণযুগ অস্ট্রেলিয়ার যার ফলেই তো তারা সে সময় ছিল বিশ্ব চ্যাম্পিয়ন এখনো কিন্তু অস্ট্রেলিয়া তারা বিশ্ব চ্যাম্পিয়ন যাচ্ছেন বোলিং করতে তানভীর ইশিয়ান বোলিং করার জন্য ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করলেন ফিল্ডার বলে লাইনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ফিল্ডার হলেন এক্ষেত্রে তাওহিদ হৃদয় ব্যাটার হলেন লাবু সেন যাচ্ছেন বোলিং করতে তানভীর বল করলেন কুইকার ডেলিভারি ব্যাকফুটে পাঞ্চ করলেন অস্ট্রেলিয়া তারা নিঃসন্দেহে চাইবে অন্তত পক্ষে 175 রান পর্যন্ত যেন নিয়ে যেতে পারে তবে সেটি নিয়ে যেতে হলেও কিন্তু দু ব্যাটারকে পার্টনারশিপ করেই অনেকটা পথ পাড়ি দিতে হবে তানভীর এসছেন বোলিং করার জন্য 6.2 ওভার বেডেন নেই 30 রান 2 উইকেট আরো একটি বল এবারে পাঞ্চ করলেন ব্যাকফুট পাঞ্চ মোসাদ্দেক ক্ষেত্রে ফিল্ডার লং অফ থেকে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রানে সে আরো একটি রান বাড়ল এভাবে প্রতিনিয়ত অস্ট্রেলিয়া যদি বাংলাদেশে এসে পরাজিত হয় তাহলে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার যে প্রবণতা সেটিও বাড়বে এটি দরকার বাংলাদেশের ক্রিকেটের জন্য আরো একটি বল এবারে একটি রান এসছে আরো একটি রান বাড়ল আরো একটি রান পার্টনারশিপ 18 রানে 96-6 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ 23.4 ওভারের খেলা ইতিমধ্যেই হয়ে গেছে দর্শকরা প্রচন্ড গরমের মধ্যে দাঁড়িয়ে তারা খেলা এনজয় করছেন তাদের কারণেই বাংলাদেশের ক্রিকেট এ পর্যায়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনারা কষ্ট করে এসছেন স্টেডিয়ামে প্রচন্ড রোদের মধ্যেও খেলা দেখছেন বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কারণেই বাংলাদেশের ক্রিকেট জনপ্রিয় যাচ্ছেন বোলিং করতে তানভীর এবং আমাদের দর্শকরা প্রতিনিয়ত মাঠে আসবে এবং নিঃসন্দেহে তারা খেলা এনজয় করবে আর যারা আসতে পারেননি তাদের জন্য বাংলাদেশ বেতার্ত রয়েছে 17 রান পূর্ণ হল মাইটি অস্ট্রেলিয়ার 145 বল থেকে 123 মিনিট উইকেটে অবস্থান করে চমৎকার নিরাপত্তা ব্যবস্থার মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ তারা চমৎকার দায়িত্ব পালন করছেন এছাড়া নিরাপত্তার দায়িত্বে আরো যারা রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আরো একটি বল একটি রানে সে আরো একটি রান বাড়ল 101-6 উইকেটে মাইটি অস্ট্রেলিয়ার আপাতত সংগ্রহ 24তম ওভারের খেলা শেষ এখন হয় নাহিদ রানা নয়তোবা মোসাদ্দেককে দিয়ে বোলিং করানো দরকার বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজকে অথবা নিজেও তিনি বোলিং আসতে পারেন দেখার বিষয় তিনি কি করেন কারণ উইকেট দরকার পার্টনারশিপ করতে দিলে মাইটি অস্ট্রেলিয়ার কোন ভরসা নেই তারা যে কোনো সময় কিন্তু বড় ইনিংস খেলতে পারে এবং তাদের ব্যাটারদের ক্যাপাবিলিটি রয়েছে তারা কিন্তু টি টোয়েন্টিও খেলে থাকে আপনারা জানেন এই লাবু সেন বিগ ব্যাশে দুর্দান্ত খেলেন। জাভিয়ার তিনিও বিগ ব্যাশে দুর্দান্ত ব্যাটিং করতে জানেন এবং করেছেন। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের নতুন করে টেস্ট করার কিছু নেই, তারা সুযোগ পেলেই কিন্তু বড় রান করতে চাইবেন। সেই জায়গায় বা সেই অবস্থান থেকে বাংলাদেশের বোলারদের সতর্কতা অবলম্বন করে উইকেটের পতন ঘটাতেই হবে। আসছেন বোলিং করতে বাংলাদেশ ক্যাপ্টেন অন অ্যাটাক নাদি হাসান মিরাজ, তিনি এসেছেন বোলিং করতে। এক ওভার বেডেন নেই, দু রান উইকেট পাননি, তিন উইকেট পেলে হবে বাংলাদেশের জন্য সৌভাগ্যজনক। আসছেন বোলিং করার জন্য তায়েদি হাসান, বল করলেন এবারে ব্যাক ফিরে গিয়ে পাঞ্চ করলেন, সঠিক স্টাকাওয়ার্ড থেকে ফিল্ডার ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। এটি অবশ্য ডট বল, ফিল্ডার হলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আসছেন বোলিং করতে তায়েদি হাসান, থানা প্রান্ত থেকে লেগ স্টাম্পের উপরে অন ড্রাইভ করলেন, ডিপারে ফিল্ডার রয়েছেন, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, একটি রান এসে আরো একটি রান বাড়ল। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে, চমৎকার কভারেজ বাংলাদেশ বেতারে শুধুমাত্র আমাদের শ্রোতাদের কথা চিন্তা করে। বিভিন্ন মিডিয়া থেকে আমরা তিন সেকেন্ডে গিয়ে আমরা স্টেডিয়াম থেকে বলবো আউট, বাংলাদেশ বেতারে আপনারা শুনবেন এবং তারপর সেটি আবার টেলিভিশনে তিন সেকেন্ড পরে মিলিয়ে নেবেন। আমরা অনেকটা এগিয়ে, আরো একটি বল, এটি অবশ্য ডট বল। আসছেন বোলিং করার জন্য তায়েদি হাসান, চমৎকার একজন বোলারের নাম বাংলাদেশের ক্রিকেটে। আরো একটি বল, একটি রান হিসেবে আরো একটি রান বাড়ল ২৫তম ওভারের খেলায় গিয়ে। ১০৩.৬ উইকেটে ২২টি অস্ট্রেলিয়া, পার্টনারশিপ ২২ রানের। বাংলাদেশের বোলাররা চারটি অতিরিক্ত রান দিয়েছে, কারেন্ট রান রেট ৪.১৮ ওভার প্রতি। লাবুসেনের সংগ্রহ ১১, জাভিয়ারের সংগ্রহ ১৬। লোকাল টাইম ১টা বেজে ৬ মিনিট স্টেডিয়ামের খড়িতে এই মুহূর্তে। আরো একটি বল, লেগ স্টাম্পের উপরে অন ড্রাইভ করলেন, শর্ট মিড উইকেটে ফিল্ডার ওয়াসেন মোসাদ্দেক হোসেন, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। ওভারের শেষ বল করবেন তায়েদি হাসান, ব্যাক ফুটে গিয়ে পাঞ্চ করলেন, একটি রান এসে আরো একটি রান বাড়ল লাবুসেনের ব্যাট থেকে। দলীয় সংগ্রহ বাড়ল ১০৪.৬ উইকেটে মাইটি অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ। ২৫তম ওভারের খেলায় মাত্র শেষ হল, দুই অপরাজিত ব্যাটার তারা ভালো ব্যাটিং করছেন, একদিক থেকে লাবুসেন অন্যদিক থেকে জাভিয়ার। খেলার অবস্থায় ধারাভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, এখন বলবেন মোহাম্মদ পলাশ খান।
1: ধন্যবাদ আপনাকে রেজন্ট জিকো। বাংলাদেশ শুরু থেকেই এই ম্যাচের বলবো যে একটা ড্রাইভিং সিটটা নিজেদের দখলে করে নিতে পেরেছে। এখানে ৬-৬টি উইকেটের পতন হয়েছে অস্ট্রেলিয়ার, তাদের টপ অর্ডার যেমন ব্যর্থ হয়েছে এবং মিডল অর্ডার একেবারে বিধ্বস্ত হয়েছে আমি বলবো, অন্যদিকে মেন্টালি চমৎকারভাবে বুস্ট আপ হয়েছে বাংলাদেশের বোলাররা, যার কারণে বোলাররা এখন পর্যন্ত টাইট বোলিং করে ব্যাটারদেরকে চেপে রাখতে সক্ষম হয়েছে এবং তাদেরকে রান তুলতে দিচ্ছে না। ১০৪.৬ উইকেটে এখন পর্যন্ত সংগ্রহ, ২৫ ওভার শেষে। আমরা দেখছি নাহিদ রানাকে আনা হল, মিডিয়া প্রান্ত থেকে তিনি করবেন। এর আগে ৫ ওভার বল করে ২৮ রান তিনি দিয়েছেন, তিনি উইকেট পাননি, নাহিদ রানাই কিন্তু উইকেট পাননি। অন্যদিকে তানভীর, মুস্তাফিজ এবং তাসকিন সবাই কিন্তু উইকেট পেয়েছেন। প্রথম বলটি করলেন, একটু লো ছিল, ফ্রন্ট ফুটে এসে চমৎকার একটা চেক শট খেললেন লাবুসেন এবং কোন রান হল না। দুজন অন্য প্রান্তে রয়েছেন ব্যাটার জেভিয়ার বার্টলেট, যে ডানাতি ব্যাটার, অন্যদিকে লাবুসেন তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে, মানাস লাবুসেন ডানহাতি ব্যাটার প্রস্তুত, এবং অন্য প্রান্ত থেকে প্রস্তুত নাহিদ রানা। একবার ৩০ গজ বৃত্তের টপ থেকে দৌড়ে গিয়ে বল করেন নাহিদ রানা, অত্যন্ত দ্রুত গতির বল করেন তিনি, দৌড় শুরু করবেন দ্বিতীয় বল নিয়ে ওভারের। এবং এই মুহূর্তে লং লেগে একজন রয়েছেন, থার্ড ম্যানে একজন রয়েছেন, মিড উইকেট ডিপার পজিশনে একজন রয়েছেন, মিড অন মিড উইকেট এবং স্কোয়ার লেগে একজন, চমৎকারভাবে ঘুরিয়ে দিলেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে, দ্রুত গতিতে বল চলে যাবে সীমানার ওপারে, তাই গেল। এবং চমৎকার একটা বাউন্ডারি মার্নাস লেবুশেনের ব্যাট থেকে, এবং চারটি রান যুক্ত হবে দলের খাতায়, সাথে সাথে তার খাতাও সমৃদ্ধ হল, 16 রানে পৌঁছে গেলেন। চমৎকার একটা বল ছিল নাহিদ রানার, একটু সুইং ছিল, একেবারে লেগ স্টাম্প বরাবর বল আসতেই চমৎকার ভাবে বলটিকে কবজির মোচড়ে ঘুরিয়ে দিলেন, গতি নিয়ে বল চলে গেল সীমানার ওপারে। দুর্দান্ত একটি বাউন্ডারি এবং পরের বল নিয়ে যাবেন মিডিয়া প্রান্ত থেকে নাহিদ রানা। নাহিদ রানা একবার 30 গজ দূর থেকে স্ট্রেট রান আপে দৌড়ে গিয়ে বল করেন ডানহাতি ব্যাটারের জন্য, বল করলেন। এবার কিন্তু খাটো লেন্থে ছিল, অফ স্ট্যাম্পের বাইরে, চমৎকার গতি নিয়ে বল চলে গেল উইকেট রক্ষক লিটন দাসের হাতে। ব্যাটার কিন্তু দেখে শুনে ছেড়ে দিলেন, ছেড়ে দিতে বাধ্য হলেন, এত গতিময় বল তিনি কিন্তু স্টেয়ার করব করব ভাবেও ভেবেও শেষ পর্যন্ত ব্যাটটিকে উঁচিয়ে নিলেন, কারণ এই গতিময় বল কানায় লাগলে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, গালিতে রয়েছে ফিল্ডার, পয়েন্টে যে কোনো জায়গায় কিন্তু ক্যাচ উঠে যেতে পারে। 108-6 উইকেটের বিনিময়ে সংগ্রহ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া তারা টসে জয়লাভ করে সকালবেলায় ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ বোলিং করছে। পরে বলটি নিয়ে যাচ্ছেন ওভার দ্য উইকেট, বল করলেন ঠিক একই লাইন লেন্থ মেনটেন করে বল করছেন, অফ স্ট্যাম্পের একটু বাইরে, চমৎকার লেন্থ মেনটেন করছেন নাহিদ রানা, এবং সেক্ষেত্রে খেলতে পারছে না ব্যাটার। এখন পর্যন্ত তিনি ব্যক্তিগত 5.4 ওভারে বল করে 32 রান তিনি দিয়েছেন, কোন উইকেট পাননি স্ট্রাইক প্রান্তে। এই মুহূর্তে রয়েছেন মার্নাস লেবুশেন ডানহাতি ব্যাটার, এবং অন্য প্রান্তে রয়েছেন জেভিয়ার বার্টলেট, তিনিও কিন্তু ডানহাতি, এবং দৌড় শুরু করবেন নাহিদ রানা। এক্সট্রা থেকে মাত্র 4 রান এসেছে, রান রেট এই মুহূর্তে 4.21, পার্টনারশিপ 27 রান দুজন যুক্ত করেছে এই ব্যাটে। পরে বল গুড লেন্থে পড়ে চমৎকার একটু সুইং করে ভিতরে ঢুকছিল, তখন কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফিল্ডার, স্ট্রেট টু দা ফিল্ডারের কাছে বল যাওয়ার কারণে কোন রান হবে না, দূরত্ব ছিল কিন্তু রান নিতে পারেনি, দ্রুত গতিতে ফিল্ডারের কাছে বল চলে যায়। এই মুহূর্তে এখন চলছে 26 ওভারের খেলা, শেষ বলটি করবেন নাহিদ রানা। ইতিমধ্যে রান হয়েছে 108 রান 6 উইকেটের বিনিময়ে সংগ্রহ হয়েছে। নাহিদ রানা প্রস্তুত তার পরের বলটি করার জন্য, মিডিয়া প্রান্ত থেকে তিনি বল করবেন, অন্য প্রান্তে ব্যাটার মার্নাস প্রস্তুত পরের বলটি মোকাবেলা করার জন্য। একটু মারমুখী ভূমিকায় রয়েছেন, তবে অনেকগুলো বল তাকে ছেড়ে দিতেও আমরা দেখছি, ছেড়ে দিতে দেখছি। পরে বল এই খাটো লেন্থে ছিল, ঠিক একই করিডোরে অর্থাৎ অফ স্ট্যাম্পের একটু বাইরে বল করছেন, এবারও দেখে শুনে ছেড়ে দিলেন এক্ষেত্রে ব্যাটার মার্নাস লেবুশেন, কোন রান নয় কোন বিপর্যয় নয়। সংগ্রহ 108-6 উইকেটের বিনিময়ে 26 ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে, এবং 26 ওভারের খেলার মধ্যে মাত্র 4 রান এসেছে এক্সট্রা থেকে। চমৎকার উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, 3 উইকেট নিয়েছেন এবং তাসকিন নিয়েছেন 1 উইকেট, এবং প্রথম ওভারেই আঘাতটি হানেন এই তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে আমরা দেখেছি যে ইনিংসের প্রথম বলেই তিনি উইকেটটি নিয়েছিলেন, এবং তানভীর ইসলাম স্লো লেফট আর্ম স্পিনার 2-2 উইকেট নিয়েছেন। মেহেদি মিরাজ দলীয় অধিনায়ক, তাকেও আমরা বল করতে দেখেছি, মেহেদি মিরাজ ইতিমধ্যে 2 ওভার বল করেছেন এবং কোন উইকেট পাননি, 5 রান দিয়েছেন, ভালো বোলিং করছেন। সেই মেহেদি মিরাজ মিরপুর থানা প্রান্ত থেকে বল করবেন, প্রথম বলটি করলেন, চমৎকার টার্ন ছিল, একেবারে জায়গায় দাঁড়িয়ে রক্ষণাত্মকভাবে খেললেন এক্ষেত্রে ডেভিয়ার বার্টলেট, কোন রান নয়। মিরপুর শেরবাংলা জাতীয় স্টেডিয়ামে দর্শক এসেছে, গ্যালারিতে উল্লেখযোগ্য পরিমাণ বলতে হবে, আস্তে আস্তে দর্শক বাড়ছে। পরে বল এবার কিন্তু স্ট্যাম্পের উপরে ছিল, স্ট্রেট খেলেছেন, বল চলে যাবে একেবারে লং অনে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাবার পূর্বে 1 রান হবে, এবং 109-6 উইকেটে যুক্ত হল অস্ট্রেলিয়া দলের খাতায়। 27 ওভারে আমরা রয়েছি এই মুহূর্তে, মেহেদি মিরাজ তিনি বল করছেন, মেহেদি মিরাজ অফব্রেক বল করে থাকেন, ডানহাতি অফব্রেক বলার, অফ স্ট্যাম্পের উপরে বাঁক নিয়েছিল এবং সেটিকে কিন্তু একটা স্কোয়ার ড্রাইভের মতোই করেছিলেন, ব্যাটের কানায় লেগে বল চলে আসে পিছনের দিকে, মানে ব্যাকওয়ার্ড স্কোয়ার জাস্ট পয়েন্টে ব্যাকওয়ার্ড পয়েন্টে চলে আসে এবং সেখান থেকে ফিল্ডার রয়েছে, কোন রান হয়নি, একটি রান হলো, রাইট, একটি রান হলো। কারেন্ট রান রেট 4.15, 110.6 উইকেটের বিনিময়ে 26.3 ওভারের খেলা হয়েছে। পরে বল এবার কিন্তু অনায়াস ভঙ্গিতে খেললেন, জায়গায় দাঁড়িয়ে একেবারে অনের দিকে মাটি কামড়ানো একটি শর্ট বল চলে গেল লং ওয়ানে, একটি রান হবে এবং 111 পৌঁছে গেল অস্ট্রেলিয়া দল। 111 নেলসন স্কট যেটাকে আমরা বলি, এবং এখান থেকে দেখা যাক অস্ট্রেলিয়া এই রানটা কাটিয়ে উঠতে পারেন কিনা, যেহেতু তাদের নিয়মিত বিরতিতে উইকেট যাচ্ছে, সেক্ষেত্রে নেলসন স্কটটা পার হওয়াও কিন্তু একটা চ্যালেঞ্জ আমার মনে হয়, যদিও এটা একটা মিথ, এর কোন বিশেষ কোন ভিত্তি আছে বলে আমাদের জানা নেই। 26.5 ওভারের খেলা হয়েছে, শেষ বলটি করবেন মেহেদি মিরাজ এবং স্ট্রাইকে এই মুহূর্তে মার্নাস লাইভসেন তিনি রয়েছেন। কয়েক কদম দৌড়ে এসে অফ বল করে থাকেন, বল করলেন চমৎকার বল, একেবারে টার্ন ছিল জায়গায় দাঁড়িয়ে, সামনের দিকে একটা চেক শট খেললেন, কোন রান হল না, সাথে সাথে আরো একটি ওভারের পরিসমাপ্তি হল, অর্থাৎ 27 ওভারের খেলা শেষ হল 111.6 উইকেটে সংগ্রহ অস্ট্রেলিয়ার। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে অস্ট্রেলিয়া তারা টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এখন পর্যন্ত 6-6 উইকেট হারিয়ে 111 রান তারা সংগ্রহ করেছে। চমৎকার খেলা এই মুহূর্তে হচ্ছে, প্রথম ম্যাচটি বাংলাদেশ জয়লাভের পর, দ্বিতীয় ম্যাচে চমৎকারভাবে ড্রাইভিং সিটে এই মুহূর্তে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার টপ অর্ডার, মিডিল অর্ডার সবকিছুই কিন্তু পরাস্ত হয়েছে, রান তারা করতে পারেননি। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিচ্ছে, মুস্তাফিজ তিনি আসছেন বল করার জন্য, নাহিদ রানা আসছেন, নাহিদ রানা অবশ্য কোন উইকেট পাননি, তবে খুব ভালো বোলিং করছেন, সবার বল করে 32 রান দিয়েছেন, কোন উইকেট পাননি, দুর্দান্ত গতি, বাউন্স সবকিছুই রয়েছে তার বোলিং এ এই মুহূর্তে। শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন বাংলাদেশ বেতারের সঙ্গে, বাংলাদেশ বেতার সবকটি খেলা সরাসরি মাঠ থেকে সম্প্রচার করছে, বাংলাদেশ বেতারে থেকে এই খেলা আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিচ্ছে শেরে বাংলা স্টেডিয়াম থেকে। পরে বল এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে, তবে বাউন্স ছিল, একটু স্পট জাম্পের মতো করেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন বলটি, এক্ষেত্রে ব্যাটার ছিলেন জেভিয়াস বার্টলেট, চমৎকারভাবে রক্ষণাত্মকভাবে খেললেন ডানাতে ব্যাটার তিনি। 111 111 6 উইকেটের বিনিময়ে, যেটাকে আমরা নেলসন স্কট বলছি, এটাকে অনেক সময় অপয়া বলা হয়, মানে ব্যাটাররা এখান থেকে রান না বাড়াইতে পারলে, এখানে দাঁড়িয়ে থাকলে উইকেট পড়ার সম্ভাবনা থাকে। দেখা যাক, এটিও কিন্তু একটা চ্যালেঞ্জ, দেখা যাক কি হয়, এই মিথকে কাটিয়ে উঠতে পারেন কিনা। হ্যাঁ পারলেন শেষ পর্যন্ত, পরে চমৎকার একটা বল ছিল সামনের দিকে ঠেলে দিয়ে দ্রুত গতিতে প্রান্ত বদল করলেন, এক্ষেত্রে জেভিয়ার ছিলেন ব্যাটার, সাথে সাথে রান একটি বাড়ল, 112 পৌঁছে গেল এই মুহূর্তে টোটাল রান 6 উইকেটের বিনিময়ে। 27 ওভার শেষে 28 ওভারে আমরা রয়েছি এবং প্রথম 10 ওভারে বিপর্যয় নেমে এসেছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং এ, কারণ প্রথম 10 ওভারে মাত্র 37 রান করেছিল, কিন্তু সেখানে 4-4 উইকেটের পতনের পর মেন্টালি ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া, এবং তারপরের ব্যাটাররা চেষ্টা পাচ্ছেন নিজেদেরকে বুস্ট আপ করে এগিয়ে নিয়ে যেতে, ইনিংসটাকে রিবিল্ড করতে, কিন্তু কার্যকর ইনিংস এখন পর্যন্ত কেউ খেলছেন না। তবে 31 রানের পার্টনারশিপ ইতিমধ্যে এই দুজন ব্যাটারের হয়েছে। পরে বল এবার কিন্তু চমৎকার একটা বাউন্স ছিল, পুল শট, তবে সুইট পার্ট অব দ্য ব্যাটে লাগেনি, যার কারণে দ্রুত গতিতে বলটা যায়নি মিড উইকেটে, ফিল্ডার তার কাছে বল গেল, রান নেওয়া সম্ভব হয়নি। 112.6 উইকেটের বিনিময়ে 28 ওভারে আমরা রয়েছি। বোলার মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং নাহিদ রানা গতিময় বল করছেন, 140 কিলোমিটারের উপরে প্রত্যেকটি বল তিনি করছেন, 140-45 তার উপরেও বল করে থাকেন তিনি। সেই নাহিদ রানা পরবর্তী বল নিয়ে এই ওভারের চতুর্থ বলটি নিয়ে তিনি যাবেন মার্নাস লেভসেন এর বিপক্ষে, মারমুখী ভূমিকায় রয়েছেন লেভসেন, দৌড় শুরু করলেন, এবার কিন্তু চমৎকার একটা বল ছিল গুড লেন্থে, পরে স্টাম্প বরাবর যাবে, ঠিক সেই মুহূর্তেই সামনের দিকে একটা পাঞ্চ করে দ্রুত গতিতে প্রান্ত বদল হল, রান একটি বাড়বে, 113 রানে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। রান রেট এই মুহূর্তে কারেন্ট রান রেট 4.08, পার্টনারশিপ 32 রানের, এই 32 রানের মধ্যে মানাস তিনি করেছেন 18 রান এবং অন্য প্রান্তে জেভিয়ার তিনি করেছেন 19 রান। 32 রানের পার্টনারশিপ, ক্রিকেটে পার্টনারশিপই হল ক্রিকেটের প্রাণ। পার্টনারশিপ যতটা লম্বা হবে ক্রিকেটারদের রানের খাতা ততটাই সমৃদ্ধ হবে এবং দলের রানও সমৃদ্ধ হবে। 113 ছয় উইকেটে নাহিদ রানা যাচ্ছেন ওভারে পঞ্চম বল নিয়ে, গুড লেন্থে ফেলেছেন, একটু লো হয়েছিল, স্টেয়ার করে দিয়েছেন, বল চলে যাবে থার্ড ম্যানে, অনার্স ভঙ্গিতে দুজন প্রান্ত বদল করলেন, একটি রান হবে, অর্থাৎ আরো একটি রান যুক্ত হল দলের খাতায় 114 ছয় উইকেটের বিনিময়ে। 28 ওভারে আমরা রয়েছি, শেষ বলটি করবেন নাহিদ রানা। 35 রান দিয়েছেন নাহিদ রানা, কোন উইকেট পাননি। তাসকিন আহমেদ উইকেট পেয়েছেন একটি, মুস্তাফিজ তিনটি এবং তানভীর ইসলাম স্পিনার চমৎকার বল করে দুই দুইটি উইকেট তিনি নিয়েছেন। মোট ছটি উইকেটের পতন এখন পর্যন্ত হয়েছে 114 ছয় উইকেটে। অস্ট্রেলিয়ার সংগ্রহ খুবই স্ট্রাগল করছে মিরপুরের মাঠে অস্ট্রেলিয়ান ব্যাটাররা, কিন্তু সেখান থেকে বের হতে পারছে না। পরের বল চমৎকার একটা বল ছিল, উঠেছিল বল এবং বাউন্সারে সেটিকে পুল করলেন, বল চলে গেল জাস্ট স্কোয়ার লেগ বরাবর, ডিপার পজিশনে ফিল্ডিং হলো, একটি রান নিতে সক্ষম হলেন। 115 ছয় উইকেটে 28 ওভারের খেলা এখন পর্যন্ত হয়েছে এবং ডেঙ্গস এর জন্য আমরা দেখছি যে মাঠে প্রবেশ করল এবং একটা ব্রেক, এখন পর্যন্ত 115 ছয় উইকেটের বিনিময়ে এবং ব্যাটাররা ফিল্ডাররা সবাই কিন্তু ক্লান্ত, কারণ তাপমাত্রা মিরপুরের এই মাঠে এই মুহূর্তে বেশ খানিকটা এবং এই ড্রিঙ্কস ব্রেকে তারা পানি পান করে নিজেদেরকে একটু স্ট্যামিনাটা ধরে রাখার চেষ্টা করবেন এবং সেটাই তারা করছেন। এর মধ্যে কিন্তু উইকেটে একটু চুনকাম করতে আমরা দেখছি গ্রাউন্ডসম্যানদের, তারা চুনকাম করছেন। দর্শক কিন্তু এসেছে মিরপুরের স্টেডিয়ামে, গ্যালারিতে আস্তে আস্তে কিন্তু পরিপূর্ণ হচ্ছে এবং এই মুহূর্তে রোদ্রের তাপটা কিন্তু নেই, হালকা মেঘের একটা ভাসমান মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যার কারণে রোদ্রের তাপটা নেই। তবে এই মুহূর্তে একটা ভাবসা গরম বিরাজ করছে চারিদিকে। ছয় ছয়টি উইকেটের পতন হয়েছে, প্রথম উইকেটের পতন হয়েছিল শূন্য রানের মাথায় এবং দ্বিতীয় উইকেট শূন্য রানে এবং তৃতীয় উইকেটই জাস্ট শূন্য রানে, অর্থাৎ তিন তিনটি উইকেট বুঝে ওঠার আগেই অস্ট্রেলিয়া দলের পতন হয় এবং চতুর্থ উইকেটের পতন হয় 25 রানে এবং 25-68 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হয়, ষষ্ঠ উইকেট 81 রানের মাথায় পতন হয় এবং চমৎকার বোলিং মুস্তাফিজের কাছ থেকে আমরা দেখেছি। মুস্তাফিজ যেমন কার্টার ছিল, স্লোয়ার দিয়েছেন মাঝে মাঝে এবং চমৎকার একটা বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন এবং ফিল্ডিংটাও ঠিক সেভাবেই সাজিয়ে উইকেটগুলো নিতে সক্ষম হয়েছেন। এবং তাসকিন আহমেদ স্পিড স্টার, তিনিও কিন্তু প্রথম ওভারে দিয়েই তার সেই যে প্রথম ওডিআইতে প্রথম বলে উইকেট নিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি দ্বিতীয় ওডিআইতে প্রথম উইকেটটি নিয়েছিলেন প্রথম ওভারে। চমৎকার বোলিং এবং এই বোলিং আঘাতেই মূলত পর্যদস্ত হয়েছে এই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ক্যামেরন গ্রিন তিনি ছিলেন ভালোই করেছেন বলতে হবে, যারা করতে পারেনি সবাই অন্তত ওয়ান ডিজিটে তো অনেকেই আউট হয়েছে, টু ডিজিটে তিনি গিয়েছেন, অর্থাৎ 25 রান তিনি করেছিলেন 50 বলে। ক্যামেরন গ্রিন অভিজ্ঞ ক্যাম্পেইনার, তানভীর তাকে মূলত আউট করে। এই ক্যামেরন গ্রিন কিন্তু লাস্ট আমরা যদি দেখি 7টি ইনিংস যদি তার দেখি তাহলে অ্যাভারেজ দেখব যে 53.6 রান অ্যাভারেজ তিনি করেছেন, কিন্তু মিরপুরে এসে তিনি সেটি করতে পারছেন না, অর্থাৎ এই 7 ম্যাচে তিনি 268 রান করেছিলেন। এবং অন্যদিকে আমরা জশ ইংলিশ দলীয় অধিনায়ক, তাকেও আমরা দেখেছিলাম ক্যাপ্টেন, তিনি ভালোই করেছেন বলবো, মানে যেখানে 34 রান, আমি বলবো যে 34 রান এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সর্বোচ্চ রান, এবং সেটি করেছিলেন জস ইংলিশ, দলীয় অধিনায়ক। পানিপানের বিরতি চলছে এবং পানিপানের এই বিরতি একবার শেষের দিকে চলে এসেছে, এবং সেই শেষের দিকে এসে কামরুজ্জামান আমাদের জাস্ট পাশের ছিটেই বসলেন। কামরুজ্জামান কিছু বলবেন?
2: অসংখ্য ধন্যবাদ পলাশ খান। না, বলার কিছু নেই, গুড গোয়িং। আপনি পুরো টিমটা, ম্যাচটা, কমেন্ট্রিটা চালিয়ে যাচ্ছেন খুবই স্মুথ ভাবে। সত্যিকার অর্থে আপার হ্যান্ডে রয়েছে বাংলাদেশ, এবং সিরিজের উপরেই মনে হয় দাঁড়িয়ে রয়েছে। 3 ম্যাচ ওডিআই সিরিজের 100 এগিয়ে আছে বাংলাদেশ। যদি আজকে জয়লাভ করে একটা ইতিহাস সৃষ্টি করবে, 1 ম্যাচ হাতে রেখে 200 এগিয়ে যাবে এবং সিরিজ নিশ্চিত করবে, আমরা সেদিকে তাকিয়ে আছি। আর শ্রোতারা কান পেতে আছে বাংলাদেশ বেতারের সাথে।
1: জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং মেহেদি মিরাজ, তিনি কন্টিনিউ করছেন মিরপুর থানা প্রান্ত থেকে। ব্যক্তিগত চতুর্থ ওভারের বল তিনি শুরু করবেন। 8 রান দিয়েছেন, কোন উইকেট পাননি, কোন মেডেন পাননি, চমৎকার টাইট বোলিং তিনি করছেন। ব্যক্তিগত চতুর্থ ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত, এবং স্ট্রাইক প্রান্তে রয়েছেন মার্নাস লেবসন। বল করলেন চমৎকার অফ স্টাম্পের একটু বাইরে, টার্ন নিয়েছিল, সেটিকে একটা ড্রাইভ করেছেন, বল চলে গেল মিডু একেবারে কাভার অঞ্চলের দিকে, একটি দুটি, হ্যাঁ শেষ পর্যন্ত 2 রান হবে, 2 রান হল, এবং এই 2 রান দিয়ে দলের রান পৌঁছে যাবে 117, 6 উইকেটের বিনিময়ে। 29 ওভারের খেলা এই মুহূর্তে চলছে। মিরাজ, মেহেদি মিরাজ পরের বল করার জন্য প্রস্তুত। এ প্রান্তে মার্নাস তিনি রয়েছেন, বল করলেন, এবার কিন্তু ঝুলিয়ে দিয়েছিলেন, চমৎকার স্ট্যাম্পের উপরে চলে এসেছিল, শেষ পর্যন্ত ব্যাট নামিয়ে একটা চেক শট খেললেন, কোন রান হবে না। 2টি বল হয়েছে, তৃতীয় বল নিয়ে মোস্তাফিজুর রহমান মিরপুর থানা প্রান্ত দিয়ে, তিনি স্লিপে ফিল্ডার রয়েছে একজন, এবং লং লেগে একজন, সীমানার কাছাকাছি ফিল্ডার রয়েছে। পরে বল, এবার কিন্তু 1টি রান আউট হবার সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত কিন্তু রানটি কাভার করতে সক্ষম হয়েছে, অর্থাৎ 118তে পৌঁছে গেল অস্ট্রেলিয়া 6 উইকেটের বিনিময়ে। 29 ওভারে আমরা রয়েছি। স্ট্রাইকে থাকবেন যিনি, তিনি হলেন জেভিয়ার বার্টলেট। জেভিয়ার বার্টলেট ডানহাতি ব্যাটার অস্ট্রেলিয়া দলের, এবং 6-6টি উইকেটের পতনের পর এই দুজন কিন্তু স্ট্রাগল করছে ক্রিজে এসে, তবে নিজেরা চেষ্টা পাচ্ছেন টিকে থাকার একটা চেষ্টা, এবং সে লড়াই বেশ খানিকটা সফলও হয়েছেন। পরে বল স্টাম্পের উপরে ছিল, চমৎকার একটা শট, বল চলে যাবে মিড উইকেটের দিকে, ফিল্ডিং হলো, এবং 1টি রান, 119, 6 উইকেটের বিনিময়ে। 29 ওভারে আমরা রয়েছি। পঞ্চম বলটি মেহেদি মিরাজ করার জন্য প্রস্তুত, দলীয় অধিনায়ক, বল করলেন, এবার কিন্তু অফ স্ট্যাম্পের উপরে একটু বাক ছিল, তবে ফ্রন্ট ফুটে গিয়ে সেটিকে নেগোসিয়েট করেছেন ব্যাটের সামনের দিকে, একটা পাঞ্চ করেছিলেন, কোন রান হবে না, স্ট্রেট টু দ্য ফিল্ডারের কাছে বল চলে যাওয়ার কারণে। এখন পর্যন্ত সংগ্রহ 119, 6 উইকেটের বিনিময়ে। এবং ওভারের শেষ বলটি করার জন্য মেহেদি মিরাজ, এবং বলের সাথে ব্যাটের সংযোগ হয়নি, একটা চমৎকার একটা সুইপ করার চেষ্টা করেছিলেন, এবং কোন রানও শেষ পর্যন্ত কিন্তু হয়নি, তবে ডিআরএস কাউন্টডাউন চলছে, সেক্ষেত্রে কেউ নেবে বলে আমার মনে হয় না। এবং সংগ্রহ 119, 5 উইকেটে 29 ওভার শেষে, না শেষ পর্যন্ত কিন্তু সেটাই দেখা হচ্ছে। এবং ডিআরএস কাউন্টডাউনটা চলছিল 29 ওভার শেষে 119, 6 উইকেটের বিনিময়ে। দর্শকরা কিন্তু এসেছে, বেলা গড়ার সাথে সাথে দর্শকরা বাড়ছে, এবং এই দর্শক বাড়ার সাথে সাথে তারা কিন্তু উপভোগ করছে। বাংলাদেশ যেহেতু ভালো খেলছে, এই সংবাদ ইথারে শুনে, অর্থাৎ বাংলাদেশ বেতারে শুনে, বাংলাদেশ বেতারের যে FM রয়েছে, AM/FM, সেখানে শুনে অনেক দর্শক কিন্তু মাঠে প্রবেশ করছে, মানে চর্মচক্ষে খেলাটা উপভোগ করার জন্য মিরপুরের এই মাঠে। মোস্তাফিজ, তিনি, তাকে আবার দেয়া হয়েছে, তিনি বল করবেন বেতার কমবক্স প্রান্ত থেকে, অর্থাৎ মিডিয়া প্রান্ত থেকে। দ্রুত গতির এই বোলার আজকে 3টি উইকেট পেয়েছেন, চমৎকার। মাঝে মাঝে স্লোয়ার দেখছি তার কাছ থেকে, কাটার তো আছেই, সবকিছু মিলে চমৎকার একটা প্যাকেজ মুস্তাফিজের কাছ থেকে। বলটি করলেন, একটু অ্যাঙ্গুলার ছিল অফ স্ট্যাম্পের বাইরে, জায়গায় দাঁড়িয়ে ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ভাবে খেললেন, এক্ষেত্রে ব্যাটার কোন রান নয়, বিপর্যয় নয়। 2টি মেডেন মুস্তাফিজ পেয়েছেন 11টি রান দিয়েছেন 3টি উইকেট তিনি দখল করেছেন ব্যক্তিগত ষষ্ঠ ওভারের প্রথম বল তিনি করলেন দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত রয়েছেন মুস্তাফিজুর রহমান স্লিপে একজন রয়েছে এবং ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন রয়েছে ফিল্ডার মিড অন মিড অফ এবং লং লেগে একজন রয়েছে থার্ড ম্যান অঞ্চলে একজন ফিল্ডার সাজিয়ে তিনি বল করেছেন পরে বল এবার কিন্তু চমৎকার ভাবে একটা চেক শট খেললেন এবং শট কাভারে ফিল্ডার রয়েছে তার কাছে বল চলে গেল কোন রান হল না এক্ষেত্রে ব্যাটার যিনি ছিলেন জেভিয়ার বার্টলেট এবং নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন মাইনাস লেবুসান এবং জেভিয়ার বার্টলেট দক্ষ একজন ব্যাটার এবং মুস্তাফিজকে তিনি মোকাবেলা করছেন 30 গজ বৃত্তের একেবারে টপ থেকে দৌড়ে গিয়ে জোরের উপর বল করে থাকেন মুস্তাফিজ এবং অবাধ উইকেটে বল করলেন চমৎকার অ্যাঙ্গুলার একটু ছিল ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে সেটিকে চমৎকার একটা ড্রাইভ করলেন বল কি যাবে সীমানার ওপারে তবে দূর থেকে এসে ফিল্ডার ফিল্ডিং করেছে দেখার বিষয় সেটি স্পর্শ করেছিল কিনা সীমানা দৌড়ি সেটিও দেখার বিষয় আছে তবে এর মধ্যেই ফিল্ডার ব্যাটাররা কিন্তু দৌড়িয়ে রান নিতে সক্ষম হয়েছেন এবং দৌড়িয়ে শেষ পর্যন্ত দুটি রান নিতে সক্ষম হয়েছেন এবং রান গিয়ে দাঁড়িয়েছে চেক করা হচ্ছে অবশ্য সীমানা দড়িতে স্পর্শ করেছিল কি না কিন্তু না সেটি করেনি আমার মনে হয় তার আগেই বলটিকে মাঠের ভিতর ঠেলে দিতে সক্ষম হয়েছে অর্থাৎ না করতে পারেনি দুটি রান নিয়েছে 119 ছয় উইকেটের বিনিময়ে ও 30তম ওভারের খেলা চলছে দুটি বল হয়েছে মুস্তাফিজের তৃতীয় বল নিয়ে যাবেন এই মুহূর্তে এবং অপর প্রান্তে ব্যাটার রয়েছেন মাইনাস তার জন্য অ্যারাউন্ড দ্য উইকেটে গিয়ে বল করলেন চমৎকার একটা পুল শট এবং স্কোয়ার লেগে ডিপার পজিশনে ফিল্ডার তার কাছে বল চলে গেল মাটি কামড়ে তিনি বলটি কুড়িয়ে নিলেন 123 ছয় উইকেটের বিনিময়ে আরো দুটি বল বাকি আছে এই ওভারের মুস্তাফিজুর রহমান তিনি 3-3টি উইকেট নিয়েছেন 15 রান দিয়েছেন মাত্র এবং দুটি মেডেন চমৎকার বোলিং বিশ্লেষণ মুস্তাফিজুর রহমানের এবং স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে জেভিয়ার বার্টলেট দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এখন পর্যন্ত তিনি করেছেন 24 অন্য প্রান্তে নন স্ট্রাইকের ব্যাটার করেছেন 23 রান বল করলেন একটু খাটো লেন্থে ছিল তবে নিচু হয়েছিল অফ করিডোর মেনটেন করে বল করছেন এবং রক্ষণাত্মক ভাবে খেলেন বল ফিল্ডারের হাত ঘুরে মুস্তাফিজের কাছে বল চলে যাচ্ছে কোন রান নয় কোন বিপর্যয় নয় বাংলাদেশ বেতার সরাসরি শ্রোতা বন্ধুরা আপনাদের কর্ণ ঘুরে মাঠ থেকে এ খেলার ধারা বিবরণী পৌঁছে দিচ্ছে আরো একবার প্রীতিময় শুভেচ্ছা আপনাদের জন্য বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন মুস্তাফিজুর রহমান পরের বল নিয়ে যাবেন ওভারের শেষ বলটি নিয়ে যাবেন এবং জেভিয়ারের জন্য মুস্তাফিজ দৌড় শুরু করলেন অ্যারাউন্ড দ্য উইকেটে গিয়ে বল করলেন এবং চমৎকার একটা শট ডাইভ করেছেন বল কি যাবে রাইট একেবারে কাউ কর্নার দিয়ে সীমানার উপরে মাটি কামড়ে বল চলে গেল দুর্দান্ত একটি বাউন্ডারি এই মুহূর্তে আমরা দেখলাম জেভিয়ারের ব্যাট থেকে খেলতে হবে অস্ট্রেলিয়া টিম অস্ট্রেলিয়া আমরা দেখেছি যে শেষ পর্যন্ত লড়ে যায় এবং শেষ বিন্দু পর্যন্ত তারা লড়াই করে সেটাই আমার মনে হয় এই দুই ব্যাটার করবে এবং কামব্যাক করার চেষ্টা করবে কারণ এই বিপর্যয় অস্ট্রেলিয়ার কাছে মানে অস্ট্রেলিয়ার সাথে মানানসই নয় এটা কিন্তু তারা ভালোভাবেই বোঝে তাদের যেমন দৃঢ়তা আছে সেই দৃঢ়তা নিয়ে যদি বুক চিতিয়ে আবার ঘুরে দাঁড়ায় তাহলে আমার মনে হয় দলের খাতায় আরো বেশ কিছু রান যুক্ত হবে এখন পর্যন্ত 30 ওভারের খেলা হয়েছে 127 রান করা সক্ষম হয়েছে 6-6টি উইকেটের পতনের পর শ্রোতা বন্ধুরা আপনাদের সঙ্গে যুক্ত হবেন মোহাম্মদ কামরুজ্জামান
2: অসংখ্য ধন্যবাদ পলাশ খান শ্রোতা বন্ধুরা দারুণ একটি ম্যাচ ঐতিহাসিক একটা মুহূর্তের উপরে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ অপরদিকে খাবি খাচ্ছে কিন্তু টিম অস্ট্রেলিয়া সিরিজে কিভাবে সমতায় আনা যায় মেহেদি মিরাজ বল করছেন মিরপুর থানা প্রান্ত থেকে চিপ শট মিডে অফের উপরে খেললেন লং অফটা ফাঁকা বল যাচ্ছে সীমানার দিকে হোয়াট আ ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট হোয়াট আ টাইমিং লাবুশনের ব্যাট থেকে চারের মাঠ দারুণ ব্যাটিং গ্লোরিয়াস ব্যাটিং জুসি হাফ ভলি লং অফটা ফাঁকা ছিল মিড অফে একজন ফিল্ডার ঠিক তার মাথার উপর দিয়ে বলকে শাসন করলেন বলকে অনুরোধ করলেন বল এই দিক দিয়ে যাও বল চলে গেল একবারে লং অফ বাউন্ডারি দিয়ে সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি লাবুসেনের ব্যাট থেকে, লাবুসেনের ব্যক্তিগত রান 27, দলের রান 131 ছ উইকেটে। পরে বল আপিল হয়েছে, আপিল আপিল তানভীর হয়েছেন আম্পায়ার, তিনি ব্যাটারকে ফেভার করলেন উইকেট মিস করবে জেনে, ব্যাটসম্যানকে ফেভার করেছেন। ডিআরএস টাইমার কাউন্টডাউন হচ্ছে, ক্যাপ্টেন কিপারের সঙ্গে কথা বলে নিচ্ছেন, ওয়ান ডে ক্যাপ্টেন মেহেদি মিরাজ, টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাস, তিনি কিন্তু কথা বলে নিচ্ছেন মিরাজ রিভিউতে যাবেন কিনা এবং শেষ মুহূর্ত পর্যন্ত রিভিউ নিয়ে নিলেন। বাংলাদেশের রিভিউ অরিজিনাল ডিসিশন নট আউট, ড্যাঞ্জার ইন্ডে যেহেতু লাবুসেন রয়েছেন শাসন করছেন বোলারদের, সেহেতু এই সিনিয়র ক্যাম্পেনারকে কিভাবে ফেরানো যায়, ব্যাটে খেলতে পারেনি প্যাডে লেগে যায়, আম্পায়ার আনমুভ ছিলেন, বলছিলেন যে না পায়ে লেগেছে ঠিকই, আমি দেখছি আমার বিচারে আমার জাজমেন্টে উইকেট মিস করবে, অতএব নট আউট। মিরাজ বলার তিনি কিন্তু ক্যাপ্টেন হিসেবে কথা বলিলেন, ডাউন দ্য লেগ, হ্যাঁ ক্লোজ কল হবে না দেখার বিষয়, রিভিউ বাংলাদেশে রিভিউ চলছে, ব্যাটার বলের কোন ইনভলভমেন্ট নেই, ক্লোজ একটি কল। যাই হোক, আমাদের বেতার কমেন্ট্রি বক্সেও অনেকেই রয়েছেন সম্মানিতরা, তারা বলছেন যে কি হবে কি না হবে। শ্রোতা বন্ধুরা আপনারা উদ্বিগ্নের মধ্যে রয়েছেন, লাবুসেন তিনি কিন্তু ধুঁকছেন টিভি আম্পায়ার, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি কিন্তু দেখে নিচ্ছেন যে কি হবে সেই জায়গায়, যদি তবে ক্লোজ একটি কল হতে যাচ্ছে, ব্যাটার বলে কোনো ইনভলভ নেই। হোম অফ ক্রিকেট মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই পাশে দুটো জায়ান্ট স্ক্রিন রয়েছে, দর্শকরা দেখতে পাচ্ছেন, আমাদের পাশে ছোট একটা মন্ডি রয়েছে, বল ট্রাকার চলে এসেছে, বলে সে এসে গেল আউটসাইড অফ স্টাম্প, আম্পায়ার কল, উইকেট হাই সর্বনাশ, উইকেট হিটিং, আম্পায়ার কলে বেঁচে গেলেন, আম্পায়ার কলে বেঁচে গেলেন। এই আউটটি যদি আবার আম্পায়ার দিত তাহলে আউট হতো, মানে এই যে আম্পায়ার কলের এই ব্যাপারটা একটু বিতর্ক রয়েছে। তানভীর বাংলাদেশি আম্পায়ার, তিনি যদি আউট দিতেন আঙ্গুল তুলতেন তাহলে কিন্তু মিডল স্ট্যাম্পে বলে আঘাত করেছে, ইম্প্যাক্টের কারণে এই ডিসিশনটা আম্পায়ার কল, ইম্প্যাক্ট, আউটসাইড অফ, বিধায় কিন্তু লাবুসেন বেঁচে গেলেন, আগের বলে তিনি চার হাঁকিয়েছিলেন মেহেদি মিরাজ। যাই হোক, রিভিউটা বেঁচে গেল, এটা হচ্ছে কথা, রিভিউটা বেঁচে গেল। বাংলাদেশের আর একটি রিভিউ রয়েছে, কারেন্ট রানরেট 4.30, 30 ওভার, 3 বলের খেলা শেষে 131 রান, 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। আজকে দ্বিতীয় ওডিআইতে তারা টসে জয়লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, 3টি উইকেটে পতন হয়েছে কোন রান স্কোর করার আগে। পরে বল স্লোয়ার ডেলিভারি, টার্ন করে ভেতর থেকে ঠুকছিল একেবারে ফ্রন্ট ফুটের উপর ভর করে ফরওয়ার্ড ডিফেন্স বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, রান্নার কোন সুযোগ নেই, ডট বল। এই চারটি বল থেকে একটি চারের স্কোরিং শট এসেছে, 3টি বল কিন্তু ডট হয়েছে। ওভারের পঞ্চম বল মিরাজ বল করলেন ডাউন দ্য লেগ, আলতো করে রোল অফ দ্য রিস্ট করেছেন, স্কোয়ার লেগ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, বাঁ দিকে সরে গিয়ে তানভীর বাঁ হাতে যতক্ষণে কিপার প্রান্তে থ্রো করলেন তার আগে ব্যাটাররা খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল লাবুসেনের ব্যাট থেকে, লাবুসেনের ব্যক্তিগত রান 28। বার্টলেট, জাভিয়ার বার্টলেট, তিনি 24 বল থেকে 28 রান করেছেন, দলের রান 132 ছ উইকেটে। মিরাজের শেষ বল ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে লফটেড শট, দারুণ, হোয়াট আ ফ্যান্টাস্টিক শট, খেললে হবে না, ক্লাস দেখাতে হবে, 4 রান। বড় একটি ওভার অস্ট্রেলিয়া শেষ করলো, অর্থাৎ 9 রানের ওভার শেষ হয়ে গেল 31তম ওভারে, খেলা শেষে 136 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। 31তম ওভারে খেলা শেষ, 136 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে এবং জাভিয়ার ব্রাটলেট, তিনি কিন্তু একেবারে কাউকর্নার মিড উইকেট এবং লং অনের মাঝখানে যে একটা উইন্ডো ছিল সে পার দিয়ে বল একেবারে খেললেন, এদিক দিয়ে শাসন করলেন, গাইড করলেন, কি ধরনের কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস কোন পর্যায়ে হলে এই ধরনের শটগুলো ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে প্রেসিং শটে বল সীমানা ছাড়া করা যায়। জাভিয়ার ব্রাটলেট সেটি কিন্তু করে দেখালেন, বড় একটা জুটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং পার্টনারশিপ 50 আপ, 59 বল থেকে 55 রানের একটা মহামূল্যবান পার্টনারশিপ, লাবুসেনের কন্ট্রিবিউশন 23, বাটলেটের কন্ট্রিবিউশন 32, 55 রানের একটা মহামূল্যবান পার্টনারশিপ। এই জুটিটা ভেঙে যেত যদি আগের ওভারে মেহেদি মিরাজের ওভারে আম্পায়ার আউট দিতেন। মুস্তাফিজ এসেছেন বল করলেন লেগ মিডিলে, একটু লাফিয়ে ওঠা বল ব্যাকফুটে গিয়ে রোল অফ দ্য রিস্ক খেলেছেন, স্কোয়ার অঞ্চলে ফিল্ডার ডান দিকে সরিয়ে গিয়ে হাফ স্টপ করালেন, গ্যাপ গলাতে পারলেন না ব্যাটার, রান্নার কোন সুযোগ নেই, ডট বল। ওটা দেখানো হচ্ছে যে জাভিয়ার কিভাবে ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে লফটেড শট খেলে চার হাঁকিয়েছিলেন এই ওভারের আগের ওভারের শেষ বলটিতে। তবে মেহেদি মিরাজ, তিনি একটু সুযোগ এসেছিল, আম্পায়ার কলে নট আউট থেকে যায় লাবুসেন, না হলে কিন্তু 15 পার্টনারশিপটা হতো না হয়তো। যাই হোক, আমরা পার্ট অফ গেম হিসেবেই নিব, 136 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া, 32তম ওভারে খেলা এগিয়ে। শ্রোতা বন্ধুরা আপনারা যুক্ত আছেন বাংলাদেশ বেতারের সাথে, লাবুসেন 28 রান নিয়ে ক্রিজে রয়েছেন, 49 বল থেকে 28 রানের ধৈর্যশীল সহ্যশীল একটা ইনিংস, হ্যাঁ, প্রচন্ড তাপদাহ চলছে মিরপুরের আকাশে, তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা খুব একটা মনে হচ্ছে না। কালো মেঘ কিন্তু আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পুরো রোদও আছে, কিন্তু বাউন্সার শর্ট পিচ বাউন্সার একেবারে এবং ওয়াইড কল করলেন। স্কোয়ার আম্পায়ার তানভীর, এখানে রাজা আহসান রাজা, স্ট্রাইক আম্পায়ার তাকে ইশারা করলেন যে ভাই এটা কিন্তু মাথার অনেক উপর দিক আছে, অতএব এটা ওয়াইড দাও। একটা বল বাড়লো, একটা রান বাড়লো। মুস্তাফিজ সেই শুরুর একাদশে, অর্থাৎ প্রথম দিকে তিনি যে উইকেট নিয়েছিলেন তিনটি, তারপরে আর তিনি কোন উইকেট পাননি। যাই হোক, মুস্তাফিজ তার বোলিং বিশ্লেষণটা বলি, ৬ ওভার এক বল, ২০ রান দিয়ে তিনটি উইকেটে দেখা পেয়েছেন। দলের রান এই মুহূর্তে টিম অস্ট্রেলিয়ার ১৩৭ রান, ৬ উইকেটে, ৩২তম ওভারে খেলা এগিয়ে। ৬৮ জায়গায় ফিল্ডার, হ্যাঁ শর্ট কাভার, মিড অফ, মিড অন, গালি পয়েন্ট, এই রিজেন একজন ফিল্ডার রয়েছেন, ডিপি স্কোয়ার লেগে একজন ফিল্ডার, লং অন, লং অফটা পুরো ফাঁকা। বল করলেন অফ স্ট্যাম্পের একটু বাইরে, কাভার ড্রাইভ করেছেন, এলিগেন্ট কাভার ড্রাইভ, এক্সট্রা কাভার দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, ডান দিকে সরে এসে একজন ফিল্ডার যতক্ষণে কাট আপ করে কিপার প্রান্তে থ্রো করলেন। তানজিদকে দেখতে পেলাম সেখানে কিপার প্রান্তে অ্যাক্টিভে থ্রো এর আগে, ব্যাটাররা খুবই স্বচ্ছন্দের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। একটি রান বাড়লো লাভূষণের ব্যাট থেকে, লাভূষণের ব্যক্তিগত রান ২৯, দলের রান ১৩৮, ১৩৮ রান, ৬ উইকেটে টিম অস্ট্রেলিয়া, ৩২তম ওভারে খেলা এগিয়ে। কারেন্ট রান রেট ৪.৪০, হিউজ চ্যালেঞ্জ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, একটা কাউন্টার অ্যাটাক হচ্ছে এবারে, কিন্তু মনে হচ্ছে যে কিছুটা প্রতিরোধ কিন্তু গড়ে তুলেছে এই ৫০ ঊর্ধ্ব একটা জুটি বাটলেট এবং লাভূষণের মধ্যে। মুস্তাফিজের পরে বল লেগ স্টাম্পের বাইরে, বাজে ডেলিভারি, তারপরে বেশি পানিশ হবেন না মুস্তাফিজ। স্কোয়ার লেগ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, কুড়িয়ে কিপার প্রান্তে থ্রো করার আগে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। আরো একটি রান বাড়লো, আরো একটি রান বাড়লো এই ওভারে, একটি ওয়াইড হয়েছে, দুটি সিঙ্গেল এসেছে, হ্যাঁ দুটি সিঙ্গেল এসেছে এই ওভারে, এখনো দুটি লিগ্যাল ডেলিভারি বাকি রয়েছে। ১৩৯ রান, ৬ উইকেটে টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওডিআই চলছে হোম অফ ক্রিকেট মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন একেবারে পুরোপুরি দুপুর, মধ্য দুপুর, লাঞ্চের সময়, কিন্তু অফিস চলছে আজকে, ওয়ার্কিং ডে, সব মিলে কিন্তু পুরো জাতির চোখ কিন্তু এই মিরপুরের দিকে। পরে বল অফিস স্ট্যাম্পের একটু বাইরে ছিল, একটু অ্যাঙ্গেল ব্যাটে স্কোয়ার ড্রাইভ করেছেন, পয়েন্টের ফিল্ডার রয়েছেন সেখানে, গ্যাপ গলাতে পারলেন না। তার স্কিনকে দেখতে পাচ্ছি সেই জায়গায়, স্কিন আর নাজমুল শান্ত, তিনি কুড়িয়ে নন স্ট্রাইক প্রান্তে থ্রো করলেন, এই বল থেকে রান্নার কোন সুযোগ নেই, ডট বল হয়ে গেল। ৫০-৫০, ১০০ ওভারে খেলা। শ্রোত বন্ধুরা খুব ভালো শেপে বা ভালো পজিশনে রয়েছে মুস্তাফিজ, যে প্রান্তে বল করছেন তার ডান প্রান্তে কিন্তু নাহিদ রানা ছোট্ট করে বড় ভাইকে গিয়ে ব্রিফিং দিয়ে দিলেন কিনা। নাহিদ রানা এর প্রথম ওডিআইতে ৪টি উইকেট নিয়েছিলেন, গত তিনটি সিরিজে অর্থাৎ নিউজিল্যান্ড সিরিজে ৫টি উইকেট পেয়েছেন, পাকিস্তানের ওডিআই সিরিজে ৫টি উইকেট পেয়েছেন, পাকিস্তান টেস্ট সিরিজে ৫টি উইকেট পেয়েছেন। লেট কাট, হোয়াট আ ফ্যান্টাস্টিক প্লেসম্যান, হোয়াট আ শট, স্লোয়ার, বাউন্সার, আউটসাইড অফ, বলের জন্য ওয়েট করে করে শেষ মুহূর্তে ডেলিকেট একটা কাট দিলেন। আরে খেললে হবে, ক্লাস দেখাতে হবে, ক্লাস। জাস্ট বলকে গাইড করলেন, শাসন করলেন, বলকে বললেন বল দাঁড়াও আমি তোমাকে শেষ টাচটা দেব, ডেলিকেট টাচ, ডেলিকেট কাট, শট, লেট কাট, ডিপ থার্ড মানডে, বল সীমানার বাইরে, ৪ রান, ফ্যান্টাস্টিক শট। মুস্তাফিজ পানিশড হলেন শ্রোতা বন্ধুরা, এর আগের প্রথম বলটি বাউন্সারের কারণে কিন্তু ওয়াইড হয়েছেন, এটা স্লোয়ার বাউন্সার ছিল, আউটসাইড অফ। ব্যাটার লাভূষণ, সিনিয়র ক্যাম্পেনার, বিশ্বমানের একজন ক্রিকেটার, তিনি কিন্তু এই ৪ রানে রূপান্তরিত করলেন। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করেছে মুস্তাফিজ, বল করেন স্লোয়ার অফ স্ট্যাম্পের উপরে, আবারও শেষ মুহূর্তে লেট কাট করলেন, এবারে কিন্তু ফিল্ডার বলে লাইনে রয়েছেন, কুড়িয়ে থ্রো করার আগে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। একটি রান বাড়লো লাভূষণের ব্যাট থেকে, লাভূষণের ব্যক্তিগত রান ৩৪, ৩২তম ওভারে খেলা শেষে ১৪৪ রান, ৬ উইকেটে টিম অস্ট্রেলিয়া। ৩২তম ওভারে খেলা শেষ, ১৪৪, ১৪৪ রান, ৬ উইকেটে টিম অস্ট্রেলিয়া। কারেন্ট রান রেট কাটাই ৫.৫ করে, কাটাই ৫.৫, এখনো অনেক ওভারে খেলা বাকি রয়েছে শ্রোতা বন্ধুরা, অনেক ওভারে খেলা বাকি রয়েছে। বাকি থাকলে কি হবে, প্রায় ১৮ ওভারে খেলা বাকি রয়েছে এখনো, খেলা প্রথম ইনিংসে খেলা শেষ হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার ফুয়েলটা খুব কম, তাদের ব্যাটিং লেজ বের হয়ে গেছে, যদি লাভূষণকে আউট করতে পারে বাংলাদেশি বোলাররা তাহলে কিন্তু পুরোপুরি আপার হ্যান্ডে চলে যাবে বাংলাদেশ। প্রথম ওডিআইয়ের কথা মনে রয়েছে যে ক্যামেরন গ্রিন এবং অ্যাডাম জাম্পা ঠিক ১০ উইকেট জুটিতে বেশ একটা প্রতিরোধ গড়ে তুলছিলেন, ম্যাচটা ডিলে হচ্ছিল এই বৃষ্টি। এই বৃষ্টি কি সেই বৃষ্টি, ঝুম বৃষ্টি, ওয়েট করে করে করে যখন দেখলো যে না খেলা কোনোভাবেই আর মাঠে গড়ানো, তখন ডিএলএস মেথডে বাংলাদেশ কিন্তু প্রথম ওডিআইতে জয়লাভ করেছে। 86 রানে একটা জয়। তো সেখানে 3টি 50 ছিল বাংলাদেশের ইনিংসের। মোসাদ্দেক সৈকত 86 রানে অপরাজিত ছিলেন, নাজবুল শামস 67 রান, তানজিদ 54 রানে, তিনি কিন্তু একটা ভালো উদ্বোধনী অর্থাৎ ওপেনিং ব্যাটার হিসেবে খেলেছিলেন। তাহিদ রিদারের ব্যাট থেকে এসেছিল 31 রান। ক্যামেরন গ্রিন 52 রান করেছিলেন প্রথম ওডিআইতে, আজকে তিনি ভালো কিছু করতে পারেননি। ক্যারি তিনি 47 রান করেছিলেন। তো সবকিছু মিলেই আজকের ম্যাচটি শ্রোতা বন্ধুরা, যেভাবেই আমরা গল্প করি, যেভাবেই আমরা হিসাব করি, যেভাবে আমরা পরিসংখ্যান তুলে ধরি, বাংলাদেশ যেভাবে যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, বাংলাদেশ কিন্তু সেভাবেই আগাচ্ছে। কত দ্রুত এই জুটি বা এই পার্টনারশিপটিকে ভাঙা যায়, বড় প্রতিরোধ বড় জুটি গড়তে না দেওয়া যায়, ততই কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গল হবে। তাহলে কিন্তু আর্লি 50 ওভারের আগে আর্লি কিন্তু কলাপস করে দেওয়া যেতে পারে এদের ব্যাটিং দুর্গ। স্পিড মাস্টার নাহিদ জানা এসেছেন আউটসাইড অফ, একটু রাইজ করলো বল, কাট শট আউটার পার্ট অফ ব্যাটে লেগে বল ডিপ থার্ড মান্দে যাচ্ছে সীমানার দিকে, মুস্তাফিজ ঠিক আমাদের প্রান্তে থ্রো করছেন, ফিল্ডিং করছেন, তিনি থ্রো করলেন কিপার প্রান্তে, তার আগে ব্যাটাররা 2 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরো 2টি রান বাড়লো লাভূষণের ব্যাট থেকে। লাভূষণের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 36, দলের রান 146, 146 রান, 6 উইকেটে। মুস্তাফিজ আমাদের প্রান্তে একেবারে ডিপ থার্ড ম্যানে, খেলা চলছে এবার মিরপুর থানা প্রান্ত থেকে। স্কোয়ার লেগে তানভীরকে দেখতে পাচ্ছি একজন ফিল্ডার রয়েছে, ব্যাকওয়ার্ড পয়েন্টে বাউন্ডারি দড়ির সামনে একজন ফিল্ডার, এই 3 জন ফিল্ডারই মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে তারা বাউন্ডারি দড়ির বাইরে, সবগুলো ফিল্ডার কিন্তু রয়েছে 30 গজ সার্কেলের মধ্যে। ব্যাটিং প্রান্তে শর্ট রান কিনা আম্পায়ার চেক করছেন, যে ডাবলস নেওয়াতে 1টি রান শর্ট আছে কিনা, টিভি আম্পায়ার বড় জায়ান্ট স্ক্রিনে সেই ছবিটি দেখাচ্ছেন। শর্ট রান যদি হয় তাহলে একটি সিঙ্গেল হবে, 2টি রান কিন্তু এসেছে না, রান দুটি কাভার হয়েছে। যাই হোক, খেলা আপাতত বন্ধ ছিল। 146 রান, 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। নাহিদ রানা আজকে উইকেট লেস, 7 ওভার 1 বল, 38 রান দিয়েছেন, কোন উইকেটে দেখা পর্যন্ত পাননি। মিরপুর থানা প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন, এবার দারুণ বল ইনসুইং করে ভেতর দিকে ঢুকছিল, ব্যাট প্যাট ক্লোজ করে ডিফেন্স করলেন ফরওয়ার্ড, ডিফেন্স মিড অন, শর্ট মিড উইকেট এরিয়া জেনে বল চলে যায় পিচের আশেপাশে, ফিল্ডার বলের লাইনে কুড়িয়ে নন স্ট্রাইক প্রান্তে থ্রো, রান্নার কোন সুযোগ নেই, ডট বল হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ দলে আজকে একটি পরিবর্তন হয়েছে, সাইডকে বাদ দিয়ে সৌম্যকে খেলানো হচ্ছে। যাই হোক, সৌম্য কি মোসাদ্দেকের রোল প্লে করতে পারবে কিনা, সৌম্য দীর্ঘদিন দলের সুযোগ পেয়েছে, সৌম্য এবং লিটন দলের বাংলাদেশ দলের এ যাবৎকালের মধ্যে সবচেয়ে সেরা হার্ড হিটার ব্যাটার শ্রোতা বন্ধুরা, কিন্তু ধারাবাহিকতা খুবই কম সৌম্যর, যার জন্য দলে আসা যাওয়ার মধ্যে থাকেন। বাউন্সার লেগ স্ট্যাম্পের উপর 30 এ পুল শট, ডিফাইন লেগ স্কোয়ার লেগ দিয়ে বল যাচ্ছে সীমানের দিকে, মুস্তাফিজ ব্যস্ত একজন ফিল্ডার, তিনি না তানভীরকে দেখতে পেলাম সেখানে, তানভীরও বাঁহাতি, একটা ডিফাইন লেগে এসে তিনি কাট আপ করলেন, তার আগে ব্যাটাররা 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়লো আরো 1টি রান। মোসাদ্দেকের গত প্রথম ওডিআই এর বোলিং দেখানো হচ্ছে যে তিনি দারুণ ব্যাট করেছিলেন এবং বলারে তিনি উইকেট পেয়েছিলেন, সেটা কিন্তু দেখানো হচ্ছে। নাহিদ রানা দৌড় শুরু করেছেন, বল করলেন ওভার পিচ, লেগ স্ট্যাম্পের উপরে জোরে পরে ফ্লিক শট করেছেন, স্কোয়ার লেগ দিয়ে বল যাচ্ছে সীমার দিকে, একজন ফিল্ডার বাঁ দিকে সরে গিয়ে তিনি কিন্তু কাট আপ করলেন, তার আগে ব্যাটাররা 1-2 বারের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরো 2টি রান বাড়লো লাভূষণের ব্যাট থেকে, লাভূষণের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 38, বার্টলেট তিনি 33 রানে অপরাজিত, দলের রান 148, 148 রান, 6 উইকেটে 33তম ওভারে খেলা এগিয়ে, কারেন্ট রান রেট বলছে 4.53। নাহিদ রানা মিস্টার স্পিড মাস্টার, বাংলাদেশ এক্সপ্রেস, প্রথম ওডিআই তে তিনি 4টি উইকেট পেয়েছিলেন, 5টি উইকেট তিনি পাননি। যাই হোক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তিনি 5টি উইকেট পেয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে ওডিআই ক্রিকেটে তিনি 5টি উইকেট পেয়েছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ক্রিকেটে তিনি 5টি উইকেট পেয়েছিলেন। গত ওডিআই তে তিনি করেছেন স্লোয়ার লেগ স্ট্যাম্পের উপরে, একটু রাইজ করলো বল, আবারও পুল শট করেছেন, স্কোয়ার লেগ দিয়ে বল যাচ্ছে সীমানের দিকে, নন স্ট্রাইক প্রান্তের ব্যাটার লাভূষণ তিনি 1টি রান নিয়ে দ্বিতীয় রান নেব, তখনই পা পিছলে ধপাস করে পড়ে গেলেন, দ্বিতীয় রান নেওয়ার মতো আর কোন পরিস্থিতি নেই। বার্টলে তাকে বললেন যে না না, তুমি হয়তো ইনজুর্ড হতে পারো, অতএব আমরা আর রিস্ক না নি। আগের বলে 2, পরের বলে সিঙ্গেল, প্রথম বলে ছিল 2 রান, এখন পর্যন্ত 3টি স্কোরিং শট এসেছে, 3টি স্কোরিং শট থেকে 5টি রান এসেছে, 2টি ডাবলস, 1টি সিঙ্গেল, 2টি লিগ্যাল ডেলিভারি, ডট হয়েছে, আর 1টি বল বাকি রয়েছে এই ওভারে। অর্থাৎ এটিও বলবো যে খুব বুঝে শুনে পড়ে খেলছেন, বিশাল একটা গেম প্ল্যান করেছেন, বিশাল একটা পরিকল্পনা, নাহিদানা বল তারা কিভাবে মোকাবেলা করবেন। ওদিকে মুস্তাফিজ কিন্তু সর্বনাশ করার করে দিয়েছেন অস্ট্রেলিয়া শিবিরে। বাউন্সার ডাউন দ্য লেগ, আম্পায়ার তানভীর হাত প্রসারিত করে জানালেন বলটি ছিল ওয়াইড। একটা বল বাড়ল, একটা রান বাড়ল। এই ওভারে এখন পর্যন্ত ওয়াইড সহ ছটি রান চলে এসেছে ইতিমধ্যে। নাহিদানা আজকে উইকেট লেস। এটাই হয় যে মানে একজনের উপরে নির্ভর করে থাকা যাবে না, প্রতিদিন একজন খেলোয়াড় খেলে দেবে না। আজকে নাহিদানা কিন্তু সেটাই তিনি প্রমাণ করলেন। অস্ট্রেলিয়া প্রথম পঞ্চাশ 73 বল থেকে, দ্বিতীয় পঞ্চাশ 72 বল থেকে এবং তৃতীয় পঞ্চাশ 54 বল থেকে দলের রান কাটায় কাটায় 150 ছ উইকেটে। লিগাল ডেলিভারি দর্শক হয়েছে নাহিদানা, বল করলেন লেগ স্ট্যাম্পের উপরে ছিল, আবারও ফ্লিকশার, ডাবলস হওয়ার কথা, স্কোয়ার লেগ থেকে একজন ফিল্ডার মিড উইকেটে গিয়ে কাট আপ করে যতক্ষণে কিপার প্রান্তে থ্রো, না বোলার প্রান্তে থ্রো করেছেন, তার আগে ব্যাটাররা দুইবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরো দুটি রান বাড়ল, 33 ওভারে খেলা শেষ, 152 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। 33তম ওভারে খেলা শেষে 152 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। লাবুসেন 39 রানে অপরাজিত রয়েছেন, বাটলে তাকে ভালো সঙ্গ দিচ্ছেন। মাস্ট উইকেটস বাই এ পেসার ইন 2026, তাস্কিন 2026 সালে 7 ম্যাচ থেকে 11 উইকেট নিয়েছেন, নাহিদানা 8 ম্যাচ থেকে 20 উইকেট। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মুস্তাফিজ রহমান 6 ম্যাচ থেকে 15 উইকেট, শাহিন শাহ আফ্রিদি 6 ম্যাচ থেকে 11 উইকেট, অর্থাৎ নাহিদানা আজ দিয়ে তার অষ্টম ম্যাচ, এর আগে আজকে তো তিনি কোন উইকেট পাননি, এর আগে 7 ম্যাচ থেকে তিনি 20 উইকেট পেয়েছেন এই 2026 সালের ওডিআই ক্রিকেটে, সেটাই বলানো হচ্ছে। নাথান এলিস 5 ম্যাচ থেকে 10 উইকেট, হারিস্টো 5 ম্যাচ থেকে 10 উইকেট, দেখানো হচ্ছে যে বিশ্ব ক্রিকেটের শ্রোতা বন্ধুরা 2026 সালে কে কতটা উইকেট নিয়েছেন। সবার উপরে নাহিদানা, তাস্কিন 7 ম্যাচ থেকে 11 উইকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে, তবে নাহিদানার সবার উপরে। আজ দিয়ে নাহিদানার অষ্টম ওডিআই ম্যাচ, তিনি ইতিমধ্যেই 20টি ওডিআই উইকেট নিয়ে নিয়েছেন এই 2026 সালের। হ্যাঁ সেটাই দেখানো হচ্ছে। 33তম ওভারে খেলা শেষ, 152 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। কারেন্ট রান রেট একটু ভালো বলা যেতে পারে, 4.61। বার্টলেট 35, লাবুসেন 39 রানে অপরাজিত, তানভীর 7 ওভার 34 রান দিয়ে 2টি উইকেটে দেখা পেয়েছেন আমাদের প্রান্ত থেকে, অর্থাৎ মিরপুর থানা প্রান্তে তিনি বল শুরু করেছিলেন আজকের দিনের, কিন্তু তাকে ঘুরিয়ে ফিরিয়ে বল করা হচ্ছে এবারে মিডিয়া প্রান্ত থেকে। বল করলেন লেগ স্ট্যাম্পের উপরে, বাজে ডেলিভারি বলা যায়, ডাবলস হবে, গুড প্লেসমেন্ট, মিড উইকেটের পাশে একটু গ্যাপ ছিল, সেপা দিয়ে পাঠিয়ে দিলেন কাউকনা রিজনে, মিড উইকেট থেকে দৌড়ে এসে একজন ফিল্ডার যতক্ষণে কাট আপ করলেন তার আগে ব্যাটাররা একটি দুটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, দুটি রান বাড়ল। তানভীরের লাইন লেন্থটা ঠিক রাখতে হবে, এর আগে শর্ট পিচে তিনি ছক্কাও খেয়েছেন, একটু একটু খেয়াল করে বল করতে হবে। হাইলি প্রফেশনাল দল কিন্তু এই টিম অস্ট্রেলিয়া, তাদের ব্যাটাররা কিন্তু খুব বড় মানের ব্যাটার, একটা লুজ ডেলিভারির জন্য অপেক্ষা করে থাকেন। তানভীরে কিন্তু এটা ক্যাশ করতে হবে যে উইকেট টু উইকেট বল করতে হবে, এবারে উইকেট টু উইকেট, উইকেট টু উইকেট স্কিডি জোরে করে করেছিলেন, একেবারে মিডিল স্ট্যাম্পের দিকে বল ধেয়ে যাচ্ছিল, ব্যাট ব্যাট ক্লোজ করে ফরওয়ার্ড ডিফেন্স করলেন, বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, রান্নার কোন সুযোগ নেই, ডট বল 154 রান।

টেম্পোর পুলিশগুলো ছোট্ট করে সফট হ্যান্ডে স্কোয়ার ড্রাইভ গালি থেকে একজন ফিল্ডার কাভারে মাঝখানে ছোট্ট একটা গ্যাপ গালির থেকে একজন ফিল্ডার যতক্ষণ দৌড়ে এসে কুড়িয়ে ফেরত পাঠালেন তার আগে ব্যাটাররা খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে আরো এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। একটি রান বাড়ল, একটি সিঙ্গেল পেয়ে গেলেন ওখানে লাভূষণ। 61 বল থেকে 42 রানে অপরাজিত লাভূষণ। বার্টলেট 35 রানে ব্যাটিং প্রান্তে থাকবেন, তিনি মোকাবেলা করবেন তানভীরের বল। তানভীর দৌড় শুরু করেছেন, বল করলেন একেবারে ব্লক হলে রেখেছিলেন, কিছুটা ইয়ক জাতীয় বল ডিগ আউট করলেন ওখানে বার্টলেট। বোলার ডান দিকে সরে গিয়ে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান নেওয়ার কোন সুযোগ নেই, ডট বল। 34 ওভারে খেলা এগিয়ে 155 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া দৌড় শুরু করেছেন বোলার। বল করলেন এবারে ব্যাকফুটিকে একেবারে সপাটে আড়াআড়ি মাটি খেললেন, টেনিস ব্যাট শট আমরা যাকে বলি। মিড অফ ছেড়ে বল যাচ্ছে লং অফে, তানভীর সেখানে ফিল্ডিং করছেন এক ট্রিপে নন স্ট্রাইক প্রান্তে থ্রো। ব্যাটাররা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরো একটি রান বাড়ল, আরো একটি রান বাড়ল দলের রান এই মুহূর্তে 156 6 উইকেটে। ওভারের শেষ বল তানভীরের, বল করলেন টান করে ভেতরে ঢোকার মুখেই ব্যাকফুটিকে স্কোয়ার ড্রাইভ করেছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে বল যাচ্ছে সীমানের দিকে, কুড়িয়ে থ্রো করার আগে আরো এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল। এরই সঙ্গে 34 ওভারে খেলা শেষে 157 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। বাটলে 36, লাভূষণ 43 রানে অপরাজিত। দারুণ একটি জুটি এই মুহূর্তে বলা যেতে পারে শ্রোত বন্ধুরা। কত রানের পার্টনারশিপ হচ্ছে আপনি দেখে জানিয়ে দিচ্ছি যে এত সুন্দর একটা পার্টনারশিপ মোটামুটি ভাবে খাদের কিনারা থেকে এই জুটি অস্ট্রেলিয়াকে টেনে তুলছেন। 75 রানের একটা পার্টনারশিপ, 76 বল থেকে 75 রানের একটা পার্টনারশিপ এই মুহূর্তে ক্রিজে রয়েছে। তো এখনো এদিকে 15 আর 16 ওভারে খেলা, 16 ওভারে খেলা এখনো বাকি রয়েছে, 16 ওভারে খেলা এখনো বাকি। কত হতে পারে প্রজেক্টেড স্কোর? 230 দেখাচ্ছে, 4.62 করে গেলে হবে 230, যদি 8 করে আসে হবে 285, 6 করে হলে 250 রানের উপরে হবে এর পরবর্তী ওভার থেকে। 16 ওভারে খেলা এখনো বাকি রয়েছে, 16 ওভারে খেলা এখনো বাকি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থেকে বাংলাদেশ বেতারের টিম হয়ে আমরা আছি এই দ্বিতীয় ওডিআই ধারা বর্ণনার জন্য। নতুন ওভারের প্রথম বল একটু রাইজিং ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে অনসাইডে ঘুরিয়েছেন একেবারে লং অন থেকে, কুড়িয়ে থ্রো করার আগে ব্যাটাররা এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল দলের রান 158 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। বার্টলেট 36 রানে অপরাজিত, 29 বল থেকে 36 রান, কিছুটা মার মুখে বলা যেতে পারে। মেহেদি হাসান মিরাজ দলীয় অধিনায়ক, তিনি এসেছেন অ্যাটিংয়ে, ফুল শট, এই বল তুমি কই, কি দারুণ শট, একেবারে মাঠের বাইরে মানে গ্যালারিতে, গ্যালারির নিচতলায় গিয়ে বল আসতে পড়লো, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম ছক্কার এই শট। দারুণ ব্যাটিং, ফ্যান্টাস্টিক ব্যাটিং, ব্রিলিয়ান্ট ব্যাটিং, জায়গায় দাঁড়িয়ে যেভাবে তিনি খেললেন, একটু রাইজ করলো বল, এক তলায় খেললেন বল, হাসতে হাসতে ভাসতে ভাসতে মিড উইকেট বাউন্ডারির উপর দিয়ে গ্যালারির নিচতলায় গিয়ে আসতে পড়লো, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, ইনিংসের 5ম ছক্কা এটা অস্ট্রেলিয়া দলের। বার্টলেট 42 রানে পৌঁছে গেলেন, দলের রান 164 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। 35 ওভারে খেলায় গিয়ে কি দারুণ ব্যাটিং, 17 রানের পার্টনারশিপ এগিয়ে যাচ্ছে, পরে বল কুইকার একটু নিচু হয়েছিল, খুব তড়িঘড়ি করে ব্যাটটি পেতে দিলেন, নামিয়ে দিলেন, সোজা ব্যাটে খেললেন, ওখানে বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, রান্নার কোন সুযোগ নেই, ডট বল। হ্যাঁ, অস্ট্রেলিয়া এই জুটিটি একটা শক্ত পোক্ত প্রতিরোধ গড়ে তুলেছে তারা, পরে বল এক স্টেপ অ্যাহেডে গিয়ে তিনি কিন্তু একেবারে হাফ বলি মানে অন ড্রাইভ করেছেন, মিডন ছেড়ে বল যাচ্ছে লঙ্গনে, কুড়িয়ে থ্রো করার আগেই স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরো একটি রান বাড়ল। বার্টলেট ছুঁয়ে পড়েছেন শ্রোতা বন্ধুরা, মাসেল পুল করলো, হ্যামস্ট্রিং ইঞ্জুরি আমরা বলি না, মাসেল পুল করেছে, ছুঁয়ে পড়লেন, উঠে দাঁড়িয়েছেন লাভূষণ, লাভূষণকে দেখতে পাচ্ছি, দ্বাদশ প্লেয়াররা তারা কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করেছে, খেলা আপাতত বন্ধ, খেলা আপাতত বন্ধ, তাহলে কি হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নন স্ট্রাইক প্রান্ত থেকে যখন একজন

0: সেন্টার বলটি থ্রো করে, লাবুসেন উল্টো দিকে ছিলেন, পিঠে বলটি লেগে যায়, লেগে গেলে তিনি একেবারে পুরোপুরি শুয়ে পড়েছেন, ব্যথা পেয়েছেন, ভালো ব্যথা পেয়েছেন, যে আমরা বলি না হঠাৎ সার্ডেন আচমকা যেটা বলি না, তিনি বুঝতেই পারেননি যে এই বলটা এসে আমাকে আঘাত করবে। এই যে এত রোদ, একেবারে 32-33 ডিগ্রি তাপমাত্রা, যেটি প্রথম থেকে বলছিলাম যে 40 ডিগ্রি তাপমাত্রা রূপান্তর, মানে এরকম একটা অবস্থা, এই যে ভ্যাপসা গরম, এই যে বাতাস নেই, এই যে জয়ের একটা চাপ, নাইট রানা বলের চাপ, অপোনেন্টের চাপ, অপোনেন্ট দেশের দর্শকদের চাপ, রোদের তাপ, সবকিছু মিলে অ্যাবজর্ব করে খেলা, তারপরে এই যে ফিল্ডারের বল এসে পিঠে আঘাত করা, এটা অ্যাবজর্ব করা খুব মুশকিল। যাই হোক, বলছিলাম যে 83 রানের একটা মহা মূল্যবান পার্টনারশিপ এই মুহূর্তে ক্রিজে, সপ্তম উইকেট জুটি পার্টনারশিপ। তো বন্ধুরা, 83 বল থেকে 84 রানের মহা মূল্যবান একটা পার্টনারশিপ, হাইয়েস্ট পার্টনারশিপ, সপ্তম উইকেট জুটি এই মুহূর্তে ক্রিজে লাবুসেন এবং ব্রাডলেটের মধ্যে। 84 রানের একটা মহা মূল্যবান পার্টনারশিপ, লাবুসেনের কন্ট্রিবিউশন আছে বেশ ভালো, তিনি খেলে যাচ্ছেন, লাবুসেন তিনি যেভাবে খেলছেন, তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি যেভাবে সিনিয়র ক্যাম্পেনার, যেভাবে আগলে রাখতে হয় এবং ইনিংসটি ক্যারি করতে হয়, ধ্বংসস্তূপ থেকে দলকে মেরামত করতে হয়, এই খেলাটাই কিন্তু লাবুসেন খেলে দিচ্ছেন। এবং এই জুটির উপর ভর করে দল তো যে অবস্থা চলছে এবং যে প্রজেক্টেড স্কোর দেখানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে 250 রান হবে। আর যখনই এই ক্রিজে এই ওয়েদারে 250 রান হবে, একটা কিন্তু শক্ত প্রতিরোধ গড়ে তুলবে অস্ট্রেলিয়া, এটা কিন্তু বলা যেতেই পারে। অতএব 200 রানের আগে যদি বাংলাদেশের বোলাররা টিম অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলতে পারে, 50 ওভারের আগে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলতে পারে, তাহলে মানসিকভাবে তারা কিন্তু একটু ওপরে পাটে থাকবে বা চালকের আসনে থাকবে। যাই হোক, লাবুসেনের সেবা শুশ্রূষা চলছে, খেলা আপাতত বন্ধ। শ্রোতা বন্ধুরা, 84 রানের একটা পার্টনারশিপ এই মুহূর্তে ক্রিজে রয়েছে। 34 ওভার 4 বলে খেলা শেষে 165 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। 34 ওভার 4 বলে খেলা শেষে 165 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। লাবুসেন 44 রানে অপরাজিত, 63 বল থেকে 44 রান। ব্রাডলেট 32 বল থেকে 43 রানে অপরাজিত, অর্থাৎ হাতে হাত ধরাধরি করে তারা খেলে চলেছেন, একজন 44 একজন 43, পার্টনারশিপে তারা 100 রানের দিকে এগিয়ে যাচ্ছে। পার্টনারশিপে 84 রানের একটা মহা মূল্যবান পার্টনারশিপ, 83 বল থেকে একটা বল পিঠে লাগাতে লাবুসেন তিনি মাটিতে শুয়ে পড়েছিলেন, ফিজিও এলেন, তিনি সেবা শুশ্রূষা করে আবার খেলার মতো পরিচিত হয়েছে। 35 ওভারে 5 বল করলেন, টানকার ভেতর ঢোকার মুখে ব্যাকফুটে গালত করে রোল অফ দ্য রিস্ক খেলেছেন, স্কোয়ার অঞ্চলে ঠেলে যায় ব্যাটাররা, দ্রুততার সঙ্গে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরো 1টি রান বাড়ল লাবুসেনের ব্যাট থেকে। লাবুসেনের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 45, দলের রান 166 6 উইকেটে। 166 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। 15 ওভারে শেষ বল, শ্রোতা বন্ধুরা, এদিকে 90 আর এদিকে 91 বলের ময়দানি লড়াই এখনো বাকি, হাতে উইকেট হয়েছে 4টি। পরে বল টান করে ভেজে ঢোকার মুখে সোজা ব্যাটে কিন্তু পাঞ্চ করেছিলেন মেহেদী মিরাজ, তিনি কিন্তু হাত দিয়ে ধরেননি, বলের উপর একটা পা দিয়ে বাড়ি দিয়েছিলেন, মিডনে ফিল্ডার পেছনে গিয়ে কাট আপ করলেন, রান্নার কোন সুযোগ পেলেন না ব্যাটাররা। ডট বলে ওভার শেষ। 35 ওভারে খেলা শেষে 166 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। 35 ওভারে খেলা শেষে 166 রান টিম অস্ট্রেলিয়া। লাবুসেন 45 রান, বার্টলি 43 রানে অপরাজিত, বড় একটা পার্টনারশিপ, 85 রানের একটা মহামূল্যবল পার্টনারশিপ। 35 ওভারে খেলা শেষ, এখনো 6-15-90 বলের ময়দানি লড়াই বাকি আছে, ঘটে যাবে অনেক ঘটনা, আর ঘটনাগুলো বর্ণনা দেওয়ার জন্যই কণ্ঠস্বরে পরিবর্তন আসছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাজ্জাদ রাহাত হোসেন আপনাকে। শ্রোতা বন্ধুরা, রাহাত রেডি হচ্ছেন, তিনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন মাইক্রোফোনে। তানভীরকে দেখতে পাচ্ছি, 36 ওভার প্রথম বল, অ্যারাউন্ড দুই উইকেট, একেবারে ব্লক হলে রেখেছিলেন, সোজা ব্যাটে ডিগ আউট করলেন, ওখানে তানভীর হাফি স্টপ করালেন। দর্শকদের গগন বিদারী চিৎকার গ্যালারি থেকে যে তারা উইকেট চাই। হ্যাঁ, 166 রান 6 উইকেটে টিম অস্ট্রেলিয়া। রাহাত, মাইক্রোফোনে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ কামরুজ্জামান। এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত একটা জুটি গড়ে এগিয়ে চলেছেন মার্নাস লাবুসেন এবং জেভিয়ার বার্টলেট। আরো একটা রান হয়ে গেল, ফুলার লেংথের বল স্ট্রেট ড্রাইভ করে দিয়েছিলেন লাবুসেন, ও 1 রানের সুবাদে তিনি 46-এ পৌঁছে গেলেন 167 6 উইকেট হারিয়ে। এবার অবশ্য একটুখানি জোরের উপর করে দিয়েছিলেন পরের বলটা, বার্টলেট ঠিক মতো খেলতে পারেনি, বলের লাইন পর্যন্ত পাটা নিতে পারেনি, ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন, রান হবে না, শর্ট মিড উইকেটে ফিল্ডিং হয়ে গেল। এবার স্বাচ্ছন্দ্যে খেলেছেন, একটা স্ট্রেট ড্রাইভ ফুলার লেংথের বল অফ স্টাম্পের উপরে ছিল, লং অনে পাঠিয়ে দিয়েছেন, বার্টলেট পৌঁছে গেলেন চুয়াল্লিশে, কাউন্টার অ্যাটাক করেছেন কিন্তু বার্টলেট, ৩৫ বল থেকে চুয়াল্লিশে পৌঁছে গেছেন। আর লাবুসেন, সর্বশেষ আমি যখন মাইকের সামনে ছিলাম আমি কিন্তু বলছিলাম যে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট, এবং সেটা কিন্তু লাবুসেন আজকে দেখিয়ে দিয়েছেন। সাত নম্বরে ব্যাটিং এ নেমেছেন তিনি, সাধারণত তিন চারে ব্যাটিং করেন, এবং মিরপুরের মূল যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের বাইরে যে একাডেমি মাঠ সেই একাডেমি মাঠে কিন্তু টানা ব্যাটিং করছিলেন সকাল থেকে মার্নাস লাবুসেন, অর্থাৎ তিনি মোটামুটি বলা যেতে পারে যে ওই সেট হয়েই উইকেট এসেছেন আজকে, এবং সেখান থেকেই ঘর্মাক্ত অবস্থায় জাস্ট ড্রেসিং রুমে এসে জার্সিটা কোনো মতে গায়ে চাপিয়েই ব্যাটিং এ নেমেছেন, এবং সেটার ছাপ কিন্তু দেখা যাচ্ছে আজকে তার ব্যাটিং এ। আরো একটা রান হয়ে গেল, ডাইভিং এফোর্ট ছিল ফিল্ডারের কাছ থেকে, তাওহিদ হৃদয় সেখানে ফিল্ডিং করছিলেন, ঠিক মতো অবশ্য আটকাতে পারেনি, বল চলে গেল লঙ্ঘনে। এবার টার্ন অ্যান্ড বাউন্স, বার্টলেট পুরোপুরি স্কোয়ার্ড আপ হয়ে গেছেন, ডট বল দিয়ে ওভারটা শেষ হবে, ১৬৯ ছয় উইকেট হারিয়ে ৩৬ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ। জনমোহন কামরুজ্জামান বারবার বলছিলেন গরমের কথা, এবং প্রতি ওভার শেষেই মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা প্লেয়ার যারা রয়েছেন, দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ প্লেয়ার, তারা কিন্তু ড্রিঙ্কস নিয়ে মাঠে আসছেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে সবসময় কিন্তু তারা আসতে পারেন না, তো আম্পায়াররা তাদেরকে আসলে আসার ব্যাপারে নিষেধ করার ছলে নিজেরাও কিন্তু তাদের কাছ থেকে একটু পানি খেয়ে নিচ্ছেন, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং বাংলাদেশ দলের ডাগ আউটে আমরা দেখতে পাচ্ছি সাইফ হাসান আজকে একাদশে তার জায়গা হয়নি, সাইফ হাসানও আসলে ওই গরমের যে রসালো ফল সেগুলো উপভোগ করতেই ব্যস্ত। যাই হোক, খেলা যদি ফিরে আসে, আগের ওভারের শেষ বলটা একটা চমৎকার টার্নে পরাস্ত করেছিলেন ওখানে ব্যাটার বার্টলেটকে তানভীর, এবং এই টার্নটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে সেটা আসলে সময় বলে দিবে, এত বড় টার্ন কেউই কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম না। নাহিদ রানা নিয়ে আসা হয়েছে তাকে, আট ওভারে ৪৪ রান খরচ করেছেন এখন পর্যন্ত, মিরাজের পরিবর্তে এসেছেন তিনি, আগের ওভারে মিরাজ একটুখানি খরুচে হয়ে গিয়েছিলেন, ওভারের প্রথম বল ঠুকে দিয়েছিলেন অফ স্টাম্পের দিকে, রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন লাবুসেন, রান নেওয়ার কোন সুযোগ কিন্তু নেই। ২১ ওভার এক বল যখন ছিল, স্কোরবোর্ডে রান ছিল ৮১, তখন ষষ্ঠ উইকেটের পতনটা হয়েছিল, এই মুহূর্তে ১৬৯ সে ছটা উইকেটই রয়েছে। ওভারঅল আমরা যদি চিন্তা করি, ৩৭তম ওভারে খেলা চলছে, ছয় উইকেট ১৬৯, এখনো অস্ট্রেলিয়া যে আপার হ্যান্ড নিতে পেরেছে সেটা বলা যাবে না, কিন্তু আমরা যদি এই জুটিটার কথা বলি, তারা কিন্তু নিজেদের মধ্যে ৮৮ রান যোগ করে ফেলেছে এই সপ্তম উইকেট জুটিতে। বার্টলেট মূলত একজন বোলিং অলরাউন্ডার, কিন্তু ব্যাট হাতে তিনি যে কাউন্টার অ্যাটাকিং পাঞ্চটা করেছেন, এবং সেই সাথে লাবুসেনের ক্লাস, লাবুসেন যখন ব্যাটিং এ নেমেছিল তখন বলেছিলাম যে লাবুসেন পাঁচ উইকেটের পরের পরে নেমেছেন বটে, তবে তার পক্ষে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সময়, সেই সময়টা তিনি কাজে লাগিয়েছেন, সময়টা কাজে লাগিয়ে প্রথমে একটুখানি রক্ষণাত্মক ঢঙ্গে খেলেছিলেন, তারপর আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি যে তিনি আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোতে শুরু করেছেন, এখনো অনেক অ্যাটাকিং হয়েছে, ব্যাপারটা তেমন না। ও মাই গুডনেস, ভাগ্যটা একটু ভালোই বলতে হবে লাবুসেনের, ব্যথা পেয়েছেন প্রচন্ড, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বাউন্সার ঠুকে দিয়েছেন নাহিদ রানার, বাউন্সার যেটা তার বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ঠিক নিচে, পুল করতে যখন গিয়েছিলেন তখন বাঁ হাতের বুড়ো আঙ্গুলের একটু নিচে হাতের তালুর দিকে যে জায়গাটা যেখানে আসলে গ্লাভসের ফোমটা কম থাকে সেই জায়গায় লেগেছিল, লেগে বলটা কিন্তু স্টাম্পে পড়তে পারত, প্লেড অন হতে পারতেন, প্লেড অন হননি, ভাগ্যটা ওদিক থেকে ভালো, কিন্তু সাথে সাথেই তিনি কিন্তু গ্লাভস খুলে একেবারে ফিজিও এসে পড়েছেন কিন্তু এই মুহূর্তে মাঠে, যেমনটা বলছিলাম যে গ্লাভসের বুড়ো আঙ্গুলের ঠিক নিচের অংশটা যে জায়গাটাতে এক্সট্রা প্যাডিং বা এক্সট্রা ফোমের যে আস্তরণ সেটা কিন্তু অতটা থাকে না, সেখানে নাহিদ রানার বলের যে গতি তাতে কিন্তু ভালোই ব্যথা পেয়েছেন এবং ফিজিও এসে এই মুহূর্তে একটু পরীক্ষা করার চেষ্টা করছেন যে কোনো চির আছে কিনা, কোনো হাড় ভাঙা বা এই ধরনের কোনো ব্যাপার আছে কিনা। এবং অস্ট্রেলিয়ান দলের ফিজিও তিনি যে প্রেশার দিয়ে দেখছেন এবং প্রেশারের ফলে আমরা কিন্তু দেখছি যে লাবুসেনের রিয়াকশনটা খুব নর্মাল, অনেক বেশি ব্যথা পেয়েছেন সেটা বলা বা ব্যথা পাচ্ছেন সেটা বলা যাবে না। তার মানে আমরা আশা করতে পারি যে হয়তো ফ্র্যাকচার হয়নি, ওই জায়গায় ছোট ছোট বেশ কিছু হাড় থাকে হাতের কবজির ওই জায়গাটাতে, কার্পাল মেটাকার্পাল ওই হাড্ডিগুলো যেগুলো থাকে সে হাড্ডিগুলোর মাঝখানে, কিন্তু যেহেতু ওটা জয়েন্ট এবং বেশ ফ্লেক্সিবল জয়েন্ট তো সেই জায়গায় কিন্তু মুভমেন্ট অনেক বেশি হয় এবং হয়তোবা দুই হাড়ের মাঝামাঝি জায়গায় ইম্প্যাক্টটা লেগেছিল এবং যার কারণে ফ্র্যাকচারটা সম্ভবত হয়নি। আমরা হয়তোবা দেখব যে ম্যাজিক স্প্রে করেই ফিজিও বের হয়ে যাবেন এবং সেটাই হয়েছে। মার্নাস লাবুসেনের কথা বলছিলাম, অফ ফর্মে তিনি ভুগছিলেন অনেকদিন ধরেই, ওডিআই ফর্মেটে রান পাচ্ছেন না এবং অস্ট্রেলিয়ান সাধারণ দর্শকদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কিন্তু বেশ কথা হচ্ছিল। আজকে তিনি কিন্তু একেবারে সময় মতো রানে ফিরেছেন এবং এটাই হয় আসলে ক্লাস অ্যাক্ট যাদেরকে আমরা বলি। মার্নাস লাবুসেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, মডার্ন ডের কথা যদি আমরা বলি, মডার্ন ডে ক্রিকেটের স্টিভেন স্মিথকে আইডোলাইজ করেন তিনি, স্টিভেন স্মিথকে অনুকরণ করার চেষ্টা করেন এবং সেই স্টিভেন স্মিথই অ্যাশেজ টেস্টের একটা সিরিজে জফরা আর্চারের বলে তিনি যখন কনকাশনের খাড়ায় পড়ে বাদ হয়ে যাচ্ছিলেন, তাকে মাঠ ছেড়ে যেতে হয়েছিল, সেই প্রথম কনকাশন সাব হিসেবেই কিন্তু মার্নাস লাবুসেন মাঠে নেমেছিলেন এবং সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম পদার্পণ এবং তারপর আর আসলে পেছনে তাকিয়ে থাকতে হয়নি তাকে। টেস্ট ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, ওডিআই ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বলছিলাম গত বিশ্বকাপের ফাইনালে খেলা দুর্দান্ত ইনিংসটার কথা। তো এই ধরনের একটা ব্যাটার রানে ফিরবেন এটা আসলে সময়ের ব্যাপার ছিল, তার রানে ফেরাটা আসলেই সময়ের ব্যাপার ছিল এবং সেই সময়টা আজকে পাশে পেয়েছিলেন। যখন সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তখনও 32 ওভারের খেলা বাকি ছিল, সেই সময়টাকে কি দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন তিনি। অল সেট নাও এবং মার্নাস লাবুসেন খুবই ইন্টারেস্টিং সিঙ্গেল নেননি, শর্ট অ্যান্ড ওয়াইড ছিল, অফ স্টাম্পের বাইরে কাট করে দিয়েছেন, সেই ডিপ পয়েন্টে একজন ফিল্ডার রয়েছেন, মানে দৌড়ানো লাগতো না, হেঁটে হেঁটে রান নেওয়া যেত কিন্তু মার্নাস লাবুসেন রানটা ডিনাই করেছেন। ইন্টারেস্টিং, অন্য প্রান্তে কিন্তু কোন টেইলেন্ডার না, বার্টলেট রয়েছেন যিনি 36 বল থেকে 44 রানে অপরাজিত। স্ট্র্যাটেজিটা আসলে কি, থিঙ্কিংটা কি, সেটাই দেখার বিষয়। পুল করে দিয়েছেন এবার অবশ্য শর্ট বলটাকে, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার রয়েছেন ঋষভ, সেখানে ফিল্ডিং করছেন, একটা রান পাবেন, দ্বিতীয় রান চাচ্ছিলেন। বার্টলেটকে আসলে নাহিদ রানার পেসের সামনে এক্সপোজ করতে চাচ্ছিলেন না ওখানে মার্নাস লাবুসেন এবং সেই জায়গা থেকেই তিনি দ্বিতীয় রানটা চাচ্ছিলেন, তবে সেটা নেওয়া সম্ভবপর হয়নি, এক রানেই থাকবে 170 ছয় উইকেট হারিয়ে। ওভারের শেষ বলটা নিয়ে আসবেন নাহিদ রানা, সার্কেলের ভিতর 5 জন ফিল্ডার রয়েছেন, লং অন দুঃখিত মিড অন মিড অফ, কভার রয়েছে, ব্যাকওয়ার্ড পয়েন্ট রয়েছে এবং মিড উইকেট রয়েছে। ঠুকে দিয়েছেন বাউন্সার এবং খুব সহজেই সেটাকে ডাক করলেন ওখানে জেভিয়ার বার্টলেট, মাত্র এক রান এসছে নাহিদ রানার এই ওভার থেকে, তার নবম ওভার ছিল এটা, 45 রান খরচ করেছেন 9 ওভারে, উইকেট আজকে তিনি পাননি 170 ছয় উইকেটে 37 ওভারে খেলা শেষে। এবং বারবার বলছিলাম যে দুর্দান্ত একটা জুটি, সেই যে 81 রানে পড়েছিল ষষ্ঠ উইকেট, তারপর কিন্তু তারা এগিয়ে চলেছেন আজকে শুরুতেই, একেবারে বাংলাদেশের জন্য একটা ড্রিম বিগিনিং ছিল। 0 রানে 3 উইকেটের পতন হয়েছিল আজ অস্ট্রেলিয়ার, 25 রানে 4 উইকেট এবং 81 রানে 6 উইকেট, তারপর কামব্যাকটা হচ্ছে, হয়েছে এবং হচ্ছে লাবুসেন বার্টলেটের হাত ধরে। তানভীর কন্টিনিউ করছেন মার্নাস লাবুসেনের বিরুদ্ধে, প্রথম বলটা করলেন লাভোশন ফ্রন্ট ফুটে এসে খেলতে চেয়েছিলেন, ব্যাটের ভেতরের কিনারায় লেগে বলটা চলে গেল মিড উইকেটের দিকে, সেখানে ফিল্ডিং করছেন মেহেদী হাসান মিরাজ। সার্কেলের ভেতরেই রয়েছেন, ইনার সার্কেলের ভেতর রান নেওয়ার কোন সুযোগ কিন্তু নেই। 176 উইকেট, রান তাই ছিল একটু আগে, এখনো তাই থাকবে। এবার অবশ্য গ্যাপটা খুঁজে পেয়েছেন, স্কোয়ার লেগের দিকে ঠেলে দিয়েছেন, মিড উইকেট থেকে দৌড়ে গেছেন ওখানে মেহেদী হাসান মিরাজ। মিডল অ্যান্ড লেগ স্টাম্পের বলটাকে একটা রান পেয়ে গেলেন ওখানে মার্নাস লাভোশন, 49 পৌঁছে গেছেন তিনি 74 বল থেকে। তার ত্রয়োদশ অর্ধশত রান ওডিআই ক্রিকেটে পাবেন কিনা, এক রান দূরে রয়েছেন, একটু অপেক্ষা অবশ্য করতে হবে, এই মুহূর্তে তিনি নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন। একটুখানি শর্ট অফ লেংথ ডেলিভারি ছিল, একদম চোখের পলকে ব্যাক ফুটে গিয়ে পুল করে দিয়েছেন। শর্ট মিড উইকেটে মেহেদী হাসান মিরাজের হাতে একটা রিফ্লেক্টেড হয়ে বলটা চলে গেছে লং অনে দাঁড়ানো তাসকিন আহমেদের কাছে, আরো একটা রান পেয়ে গেলেন বাটলেট। বাটলেট পৌঁছে গেছেন 45-38 বল থেকে 172 উইকেটে। লাভোশন 49 অপরাজিত, তুলে নিতে পারবেন কিনা তার 50টা। ফ্লাইটের ডেলিভারি খুবই সহজে সেটাকে স্ট্রেট ড্রাইভ করে দিয়েছেন, বল চলে গেছে লং অফে, মুস্তাফিজুর ফিল্ডিং করছেন সেখানে, মার্নাস লাভোশন কি প্রচন্ড মূল্যবান একটা 50, নিজে রান পাচ্ছিলেন না অনেক দিন ধরে, এবং মিরপুরে এই মুহূর্তে হাজারখানেক দর্শক তো অন্তত হবে, তারাও কিন্তু একনলেজ করছেন। আমাদের সহধারা ভাষকের পলাশ খান আমার সাথে তীব্রভাবে দ্বিমত পোষণ করছেন, বলছেন না কি হাজারখানেক আরো বেশি হবে। হ্যাঁ সেটাই হবে, আসলে 25,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে বসাতো। যাই হোক, যে কথাটা বলছিলাম, মার্নাস লাভোশন তার 13টা 50 আছে আজকের তার সহ, এবং তাকে দেখে অত্যন্ত রিলিভড মনে হচ্ছে এই মুহূর্তে, বেশ নির্ভার মনে হচ্ছে তাকে। ওভারের শেষ বলটা আবেদন হয়েছে, তবে সেই আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ কিন্তু নেই, কারণ তিনটা স্টাম্পই দেখা যাচ্ছিল, অর্থাৎ ক্লিয়ারলি লেগ স্টাম্প মিস করে যাচ্ছিল, এবং তেমন কোনো আলোচনাও হচ্ছে না রিভিউ নেওয়ার ব্যাপারে, খুব স্বাভাবিকভাবেই। মাত্র 3 রানে এসে তানভীরের কাছ থেকে ভালো একটা ওভার, তার 10 ওভারের স্পেল কিন্তু শেষ হয়ে গেছে, 45 রান খরচায় 2 উইকেট তুলে নিয়েছেন তানভীর ইসলাম 173-6 উইকেট হারিয়ে। ম্যাথিউ শর্ট প্রথম ওয়ানডেতে প্রথম বলেই আউট হয়েছেন, আজকে 4টা বল টিকেছেন তারপরে আউট হয়ে গেছেন, 2 ম্যাচেই শূন্য, 2 ম্যাচেই তাসকিনের বলে বোল্ড হয়েছেন ইনসুইঙ্গিং ডেলিভারিতে। কনলি তিনি আজকে প্রথম বলেই আউট হয়ে গেছেন মুস্তাফিজুরের কাছ থেকে, এরপর অধিনায়ক ইংলিশ একটা প্রতিরোধ গড়েছেন, তবে তার প্রতিরোধ করার আগেই রেনশো তিনিও 5 বলে 0 রানে আউট হয়ে গিয়েছিলেন, 0 রানে 3 উইকেটের পতন। তারপর আমরা ক্যারি এবং ইংলিশকে দেখেছিলাম একটা প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টায়, কিন্তু ক্যারি আউট হয়ে গেছেন 13 রান করে যখন দলের রান ছিল 25। সুতরাং মোটামুটি বেশ ভালোই একটা বলা যেতে পারে যে বিপদে পড়ে গিয়েছিল আজকে অস্ট্রেলিয়া শুরুতে, তারপরে একটা পার্টনারশিপ হচ্ছিল ইংলিশ এবং ক্যামেরন গ্রিনের মধ্যে, সেটাও লম্বা হয়নি, জস ইংলিশ যখন আউট হয়েছেন 34 রান করে তখন স্কোরবোর্ডে রান ছিল 68 এবং 81 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন, যেটা ছিল সর্বশেষ ক্যামেরন গ্রিনের উইকেট। তাসকিনকে নিয়ে আসা হয়েছে মিরপুর থানা প্রান্ত থেকে, প্রথম বলটা করলেন অফ স্টাম্পের উপরে, বলটা ছিল মার্নাস লাভোশন খেলতে চেয়েছিলেন লেগ সাইডে পুশ করে একটা রানের জন্য, তবে মিড উইকেটে ফিল্ডিং হয়ে গেছে, তানভীর সেখানে ফিল্ডিং করছেন, যিনি একটু আগেই তার বোলিং এর 10 ওভারের যে স্পেল সেটা সম্পন্ন করেছেন, ভালো বল করেছেন তিনি আজ, 2 খুবই গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন, জস ইংলিশ এবং ক্যামেরন গ্রিনের 2 উইকেট তিনি তুলে নিয়েছেন। তাসকিন পারবেন কিনা এই উইকেট জুটিটা ভাঙতে, অফ স্টাম্পের বাইরে একটুখানি শর্ট একটুখানি ওয়াইড সেটাকে খুব সহজেই কাট করে দিয়েছেন, স্কোয়ার কাট, বল চলে গেছে ডিপ পয়েন্টের দিকে, রান পাবেন একটা মার্নাস লাভোশন 51-77 বল থেকে। মার্নাস লাভোশন আজকে কবজির চমৎকার কাজ দেখেছি তার কাছ থেকে, স্পিনটা খুব ভালো খেলেন, পায়েরও কাজ ছিল দুর্দান্ত, ডেপথ টাচ পেসারের বিপক্ষে, ইনিংস ফুল অফ ক্লাস, 3-4 কোন 6 নেই এবং প্রচুর সিঙ্গেলস নিয়েছেন, যেটা আসলে খুব প্রয়োজন ছিল এবং তার সাথে বার্টলেট তিনি কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটটা খেলছেন। ডাস্কিন আসছেন, ইয়র্কার দেবার চেষ্টা, এবার অবশ্য বল চলে গেছে মেহেদি হাসান মিরাজের কাছে যিনি ফিল্ডিং করছেন এই মুহূর্তে মিড অফ অঞ্চলে। রান নেওয়ার কোন সুযোগ কিন্তু নেই। 174 6 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ান ডাগ আউট। এই মুহূর্তে তারা কিন্তু বেশ রিল্যাক্সড, মুখে হাসি ফুটেছে। নিশ্চিতভাবে বলা যেতে পারে 81 রানে 6 উইকেট যখন গিয়েছিল তখন এই হাসিটা ছিল না। শ্রোতা বন্ধুদের একটুখানি জানিয়ে দিতে চাই, মিরপুরের ফ্লাড লাইট কিন্তু একটু একটু করে জ্বলে উঠছে, কারণ হঠাৎ করেই রৌদ্র সরে গিয়ে মেঘ আকাশ ছেয়ে গেছে। এখনো যে অন্ধকার হয়ে গেছে সেটা বলা যাবে না, তবে ফ্লাড লাইট জ্বলে উঠছে আস্তে আস্তে। আরো একটা বল হয়ে গেল, এই বল থেকেও রক্ষণাত্মক ঢঙে খেললেন জেভিয়ার বার্টলেট, বল ফিল্ডিং হয়ে গেল, কাভার অঞ্চলে রান নেওয়ার কোন সুযোগ কিন্তু নেই। তাসকিন আহমেদ 6 ওভার 4 বল করেছেন, একটা উইকেট তুলে নিয়েছেন 26 রানের খরচায়। বাংলাদেশের বোলিং যে আক্রমণ, সেই আক্রমণের নেতা বলা যেতে পারে তাসকিন আহমেদের। আজকেও উইকেট নেয়ার শুরুটা তার কাছ থেকেই হয়েছে, তার হাত ধরেই হয়েছে, আরো একবার প্রথম ওভারেই হয়েছে। ক্যারিয়ারে অসংখ্যবার প্রথম ওভারে তিনি উইকেট তুলে নিয়েছেন অ্যাক্রস অল ফরম্যাট। এবার অবশ্য সপাটে হাঁকিয়েছেন বার্টলেট, অত বেশি শর্ট বল ছিল না, একেবারে অন দ্য টোস দাঁড়িয়ে স্ট্রেট খেলেছেন মিড অফ দ্য সার্কেলের ভেতর। মিরাজের পাশ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। পাওয়ারফুল একটা শট বার্টলেটের কাছ থেকে, এবং এই 4 রানের সুবাদে তিনি পৌঁছে গেছেন 49। তার সামনেও হাতছানি দিচ্ছে একটা 50। এখন পর্যন্ত ক্যারিয়ারে কোন 50 তার নেই, মাত্র চতুর্থ ইনিংস তার ক্যারিয়ারের। সব মিলিয়ে 61 রান করেছেন, যার মধ্যে 49 আজই করেছেন তিনি, এবং সেটা এই মুহূর্তে হয়ে গেল 50। জেভিয়ার বার্টলেট ফুলার লেংথের বলকে স্ট্রেট ড্রাইভ করে দিয়েছেন লং অনে পাঠিয়ে এই 1 রান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম অর্ধশত রান করলেন জেভিয়ার বার্টলেট, এবং সেটাও দল যখন ছিল মহাবিপদে। কি দুর্দান্ত একটা ইনিংস, টিপিক্যাল অস্ট্রেলিয়ান মাইন্ডসেট আমরা কিন্তু দেখলাম আজ জেভিয়ার বার্টলেটের কাছ থেকে। এই অস্ট্রেলিয়া দলটাই মিসিং ছিল বিগত বেশ কিছুদিন ধরে। আমরা যদি পাকিস্তান সিরিজের কথাও ধরি, এই ধরনের ফাইট ব্যাক কিন্তু আমরা দেখতে পারিনি তাদের কাছ থেকে, আজকে কিন্তু তারা সেটা করে দেখাচ্ছেন। 39 ওভারে খেলা শেষ হয়ে গেছে 179 6 উইকেট হারিয়ে জেভিয়ার বার্টলেট। ওডিআই ক্যারিয়ার 4 ইনিংস থেকে 62 রান করেছেন, যার মধ্যে 50 আজকি, অর্থাৎ এর আগের 3 ইনিংস তার রান ছিল 12। স্ট্রাইক রেটটাও বেশ ভালো, ক্যারিয়ার স্ট্রাইক রেট 95। আজকের স্ট্রাইক রেটের কথা যদি বলি 113.63, 4-4 দুটো 6-এর মার মেরেছেন তিনি এখন পর্যন্ত এই ইনিংসে। মোসাদ্দেক হোসেন সৈকত ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, গত ম্যাচে 3 উইকেট, গত ম্যাচে 3 উইকেট তুলে নিয়েছিলেন ব্যাট হাতে 86 রান অপরাজিত করার পরে। আজকে তিনি পারেন কিনা, ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম বলছিলাম, কারণ ক্যারিয়ারে অসংখ্যবার মোসাদ্দেক হোসেন এরকম ভাবে পার্টনারশিপ ব্রেকার হিসেবে কিন্তু তাকে কাজে লাগিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়কেরা। 45 ম্যাচ থেকে 19 উইকেট নিয়েছেন, একেবারেই একজন পার্ট টাইমার বোলার, সে কথায় কোনো সন্দেহ নেই। 13 রানে 3 উইকেট, যেটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটা ম্যাচ, যেখানে সাকিব এবং মাহমুদুল্লাহর দুর্দান্ত দুটো শতকের কারণে বাংলাদেশ ম্যাচ জিতেছিল, সেই ম্যাচের বোলিং ইনিংসের শেষ 3 উইকেট এই মোসাদ্দেক তুলে নিয়েছিলেন। হঠাৎ করে বললে হয়তো বোঝা যাবে না এটার মাহাত্ম কি। মাহাত্মটা হচ্ছে তখন বাংলাদেশের মূল বোলারদের ওভার প্রায় শেষ হয়ে গিয়েছিল, এবং ওই সময় কিন্তু নিউজিল্যান্ড চোখ রাঙানি দিচ্ছিল রানটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার। তখন মোসাদ্দেক হোসেন সৈকত 2 ওভারের মধ্যে 3 উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কিন্তু ম্যাচে রেখেছিলেন। প্রথম বলটা করেছেন জেভিয়ার বার্টলেট, লেগ সাইডে খেলে দিয়েছেন, 1 রান পাবেন তিনি, 51 পৌঁছে গেছেন 180 6 উইকেট হারিয়ে। পরের বলটা কুইকের ডেলিভারি 95.8 কিলোমিটার, সেটাকে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন লাবুসেন, তবে গ্যাপটা পাননি, রান হবে না। তারপরের বলটাও গ্যাপ পাননি, এবার খেলেছেন অফসাইডে, বলের গতি সেই একই 95-96 ঘুরপাক খাচ্ছে, এবার ফিল্ডিং হয়ে গেল কাভারে। মোসাদ্দেক খুব বেশি ফ্লাইট দেন না বলে। এবার অবশ্য মিড অফে দাঁড়ানো ফিল্ডার মোসাদ্দেককে একটুখানি বাঁদিকে দৌড়ে যেতে হয়েছিল, যার কারণে একটা রান পেয়ে যাবেন। লাবুসেন পৌঁছে গেছেন 52-তে 181 ছয় উইকেট হারিয়ে, এবং এই 181 তার মানে 100 রানের পার্টনারশিপ কিন্তু হয়ে গেছে। 113 বল থেকে 100 রানের পার্টনারশিপ। আমাদের বেতারের ধারাভাষ্য কক্ষে একটা ছোট্ট টিভি স্ক্রিন রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 113 বল থেকে 111, কিন্তু মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছিল 111 বল থেকে 100 রানের পার্টনারশিপ। যেটাই হোক, 100 রানের পার্টনারশিপ হয়েছে, সেটাই অনেক বড় ব্যাপার অস্ট্রেলিয়ার জন্য, কামব্যাকটা হচ্ছে তাদের। আর একটা বল বাকি রয়েছে, এরপর আমরা চলে যাব তৃতীয় পাওয়ার প্লেতে, যেখানে বাংলাদেশ 5 জন ফিল্ডার বাউন্ডারিতে রাখতে পারবে। অফ স্টাম্প মিডল স্টাম্পের উপর বলটা ছিল, একটুখানি লেগ সাইডে সরে গিয়ে বলটাকে খেলে দিয়েছেন, পুশ করেছেন মার্নাস লাবুসেন ওখানে কাভারের দিকে, যেখানে আসলে ডিপারে কোনো ফিল্ডার নেই, সার্কেল থেকে ফিল্ডার দৌড়ে গিয়েছিলেন, যার কারণে সহজেই 2 রান পেয়ে যাবেন। 40 ওভারের খেলা শেষ হয়ে গেছে, শেষ 10 ওভারের খেলা বাকি, 184 ছয় উইকেট হারিয়ে এই জায়গা থেকে অস্ট্রেলিয়া নিজেদের রানটাকে কোথায় নিয়ে যেতে পারে, নাকি বাংলাদেশ তাদেরকে চিপলি আটকে দিতে সক্ষম হবে। খেলা কিন্তু এখনো চলছে, এবং ওডিআই ক্রিকেটের সৌন্দর্যটা বারবার যেটা বলছিলাম এখানেই, পরতে লুকিয়ে আছে উত্তেজনা, এবং এই উত্তেজনার জন্য আগামী 5 ওভারের জন্য আপনারা যার ভয়েসে উপভোগ করবেন, তার নাম হচ্ছেন জনাব মোহাম্মদ রেজওয়ান ফেরদৌস জিকো।
2: ধন্যবাদ সাজ্জাদ রাহাত হোসেন। অনেকক্ষণ হয়ে গেছে অস্ট্রেলিয়ার উইকেট পড়ে না, এখন বাংলাদেশের বোলারদের উইকেট দরকার। বোলিং এ এসছেন ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদ। এই তাসকিনই কিন্তু উইকেটের ব্রেক থ্রু এনে দিতে পারেন আসছেন বোলিং করার জন্য। থানা প্রান্ত থেকে চমৎকার রান আফতার ও ফাঁদা উইকেট বল করলেন ইয়োর কাট্টারে বাড়ি, ঠিক আউট করলেন ব্যাটার। এক্ষেত্রে ব্যাটার হলেন বার্টলেট, জাভিয়ার বার্টলেট তার পুরো নাম, মার্নাস লাবুসেন। তিনি 81 বল থেকে 54 রান করে অপরাজিত, পাশাপাশি বার্টলেট তার সঙ্গে 47 বল থেকে 52। এই দু ব্যাটার মাইটি অস্ট্রেলিয়াকে একটা যোগ্য স্থানে উপস্থাপন করার চেষ্টা করছেন। মিরপুরের আকাশে কালো মেঘ, আসছেন বোলিং করার জন্য তাসকিন আহমেদ। বোল্ড হয়ে গেলেন, একটু আগেই বললাম বাংলাদেশের তাসকিন, তিনি ব্রেক থ্রু এনে দিবেন। বলতে না বলতেই তাসকিন ঢাকার ছেলে, তার ঢাকার মাটিতে প্রতিদান দিলেন। ঢাকা এক্সপ্রেস অন ফায়ার, অনেক দেরি হয়ে গেল আসলে, তবে খুব যে দেরি হলো সেটি নয়, বাংলাদেশ জিতলেই চলবে, সে উপলক্ষে বাংলাদেশকে বলবো একটা রানের মধ্যে আটকে দিতে হবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে। দর্শকরা করতালি দিয়ে জানান দিলেন তারা ঢাকার বীরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত, থ্যাংক ইউ ভেরি মাচ জাভিয়ার বাটলেট। 48 বল থেকে তিনি 52 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন মাইটি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ানরা যে শেষ পর্যন্ত লড়াই করে যান তার অন্যতম প্রমাণ কিন্তু এই জাভিয়ার বাটলেট। ওয়েল ডান, ভালো ব্যাটিং করেছেন তিনি। আপনাদের মনে করিয়ে দেই সেই 0 রানের 3 উইকেট পড়ার পর জস ইংলিস এবং পাশাপাশি অ্যালেক্স কেরি, তিনিও ভালো ব্যাটিং করেছিলেন। পরবর্তীতে ক্যামেরুন গ্রিন এবং পাশাপাশি বলবো যে এই দুর্দান্ত খেলতে থাকা ব্যাটার লাবুসেন, তিনিও পার্টনারশিপ করেছিলেন। তবে বাটলেট লাবুসেনের জুটি অসাধারণ ছিল, 52 রান করে 48 বলে 94 মিনিট উইকেটে অবস্থান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেছেন। এখন তো একটি হল, বাকি 3টি আর বেশি দেরি করার প্রয়োজন নেই বাংলাদেশের বোলারদের, এখন সময়ের সাথে সাথে উইকেট দরকার। নতুন ব্যাটার হিসেবে এসছেন অ্যাডাম জাম্পা, তাকে যদি বোল্ড করতে পারে তাসকিন, সেটি হবে তার জন্য সৌভাগ্যজনক। বলতে না বলতে বোল্ড হয়ে গেলেন অসাধারণ বাংলাদেশ অন ফায়ার। বাংলাদেশিদের কোচন আপনারা শুনতে পাচ্ছেন, এই হল বাংলাদেশ বেতারের অন্যতম আকর্ষণ। হ্যাট্রিক, তাসকিন অন হ্যাট্রিক, হ্যাট্রিক বল কিছুক্ষণের মধ্যেই আসবে, আপকামিং। একদম বল পরে জেনুইন ইন সুইং করে লেগ স্টাম্প নেই, অ্যাডাম জাম্পা ইজ গন। 184 উইকেটে মাইটি অস্ট্রেলিয়া। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে জিততে হলে 200 রানের নিচে অস্ট্রেলিয়াকে অল আউট করতেই হবে, কোনো কথা নেই। এই সুযোগ আর আসবে না, খুব একটা বেশি আসে না অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে, যখন আসবে তখন যদি অ্যাচিভমেন্টটা লুফে নেওয়া যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট অনেকটা এগিয়ে যাবে, এবং অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশও আমন্ত্রণ পাবে যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলার বাংলাদেশের সৌভাগ্য আরও তৈরি হবে। এবং আইসিসির ঠিক শিডিউলে কিন্তু রয়েছে আপনারা জানেন টেস্ট ম্যাচ, তাসকিন সিটিং অন এ হ্যাট্রিক। ঢাকা এক্সপ্রেস, ঢাকা লোকাল বয়, তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হবে। নতুন ব্যাটার হিসেবে এসছেন নাথান এলিস, মূলত একজন বোলার। মেহেদী হাসান মিরাজকে আরো স্লিপে দুজন ফিল্ডার রাখা প্রয়োজন। এই নতুন ব্যাটসম্যান এসছেন, ব্যাটার এসছেন, খোঁচা লাগবেই লাগবে। বাংলাদেশ ক্যাপ্টেন দরকার স্লিপে ফিল্ডার। আসছেন বোলিং করার জন্য তাসকিন, হ্যাট্রিক বল, চমৎকার রান আপ। আবেদন, তবে অতি উৎসাহ হয়ে লাভ নেই, যেটি থাই প্যাডে রাখবে অনেকটা উপরে সেগুলো তো আবেদন করে লাভই নেই, কারণ এই ক্রিকেটের রুলস অ্যান্ড রেগুলেশনের সঙ্গেই তো আইসিসির আমাদেরও যেতে হবে। তবে ওয়েল ডান তাসকিন, ভালো বোলিং তিনি করছেন এই ওভারে। 7.4 ওভার, 1টি মেডেন 31 রানে, 3টি উইকেট পেলেন, এই বলে উইকেট দরকার। একটি তো ডট হতেই পারে, কোনো সমস্যা নেই, তবে স্লিপে একজন ফিল্ডার দরকার, আমি বারবার বলছি এই সময় অ্যাটাক করা দরকার। আসছেন বোলিং করার জন্য তাসকিন, 184 উইকেটে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আপাতত সঙ্গ। ধারাভাষ্য শুনছেন বাংলাদেশ বেতার থেকে, বলতে না বলতেই তুলে মারলেন, আউটের সম্ভাবনা হল, তবে নোম্যান্স ল্যান্ডে পড়ল, 2 রান এসছে, আরো 2টি রান। আসলে ক্রিকেট খেলা অনেক কিছু ঘটে, আকাশে কালো মেঘ, ফ্লাড লাইট জ্বলছে ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের দরকার মাত্র 2টি উইকেট, এই 2 উইকেট তুলে নিতে পারলেই অস্ট্রেলিয়াকে অল আউট করতে সমর্থ হবে বাংলাদেশ। তবে এখনো কিন্তু ওই একদিকে লাবুসেন রয়েছেন, অপরদিকে এলিস। এলিস এক্ষেত্রে স্ট্রাইক এন্ডে এবারে ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন, এটি অবশ্য ডট বল। 41তম ওভারের খেলা শেষ, 186 উইকেটে মাইটি অস্ট্রেলিয়া। যারা বীরপুরের স্টেডিয়ামে এসছেন আপনারা নিশ্চুপ হয়ে চলবে না, আপনাদের সমর্থন দরকার। যখন চারদিক থেকে পুরো স্টেডিয়াম কাঁপবে তখনই কিন্তু অস্ট্রেলিয়ার উইকেট পড়বে, নিঃসন্দেহে দর্শকরা সেই কথা শুনবেন এবং তারা জানান দেবেন তারা স্টেডিয়ামে উপস্থিত। 6টি অতিরিক্ত রান এসছে, ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার সবসময় ক্রীড়াঙ্গনের সাথে, ক্রীড়াঙ্গনের পাশে, খেলার মাঠ থেকে আপনাদের জন্য খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করে থাকে। মোসাদ্দেক বিরাজ, তাকে আজকে এই যে ব্যাটারদের পার্টনারশিপ এতক্ষণ হয়েছে তার অন্যতম কারণ মোসাদ্দেককে লেটে নিয়ে এসছেন, কারণ যদি মোসাদ্দেককে ওই সময় নিয়ে আসা হতো তিনি একটি না হলে 2টি উইকেট তুলে নিলে এত বড় পার্টনারশিপ কিন্তু অস্ট্রেলিয়ার হতো না। যাচ্ছেন বোলিং করতে মোসাদ্দেক। চমৎকার রান আপনিয়ে বেড়িয়া প্রান্ত থেকে স্লোয়ার ডেলিভারি। আসলে স্পিন বোলার, তিনি আরো যদি স্লোয়ার করে দেন তখন কিন্তু আরো ব্যাটারদের একটু বিভ্রান্তর মধ্যে বা বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, সে ধরনের ঘটনাই ঘটল। একমাত্র ওয়ালসের ব্যাটার লাবুসেন, তিনি স্ট্রাইক এন্ডে কুইকার ডেলিভারি বসাত দেখে এটি অবশ্য ডট বল। ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন 186 উইকেটে মাইটি অস্ট্রেলিয়া। 42তম ওভারের খেলায় গিয়ে ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাইটের ডেলিভারি, একটি রানে এসে আরো একটি রান বাড়ল, আরো একটি রান লাবুসেনের ব্যাট থেকে। 85 বলে তার সংগ্রহ 55, এলিস তার সংগ্রহ 3 বল থেকে 2, কারেন্ট রান রেট 4.49 ওভার প্রতি। এবং লাবুসেন দুর্দান্ত ব্যাটিং করেছেন, 3টি 4 মেরেছেন শুধু আজকে, 5টি দুরান এবং 33টি সিঙ্গলস তিনি নিয়েছেন তার ইনিংসে, আরো একটি বল, এটি অবশ্য ডট বল। মোসাদ্দেক, আসলে মোসাদ্দেকের উইকেট দরকার, বাংলাদেশের উইকেট দরকার সোজা কথা। আরো একটি বল, আরো একটি ডট বল, এটি ডট বল। ডট বলের মধ্য দিয়ে ওভার শেষ, ওদিকে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি কিন্তু পড়ছে, কতক্ষণ খেলা চলবে সেটি দেখার বিষয়, কারণ আম্পায়াররা যখন বৃষ্টি জোরে সরে আসবে আম্পায়াররা কিন্তু কল করবেন গ্রাউন্ডসম্যানদেরকে এবং তারা চট নিয়ে সোজাসুজি উইকেটের দিকে রওনা দিবেন এবং কাভার্স নিয়ে রওনা দিবেন। তারা রেডি হচ্ছেন, বলতে না বলতে আম্পায়ার সংকেত দিলেন এবং যার ফলে গ্রাউন্ডসম্যানদের কাজ বেড়ে গেল, কর্মব্যস্ততা বাড়ল, তারা চট কাভার্স নিয়ে উইকেটের দিকে দৌড়াচ্ছেন। তবে বাংলাদেশ তারা ভালো করেছে, ওয়েল ডান বাংলাদেশ, এবং পাশাপাশি ওয়েল ডান অস্ট্রেলিয়া, তারাও কিন্তু ভালো ব্যাটিং করেছে। সেই ছয় উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে কাম ব্যাক করা সত্যি কঠিন ব্যাপার এবং সেই পার্টনারশিপগুলো নিঃসন্দেহে ভালো করেছে। 187 উইকেটে অস্ট্রেলিয়ার আপাতত সংগ্রহ, 42তম ওভারের খেলায় মাত্র শেষ হয়েছে। কাভার্স মাঠে প্রবেশ করল, গ্রাউন্ডসম্যানরা যারা রয়েছেন মাঠে প্রবেশ করেছেন, বাংলাদেশ দলের খেলোয়াড় বৃন্দ তারা ড্রেসিংরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং মাইটি অস্ট্রেলিয়ার খেলোয়াড় বৃন্দ তারাও কিন্তু ওই ড্রেসিং রুমের দিকে ছুটে গেলেন। ফ্লাড লাইট জ্বলছে ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ভালো দিক একটি যে মিরপুরে যতই বৃষ্টি হোক না কেন, মিরপুরের আউটফিল্ড অত্যন্ত চমৎকার এবং এখানে এক ঘন্টার মধ্যেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পরও খেলা শুরু করা সম্ভব, সেই জায়গায় মিরপুর অনেক এগিয়ে। এই মাইটি অস্ট্রেলিয়া তারা টি টোয়েন্টি খেলতে এসে বাংলাদেশের এই আউটফিল্ডে বলেছিল যে স্লো আউটফিল্ড এবং ড্রেনেজ ব্যবস্থা মিরপুরের ভালো নয়, তারা কমপ্লেইন করেছিল। তারপরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মিরপুরের স্টেডিয়ামের আউটফিল্ড সংস্কারের উদ্যোগ গ্রহণ করে এবং তারপরে কিন্তু এখন ইন্টারন্যাশনাল মানের আউটফিল্ডে পরিণত হয়েছে ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। লাবুসেন 85 বল থেকে 55, পাশাপাশি অপর ব্যাটার এলিস তার সংগ্রহ 2, পার্টনারশিপ 3 রানের। 42 ওভারের খেলা হয়ে গেছে, 187 উইকেটে মাইটি অস্ট্রেলিয়া। আজকে ভালো বলি বৃষ্টির মাত্রা কিন্তু বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে এবং বৃষ্টির প্রচন্ড বৃষ্টি হওয়ার পরও পূর্ব বাংলাদেশের এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এক ঘন্টার মধ্যে খেলার উপযোগী করে তোলা সম্ভব। বাতাস বইছে, বৃষ্টি চলে এসছে, যার ফলে খেলা আপাতত অবস্থায় সাময়িকভাবে বন্ধ। খেলা সন্ধ্যে আমরা আশা করব বৃষ্টির পর আবারও যেন শুরু হয় এবং সেখান থেকেই বলবো যে দ্রুততার সাথে বাংলাদেশ বাকি দুটি উইকেট অস্ট্রেলিয়ার, মাইটি অস্ট্রেলিয়ার তারা ফেলে দিতে সমর্থ হলে সেটি হবে বাংলাদেশের জন্য মঙ্গলজনক। আমার সঙ্গে এ মুহূর্তে পলাশ খান রয়েছেন, পলাশ খান আপনাকে স্বাগত জানাচ্ছি। বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব চমৎকার তবে খেলার জন্য খুব একটা চমৎকার নয়।
3: হ্যাঁ ঠিকই বলেছেন, ওয়েদার চমৎকার কিন্তু ক্রিকেট উপযোগী নয়, কারণ এতক্ষণ যে ঢাকার আবহাওয়া বলতে গেলে যে একসাথে একটা গরম ছিল, এখানে এক ফসলা বৃষ্টি অবশ্যই একটু স্বস্তি দেবে, কিন্তু আমাদেরকে স্বস্তি দিচ্ছে না, কারণ ক্রিকেট তো বন্ধ হয়ে গেল মিরপুরের। এই মুহূর্তে কাভার দিয়ে ঢাকা হয়েছে সমস্ত পিচ, এবং ঘন বৃষ্টি হচ্ছে বলতে হবে, গুড়ি গুড়ি বৃষ্টি নয়, একটু ঘন বৃষ্টি হচ্ছে। চেষ্টা হচ্ছে, গ্রাউন্ডসম্যানরা চেষ্টা করছেন মাঠটাকে ঢেকে দিতে যথাযথভাবে, সে চেষ্টা কিন্তু তারা একটু খেলার দিকে আসতে চাই। রেজওয়ান ফেরদৌস জিকো দেখুন, টসে জয়লাভ করে অস্ট্রেলিয়া তারা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেই সিদ্ধান্ত তারা কিন্তু পারফেক্টলি ক্যাপিটালাইজ করতে পারেনি, এ কারণেই যে টপ অর্ডারের ব্যাটাররা প্রত্যেকেই ভেঙে পড়ল, টপ অর্ডার টোটালি বিধ্বস্ত হয়ে গেল, এবং 10 ওভারের মধ্যে অর্থাৎ পাওয়ার প্লেতেই 4-4 উইকেটের পতন হল, মাত্র 37 রান করা সম্ভব হয়েছিল অস্ট্রেলিয়ার জন্য। তারপরে আমরা দেখলাম টপ অর্ডারের পর মিডিল অর্ডারে এসে ব্যাটাররা সেখানেও কার্যকর কোন ইনিংস কেউ খেলতে পারেনি, এবং যার কারণে এই রানটা তারা আগাতে পারেনি। তবে আমাদের একটা অনুমান ছিল যে দলটির নাম যেহেতু অস্ট্রেলিয়া, যে কোনো সময় তারা ফাইট ব্যাক করতে পারে, সে সামর্থ্য কিন্তু তাদের আছে। তো আমরা পরের দিকে এসে দেখলাম যে সপ্তম উইকেট জুটিতে লেবুসন এবং বাটলেটের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠল, 103 রানের একটা পার্টনারশিপ এবং 115 বলে। এই পার্টনারশিপটা কিন্তু তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না, তাসকিন এসে সেই পার্টনারশিপ ভেঙে দিল, এবং তাসকিনের একটা সুযোগ এসেছিল, পরপর দুটি হ্যাট্রিক করার একটা সুযোগ এসেছিল কিন্তু পায়নি, পরপর দুটি উইকেট পেল তাসকিন, মোট 3টি, মুস্তাফিজ 3টি এবং তানভীর ইসলাম, তিনি 2টি উইকেট পেয়েছিলেন। অসাধারণ বোলিং আমরা লক্ষ্য করেছি, এখন পর্যন্ত 8টি উইকেটের পতন হয়েছে। সব মিলে এখনো বলা যায় যে অবস্থায় আছে বাংলাদেশই, কিন্তু চালকের আসনে আছে এই দ্বিতীয় ওডিআইতে। তবে যেহেতু বৃষ্টি হয়ে গেল এরপর,
4: শ্রোতা বন্ধুরা শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী, সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে। এই মুহূর্তে আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী অল্প কিছুক্ষণের মধ্যেই 2026-27 অর্থবছরের বাজেট বক্তৃতা প্রদান করবেন। এই বাজেট বক্তৃতা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়ামওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং FM 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শোনাব দেশাত্মবোধক গান, আর বাজেট অধিবেশন শুরু হলেই আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে।

0: শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে, এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের এফএম ব্যান্ডে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 2026-2027 অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আজকের অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-2027 অর্থ বছরের বাজেট পেশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং একই সঙ্গে দেশের 55তম বাজেট। মাননীয় অর্থমন্ত্রী সকালে সংসদ ভবনে বাজেট মিটিংয়ে অংশগ্রহণের আগে সাংবাদিকদের জানিয়েছেন, এই বাজেটে দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্তি করার চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র এবং প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে এবং এই বাজেটের মধ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বলয় সম্প্রসারণ ও পরিমাণ বৃদ্ধি, জনকল্যাণ, সুশাসন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় রাখা হয়েছে। প্রথাগতভাবেই মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গেই এই অধিবেশন কক্ষে প্রবেশ করবেন মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, এবং প্রবেশ করা মাত্রই আজকের অধিবেশনটি শুরু হবে এবং অধিবেশন শুরু হওয়া মাত্রই আমরা তা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক গান। প্রথমে শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুর দিয়েছেন আলাউদ্দিন আলী।

0: মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ।
1: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম অর্থাৎ বাজেট অধিবেশন এখন সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
2: أعوذ بالله من الشيطان الرجيم

ولله ما في السماوات وما في الأرض يغفر

0: صدق الله العظيم. সূরা আলী ইমরানের 129 হতে 132 তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মানুষ, তোমরা যারা ইমান এনেছ চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, কাফেরদের জন্যই এটাকে তৈরি করে রাখা হয়েছে। তোমরা আল্লাহ ও তার রাসূলের কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2025-2026 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2026-2027 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের জন্য অনুমতি চাইতে পারেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: অনুমতি দেওয়া হল। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সালামু আলাইকুম। দীর্ঘ দেড় শতকের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় 2024 এই ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে 2026 সালের 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারী সহ সকল আত্মত্যাগী মানুষদের। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে মাননীয় স্পিকার। দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে জেঁকে বসা ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধেও এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপথ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপি নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে সেটি ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের উপর দাঁড়িয়েই সংগঠিত হয়েছে 2024 ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার পথ ধরে বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সংসদে উপস্থাপন করেছে। আমরা যে জুলাই জাতীয় সংসদ স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে তিনি জাতির সামনে দিয়েছেন। কিন্তু এটাও একের সাথে মনে রাখা দরকার, অর্থনীতির গণতন্ত্রায়ন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। মাননীয় স্পিকার, আগেই উল্লেখ করেছি ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দূরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে মুষ্টিমেয় লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুলঝুরি দিয়ে। ফলে কাঙ্ক্ষিত রাষ্ট্রগঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত দেড় দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। মাননীয় স্পিকার, জনগণের গৌরবময় গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে তৈরি হওয়া নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের এই অনন্য অভিযাত্রার শুরুতেই ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে আমরা নতুন ও তীব্রতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্ন দশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি, সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। ফিরিয়ে আনতে চাই, এজন্য সরকার দশটি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। এই দশটি প্রস্তাবগুলো আমি পড়ে শোনাচ্ছি মাননীয় স্পিকার। এক, সবার জন্য উন্নয়ন, আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ, অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। দুই, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর, মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। পাঁচ, বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ সৃষ্টি করা। বিনিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি কাজে বিলম্ব ও অপ্রয়োজনীয় ধাপ পরিহার করে একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলা। ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ, পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। দশ, পাঁচ, আট, নয়, আট তো ঠিক আছে, আট আছে, ঠিক আছে, এই তো নয় তো, প্রাণ প্রকৃতি, আচ্ছা আচ্ছা, আর্থিক খাতে, সরি, পাঁচের পরে বিনিয়ন্ত্রণের পরে ছয় হচ্ছে আর্থিক খাতের স্থিতিশীলতা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। সাত, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। আট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, একটি ভবিষ্যৎমুখী, গতিশীল, প্রকৃত অর্থে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান আইসিটি রপ্তানিকারক দেশে রূপান্তর করা। নয়, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা ও জীবন বৈচিত্র্য সুরক্ষার জনগণের অংশগ্রহণে বনায়নকে একটি সবুজ বিপ্লবে রূপান্তর, উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত বিবেচনার পাশাপাশি নদী সমূহের নব্যতা ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ ও পরিবেশ সহনশীল বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। দশ, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ কার্যকর করে তোলা।

মাননীয় স্পিকার, এইসব অগ্রাধিকারের পাশাপাশি মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, ক্রীড়া অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, এর মতো খাতগুলোকে আমরা জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণে ও বাস্তবায়নে আমরা নীতিগতভাবে প্রধান বিবেচনায় রাখছি ভ্যালু ফর মানি, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ জনগণের সম্পদ যেখানে যে সকল প্রকল্পে বিনিয়োজিত হবে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জব ক্রিয়েশন, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা, চার পেশাগত বিবেচনা, পরিবেশগত বিবেচনা, এনভায়রনমেন্টাল কনসিডারেশন, অর্থাৎ প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি। সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র। মাননীয় স্পিকার, আমি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের সঙ্গে বিএনপির পূর্বতন সরকারের সময়ের সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছি। 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%। আবার রিপিট করছি আমি, 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে অতীত সরকারের সময়ে 23-24 অর্থ বছরে তা 4.22% এবং 24-25 অর্থ বছরে 3.49% নেমে এসেছে। মাননীয় স্পিকার, 6.78 থেকে 3.49% নেমে এসেছে। 2005-06 সময়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল 7.17%, যা বেড়ে 24 সালের জুলাই মাসে 11.66% পৌঁছায়, অর্থাৎ 7% থেকে 11% পৌঁছে গেছে। সম্পদের অসম বণ্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। 2005 সালে আয় ভিত্তিক গিনি কোএফিসিয়েন্ট ছিল 0.467, যা বৃদ্ধি পেয়ে 2022 সালের সর্বশেষ জরিপ অনুযায়ী 0.499 এ পৌঁছেছে। রাজস্ব জিডিপি অনুপাত নিম্ন পর্যায়ে রয়ে গেছে, এখনও তা 8% কাছাকাছি অবস্থান করছে। কর জিডিপি অনুপাত 6.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। পক্ষান্তরে 2025-26 অর্থ বছরে প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকা। মানে স্পিকার, লক্ষ্য করুন, 13% থেকে ঋণ খেলাপি, বিএনপির 13% সময় থেকে ঋণ খেলাপি এসে দাঁড়িয়েছে 35%। 2005 সালে সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও ছিল 7.3%। 2025 সালের শেষে ঋণাত্মক, অর্থাৎ -2.64% নেমে এসেছে, 7.3 থেকে -2.64% নেমে এসেছে। 2005-06 অর্থ বছরের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি
18.3% থেকে অনেক কমে 2025-24 এ 6.5% নেমে এসেছে। লুটপাট, অব্যবস্থাপনা, স্ক্যাম, ভুল নীতি গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারকে সম্পূর্ণ ধ্বংস এবং এর উপর বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। বিএনপি সরকার যতবার এদেশে সরকার পরিচালনা করেছে, কখনই ব্যাংক, আর্থিক খাত সহ পুঁজিবাজারে কোন সংকট সৃষ্টি হয় নাই। 2006 সালের বৈদেশিক ঋণ ছিল 1,30,000, অর্থাৎ বিএনপির সময় 1,30,000 বৈদেশিক ঋণ ছিল, 1,30,000 কোটি টাকা, যা 2024 সালে প্রায় 6.5 গুণ বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে। মানে স্পিকার, 1,30,000 কোটি টাকা থেকে 8,12,000 কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ঋণ হয়েছে। আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ঋণ 65,000 কোটি টাকা থেকে প্রায় 16 গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,77,000 কোটি টাকায়, যা উদ্বেগের বিষয়। মাননীয় স্পিকার, সুদ ব্যয় 2005-2006 সালে 8,500 কোটি টাকা থেকে 13 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 2023-24 সালে 1,14,700 কোটি টাকায় পৌঁছেছে। IMF ও বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের ঋণমান আমাদের রেখে যাওয়া নিম্ন ঝুঁকি ক্যাটাগরি হতে বর্তমানে মধ্যম ঝুঁকির দেশে অবনমন হয়েছে। ২০০৫-০৬ সালে ও রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6% ও 12.2%। পক্ষান্তরে 2023-24 সালে সূচক দুটির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। 2005-06 সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 68 টাকা হতে 2023-24 সালে বেড়ে 122 টাকায় পৌঁছেছে, যা বৈদেশিক লেনদেনে ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলছে। বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটও তার প্রভাব, মধ্যপ্রাচ্য সংকট। মাননীয় স্পিকার, আমাদের সরকার গঠনের 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়, অর্থনীতিতে আকস্মিক ঝুঁকি তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধি বিদ্যুৎ, কৃষি, পরিবহন ও শিল্পে উৎপাদন ব্যয় বাড়িয়েছে, ফলে মূল্যস্ফীতি ও ভর্তুকির চাপ বৃদ্ধি পেয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বেড়েছে। মধ্যপ্রাচ্য আমাদের প্রবাসী জনগোষ্ঠীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য, তাই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে কর্মসংস্থান ও প্রবাস আয় প্রবাহের উপর প্রভাব পড়তে পারে। মানে স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা একটি স্থায়ী প্রেক্ষাপট, এ নিউ নর্মাল। যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, সুদহারের ঊর্ধ্বগতি, বাণিজ্য শুল্কের অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, এসবের যে কোনো একটি ঘটনাই অল্প সময়ের মধ্যে দেশের আমদানি নির্ভর অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। কাজেই আমাদের লক্ষ্য হল বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা।
সরকারের মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি কৌশল। মাননীয় স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা পর্যালোচনায় স্পষ্ট যে ফেসিবাদী সরকারের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতির কারণে অর্থনীতি এখনও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সে কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করছে, ফলে উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি। মাননীয় স্পিকার, এই কাঠামোর আওতায় 2030-31 অর্থবছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2% জিডিপির 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আমাদের সরকার এই পরিকল্পনা 3টি ধাপে বাস্তবায়ন করবে, যাকে আমরা 3R রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রিকনস্ট্রাকশন রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন স্ট্র্যাটেজি কৌশল হিসেবে বিবেচনা করেছি। আমাদের পরিকল্পনার প্রথম ধাপ অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা 1 বছর মেয়াদী হবে। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের 1-3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি আমদানি নির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার ব্যাপক অবচিতি, ডেপ্রিসিয়েশন এবং উচ্চ বিনিময় হার দেশে মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখে। এজন্য একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে জোর দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঝেড়ে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব নীতি রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থবছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব।
ফেসিবাদী সরকারের সময়ে দুর্নীতি ও সংশ্লিষ্ট অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং তার অর্থায়নের জন্য বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করাই আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আনতে চাই। আমরা বিশ্বাস করি অতীতের স্বনির্ভর অতীতের ঋণ নির্ভর আমরা বিশ্বাস করি অতীতের ঋণ নির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। তাই টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। মানি স্পিকার, অর্থনীতির পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবাহ সচল রাখতে সরকারের মধ্যমেয়াদী কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে এই খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা। এই লক্ষ্যে ঋণ এক্ষেত্রে খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন পুনঃতফসিলকরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি জোরদার করা হচ্ছে। দুর্বল ব্যাংকসমূহের আর্থিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনঃমূলধনীকরণ রিক্যাপিটালাইজেশন ও ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। উল্লেখ্য, দুর্বল ব্যাংকসমূহের পুনঃমূলধনীকরণের জন্য চলতি অর্থবছরে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছে, আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। আবার পড়ছি, ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। এটিকে পারিবারিক প্রভাবমুক্ত করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এটা একটা বিশাল স্টেপ মানি স্পিকার, একটি রাজনৈতিক দলের পক্ষে এই ধরনের স্টেপ অনেক বড় স্টেপ। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা এবং কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করা হবে, যাতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদী স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে নারী, তরুণ উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। মাননীয় স্পিকার, আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক শক্তিশালী টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা ঋণ নির্ভর বিনিয়োগকে ইকুইটিতে রূপান্তর করেছি। আমাদের লক্ষ্য বর্তমান ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংক নির্ভর অর্থায়নের উপর চাপ কমে। কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ উপকরণের উন্নয়ন কাজ চলমান আছে। মাননীয় স্পিকার, দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প উৎস গড়ে তুলতে কর্পোরেট বন্ড মার্কেট সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর কাঠামো প্রণয়ন করা হচ্ছে।
মাননীয় স্পিকার, সরকার শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্যপ্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমবাজারের চাহিদাভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, এবারের বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যমেয়াদী নীতি কৌশল নির্ধারণে বাজেট পূর্ববর্তী অংশীজনদের সাথে ধারাবাহিক আলোচনায় প্রাপ্ত সুপারিশসমূহ সক্রিয় বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল, শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রথম প্রধান বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। মাননীয় স্পিকার, আমি এখন 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেট আলোচনা করছি। সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2025-26 অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। সংশোধিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণী পরিশিষ্ট ক এ সরণী এক হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধিত রাজস্ব আয় 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে 5,88,000 কোটি টাকায় রাখার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি 2025 অর্থবছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে সরকারি ব্যয় 2,000 কোটি টাকা হ্রাস করে 7,88,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়ন চলিত অর্থবছরের বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল 2,26,000 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2,00,000 কোটি টাকা, যা জিডিপির 3.3%। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। মাননীয় স্পিকার, এ পর্যায়ে আমি আগামী 26-27 অর্থবছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত আয় ও ব্যয়ের একটি চিত্র পরিশিষ্ট ক এর সারণী 2-তে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2026-27 অর্থবছরে মোট 6,95,000 কোটি টাকা,
রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় আগামী 2026-27 অর্থবছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3,00,000 কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 925 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। সে লক্ষ্যে 2026-27 অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ সংশোধিত 27.27% থেকে বেড়ে 33.70% উন্নীত করার এবং পরিচালন ব্যয় অর্থবছরের 72.73% থেকে কমিয়ে আগামী অর্থবছরে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে আমরা পরিচালন ব্যয় কমিয়ে আনছি এবং উন্নয়ন ব্যয় বাড়াচ্ছি। এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতোয়ারি বরাদ্দ পরিশিষ্ট কয়ের সারণী 3-তে তুলে ধরা হয়েছে। সামগ্রিক ব্যয় কাঠামো, সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত এই 3টি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট কয়ের সারণী 4-এ উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,74,988 কোটি টাকা, যা মোট বরাদ্দের 18.66%। সাধারণ সেবা খাতে প্রস্তাব হয়েছে 2,45,117 কোটি টাকা, যা মোট বরাদ্দের 26.13%। সামাজিক খাতের বর্ধিত সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চলতি 2025-26 অর্থবছরে যা ছিল 1,18,000 কোটি টাকা, অর্থাৎ আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে 6,000 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি। আশা করি এটা এই ধারা অব্যাহত থাকবে। এই টাকা প্রাইভেট সেক্টর বিনিয়োগ করতে পারবে, এই জন্য আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা খুব সিরিয়াসলি আমরা ধারণ করেছি। কৃষিবাদী সরকারের সময়ে ব্যাপক হারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাই বাজেট ঘাটতিও বেড়েছে। 2005-06 অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.9%। পক্ষান্তরে 2023-24 অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির 4.5
5% দাঁড়িয়েছে। এই অবস্থা হতে উত্তরণে আমরা ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ, প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন এবং এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে এবং এই মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে। খাতভিত্তিক অগ্রাধিকার, মানে স্পিকার, এই পর্যায়ে সরকারের অগ্রাধিকার অনুসারে খাতভিত্তিক কর্ম পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট কাঠামোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। খাতভিত্তিক বিস্তারিত বরাদ্দ পরিশিষ্ট ক সারণী চারে সংযোজিত। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, ফেসিবাদের দীর্ঘ সময়ে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোর সবচেয়ে সংকটাপন্ন খাতগুলোর একটি ছিল শিক্ষা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষাখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। আমরা সেই কাঠামো গড়ে তুলতে চাই যেখানে একজন শিক্ষার্থী তার নিজ মেধা, পছন্দ বা আগ্রহ অনুযায়ী দক্ষ কারিগর, প্রযুক্তিবিদ, কৃষি উদ্যোক্তা, গবেষক, শিল্পী, শিক্ষক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ কিংবা অন্য যে কোনো পেশায় সমান মর্যাদা ও সাফল্যের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাবভিত্তিক সহশিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য চর্চাকে উৎসাহিত করা হবে। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে।

ক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে আমাদের সরকার তৃতীয় ভাষা জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে সেই সকল দেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। ছাত্র ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কল্পে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, মিডিয়া মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। শক্তিশালী ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সংযোগ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্ট আপ চালুকরণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে। আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশীদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। সরকার গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব প্রদান এবং কার্যকর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করবে। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্য প্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে চাই। আমরা শিক্ষাখাতে আগামী অর্থ বছরে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে মোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা সর্বোচ্চ মাননীয় স্পিকার, যা 2025-26 অর্থবছরে ছিল 87,206 কোটি টাকা, জিডিপির 1.39%, সেখান থেকে বাড়িয়ে 2% অতিরিক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মাননীয় স্পিকার, একটি স্বাস্থ্যবান জাতি গঠনে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পূর্ব শর্ত। ফেসিবাতি সময়ে স্বাস্থ্যখাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হয়নি, সে কারণে আজ দেশের হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে, সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, আর বিপুল সংখ্যক রোগী বিদেশমুখী হওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন, চিকিৎসা কেন্দ্রিক থেকে প্রতিরোধ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে

স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান জোরদার করা, স্বাস্থ্য প্রযুক্তি ও চিকিৎসা শিল্পের বিকাশ ঘটানো। আমরা স্বাস্থ্যখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা স্বাস্থ্যখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। তারিখটা পড়লে না তো জানাবার, দ্বিতীয়বার পড়লাম। এটা একটা বিশাল পদক্ষেপ। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক ই হেলথ কার্ড প্রদান করা হবে। জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও সংশ্লিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মা, নবজাতক, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং ফিজিওথেরাপির ব্যবস্থা থাকবে। সার্জারি সহ জটিল ও বিশেষায়িত চিকিৎসা সেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে। করোনারি কেয়ার, কিডনি ডায়ালিসিস ইউনিট ইত্যাদির ব্যবস্থা থাকবে। রোগী পরিবহনের দুর্দশা লাঘবের জন্য জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হবে। সরকার একটি সমন্বিত বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। 5 বছরের নিচের শিশুদের খর্বাকৃতি স্টান্টেড চিলড্রেন মোকাবেলায় সরকার বহুমুখী ও বহু খাত ভিত্তিক একটি সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করবে। ফর স্ট্যান্টেড চিলড্রেন এপিআই একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, শিল্প পার্ক সহ প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণা, বিনিয়োগ ও নীতিগত সহায়তা অব্যাহত রাখা হবে। এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ঔষধ শিল্পের ধারাবাহিক বিকাশ, উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সাহায্য ও সহায়ক নীতিমালা সুবিধা প্রদান করা হবে। দেশব্যাপী একটি টেকসই ও আধুনিক ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলেও সময়মতো প্রয়োজনীয় ওষুধ ও টিকা পৌঁছানো সম্ভব হবে। আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশু মৃত্যুর মতো হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম 100 দিনের মধ্যেই প্রায় 100 ভাগ শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করেছে। ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষা ব্যবস্থা এবং এআই ভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা ভিত্তিক ও ভবিষ্যৎমুখী
নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে। দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে 5000 এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ, নার্সিং বিষয়ে ব্যাচেলার ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। এটা আমাদের জন্য বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার 80% হবে নারী। মাননীয় স্পিকার, স্থানীয় বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 4 মাস মেয়াদী জেনারেল কেয়ার গিভার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেয়ার গিভারের একটা বিশাল বিশ্বজুড়ে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। সেই কাজটা আমরা দ্রুত পর্যায়ে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। আগামী 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা জিডিপির 1.10%। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোন সময় দেওয়া হয় না। 25-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এবাবদ বরাদ্দ ছিল আরো কম। কৃষি ও খাদ্য নিরাপত্তা, মানে স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হল কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। কৃষিখাতে মৌলিক যুগান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় 10টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের 1 বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। আগামী 26-27 অর্থ বছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি 2026-27 অর্থ বছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1,062,50,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে গৃহীত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং এ বাবদ চলতি অর্থ বছরে 1,568,96,000,000 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে
ঠিক আছে, ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতে কৃষিকে যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এর জন্য কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পতনশীল পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের অনেক পতনশীল খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, এই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আম চাষীদের জন্য বরেন্দ্র অঞ্চলে বিশেষ হিমাগার স্থাপন করা হচ্ছে। কৃষি উপকরণ বিতরণ, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডাটাবেজের মাধ্যমে সার্ভিস ডেলিভারিটা মানে স্পিকার অনেক সহজ হবে। ইতিপূর্বে বিএনপি সরকার কর্তৃক প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি বাংলাদেশের একটি সফল সামাজিক আন্দোলনের নাম, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় চালু করেছে। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তা, মানে স্পিকার, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এ বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ হলেও আমাদের সরকার এই বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা বর্তমান 23.16 লক্ষ মেট্রিক টন হতে বৃদ্ধি করে আগামী 26-27 অর্থবছরে 24.50 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 25-26 অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা 38.19 লক্ষ মেট্রিক টন, যা 2026-27 অর্থবছরে 41 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে 55 লক্ষ উপকারভোগী পরিবারকে কর্মভাবকালীন 6 মাসে 15 টাকা কেজি করে প্রতি মাসে 30 কেজি চাল প্রদান করা হবে। সারা দেশে 1000-এর বেশি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা সরবরাহ রাখা হয়েছে।

0: চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে 419 উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ভর্তুকি মূল্যে প্রতি কেজি চাল 30 টাকায় বিক্রি করা হচ্ছে। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। মৎস্য পানি সম্পদ, মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও পানি সম্পদ খাতকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছি। 26-27 অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 56,35,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন। সুনীল অর্থনীতির উপর গুরুত্বারোপ করে 2030 সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় $1 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। আমরা প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জল যার জাল যার জলা তার নীতির ভিত্তিতে আমাদের প্রকৃত মৎস্যজীবীদের কথা চিন্তা করে তাদের দৈনন্দিন জীবনে বিষয়গুলো তাদের একটি অংশ এটাকে মাথায় রেখে আমরা এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওরগুলো স্থানীয় মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। 15 লক্ষ জেলে পরিবারকে বিজিএফ সুবিধার আওতায় আনার কার্যক্রম গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বিমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। হাঁস মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। গবাদি পশু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বিমা ও বাজারজাতকরণ সুবিধা প্রদানের লক্ষ্যে এ খাতের খামারিদের ইতিমধ্যে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা জিডিপির 0.3%। সামাজিক নিরাপত্তা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা। মাননীয় স্পিকার, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হল সকল নাগরিককে জীবনচক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র হ্রাস পায়। এটা হচ্ছে লাইফ সাইকেল একটা নাগরিকের। মাননীয় স্পিকার, এটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এজন্য এই যে লাইফ সাইকেলের ভিত্তিতে তাদের জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। এই কাঠামোর মূল দর্শন হল অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্স অর্জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি যার কার্যক্রম সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। 2020 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা অব্যাহত রাখা হবে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% ছাড় দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা 48 লক্ষে বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1,000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1 লক্ষে উন্নীত করা হবে। স্তরভেদে মাসিক ভাতা 1,000 থেকে ১৪০০ টাকা করা যাবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ মা ও শিশুকে মাসে 850 টাকা দেওয়া হবে। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে আবার বুঝছে। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের 30% গ্র্যাচুইটি হিসাবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থবছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। বিদ্যুৎ, মানে স্পিকার, বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এই খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট, অর্থপাচার হয়েছে। বিগত সরকারের সময়ে সম্পাদিত বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের উপর চেপে বসেছে। এখানে বার্ষিক ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 28,919 মেগাওয়াট, আমদানি ও অনগ্রেট নবায়নযোগ্য সহ হলেও নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ এখনও নিশ্চিত হয়নি। মানে স্পিকার, আমরা দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ হচ্ছে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে, অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন এবং লিস্ট কস্ট জেনারেশন পরিকল্পনা বাস্তবায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে, সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের পূর্ণাঙ্গ আধুনিকায়ন ও স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে, পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদন, 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীতকরণ এবং সঞ্চালন লাইন 25,000 সার্কিট কিলোমিটার সম্প্রসারণ করা হবে, 2,400 মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম ইউনিট হতে জানুয়ারি 2027 নাগাদ 1,200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি উল্লেখিত উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশে তুলনামূলক সাশ্রয়ী, নিরবিচ্ছিন্ন, পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হব। জ্বালানি ও খনিজ সম্পদ, মাননীয় স্পিকার, ফ্যাসিবাদী সরকারের জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী ভুল নীতি, প্রাতিষ্ঠানিক অনিয়ম, অব্যবস্থাপনা, আমদানি নির্ভরতা জ্বালানি খাতকে গভীর সংকটে ফেলেছে। এ সময় শুধুমাত্র তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং জ্বালানি তেল আমদানির উপর জোর দেওয়া হয়। দেশের নিজস্ব স্থলভাগ ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে জ্বালানি তেল রিফাইনিং মজুত সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা হয়নি। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক সংকটের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ডিজেল ও এলএনজির স্পট মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা সাধারণ জনগণের কষ্টের কথা বিবেচনা করে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছি এবং জ্বালানি তেলের দাম সামান্য সমন্বয় করেছি। জ্বালানি তেলের দাম খুবই সামান্য সমন্বয় করেছি, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বোধহয় অনেক একেবারে সবচেয়ে নিচের দিকে। অন্যদিকে গ্যাসের সরবরাহ স্বাভাবিক ও মূল্য অপরিবর্তিত রেখেছি, গ্যাসের মূল্য কিন্তু এখন অপরিবর্তিত। অফশোর গ্যাস অনুসন্ধান আকর্ষণীয় করার জন্য দেশের স্বার্থ সমুন্নত রেখে মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি সংশোধন, জ্বালানি আমদানির ক্ষেত্রে একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে উৎস বহুমুখীকরণ নীতি অনুসরণ, মহেশখালীতে বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনালের পাশাপাশি নতুন টার্মিনাল স্থাপনের বিষয়টি পর্যালোচনা, মহেশখালীর মাতারবাড়িতে একটি ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য জমি অধিগ্রহণ পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্তকরণ, জ্বালানি তেল পরিবহনে নির্মিত 601.550 কিলোমিটার পাইপলাইনের সর্বোচ্চ ব্যবহার, জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মুরিং চালুর উদ্যোগ গ্রহণ, চট্টগ্রাম উপকূলীয় শিল্পাঞ্চলে ধাপে ধাপে 50 লক্ষ মেট্রিক টন পরিশোধন ক্ষমতা সম্পন্ন নতুন ক্রুড অয়েল রিফাইনারি নির্মাণ। আমাদের বিশ্বাস প্রস্তাবিত উদ্যোগসমূহের সকল সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এখাতে 2026-27 অর্থবছরে এই মন্ত্রণালয়ের অনুকূলে মোট 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। আইসিটি, টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, সারা বিশ্বের প্রেক্ষাপটে এবং আমাদের প্রেক্ষাপটে। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম তালিকাভুক্তি। অথচ বর্তমানে দেশের জিডিপিতে এখাতের অবদান মাত্র 1-2%। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী 5 বছরে তা 10% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে দেশব্যাপী সাশ্রয়ী, নির্ভরযোগ্য, উচ্চগতির হাইস্পিড ইন্টারনেট নিশ্চিত করতে সরকার সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম 100 দিনের মধ্যে দেশের সকল বিমানবন্দর, 7টি রেলওয়ে স্টেশন সহ আন্তনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। যার সুফল জনগণ ইতিমধ্যে পেতে শুরু করেছে। সরকার গত 4 মাসে 41 লক্ষ নতুন 4G মোবাইল সংযোগ এবং 4 লক্ষ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করেছে। এই খাতের টেকসই উন্নয়ন, সমৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার নিম্নলিখিত গুরুত্বপূর্ণ উদ্যোগসমূহ বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। আগামী 2 বছরের মধ্যে দেশের 90% জনগোষ্ঠীর কাছে 5G সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারদের সাথে নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী শহর ও গ্রাম অঞ্চলে 100 মেগাবিটস পার সেকেন্ড টু 1 গিগাবিটস পার সেকেন্ড উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সহজ ও নিরাপদ করতে ক্যাশলেস ডিজিটাল ইকোনমি নিশ্চিত করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার DPI ও ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেমি কন্ডাক্টর প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও দেশের বাইরে বাংলাদেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে সেমি কন্ডাক্টর একটু হচ্ছে, বাট এটা বিশাল সম্ভাবনা, সেই কাজটি হাতে নেওয়া হয়েছে। ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা সহ বেসরকারি খাতের অংশীদারদের সাথে নিয়ে সমন্বিত পলিসি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সময় উপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। মাননীয় স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা AI, খুব একটা পপুলার ওয়ার্ড AI এখন, ইলেকট্রনিক শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন আধুনিকায়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা AI কে দেশের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে। AI ব্যবহার করে স্মার্ট সিটি বিনির্মাণ এবং নাগরিক সেবাকে জনবান্ধব করা, শিক্ষা ব্যবস্থায় AI অন্তর্ভুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ও দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণ প্রজন্ম, এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় ধরনের চাহিদা। এটাকে মাথায় রেখেই এই কার্যক্রমগুলো সরকার শুরু করেছে এবং খুব কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি। এ লক্ষ্যে আমাদের কর্মকৌশল নিম্নরূপ: তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্ট আপ, ফ্রিলান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা, সরকারি পরিকল্পনায় এবং সেবা প্রদানে এআই ড্রিভেন ডেটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর ও গতিশীল করা হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে। এসব উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এই খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী 26-27 অর্থবছরে 520 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা প্রয়োজনে বাড়ানো হতে পারে। এই অর্থ স্টার্ট আপ তহবিল হিসাবে নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে, তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। গর্ব কাজ গর্ব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মেধা যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা করে তুলতে আমরা প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক জেলা উপজেলায় একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হবে, যাতে করে লোকজন তার চাকরির সুযোগ কোথায় আছে সেটা বুঝতে পারে, সেভাবে সে তৈরি হতে পারে। শ্রমিকদের আইনি সুরক্ষা সুদৃঢ় করতে আমরা ইতিমধ্যে বাংলাদেশ শ্রম সংশোধনায় 2026 জারি করেছি। কর্মক্ষেত্রে নারী শ্রমিক কর্মজীবীদের প্রতি যে কোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত নারীর ব্যবস্থাপনা পিঙ্ক বাস সার্ভিস চালু হবে। নারী সদস্যরা বেশি করে তালি দেন, আবার তালি দেন ভালো করে। পিঙ্ক বাসে আমরা চড়তে পারব নাকি? আমরা পারব,
1: আপনাকে পিঙ্ক হয়ে যেতে হবে।
0: শিশুশ্রম বন্ধে ইতিমধ্যে জাতীয় পরিকল্পনা 2026-30 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশী জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে। প্রবাসী কল্যাণ সেবা, বিমা, ব্যাংকিং সুবিধা, জরুরি সহায়তার সাথে কার্ডটি সংযুক্ত করা হবে। বিকল্প শ্রমবাজার হিসাবে আমরা রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছি। আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসে অর্থাৎ মার্চ 2026 মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স 3.75 বিলিয়ন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। রেমিটেন্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে, সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। অভ্যন্তরীণ বৈদেশিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে অকুপেশন ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এমন খাতগুলোর জন্য খাত ভিত্তিক কোর্স এবং পাঠ্যক্রম চালুর কাজ শুরু করেছে। বাজার ভিত্তিক প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ এর আওতায় প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণ প্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে ক্রিয়েটিভ অর্থনীতির উপর বিশেষ গুরুত্বারোপ করছি। আমাদের লক্ষ্য দেশের ক্রিয়েটিভ শিল্পের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করার মাধ্যমে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা এবং বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান 1.5% উন্নীত করা। এই খাতের টেকসই উন্নয়নে সরকারি বেসরকারি ও এনজিও খাতের সমন্বিত কার্যক্রম গ্রহণে কর্মপরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে, এটা অনেকটা এগিয়ে গেছে ইতিমধ্যে। ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। দেশজুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। যেমন ঢাকার পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে এবং শিশু একাডেমি শিল্পকলা একাডেমি চত্বরে ক্রিয়েটিভ হাব স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের আসলে এই শিশু একাডেমি শিল্পকলা একাডেমিগুলোর যে বিল্ডিংগুলো আছে এগুলোর যথাযথ ব্যবস্থা ব্যবহার হচ্ছে না বিধায় আমরা এগুলোকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের কলেজ সমূহে ইনোভেটিভ হাব চালুর বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে। সরকারের একটি গ্রাম একটি পণ্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প, বুনন শিল্প, শীতল পাটি, শতরঞ্জি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না, টেরাকোটা ইত্যাদি সহ আরো অনেক পণ্য চিহ্নিত করা হচ্ছে। ক্রিয়েটিভ পণ্যের উন্নয়ন ও নকশার মান উন্নয়নের জন্য দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে একটি ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠন করা হচ্ছে। বিসিকের আওতাধীন নকশা কেন্দ্রকে আন্তর্জাতিক মানদণ্ড এর ভিত্তিতে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফ্যাশন ইনস্টিটিউটগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য কালচারাল হেরিটেজ ঐতিহ্যবাহী স্থাপনা হেরিটেজ বিল্ডিং পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন ঐতিহ্যবাহী হেরিটেজ স্থাপনা রেস্টোর করে আন্তর্জাতিক উৎসব আয়োজনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে দুই তিনটি থিমের উপর ভিত্তি করে দুটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। হেরিটেজ রেস্টোরেশন ও আন্তর্জাতিক উৎসব আয়োজনের জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা চিহ্নিত করা হচ্ছে। জাতীয় উৎসব, সাংস্কৃতিক উৎসব, আঞ্চলিক উৎসব ইত্যাদি বহুমুখী ঐতিহ্যমণ্ডিত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে মাসভিত্তিক, থিমভিত্তিক জাতীয় আঞ্চলিক ক্যালেন্ডার প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব উৎসবগুলিতে ইকোনমি জেনারেট করে এবং ব্যবসা জেনারেট করে, ইকোনমি জেনারেট করে। আমরা পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে ইকো ট্যুরিজম উন্নয়নে বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে সরকার নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করছে। পর্যটন খাতের পেশাজীবীদের বিশ্বমানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। রন্ধন শিল্প, কেলিনারি আর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল হসপিটালিটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হচ্ছে। পর্যটন খাতের প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে বিশ্বখ্যাত সংস্থা কর্তৃক আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সার্টিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যটন খাতের সামগ্রিক সম্ভাবনা, বৈচিত্র্য এবং আধুনিক ক্রিয়েটিভ থিমগুলোকে ক্রিয়েটিভ থিমস অন্তর্ভুক্ত করে একটি সময় উপযোগী সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করা হচ্ছে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক প্রদত্ত 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতা। বাংলাদেশ বেতার খুলনা। মানুষ যখন সওয়াবের নিয়তে তার পরিবার পরিজনের জন্য খরচ করে, সে সাদকার সওয়াব পায়। বুখারি। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। শিল্পী ইয়াসমিন মুশতারি, গানের কথা সাজিয়েছেন জেবুন্নেসা জামাল।

যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য ইলম শিখেছে, কিয়ামতের দিন সে বেহেশতের ঘ্রাণও পাবে না। আবু দাউদ। নিকৃষ্টতম ব্যক্তি সেই যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে, অর্থাৎ অন্যকে দুনিয়াবী ফায়দা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ করে নিজের আখিরাতকে নষ্ট করে। বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সকল কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম। কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেবার জন্য দরজার সামনে দাঁড়িও না। হতে পারে তোমার ঘরের ভেতরে দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। তাবারানি। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজনকে ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময় আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। তিনবিসি। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে আল্লাপাকের শানে হামদ। পরিবেশনায় আলাউদ্দিন আহমেদ। গানের কথা সাজিয়েছেন কবি ফররুখ আহমেদ।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন আলাউদ্দিন আহমেদের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমরা ছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে। আমরা এখন আপনাদের আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন। শ্রোতা বন্ধুর, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। জাতীয় সংসদের আজকের অধিবেশনে এখন আসরের নামাজের বিরতি চলছে। বিরতির পর অধিবেশনের কার্যক্রম অর্থাৎ মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর বাজেট বক্তৃতা পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যাক। প্রথমে শোনাব আধুনিক গান, শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব এবং সুর দিয়েছেন শওকত হোসেন।

0: শ্রোতা বন্ধুরা,
1: আসরের নামাজের বিরতির পর এখন পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের আজকের কার্যক্রম। তা এখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন আপনার বক্তৃতার অবশিষ্ট অংশ স্থাপন করুন, উপস্থাপন করুন। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। ক্রীড়া উন্নয়ন, ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয় বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা হবে। আমাদের সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে 300 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করেছে। আমরা 64 জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। সেটির অংশ হিসেবে ইতিমধ্যে 10টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে, যার মধ্যে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট মোট 8টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে স্পোর্টসে সারা দেশ থেকে 1,21,492 জন কিশোর ও 47,130 জন কিশোরী সহ মোট 1,68,622 জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এই লক্ষ্যে আগামী 26-27 অর্থবছরে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত 1টি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে। মাননীয় স্পিকার, বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, অঞ্চলভিত্তিক শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এলক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হল ইজ অব ডুইং বিজনেস নিশ্চিত করতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলা বিজ চালু করা হয়েছে, 19টি সম্ভাবনাময় খাতে FDI আকর্ষণে হিটম্যাপ প্রকাশ করা হয়েছে, পটুয়াখালী ও যশোরে নতুন EPZ স্থাপনের কাজ চলমান রয়েছে, যেখানে প্রায় 2,50,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর, কুষ্টিয়ায় নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হয়েছে। মাননীয় স্পিকার, সম্ভাবনাময় দেশসমূহের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সহ বিভিন্ন বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা চুক্তি সম্পাদনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে 8টি খাতকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত পণ্য খালাস সুবিধা প্রদান করা হয়েছে। আর কোনো হ্যারাসমেন্ট নাই, কোন সমস্যা নাই, সরাসরি ওনারা আনবেন, রপ্তানি করবেন। কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, স্বর্ণ, ডায়মন্ড সহ সম্ভাবনাময় সকল শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ডেড সুবিধা অথবা শুল্কমুক্তভাবে ব্যাংক গ্যারান্টির সুবিধার আওতায় পণ্য আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। ওনাদের বন্ডের মাধ্যমে মাল আসবে, রপ্তানি হবে, মাঝখানে আর কিছু নাই। জ্বালানি, সাশ্রয়, ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দরের প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে, যার মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল, 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। এই তহবিলের আওতায় 5টি প্যাকেজ নিম্নরূপ: বন্ধ কলকারখানা চালুকরণ ও সেবা খাতের জন্য 20,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতে 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গকে, উত্তরবঙ্গের সংসদ সদস্যদের জন্য সুখবর, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসাবে গড়ে তুলতে 3,000 কোটি টাকা। উক্ত পুনর্ভরণ স্কিম সমূহের অধীনে প্রদেয় ঋণের ক্ষেত্রে সুদের হার নমনীয় রাখার লক্ষ্যে সরকার 6% সুদ ভর্তুকি হিসাবে প্রদান করবে। এই কর্মসূচির মাধ্যমে 25 লক্ষের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয়তা অক্ষুণ্ণ রেখে রাজস্ব নীতি মুদ্রানীতির মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকারের গৃহীত একটি অনন্য প্রচেষ্টা। এসএমই খাতের বিকাশে এই সেক্টরে পুনরুত্থায়ন স্কিমের আওতায় সরকারি সংস্থা যেমন ইটকল, বিআইএফএফএল, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য 2026-27 অর্থবছরে 2,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, মাননীয় স্পিকার, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সুপে এলক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো হল সুপে ও পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ, গ্রামীণ সড়ক সেতু কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করুন, সড়ক সেতু গ্রোথ সেন্টার সাইক্লো সেন্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করা, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ভূ উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি করা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম শক্তিশালীকরণ, সিটি কর্পোরেশন ও পৌরসভা সমূহে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, ড্রেন সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় স্পিকার, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নারী, যুবক, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এলক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ হল দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি বাস্তবায়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা। নারীরা, আমাদের নারী সংসদ সদস্যরা মধ্যে এটা খেয়াল করবে না, এই বাজেটে নারীর বিরাট একটা অংশ রয়ে গেছে। ক্ষুদ্র প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়ন, সহজ ঋণ প্রাপ্তি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, ডিজিটাল তো সারা বাংলাদেশেই অনুপ্রবেশ ঘটবে বিভিন্ন কার্যক্রমের মধ্যে। মাননীয় স্পিকার, গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান তৈরিতে সমবায় ভিত্তিক কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বাবদ আগামী 26-27 অর্থবছরে 41,352 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছে। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে নিরাপদ পরিবেশ বান্ধব প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যেমন মহাসড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর, 4 লেনে উন্নীতকরণ, সমন্বিত যোগাযোগ কাঠামোর মধ্যে একটি মাল্টি মোডাল হাব গড়ে তোলা, সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে 94টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দুর্ঘটনা রোধে সেফটি সিস্টেম অ্যাপ্রোচ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম প্রধানে চালু করা, অটোমেটেড ফিটনেস সার্টিফিকেট ব্যবস্থা এবং পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, প্রায় 3,000 কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে সম্ভাব্য করিডোর চিহ্নিত করুন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন, 6টি মেট্রো রেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা এবং মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত মনোরেল ভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ, পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দ্বারা প্রতিস্থাপন হবে, দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ, ইলেকট্রনিক টোল ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলপথ উন্নয়ন, মাননীয় স্পিকার, নিরাপদ আধুনিক দক্ষ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্দেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে অধিক কার্যকর প্রযুক্তি নির্ভর করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগ সম্প্রসারণ, আধুনিক লোকোমোটিভ ক্যারেজ ওয়াগন সংগ্রহ, সৈয়দপুর পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় কোচ ও লোকোমোটিভ সংযোজন, তারা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, আস্তে আস্তে আমরা কোচগুলো নিজেরা করতে চাই স্থানীয়ভাবে, ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ ও আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল সংযোগ চালুর পরিকল্পনা গ্রহণ, ঢাকা চট্টগ্রাম রেলপথের ঢাকা কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে, যার ফলে এ পথের দূরত্ব 80 কিলোমিটার কমে যাবে, ঢাকা চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠা ও চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা, নৌপরিবহন, মাননীয় স্পিকার, ব্যয় সাশ্রয়ী নিরাপদ দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকায়ন, আভ্যন্তরীণ নৌপথের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যেমন নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন কার্যক্রম জোরদার, ড্রেজিং কার্যক্রম সম্প্রসারণ, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং দক্ষতা উন্নয়ন, নদী বন্দর ও লঞ্চঘাট আধুনিকায়ন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সক্ষমতা বৃদ্ধি, মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন যন্ত্রপাতির সংযোজন, জেটি ব্যবস্থা উন্নয়ন এবং কার্গো হ্যান্ডলিং কার্যক্রম জোরদার করা, চট্টগ্রাম বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ, নৌপথ সচল রাখতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে ড্রেজিং ও খনন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আধুনিক নৌবন্দরে অবকাঠামো নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সমন্বিত নৌবহন ব্যবস্থা শক্তিশালী করুন। বেসামরিক বিমান পরিবহন, মাননীয় স্পিকার, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর ও আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। যেমন 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ে তোলা, ঢাকা চট্টগ্রাম সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক্স ও যাত্রী হাবে উন্নীত করুন। কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসাবে গড়ে তোলা, বোয়িং এর সঙ্গে 14টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় 90,000 বর্গমিটার জায়গা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে, জিডিপিতে পর্যটন খাতের অবদান 6-7% উন্নীত করার লক্ষ্য ঘোষণা, বৃহৎ পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে এ খাতে পর্যটক আকর্ষণ বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে এবং বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের পাশাপাশি যাত্রী সেবা ও কার্গো ব্যবস্থাপনা আধুনিকীকরণ। দেশের ব্যবসা বাণিজ্য সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 26-27 অর্থবছরে 60,730 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা, মাননীয় স্পিকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগজনিত অভিজ্ঞতা জর্জরিত, আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা, এই উদ্দেশ্য পূরণে আমাদের সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। যেমন আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 3.5 লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে, গ্রিন জব 3.5 লক্ষ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরে 25,960 হেক্টর ব্লক বাগানে 4,28,97,000 চারা রোপণ করা হবে, 3,727 কিলোমিটার স্ট্রিপ বাগানে 37,27,000 চারা রোপণ, 4,000 হেক্টর ম্যানগ্রোভ বাগানে 1,77,76,000 চারা রোপণ, বসতবাড়ি বনায়নে 56 লক্ষ চারা রোপণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাসায় বা আঙ্গিনায় 1 কোটি বৃক্ষরোপণের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের 50% কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনা হবে, বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়ন করা হবে। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ রোধে আগামী অর্থ বছরে নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হবে। বায়ু দূষণ কমাতে 15টি সিএএমএস ক্যাম্প এবং 16টি সিসিএমএস এর মাধ্যমে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণ করা হবে। যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে বিআরটি এর মাধ্যমে 10টি আধুনিক ভেহিকল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে। ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন হালনাগাদ বিধিমালা প্রণয়ন করা হবে। রিডিউস রিইউজ রিসাইকেল থ্রিআর নীতির আওতায় আগামী 5 বছরে প্লাস্টিক বর্জ্য 30% কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে আগামী 26-27 অর্থ বছরে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পানি সম্পদ ব্যবস্থাপনা, মাননীয় স্পিকার, সমন্বিত সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেচ বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, লবণাক্ততা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেমন সরকার দেশজুড়ে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ব্যাপক খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী খাল জলাধার খনন পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে ইতিমধ্যে 6,598 কিলোমিটার খাল খননের কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরে 309 কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে। 484 কিলোমিটার নদ নদীর নাব্যতা বৃদ্ধি ও ডুবোচর অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে অন্তত 1টি নদী বা জলাশয় দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। ধলেশ্বরী, লোহজং, আলাইকুড়ি, মোগরা, সালতা, সুতাং, বাঘখালি, বারনই নদী পুনরুদ্ধার এবং পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। হাওড়বাওড় অঞ্চলের সমন্বিত উন্নয়ন ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা নিরসন করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী 7 বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্পে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। 4টি বিভাগের 19টি জেলা, 120টি উপজেলা সুবিধাভোগ করবে। এছাড়াও আমাদের সরকার দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যবদল ও জীবনযাত্রার মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গ্রহণ করে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে 2026-27 অর্থ বছরে 10,533 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। দুর্যোগ ব্যবস্থাপনা, মাননীয় স্পিকার, আমাদের সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। যেমন অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় 20 লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার 1/3 নারী। চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা কবিতা খাতে, এটা টাকা, কবিতা খাতে 1510 কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিয়ার খাতে 1454 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় 521 কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও 11টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার ক্রয় করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি, আপনারা জানেন আমাদের এরিয়াল ল্যাডার না থাকার কারণে অনেক অগ্নিকাণ্ড ঢাকাতে হয়েছে, যেগুলোর সমাধান খুব কঠিন ছিল। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির জন্য 100% বেতার সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের জন্য আগামী 2026-27 অর্থ বছরে 10,350 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়নই উন্নয়নের নির্দেশক, তাই নারীর ক্ষমতায়ন ও শিশু নিরাপদ শৈশব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে আমরা নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করেছি। কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে 20টি এবং পরবর্তী ধাপে আরও 60টি আধুনিক ডে কেয়ার কেন্দ্র স্থাপন করা হবে। বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভালনারেবল ওমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000 নারীকে মাসিক 30 কেজি চাল দেওয়া হচ্ছে অলরেডি। 10,40,000 নারীকে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কুইক রেসপন্স টিম অধিকতর শক্তিশালী করা হচ্ছে। পথ শিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা হচ্ছে। ঝুঁকিতে থাকা সুবিধা বঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের 17টি জেলায় 33টি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। নারী ও শিশু উন্নয়ন খাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে আগামী 26-27 অর্থ বছরে 5,196 কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করছে। ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, মানে স্পিকার, আমরা ধর্মীয় বিভাজনের বিপরীতে সংহতি ও সাম্যে বিশ্বাস করি। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিতকরণ, মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি, সকল ধর্মীয় প্রদানের সামাজিক মর্যাদা, জীবনমান উন্নয়ন, সুষ্ঠুভাবে হজ সম্পাদন, হজ কার্যক্রম সম্পাদন, ইসলামী গবেষণা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মসজিদের ক্ষেত্রে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মোট 10,000 টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতকে মোট 8,000 টাকা মাসিক ভিত্তিতে প্রদান করা হচ্ছে। এই পর্যন্ত মোট 6,438টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত 9,500 জনকে মাসিক সম্মানী উৎসব ভাতা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সুবিধা সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী বাজেটে এ বাবদ 1,081 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। ওয়াক সম্পত্তির অবৈধ উচ্ছেদ উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ১১টি ওয়াক স্টেটের ২৮.২ একর সম্পত্তি উদ্ধার করা হয়েছে। হজ ব্যবস্থাপনা অধিকতর সাশ্রয়ী, সহজ ও সাবলীল করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আগামীতে ইমাম মুয়াজ্জিনকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাজস্ব খাত সংক্রান্ত প্রস্তাবনা। মাননীয় স্পিকার, বাজেটের আকার ও জিডিপির প্রবৃত্তি বিবেচনায় নিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, যার সিংহভাগ অর্থাৎ প্রায় ৮৬% আহরণ করে জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যেও আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজস্ব আহরণ জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান উদ্দেশ্য হলেও দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণ এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণে জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা অগ্রগণ্য। মাননীয় স্পিকার, সরকারের লক্ষ্য মধ্যমেয়াদে কর জিডিপি অনুপাত ১০% করা এবং দীর্ঘমেয়াদে ২০৩৫ সালের মধ্যে ১৫% উন্নীত করা। এজন্য প্রয়োজন একটি ন্যায্য, প্রযুক্তি নির্ভর, সর্বজনীন, পূর্বানুমানযোগ্য, প্রেডিক্টেবল রাজস্ব কাঠামো। প্রেডিক্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, এটাই জনগণের কমপ্লেইন, এটা আমরা নিশ্চিত করছি ইনশাআল্লাহ, যা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে এবং বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ, কর চক্রকে ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, এমপ্লয়মেন্ট, কনজামশন, ট্যাক্স সাইকেল আরও গতিশীল করবে। আমাদের রাজস্ব ব্যবস্থার মূল চ্যালেঞ্জ সমূহ হল নিম্ন কর জিডিপি অনুপাত, কর অব্যাহতির বিস্তৃত সংস্কৃতি, ক্ষুদ্র কর ভিত্তি, কর ফাঁকি ও ডিজিটালাইজেশনের ঘাটতি। এই চ্যালেঞ্জ সমূহ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাজেটে কর ভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, কর অব্যাহতি ধীরে ধীরে হ্রাস করা এবং রাজস্ব ব্যবস্থায় এন্ড টু এন্ড অটোমেশনের মাধ্যমে কর প্রদান পদ্ধতি সহজীকরণ, ব্যবসা বান্ধব নীতি সংস্কারের রূপরেখা গ্রহণ করেছে। অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, এটার মাধ্যমে স্বচ্ছতা ফিরিয়ে আনা খুব সহজ হবে। এই বাজেট সেই দীর্ঘমেয়াদী রূপান্তরের ভিত্তি স্থাপন করবে, যা আমাদের অর্থনীতিকে আরো শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতা সক্ষম করে তুলবে। আয়কর সংক্রান্ত বাজেট প্রস্তাবনা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগামী ৫ বছরের জন্য প্রগতিশীল কর কাঠামো প্রস্তাব আমরা এবার দীর্ঘ ৫ বছরের ঘোষণা একসাথে দিচ্ছি, যাতে করে প্রেডিক্টেবিলিটি থাকে। করদাতাগণ যাতে ভবিষ্যতে মধ্যমেয়াদে তাদেরকে কি হারে কর পরিশোধ করতে হবে তা সঠিকভাবে প্রিডিক্ট করতে পারে, সে লক্ষ্যে ব্যক্তি করদাতাদের জন্য আগামী ৫ বছরের আয়কর হার প্রস্তাব করছি। করসীমা, করমুক্ত আয়সীমা, করমুক্ত আয়সীমা। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী ৫ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের নিম্নরূপ করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করছি। কর বর্ষ ২০২৬-২৭ এবং ২৭-২৮ ৩,৭৫,০০০ টাকা, ২৮-২৯-২৯-৩০ ৪,০০০০ টাকা, ৩০-৩১

চেষ্টা করে। কর সীমা, করমুক্ত আয়ের সীমা বিদ্যমান 3,50,000 টাকা থেকে 3,75,000 টাকা এবং পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করছি। নিম্নোক্ত বিশেষ শ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ। বিশেষ শ্রেণীদের জন্য আরো বেশি করমুক্তকরণ করা হয়েছে। করদাতাদের বিশেষ শ্রেণী, করদাতার বিশেষ শ্রেণী 26-27 এবং 27-28, 28-29 এবং 30-30 তিন ভাগে ভাগ করা আছে। নারী করদাতা ও 65 বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন 26-27 4,25,000, 28-29 4,50,000, 30-31 5,00,000 টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতা 26-27 এবং 27-28 5,00,000 টাকা, 28-29 5,25,000 টাকা, 30-31 5,75,000 টাকা। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা 26-27, 27-28 5,25,000 টাকা, 28-29, 29-30 5,50,000 টাকা, 30-31 6,00,000 টাকা। প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা ও আইন অনুযায়ী অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পুরুষের জন্য 50,000 টাকা হারে আরো বেশি করমুক্ত করা হয়েছে। ব্যক্তি শ্রেণীর কর 2026-27, 27-28 কর বর্ষের জন্য কর হার ব্যক্তি শ্রেণীর প্রথম 3,75,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য কর, পরবর্তী 3,00,000 টাকা পর্যন্ত মোট আয়ের 10%। পরবর্তী 40,000 টাকা পর্যন্ত, এটা ক্রমান্বয়ে যেটা বাড়ছে আমি সেটা বলছি, পরবর্তী আরো যদি 40,000 টাকা মোট সরি 4,00,000, পরবর্তী আরো 4,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর 15%, পরবর্তী 5,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর 20%, পরবর্তী 20,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর 25% উপর এবং 35,75,000 টাকার বেশি অবশিষ্ট আয়ের উপর 30%। 28-29 এবং 29-30 কর বর্ষের জন্য কর হার প্রথম এটা পড়ার দরকার নেই, আছে এটা করা আছে বলা আছে দরকার নেই। 30-31 কর বর্ষের জন্য কর হার এটাও বলা আছে, এটা বোধহয় না ভুলে হয়। কর্পোরেট কর, মাননীয় স্পিকার, এবারের বাজেটে কর্পোরেট কর পরিপালন ব্যবস্থা সহজ ও ব্যবসা বান্ধব করা, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের ব্যবস্থা করা, অতিরিক্ত নিয়মের বেড়াজাল থেকে করদাতাদের রেহাই দেওয়া, ব্যবসার অনুমোদন যোগ্য খরচ বাড়িয়ে এবং উৎসে কর কর্তব্য না করার কারণে খরচ অগ্রাহ্য করার বিদ্যমান বিধান বিলোপ করার মাধ্যমে করদাতার করযোগ্য আয় কমানো এবং করদায় কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আসলে যেটা বোঝাতে চেয়েছে, ওনাদের যেগুলো খরচ অনেকগুলো যেগুলো আগে অ্যালাউ করতো না, বিভিন্ন খরচ এগুলো এখন অ্যালাউ করলে ওনাদের কর কমে যাবে, এটাই মিন করছে। সেই সাথে অডিটের জন্য কর মামলা নির্বাচন এবং উৎসে কর যাচাইয়ের জন্য নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ অটোমেটিক করার উপর জোর দেওয়া হচ্ছে, অটোমেশনের উপর জোর দেওয়া হচ্ছে। নীতির ধারাবাহিকতা রক্ষা এবং বিনিয়োগকারীদেরকে মধ্যমেয়াদে একটি নির্দিষ্ট হারে কর আরোপের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বিদ্যমান কর্পোরেট কর হার আগামী কর বছরে অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তবে আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট, আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ কর আদায় করার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে আনতে সচেষ্ট থাকব। আমরা চাইব করের হার কমিয়ে আনতে গ্রাজুয়ালি, একটু যদি দেশের অর্থনীতি

0: কোন দিকে যায় তখন ক্রমান্বয়ে কর হার কমানো হবে ইনশাআল্লাহ। আয়কর ছাড় প্রদান, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্য কর ছাড়, কৃষিপণ্যে কর ছাড়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় সাতটি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বস্তুত পক্ষে সমস্ত খাদ্যপূর্ণ যেগুলো আমাদের নিম্ন শ্রেণীর মধ্যম শ্রেণীর জন্য দৈনন্দিন জীবনে তাদের জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো সরকার অনেক ট্যাক্স হারাবে, কিন্তু আমরা তো জনগণের নির্বাচিত সরকার, আমরা এমনিতেই দেশে মূল্যস্ফীতি চলছে, তার মধ্যে তাদের উপর প্রেশার সৃষ্টি যাতে না হয় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত বাজেটের ব্যাপার। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। সাধারণ জনগণকে স্বস্তি প্রদানের জন্য অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎসে কর হ্রাস করার প্রস্তাব করা হয়েছে তা এই মহান সংসদের নিকট উত্থাপন করছি মাননীয় স্পিকার। আসছে স্বাস্থ্যখাতে কর ছাড়ের অংশ হিসাবে কিডনি, ডায়ালিসিস, ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ। শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য আমদানিকৃত 15টি পণ্যের অগ্রিম আয়করের হার 2% থেকে 1% আনা হয়েছে। উৎসকরের উচ্চহারের কারণে স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের সরবরাহ এখনও অনানুষ্ঠানিক রয়ে গেছে, এটা ডার্ক মার্কেটে রয়ে গেছে সোনার বাজারটা। এটাকে মেইন স্ট্রিমে আনার জন্য এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে এনে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সরবরাহে উৎসকরের 5% থেকে 0.5% করা হয়েছে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা, যা ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হচ্ছে। এই বাজেট বক্তৃতা আবারও শুনতে পাবেন স্থানীয় ইংরেজি সংবাদের পর। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সানানা খান। Finance Minister Amir Khosrow Mahmood Chaudhry has proposed a budget of 9,38,000 crore taka for the 2026-27 fiscal year. The size of the proposed budget is 13.7% of the country's gross domestic product GDP. This is 1,48,000 crore taka more than the current fiscal year's budget. In the proposed budget, 3 lakh crore taka has been allocated for the annual development program ADP. The total development expenditure has been estimated at 3,16,075 crore taka. On the other hand, 6,21,925 crore taka has been proposed for allocation to other sectors, including operating expenditure. A yard meeting was held at Sarbojonin Durga Mandir premises under Dhaneshwar Gati Union in Shalika Upazila of Magura today with the mass awareness under the campaign to implement the election manifesto of the present government. Director of the Mass Communication Department, Administration and Finance, Sayyid A. Mumen, virtually joined the meeting as the chief guest. The meeting discussed on the priorities of the present government, family card, farmer card, agriculture loan waiver, canal digging, tree plantation, cars for the women. Presided over by the district information officer, the representatives of civil society, politicians, large number of women and local elite were present at that time. The district information office organized it. A meeting of the district seed and fertilizer monitoring committee was held at Deputy Commissioner Conference Room in Chuadanga today. The meeting laid emphasis on keeping the sale of fertilizers at government fixed price and urged all dealers to distribute adequate amount of seeds among the farmers. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Deputy Director of Agriculture Extension Department and officials of the concerned departments. A view exchange meeting on the context of spreading misleading information and propaganda through social media was held at the Meherpur Sadar Upazila Porishad Auditorium today. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Assistant Commissioner Land, government officials and employees, politicians, imams and people of different professions. A 3-day-long training on the poultry farming concluded at BRDB Hall Room under Paigacha Upazila in Khulna District today under Integrated Rural Development Employment Support Project for Poor Women. The Upazila Nirbahi Officer attended it as the chief guest. Presided over by the Upazila Rural Development Officer, the function was attended by the officer in charge of the Thana, Upazila Livestock Officer, including concerned officers, and 30 poor women. Later, tree saplings were distributed among the trainees. A film show was arranged at the Kutupur Union Porshad premises of Meherpur Sadar Upazila today as part of the implementation of the present government's election manifesto on various public awareness activities for the 2025-26 fiscal year. The district information officer arranged it as the chief guest. The Union Porshad chairman, UP members, local elite and people of different professions took part in it. The district information office arranged it. A fruit festival was arranged at the International Peace School and College campus in Joshua today. Nutrition and Food Technology Department of the Joshua University of Science and Technology Professor Dr. Tanvir Ahmed attended it as the chief guest, while Principal of Kaliganj Matabuddin Degree College Mahbubur Rahman as the special guest. The teachers, students and local elite were present at the time. The 15 types of indigenous fruits including mango, jam, jamrul, jackfruit, watermelon, lychee, ashfal, safeda and lotkon were displayed in the festival. A debate competition was held at the Government High Secondary School in Magura to increase anti-corruption awareness and install moral values among the students. Presided over by the President of the District Corruption Prevention Committee, the function was attended by the students of various secondary schools in the district. Later, prizes and certificates were distributed among the participating students. The District Corruption Prevention Committee arranged it. Football and Pulum 11 defeated Bondhu 11 in tiebreaker by 3-1 in the 8-teams football tournament at the Talkhuri Union Porshad ground of Shalika Upazila in Magura today. Finally, weather and focus valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pavna, Bogura, Tangail, Mamensingh, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilna, Chattogram, Cox's Bazar, and Sylhet. River pours in these areas are to hoist cautionary, signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
0: দেশে বৈদ্যুতিক সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে এটা গুরুত্বপূর্ণ দেশে বৈদ্যুতিক সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ব্যবহার ব্যবসার ভোজ্য তেল উৎপাদন ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি পরবর্তী 3 বছর 50% এবং পরবর্তী 2 বছর 25% অব্যাহতি দিয়ে 10 বছরের জন্য সুবিধা প্রদান করা হয়েছে এতে করে আমাদের দেশীয় বীজ দিয়ে দেশীয় পণ্য দিয়ে আমরা যাতে তেল সৃষ্টি তেল আমরা করতে পারি এই তেলটা যাতে আমদানি করতে না হয় এগুলো আমাদের এই খাওয়ার প্যাটার্ন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ বান্ধব সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছি সৌর বিদ্যুৎ আর ট্যাক্স দিতে হবে না একই সাথে সৌর বিদ্যুৎ হাত ব্যথা হচ্ছে এখনো তো শেষ হয় নাই একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর এটা আরো ইন্টারেস্টিং একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর ব্যবহারকারীদের কনজিউমার সৌর বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি অর্থাৎ যারা সৌর বিদ্যুতের বিদ্যুৎটা ব্যবহার করবে তারা 5% রেয়াত সুবিধা পাবে মানে সৌর বিদ্যুতের দিকে একটা বিশাল প্রকল্প সরকারের আছে সকল ধরনের ইলেকট্রিক ভেহিকেল ইভি বিআরটিএতে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয় করের পরিমাণ 2,00,000 টাকা হতে কমিয়ে ইলেকট্রিক গাড়ির 200, 300, 400 এবং 400 কিলোওয়াটের বেশি ক্যাপাসিটি ভিত্তিতে যথাক্রমে 25,000 50,000 75,000 এবং 1,00,000 টাকা নির্ধারণের প্রস্তাব করছি মানে প্র্যাকটিক্যালি অনেক কম এটা অনেক কমে গেছে এটা আমাদের ইবি ভেহিকেলকে আমরা এনকারেজ করার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে মানে স্পিকার এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান আমরা করনীতিকে এমনভাবে সাজাতে চাই যাতে নতুন ব্যবসা নতুন ধারণা নতুন প্রজন্ম এগিয়ে আসতে পারে তরুণ নারী প্রতিবন্ধী উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদানের জন্য বর্তমানে শুধু আইটি ফ্রিল্যান্সিং এর উপর কর অব্যাহতি আছে এই কর অব্যাহতির সুবিধা অন্যান্য সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণ করার প্রস্তাব করছি অল ফ্রিল্যান্সিং তাদের আর কর বিষয়টা নাই এর ফলে ফ্রিল্যান্সাররা তাদের আয় বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে উৎসাহিত হবে তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ যোগাতে সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হতে আয়কে করমুক্ত করার প্রস্তাব করছি এটা আবার বলবো এটা আবার বলতে হবে এটা একটা বিশাল ব্যাপার আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপর যে ধরনের আয় কর ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের আমাদের দেশের ইয়াং জেনারেশনরা এখানে এত ভালো করছে, এটা দেশের জন্য যেরকম উপকার, তারা বাইরের থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবে। কারুণ্যকে প্রাধান্য দিয়ে স্টার্ট আপ, উদ্ভাবনী উদ্যোগ, প্রযুক্তি নির্ভর ব্যবসা এর ক্ষেত্রে 94% করার প্রস্তাব করছে। স্টার্ট আপে কোন 94% হবে না, থাকবে না। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত 94% এবং নারী প্রতিবন্ধী উদ্যোক্তাদের 70 লাখ টাকা পর্যন্ত 94% হতে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব করছি। বাংলাদেশ ইনভেস্টার্স হ্যাভেনে পরিণত হবে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে যে কোনো উৎপাদনমুখী শিল্প, পর্যটন ও ক্রীড়া ক্ষেত্রের স্থাপনা, যন্ত্রপাতির বিনিয়োগের উপর প্রথম বছরে 60%, দ্বিতীয় বছরে 40% হারে ত্বরান্বিত যে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন সুবিধা প্রদানের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, করদাতাদের দাতব্য জনকল্যাণমূলক কাজে দান করাকে উৎসাহ প্রদান করতে কর রেয়াত প্রদানের অংশ হিসেবে স্বাস্থ্য, প্রতিবন্ধী সেবা, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত 11টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। আমাদের লক্ষ্য করের হার বৃদ্ধি নয়, বরং করের ভিত্তি সম্প্রসারণ। এই উদ্দেশ্যে কয়েকটি বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর ভিত্তি সম্প্রসারণের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ, কর ভিত্তি সম্প্রসারণের জন্য খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের উপর 0.20% অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করছি। খুচরা বিক্রেতাদের নিকট হতে সংগৃহীত এই অগ্রিম করের পরিমাণ হবে অতি নগণ্য, প্রতি 1,000 টাকায় মাত্র 2 টাকা। তাছাড়া অগ্রিম সংগৃহীত এই আয়কর করদাতার প্রদেয় করের সাথে সমন্বয়ও করতে পারবে, যদি কিছু থাকে কারো সেটা সমন্বিত করতে পারবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো ফ্রিলস অ্যাকাউন্ট ও বোর্ড কর্তৃক গেজেট দ্বারা টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করা বিধানের প্রস্তাব করছে। এখানে এক্সেমশন আছে, ফ্যামিলি কার্ড অনেক অব্যাহতি আছে, এটা খুব বেশি লোককে এফেক্ট করবে না, এটা এক্সেমশন আছে অনেকের জন্য। যারা ট্যাক্সের আওতায় আসবে মূলত তাদের এই লোকগুলো এখানে আসবে। সেন্ট্রাল ডাটা ইমিগ্রেশন, সরি ইন্টিগ্রেশন, সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এনবিআর এর তথ্য ভান্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা, সাব রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য, আমাদের তো একটা জায়গায় ট্রান্সপারেন্সি আনতে হবে, সকলের জন্য সেটা উপকার হবে। সেরা করদাতা সম্মাননা পুরস্কার, মানে স্পিকার, করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা, সকলকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সেরা করদাতা পুরস্কার নীতিমালা 2026 প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ 22টি সহ মোট 67 জন করদাতাকে সেরা করদাতা পুরস্কার প্রদান করা হবে। এটা খালি আমরা পুরস্কার মানে আগের মতো একটা বিআইপি কার্ড দিলে এরকম কিছু না, আসলে ওনাদেরকে সামাজিকভাবে জাতীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হবে, এটা আমরা বিস্তারিত বলছি না সময়ের অভাবে। আমদানি রপ্তানি শুল্ক কর, মানে স্পিকার, ট্যাক্সই প্রবৃদ্ধি, বিনিয়োগ বান্ধব, পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টি এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে 26-27 অর্থ বছরের বাজেটে আমদানি রপ্তানি শুল্ক কর বিষয়ে প্রণীত প্রস্তাবসমূহ আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। খাতভিত্তিক প্রস্তাবনা, বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি খাত, বাণিজ্য প্রসার ও বিনিয়োগ আকর্ষণে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা। মাননীয় স্পিকার, বাণিজ্য বিনিয়োগের প্রসারে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় মুক্ত বাণিজ্য অঞ্চল ফ্রি ট্রেড জোন স্থাপনের সুবিধার্থে কাস্টমস আইনে একটি নতুন অধ্যায় সহ কতিপয় বিধান সংযোজনের প্রস্তাব করছি। মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর ব্যতিরেকে আমদানি করে তা সংরক্ষণ, গ্রেডিং, প্যাকিং, উৎপাদন ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এটা একটু আবার বলি, ক্লিয়ার করি। মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর ব্যতিরেকে কোন শুল্ক দিতে হবে না। বন্ডেড ওয়ার হাউসের পুরোটাই বন্ডেড ওয়ার হাউস, পুরো অঞ্চলটাই বন্ডেড ওয়ার হাউস, ব্যতিরেকে আমদানি করে তা সংরক্ষণ করতে পারবে, গ্রেডিং করতে পারবে, প্যাকিং করতে পারবে, উৎপাদন ও প্রক্রিয়াজাত করতে পারবে। শুধু লোকালি যদি বিক্রি করে সেটা লোকাল ট্যাক্স দিতে হবে। এটা একটা বিরাট ফেসিলিটি, যারা তাড়াতাড়ি ডেলিভারি চায় তাদের পণ্যগুলো নেওয়ার জন্য, ইন্ডাস্ট্রির জন্য, এফিসিয়েন্সির জন্য এটা অনেক ভালো হবে। অফ ডক ও আইসিডি খাতে বিনিয়োগ আকর্ষণ নীতিমালা সংশোধন। মাননীয় স্পিকার, বাণিজ্য সহকর্মীর লক্ষ্যে বেসরকারি অফ ডক ও আইসিডি পরিচালনার জন্য বিদ্যমান নীতিমালায় বিদেশি মালিকানাধীন শেয়ারের পরিমাণ সর্বোচ্চ 49% থাকার বিধান বিলোপ করার প্রস্তাব করছি। লজিস্টিক্স সেবার মান উন্নয়নের লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত বিধিমালা প্রণয়ন। মানে স্পিকার, বিশ্বের স্বনামধন্য লজিস্টিক্স কোম্পানি এবং দেশীয় বেসরকারি খাতকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত নতুন একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। এটি বাস্তবায়িত হলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে উন্নীত হবে এবং ই কমার্স খাতের ব্যাপক প্রসার ঘটবে। বেসরকারি বন্দর ও টার্মিনাল অপারেটর বিষয়ক বিধিমালা দেশের বন্দর সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা এবং এক্ষেত্রে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট আকর্ষণের লক্ষ্যে বেসরকারি বন্দর এবং টার্মিনাল অপারেটর সংক্রান্ত একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। দেশে পৌর বিদ্যুৎ উৎপাদনকারী শিল্পের বিকাশে রিয়াতি সুবিধা প্রদান। মাননীয় স্পিকার, নবায়নযোগ্য টেকসই জ্বালানির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ উৎস সৌর বিদ্যুৎ খাতের প্রসার। এই খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণসমূহ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর 0% করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। এই খাতের ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে এই প্রজ্ঞাপনটি 30 জুন 2031 পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। অর্থাৎ নবায়নযোগ্য যে আমরা এনার্জি চাচ্ছি সেটাকে পুরোপুরিভাবে সমর্থন করে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। এটা 2031 পর্যন্ত বলবৎ থাকবে যাতে করে ইনভেস্টররা তারা সিদ্ধান্ত নিতে সহজ হয় তাদের পক্ষে। তবে দেশে এই খাত সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকে উৎসাহ দিতে এবং দেশীয় শিল্পের বিকাশে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইত্যাদি পণ্যসমূহের রেয়াতি সুবিধা 30 জুন 2028 খ্রিস্টাব্দের পর প্রত্যাহার করার প্রস্তাব করছে। আমাদের দেশের দেশ কিছু শিল্প আছে, তাদের প্রোটেকশনের জন্য এটা করা হয়েছে। দেশে ইলেকট্রিক গাড়ি ইভি উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শুল্ক কর অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, জীবাশ্ম ফসিল ফিউয়েল নির্ভর পরিবহনের বিকল্প হিসাবে দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদনে এবং ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে শুল্ক কর রিয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। যে সকল প্রতিষ্ঠান চার চাকা ফোর হুইলার, তিন চাকা থ্রি হুইলার, বিদ্যুৎ চালিত যানবাহনের বড়ি তৈরি, ওয়েল্ডিং, পেইন্টিং, অ্যাসেম্বলিং সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উচ্চ মূল্য সংযোজন করবে, তাদের ক্ষেত্রে উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে 3% আমদানি শুল্ক ব্যতীত সকল প্রকার শুল্ক কর মওকুফের প্রস্তাব করছে। অন্যদিকে যে সকল প্রতিষ্ঠান পার্ট সংযোজন ও পেইন্টিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কিছুটা কম মূল্য সংযোজন করবে, তাদের ক্ষেত্রে 15% আমদানি শুল্ক ব্যতীত অন্যান্য সকল প্রকার শুল্ক কর মওকুফের প্রস্তাব করছে। একই সাথে স্থানীয় ইলেকট্রিক বাস, ট্রাক উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট এবং অন্য সকল প্রকার শুল্ক করাদি হতে সম্পূর্ণ অব্যাহতি প্রদান করবো একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। উপরোক্ত সকল রেয়াদি সুবিধা আগামী 30 জুন 2031 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। এটা দীর্ঘমেয়াদী না হলে কেউ তো বিনিয়োগ করতে চাইবে না। ই বাইক উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের রেয়াদি সুবিধা বৃদ্ধি, মাননীয় স্পিকার, দেশীয় ই বাইক ইলেকট্রিক বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবে পার্টস ও যন্ত্রাংশ উৎপাদনে নিয়োজিত ভেন্ডর প্রতিষ্ঠানকেও উপকরণ আমদানিতে রেয়াদি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। ভেন্ডর যারা তাদেরকেও তো পার্টসগুলো বানানো আমাদের দেশের মধ্যে করতে হবে। এগুলো কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের শুল্ককার রেয়াদি সুবিধা দীর্ঘমেয়াদে বহাল রাখে। আমদানি নির্ভর প্রযুক্তি পণ্য যেমন মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, এটিএম, সিসিটিভি ক্যামেরা স্থানীয়ভাবে উৎপাদনপূর্বক সাশ্রয়ী মূল্যে সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং এখাতে রপ্তানি উৎসাহিত করানোর জন্য এ সকল পণ্য উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতির সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। কম্পিউটার ও ডিজিটাল পণ্য উৎপাদন শিল্পের রেয়াদি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। মাননীয় স্পিকার, কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস খাতের দেশীয় বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে কম্পিউটারের যন্ত্রাংশ, অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদী রিয়াতি সুবিধা প্রবর্তন, স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে এই শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে 1% অতিরিক্ত আমদানি শুল্ক, সমুদ্র রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও আগাম কর আগামী 30 জুন 2031 পর্যন্ত অব্যাহতি প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছে। স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদন শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে 10টি কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা প্রদান, সরকারের কল্যাণমুখী নাগরিক সুবিধাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ডের মতো ডিজিটাল ব্যবস্থা চালু হচ্ছে। এই বিশাল চাহিদাকে সামনে রেখে সব ধরনের স্মার্ট কার্ড ও ব্যাংকিং ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনে অত্যাবশ্যক 10টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত আমদানি শুল্ক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে। জাহাজ ও ড্রেজার শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে এই খাতের রিয়াতি সুবিধা অব্যাহত রাখা, জাহাজ ও ড্রেজার শিল্পের বিকাশ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে টিকিয়ে রাখার উদ্দেশ্যে জাহাজ ও ড্রেজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় যন্ত্রাংশ কাঁচামাল আমদানিতে বিদ্যমান রিয়াতি শুল্ক সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বজায় রাখার প্রস্তাব করছে। পরিবেশ বান্ধব ব্যাটারি উৎপাদনকারী শিল্পে রিয়াতি সুবিধা প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি। দেশে দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। দেশীয় পণ্য যেখানেই আমরা প্রস্তুত করার সুযোগ আছে সেখানেই মোটামুটি পুরোপুরি ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা হয়েছে। ভোগ্যপণ্য শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস। মাননীয় স্পিকার, আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর প্রিপারেশন ফর ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চিলড্রেন শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক 15% হতে হ্রাস করে 10% করার প্রস্তাব করছি, ফলে দেশের বাজারে শিশু খাদ্যের দাম হ্রাস পেয়ে সাধারণ মানুষের নিকট আরো সুলভ ও সহজলভ্য হবে। জনসাধারণের প্রাত্যহিক খাদ্য তালিকায় এবং দৈনন্দিন রান্নায় উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এই বিবেচনায় সকল প্রকার মশলার উপর 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করছে। খেজুর আমদানিতে মশলার আর সমস্যা নেই, মশলার সমস্যা সমাধান হয়ে গেছে। খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার, খেজুর আমদানিতে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। আমাদের দেশে আমরা মুসলমান হিসাবে আমরা খেজুর আমাদের অনেকটা স্টেপল ডায়েটের মতো হয়ে গেছে, আমরা সবাই খাই খেজুর, সুতরাং মনে করলাম এটা একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। কীটনাশক ও বালাই নাশক উৎপাদনের এটা কৃষি খাতে 36টি কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহার। মাননীয় স্পিকার, দেশে স্থানীয়ভাবে কীটনাশক ও বালাই নাশক উৎপাদনকে উৎসাহ দিতে কীটনাশক উৎপাদনের রিয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনে 36টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর পুরোপুরি মওকুফ করে 0% করা হয়েছে। সার উৎপাদনের কাঁচামাল আমদানিতে রিয়াদি সুবিধা প্রদান, স্থানীয়ভাবে জিঙ্ক সালফেট সার উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করার উদ্দেশ্যে এর মূল কাঁচামাল জিঙ্ক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করে 0% করার প্রস্তাব করছি। এটা সারের ব্যাপারে, যে কৃষক সবচেয়ে বেশি লাভবান, আমরা সবাই লাভবান হব। ভেটেরিনারি মেডিসিন আমদানিতে রিয়াতি সুবিধা বিস্তৃত করুন। বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের পরিবর্তে তারা তার জেনেরিক ক্যাটাগরির পণ্য আমদানির ক্ষেত্রে 0% হারে রিয়াদি

0: কাজুবাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি এবং সংশ্লিষ্ট শিল্পকে প্রতিরক্ষণ প্রদান, দেশীয় চাষ উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম কেশুনাট ইন শেলস প্রক্রিয়াজাত কাজু বাদামের কেশুনাট শেল আমদানি শুল্ক যথাক্রমে 1% ও 5% থেকে বাড়িয়ে 25%, এগুলো রেডিমেড যেগুলো কাজ আছে এগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে দেশে উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানি শুল্ক 15% করার প্রস্তাব করছি, তারা যাতে ইম্পোর্ট করে আবার প্রসেস করতে পারে এই জন্য তাদেরটা কমিয়ে দেওয়া হয়েছে। দেশীয় শিল্পের প্রসারে পাঙ্গাস মাছের ফিলেট আমদানিতে সম্পূরক শুল্ক আরো পাঙ্গাস মাছের ফিলেট আমদানি হয়ে এটা তো জানতে দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের উপর 20% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। এটা আমদানিকৃত না, দেশীয় তো না, এটা তো আমদানিকৃত। পোলট্রি ডেয়ারি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা, পোলট্রি ডেয়ারি মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের 3টি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে 0% হারে রিয়াতি সুবিধার প্রস্তাব করছি। পোলট্রি খাতে যন্ত্রপাতি যন্ত্রাংশ আমদানিতে রিয়াতি সুবিধা প্রদান, পোলট্রি ও ডেয়ারি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ কর্তৃক এই খাতের কতিপয় উপকরণ আমদানিকে রিয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুনভাবে আগেরও আছে নতুনভাবে অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছে। স্বাস্থ্যখাত চিকিৎসা যন্ত্রপাতির যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রিয়াদি সুবিধা, দেশের চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদনকারী শিল্পের বিকাশের স্বার্থে এই শিল্পের অতি প্রয়োজনীয় কতিপয় কাঁচামাল আমদানিতে 15% এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে 5% আমদানি শুল্ক নির্ধারণ করার এবং এই সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের মেয়াদ আগামী 30 জুন 2030 সাল পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। প্রোটেকশনের জন্য আমাদের এখানে যারা মেডিকেল ইকুইপমেন্ট তাদের প্রোটেকশনের জন্য কিডনি রোগীদের ব্যবহার্য ডায়ালিসিস ফিল্টার আমদানিতে শুল্ককর অব্যাহতি, দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালিসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালিসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসা সামগ্রী। বর্তমানে এই চিকিৎসা উপকরণটি আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে, তাই ডায়ালিসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান 15% মূল্য সংযোজন কর, 5% অগ্রিমায় কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব করছি। এর ফলে আয়কর ভ্যাট শুল্ক সুবিধার কারণে কিডনি রোগীর প্রতিটি ডায়ালিসিস বাবদ প্রায় 800 টাকা পর্যন্ত হ্রাস পাবে। মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত মর্চুয়ারি আমদানি শুল্ক হ্রাস, মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক হ্রাস করে 1% করার নির্ধারণ করছি। ঔষধ খাত ক্যান্সারের ঔষধ তৈরির নতুন 9টি কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা প্রদান, মানে স্পিকার দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের সাশ্রয়ী মূল্যের ক্যান্সার প্রতিরোধী ঔষধ উৎপাদনে সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে বিদ্যমান রিয়াতি শুল্ক সুবিধার প্রজ্ঞাপনে কাঁচামাল আমদানির ক্ষেত্রে নতুন করে আরও 9টি উপকরণ যুক্ত করে আমদানি শুল্ক ও ভ্যাট 0% করার প্রস্তাব করছি। ক্যান্সার রোগীদের জন্য অনেক বড় সুখবর, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট এপিআই তৈরি নতুন 51টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ঔষধ শিল্পের অধিকতর প্রসার করবে, স্থানীয়ভাবে এপিআই উৎপাদনের লক্ষ্যে এপিআই তৈরির নতুন 51টি কাঁচামালের আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছি। আমাদের ওষুধের দ্রব্যের উপর একটা প্রভাব, ভালো প্রভাব পড়বে আমরা আশা করছি আগামী দিনে, এবং এক্সপোর্ট হবে, এটা রপ্তানিও হবে। ঔষধ শিল্পের নতুন 17টি কাঁচামাল আমদানিতে রেহাই সুবিধা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান রেহাই সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে আরও 17টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছি। জনস্বাস্থ্য খাত সুয়েরেজ ট্রিটমেন্ট প্লান্ট আমদানিতে রিয়াতে সুবিধা প্রদান, মানে স্পিকার, ঢাকা ও বিভাগীয় শহর সমূহ শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়নে সুয়েরেজ ট্রিটমেন্ট প্লান্ট আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 5% হতে 1% নির্ধারণ করার প্রস্তাব করছি। তামাকজাত পণ্যের আমদানিতে সম্পূরণ শুল্ক আরোপ, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্রানুলস এবং নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে নতুন কোট সৃজনপূর্বক 350% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর সহায়ক উপকরণ আমদানিতে শুল্ক রিয়াত সংক্রান্ত প্রস্তাবনা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য, আমাদের দেশে যারা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাধীন চলাচলের জন্য সহায়ক 21 ধরনের স্পেশাল অ্যাসিস্টিভ ডিভাইস, আমাদের যারা হুইল চেয়ার থেকে শুরু করে অনেকগুলো ডিভাইস আছে 21টি, তাদের চলাফেরার জন্য আমদানিতে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এই মানুষগুলোর মোবিলিটি বেড়ে যাবে, আমরা যদি এই কাজটা করতে পারি তাদের মোবিলিটি অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ, তারা কার্যক্ষম হবে। এই কর রেয়াত সুবিধা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মোবিলিটি বাড়বে, যেটা বললাম, জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং পরিবার ও সমাজের উপর করের বোঝা লাঘব করবে। পরিবহন খাত ইলেকট্রিক গাড়ি ইভি জনপ্রিয় করতে শুল্ক ছাড়, মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইতিমধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সমুদয় শুল্ক কর এবং অন্যান্য ইলেকট্রিক বাস ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত সমুদয় শুল্ক কর অব্যাহতি প্রদান করেছে। এই সুবিধা আগামী 30শে জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট করভার 93% থেকে হ্রাস করে $25,000 পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে 64% এবং $5,000 পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 80% পঞ্চাশ হাজার, এটা হচ্ছে আগে $25,000, এটা $50,000 পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 80% নির্ধারণের প্রস্তাব করছি। এটা আগের যে ফুয়েল কারেছে অনেক কম, ব্যবধান তো এখানে দেওয়া হয়নি, অনেক কমে গেছে। প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল আমদানিতে শুল্ক হ্রাস। একইভাবে নতুন প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, এটাও ইলেকট্রিক্যাল বাট সাম অয়েল সাম পেট্রোল, এর ক্ষেত্রে 2000 সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক গাড়ির ধরন ভেদে হ্রাস করার জন্য 1800 সিসি পর্যন্ত নতুন গাড়ি আমদানিতে রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছে। এর ফলে 1800 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন, এই গাড়িগুলো সব ব্র্যান্ড নিউ হবে, প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোর রিকন্ডিশন অ্যালাউড হবে না, এগুলো সব ব্র্যান্ড নিউ হতে হবে। আমদানিতে মোট করভার 93.16% হতে হ্রাস হয়ে 73.43% কম হবে এবং 2000 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোট করভার 132% হতে হ্রাস পেয়ে 96.10% হবে। ইলেকট্রিক গাড়ির চার্জার চার্জিং স্টেশন আমদানিতে সকল প্রকার শুল্কহার প্রত্যাহার। ইলেকট্রিক গাড়ির ইলেকট্রিক ইভি নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবচেয়ে জরুরি দেশব্যাপী বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক, এই লক্ষ্যে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির চার্জার এবং চার্জিং স্টেশন এর জন্য আমদানি পর্যায়ে মোট করভার 39.75% হতে হ্রাস করে 0% করার প্রস্তাব করছে। জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল চালিত গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক কর বৃদ্ধি। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ডিজেল অক্টেন পেট্রোল চালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক যান ইভি ব্যবহারের জনগণকে উৎসাহিত করতে মধ্যম সারির 1200 থেকে 1600 সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বিশিষ্ট আমদানিকৃত গাড়ির উপর বিদ্যমান সামগ্রিক করবার 132.36% থেকে বাড়িয়ে 155.58% নির্ধারণের প্রস্তাব করছে। তবে অন্যান্য গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান করবার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তথ্য প্রযুক্তি খাতের বিকাশে কম্পিউটার সামগ্রীর আমদানিতে বিদ্যমান শুল্ক কর বিশেষভাবে হ্রাস করা, মানে স্পিকার, প্রযুক্তি খাতে উন্নত বাংলাদেশ এবং আইটি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার সার্ভার কম্পিউটার প্রিন্টার কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক রেগুলেটরি শুল্ক সম্পূরক শুল্ক ব্যয় প্রত্যাহার করার প্রস্তাব করছে এবং এসএসডি আমদানির ক্ষেত্রে 5% আমদানি শুল্ক ব্যতীত সমুদয় রেগুলেটরি শুল্ক সম্পূরক শুল্ক ব্যয় প্রত্যাহার করার প্রস্তাব করছে। পয়েন্ট অফ সেলস মেশিন সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার, আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে চাচ্ছি, এখন সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার উদ্যোগে বাস্তবায়ন উদ্দেশ্যে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ।
1: মাননীয় অর্থমন্ত্রী, মাগরিবের নামাজের জন্য বিরতি দিতে চাই, আপনি মাগরিবের নামাজের বিরতির পর অবশিষ্ট অংশ উত্থাপন করতে পারেন।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিটের জন্য বিরতি দিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ।
2: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর 2026 ও 2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা, যা ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে। এ বাজেট বক্তৃতা আবারও আপনারা শুনতে পাবেন। মাগরিবের নামাজের আজান ও দোয়া এবং আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল এবং স্থানীয় বাংলা সংবাদের পর
3: আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়, এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, না তাদের কোনো ভয় আছে, না তারা চিন্তিত হবে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله. এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনবেন।

0: আল্লাহ পাকের শানে হামদ ও নাতের আসর শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ডলার অর্থনীতির পথে বাংলাদেশ। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে 91,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে ব্যয় ধরা হয়েছে 3,00,000 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এবং নারী ও প্রবীণ করদাতাদের জন্য করমুক্ত আয় সীমা 4,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী পহেলা জুলাই 2026 থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর ধরে একই কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী পহেলা জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। জেলার সার্বিক বিষয় নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের এক মত বিনিময় সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবার মান উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার গুণগত

বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, মাগরিবের নামাজের বিরতির পর জাতীয় সংসদের আজকের অধিবেশনের কার্যক্রম এখন পুনরায় শুরু হচ্ছে, যেখানে ভাষণ দিচ্ছিলেন মাননীয় অর্থমন্ত্রী। এবার তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: মাননীয় অর্থমন্ত্রী, বাজেট বক্তৃতার অবশিষ্ট অংশ আপনি উত্থাপন করতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যারা এখনো ধৈর্য ধরে শুনছেন, সবাইকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী অফ দ্য হাউস, আমি ছিলাম তথ্য প্রযুক্তি খাতে। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তি খাতে আমি পয়েন্ট অফ সেলস মেশিনে ছিলাম। সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার উদ্যোগ বাস্তবায়নের উদ্দেশ্যে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত অনুষঙ্গ পয়েন্ট অফ সেলস মেশিন আমদানির ক্ষেত্রে বিদ্যমান 10% আমদানি শুল্ক, 5% এবং 7.5% আগাম কর 0% প্রস্তাব করার জন্য প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, মাননীয় স্পিকার, দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের মেধা মননকে কাজে লাগিয়ে একটি বৈশ্বিক মানের ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার লক্ষ্যে এবং উচ্চমানের কন্টেন্ট ও চলচ্চিত্র নির্মাণ সামগ্রী যেন তরুণদের নাগালের মধ্যে থাকে, সেজন্য বাজেটে কতিপয় পণ্যে শুল্ক করাদি কমানোর প্রস্তাব করছি। ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত সঙ্গীতের মানোন্নয়ন, ক্রিয়েটিভ মিউজিক তৈরিতে সহায়তার জন্য প্রয়োজনীয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি এবং এদের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রস্তাব করছে। এছাড়াও চলচ্চিত্র ও ক্রিয়েটিভ মিডিয়ার কারিগরি দিক আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্যে উচ্চ প্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15% হতে 5% প্রস্তাব করছে।

শিল্পখাত স্থানীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণের লক্ষ্যে নিম্নরূপ প্রস্তাব করছি। ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান 45% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। এলপিজি সিলিন্ডার, অটো ট্যাঙ্ক ও ভাল্ব ও বাং উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রিয়াতি ও শুল্ক অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2027 পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, দেশে বন সুবিধার অপব্যবহার রোধ কল্পে সিনথেটিক ওভেন ফেব্রিক্স আমদানিতে বিদ্যমান 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে 0% করার প্রস্তাব করছি। স্থানীয়ভাবে গড়ে ওঠা জিপসাম বোর্ড ও শীট উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে জিপসাম বোর্ড ও শীট আমদানির উপর 20% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। এটা প্রোটেকশনের জন্য, যেটা আমাদের দেশে প্রস্তুত হচ্ছে এই জন্য, এটা প্রোটেকশনের জন্য। পিভিসি রেজিন এবং প্যাট রেজিন উৎপাদনকারী শিল্পকে যথাযথ প্রতিরক্ষণ প্রদানে প্রোটেকশন দেওয়ার জন্য বিদ্যমান আমদানি শুল্ক 5% হতে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে হচ্ছে, প্রোডাক্টগুলো হচ্ছে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যথাংশ ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার এবং একই সাথে নতুন করে 5% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। আমাদের দেশের সাইকেল ইন্ডাস্ট্রি খুব ভালো করছে এবং অনেকগুলো ভেন্ডাররা নতুন নতুন স্পেয়ার পার্টস করছে, সুতরাং তাদের প্রোটেকশনের জন্য। স্থানীয়ভাবে গড়ে ওঠা 1 KVA পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মার শিল্পকে শক্তিশালী শুল্ক প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে উক্ত ক্ষমতার ট্রান্সফর্মার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার এবং একই সাথে নতুন করে 5% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার যারা বানায় তাদের প্রোটেকশনের জন্য। স্থানীয় ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের উপযুক্ত প্রতিরক্ষণ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার হাউস হোল্ড টাইপ ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে 20% সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। কাগজ শিল্পের স্থানীয় উৎপাদকদের প্রতিরক্ষণের লক্ষ্যে গ্রিস প্রুফ পেপার ও গ্লাসিন পেপার আমদানির উপর বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার একই সাথে 5% রেগুলেটরি শুল্ক প্রস্তাবে আরোপ করছি। রিফ্র্যাক্টরি সিমেন্ট শিল্পের সুরক্ষায় এর প্রধান কাঁচামাল বল ক্লে সহ 5টি কাঁচামাল আমদানিতে আমদানি শুল্ক 5% কমিয়ে আনার প্রস্তাব করছি, যেটা আমাদের দেশে প্রস্তুত হচ্ছে। মাননীয় স্পিকার, স্থানীয় মেজ স্টার্চ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে এই পণ্যটির আমদানি শুল্ক বিদ্যমান 15% হতে বৃদ্ধি করে 25% নির্ধারণের প্রস্তাব করছি। আমাদের দেশে তৈরি হচ্ছে এটা, প্রোটেকশন। দেশীয় ডিটারজেন্ট উৎপাদনকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল লিনিয়ার অ্যালকাইল বেনজিন আমদানির ক্ষেত্রে মাত্র 1% আমদানি শুল্ক ধার্য করার প্রস্তাব করছি। স্থানীয় কোল্ড রোল ও কোটেড কয়েল স্থানীয় কোল্ড রোল এবং কোটেড কয়েল ও শীট উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণে কোল্ড রোল
কয়েল ও শীট আমদানিতে অতিরিক্ত 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছে। কপার তার ও টিউব উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে কপারের তার আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছে এবং কপার টিউব আমদানির ক্ষেত্রে বিদ্যমান 15% আমদানি শুল্ক বৃদ্ধি করে 25% নির্ধারণের প্রস্তাব করছি। সব প্রোটেকশন দেশীয় শিল্পের। দেশীয় ফ্লোট গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রয়োজনীয় 5টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% নির্ধারণপূর্বক রেয়াদি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে 1200 ওয়াটের নিম্ন ক্ষমতা সম্পন্ন ডিসি মোটর আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে গড়ে ওঠা টায়ার টিউব উৎপাদনকারী শিল্পখাতকে শক্তিশালী করার লক্ষ্যে উক্ত শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছে। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্ট উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান 30% সম্পূরক শুল্ক হ্রাস করে 10% নির্ধারণ করার প্রস্তাব করছে। স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের লক্ষ্যে কাঁচামাল হিসেবে কফি এক্সট্র্যাক্ট, এসেন্স ও প্রিপারেশন বাল্ককে আমদানির ক্ষেত্রে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছে। আমদানি বিকল্প পলিয়েস্টার স্টেপল ফাইবার উৎপাদন শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের জন্য উদ্দেশ্যে পলিয়েস্টার স্টেপল ফাইবার অন্যটিতে 5% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করছে। এটা আমাদের দেশে হচ্ছে এখন, সুতরাং এটা প্রোটেকশন প্রয়োজনীয়তা আছে। প্রজ্ঞাপন সংশ্লিষ্ট কতিপয় প্রস্তাবনা শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কর রিয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। দেশের সামগ্রিক শিল্প মানে স্পিকার, দেশের সামরিক শিল্প খাতের বহুমুখী সম্প্রসারণ কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় শিল্পের বিকাশের লক্ষ্যে শিল্পের কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। সেবা খাতকে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে আগাম কর অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করুন। জনকল্যাণমূলক সেবা খাত যেমন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের জনগণ গুরুত্বপূর্ণ বিবেচনায় উৎপাদনকারী শিল্পের ন্যায় সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকেও মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি। এর ফলে স্বাস্থ্যসেবা ও শিক্ষার খরচ কমবে। ইটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় রাসায়নিক আমদানিতে বিদ্যমান শুল্ক অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2027 পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছে। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে রিয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ বৃদ্ধি। মাননীয় স্পিকার, দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুতের দাম সহনশীল রাখার লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে শুল্ক কর রিয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। মূল্য সংযোজন কর ও সংক্রান্ত প্রস্তাবনা। মাননীয় স্পিকার, বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থা গঠনের লক্ষ্যে মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাবসমূহ মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের টার্নওভার কর প্রদানের সহজ বিধান। মাননীয় স্পিকার, ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক ব্যবসার ধরন আর্থিক সক্ষমতাকে বিবেচনা রেখে ফ্ল্যাট রেটে সীমিত পরিমাণে
সুনির্দিষ্ট টার্নওভার কর প্রদানের বিধান করার প্রস্তাব করছি। এর ফলে হয়রানি মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কর পরিশোধ সহজ হবে এবং জনগণ স্বপ্রণোদিত হয়ে গর্বিত করদাতা হিসাবে কর প্রদানে এগিয়ে আসবে। এটা এমন খুবই কম, কিন্তু এটার মাধ্যমে বিশাল নেটওয়ার্ক হবে যারা ভবিষ্যতের করদানে উৎসাহিত হবে। জুয়েলারি খাতে সুনির্দিষ্ট ভ্যাটের বিধান প্রণয়ন, জুয়েলারি সেবার বিপরীতে 5% ভ্যাটের পরিবর্তে প্রতিভরি হিসাবে 2,500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করছি। আজকাল বোধহয় বেশি স্বর্ণ ব্যবহার করা হয় না মনে হচ্ছে। ব্যাংক স্থিতির উপর প্রযোজ্য আবগারি শুল্ক, বর্তমানে 3,00,000 টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি অব্যাহতি রয়েছে। 3,00,000 টাকা পর্যন্ত অব্যাহতি আছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা 3,00,000 টাকা হতে বৃদ্ধিপূর্বক 4,00,000 টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এছাড়াও একটি লোন অ্যাকাউন্ট এর বিপরীতে শুধুমাত্র একবারেই আবগারি শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করছি। প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্যকে অব্যাহতি প্রদান, মাননীয় স্পিকার, দেশের লক্ষ লক্ষ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কন্টেন্ট তৈরি করে আয় করছেন, তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে স্টার্ট আপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির জন্য নিম্নোক্ত প্রস্তাব করছি। স্টার্ট আপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে 15% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। স্টার্ট আপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে 15% ভ্যাট ও স্টার্ট আপ প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। উক্ত অব্যাহতির মেয়াদ 30 জুন 2035 পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, 2035 পর্যন্ত একটা দীর্ঘ সময় পাবে আমাদের নতুন প্রজন্ম এই এলাকাগুলোতে তাদের যে ক্যারিয়ার পাথ গঠন করতে তাদের জন্য সহজ হবে। কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার কর্তৃক প্রদত্ত সেবার উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি। এটা সবার জন্য। সিমের উপর সুনির্দিষ্ট কর প্রত্যাহার, আইসিটিকে ট্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার একাতে ট্যাক্স ব্যাট লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় 50% এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় 25%। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি, তাই এ খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে দেশের সাধারণ মানুষের নিকট মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের উপর আরোপিত 300 টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছে। এখন থেকে সিম ফ্রি আর টাকা দিতে হবে না। ফলশ্রুতিতে আগামী অর্থ বছরে মোট 1,200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। সরকারের 1,200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। মাননীয় স্পিকার, কৃষিখাতে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, কৃষিকাজে ব্যবহৃত সকল সারের ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য 7.5% ব্যয় সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এই কার্যে ব্যবহার্য সকল ধরনের কীটনাশকের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।
স্বাস্থ্য খাতে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানিকৃত হার্টের রিং বা স্ট্যান্ট এবং চোখের ইন্ট্রাকুলার লেন্স এর সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব। এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্ট্যান্টের মূল্য প্রায় 20,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। চোখের প্রতিটি ইন্ট্রাকুলার লেন্স এর মূল্য প্রায় 5,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য ব্লাড টিউবিং সেট ফর হিমোডায়ালিসিসের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এর ফলে কিডনি ডায়ালিসিসের খরচ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। মাননীয় স্পিকার, দেশীয় শিল্প বিকাশের গতিশীলতা আনার স্বার্থে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে মূসক অব্যাহতি সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টোনার ইত্যাদি প্রযুক্তি নির্ভর পণ্যের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। আইসি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি হাইব্রিড গাড়ি, প্লাগ ইন হাইব্রিড গাড়ি, থ্রি হুইলার, ফোর হুইলার, ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাস ও ট্রাকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে 2030 সাল পর্যন্ত মূসক অব্যাহতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। মেট্রো রেল সেবার উপর মূসক অব্যাহতির মেয়াদ 30 জুন 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। ভ্যাটের আওতা বৃদ্ধি লক্ষ্যে ব্যবসায়িক কোন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করার জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। এখানে এক্সেমশন আছে যাদের যাদের প্রয়োজন, এটা পরবর্তীতে আমরা আলোচনা করতে পারব। মাননীয় স্পিকার, রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012-এর তফসিল সমূহে নিম্নোক্ত সংশোধনের প্রস্তাব করছি। বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের হিমায়িত মাছের আমদানি পর্যায়ে 15% মূসক আরোপের প্রস্তাব করছি। বৃক্ষ অথবা অংশ সুগন্ধ নির্যাস আমদানি পর্যায়ে 15% মূসক আরোপের প্রস্তাব করছি। বিভিন্ন ধরনের এমএস প্রোডাক্ট রড এর উৎপাদন পর্যায়ে বিদ্যমান সুনির্দিষ্ট ভ্যাট কিছুটা বৃদ্ধির প্রস্তাব করছি, সামান্য হবে, এটা বেশি না। তামাক কর, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির সর্বোচ্চ সমন্বয়, তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি 10 শলাকা 62 টাকা, মধ্যম স্তর 92 টাকা, উচ্চ স্তর 160 টাকা এবং অতি উচ্চ স্তর 210 টাকা নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ ও হিটেড টোবেকো এর উপর নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ 500 টাকা, সর্বোচ্চ খুচরা মূল্য 500 টাকা, প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 40%। হিটেড টোবেকো 210 টাকা প্রতি 10 শলাক,
প্রস্তাবিত শুল্ক সম্পূরক শুল্ক হার 67%। অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্য ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করছি। আমরা একেবারে সেই তামাকের ফিল্ড থেকে ট্র্যাক করে শেষ পর্যন্ত মার্কেটে আসা পর্যন্ত এটাকে আমরা ট্র্যাকের মধ্যে রাখব। বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন এর মাধ্যমে ব্যবসা সহজীকরণ। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী অঙ্গীকারে ব্যবসায়ী সহায়ক পরিবেশ উন্নয়নে বিনিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডিরেগুলেশন এর মূল লক্ষ্য হল বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবাকে সহজ, দ্রুত, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য করা। আমরা বিনিয়ন্ত্রণের লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন খাতভিত্তিক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো আমি এখানে একে একে উপস্থাপন করছি। বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজীকরণ উদ্যোগ। মাননীয় স্পিকার, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজ করতে আমরা কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন, ব্যবসা শুরু ও পরিচালনার সময় ব্যয় ও অনিশ্চয়তা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইন ভিত্তিক সিঙ্গেল উইন্ডো ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অনলাইন প্ল্যাটফর্মে আবেদন দাখিল হতে শুরু করে লাইসেন্স প্রদানের সকল প্রক্রিয়া সর্বোচ্চ 7 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সংস্থা মতামত না দাবি, অনাপত্তি বা ছাড়পত্র না দিলে প্রযোজ্য ক্ষেত্রে সম্মতি আছে ধরে নিয়ে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানি নিবন্ধন সেবার ক্ষেত্রে 48 ঘণ্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। 48 ঘণ্টা বিদেশি বিশেষজ্ঞ দক্ষ জনবলের ওয়ার্ক পারমিট 7 দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা 10 দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হবে। বিনিয়োগকারীর আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক আস্থা বাড়াতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তি হাল নাগাদ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। নির্বাচিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা প্যাকেজ চালু করা হবে, যাতে দ্রুত কলকারখানা স্থাপন উৎপাদন শুরু করা যায়। বিদেশি কর্মীর বিদেশ থেকে যারা কাজ করতেছে বিদেশি কর্মীর নিরাপত্তা ছাড়পত্রের আবেদন ও যাচাই প্রক্রিয়া পৃথকভাবে অনলাইন ভিত্তিক ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আওতায় আনা হবে। ব্যবসা সহজীকরণের লক্ষ্যে আমরা আয়কর, কাস্টমস, ব্যাট ব্যবস্থা সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন, আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, ব্যক্তি করদাতাদের পাশাপাশি আগামী অর্থবছরে কোম্পানি করদাতাদের কর্পোরেট রিটার্ন অনলাইনে দাখিলের ব্যবস্থা করা হবে। করদাতারা সারা বছর ব্যাপী রিটার্ন দাখিল করতে পারবেন। আগে একটা সময় পর্যন্ত লিমিটেড ছিল, এখন সারা বছর তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। বছরের শুরুর দিকে রিটার্ন দাখিল করলে কর প্রণোদনা পাবেন। যারা শুরুর দিকে করবে তারা কিছু বেনিফিট পাবে, কিন্তু সবাই সারা বছর করতে পারবে। করদাতার উৎসকর নিরূপিত করের করদাতার উৎসকর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এটা আবার একটু পরিষ্কার করি, এটা নিয়ে অনেক জনমনে প্রশ্ন আছে। তো
করদাতার উৎসকর নিরূপিত করেছে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এই রিফান্ড হবে অটোমেটেড ও ফেসলেস। কার কাছে যেতে হবে? অটোমেটেড অ্যান্ড ফেসলেস। আয়কর এবং ভ্যাট অডিটের ক্ষেত্রে রিস্ক বেসড সিলেকশন ক্রাইটেরিয়া এর ভিত্তিতে ব্যক্তি হস্তক্ষেপ ছাড়াই উইদাউট হিউম্যান ইন্টারভেনশন সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে নির্বাচন করা হবে। দ্বৈতকর পরিহার চুক্তির প্রয়োজনীয় দলিলের ভিত্তিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে অটোমেটিক পদ্ধতিতে অনলাইনে বিদেশি বিনিয়োগকারীগণ ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হবে। আসিকোদা ওয়ার্ল্ড এবং ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে আন্তঃসংযোগ স্থাপন করা হবে। হয়েছে অলরেডি ইতিমধ্যে। উৎসকর কর্তন না করার কারণে করদাতার দাবিকৃত খরচ অনুমোদন না করার বিদ্যমান বিধান বাতিল করার প্রস্তাব করছি। ব্যবসা খাতের আয় পরিগণনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে অ্যাক্রুয়েল ভিত্তিতে সুদ ব্যয় অনুমোদনের বিধান প্রস্তাব করছি। এটা যে অ্যাক্রুয়েল হচ্ছে, যেটা পেমেন্ট করে নাই কিন্তু ডিও হয়ে গেছে, ওইটা তারা তাদের অ্যাকাউন্টে এটা ব্যবহার করতে পারবে, হিসাবের মধ্যে আনতে পারবে। করদাতাগণের কর দায় হ্রাসকল্পে ব্যবসায়িক কার্যক্রমের কতিপয় আবশ্যিক খরচ যেমন পারকুইজিট, অপায়ন ব্যয়, ফ্রি স্যাম্পল বাবদ খরচ, প্রচারণামূলক খরচ অনুমোদনের সীমা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি করার প্রস্তাব করছি। আয়কর সংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতা বিস্তৃত করার প্রস্তাব করছি। আয়কর সংক্রান্ত যেগুলো কোর্টে যায় এগুলোকে আমরা অল্টারনেটিভ আউট অফ কোর্ট করার জন্য একটা ব্যবস্থা নিচ্ছি, চেষ্টা করা হচ্ছে। কাস্টম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ, মাননীয় স্পিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে কাস্টমস বন্ড প্রথা ব্যাক টু ব্যাক এলসির ভিত্তিতে শুল্ক মুক্তভাবে কাঁচামাল আমদানি ব্যবস্থা চালু করেছিলেন। এ খাতের পাশাপাশি অন্যান্য সকল রপ্তানিমুখী খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে তাদেরও কাস্টমস বন্ডের সুবিধা চালুর প্রস্তাব করছি। ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে শতভাগ রপ্তানিমুখী কমপ্লায়েন্ট পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতি বছর বন্ডের অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করছি। প্রত্যেক বছর অডিট বন্ডগুলোতে একটা হ্যারাসমেন্ট সৃষ্টি হয়, দুর্নীতির সৃষ্টি হয়, এটা রহিত করার প্রস্তাব করেছি। তৈরি পোশাক শিল্পের ন্যায় শতভাগ রপ্তানিমুখী লেদার গুডস, ফুটওয়্যার শিল্প প্রতিষ্ঠান, টাওয়েল, লিনেন, হোম টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের জেনারেল বন্ডের মেয়াদ এক বছরের স্থলে তিন বছর করার প্রস্তাব করছি, এভরি থ্রি ইয়ার্স। বন্ডের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য জাহাজীকরণের মেয়াদ উত্তীর্ণ অনন্য 48 ঘন্টা পূর্বে ইউটিলাইজেশন পারমিশন বা ইউপি গ্রহণের পরিবর্তে 24 ঘন্টা পূর্বে করার প্রস্তাব করছি, সময়টা আরো যাতে তাদের হাতে থাকে। জুয়েলারি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি এবং তা হতে প্রস্তুতকৃত জুয়েলারি রপ্তানি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ, নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে বন্ডেড ওয়ারহাউস পদ্ধতির আওতায় একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি।

বিগত দিনে আমরা সেই সুযোগ সৃষ্টি হয়তো তারা পায়নি, তারা সুযোগটা পায়নি। এখন আমাদের অনেক গোল্ড স্মিথ আমাদের পাশের দেশে গিয়ে ওখানে ভারতের রপ্তানিতে সহায়তা করছে, আশা করি আমরা সেটা করতে পারব ইনশাআল্লাহ। রপ্তানিমুখী শিল্পের প্রসার, রপ্তানি পণ্যের বৈচিত্র্যায়নের জন্য নতুন 10টি খাতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ প্রদান করার প্রস্তাব করছি। যারা বন্ডেড ওয়ারহাউস নিতে চাইবে না তারা গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে, কোন সমস্যা নাই। দুটাই অপশন আছে, কেবলমাত্র ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে পণ্য রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম 30% মূল্য সংযোজন ভ্যালু এডিশন করার আইনি বাধ্যবাধকতা বিলোপ করার প্রস্তাব করছি। আগে ভ্যালু এডিশনের একটা কম্পালশন ছিল, সেটা আমরা তুলে দিচ্ছি। অথরাইজড ইকোনমিক অপারেটর প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সিস্টেম বেসড সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে পণ্য খালাসের হার বর্তমানের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব করছি। আমদানি পণ্য ছাড়করণের ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের সঠিকতা ও গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে সরকারি ল্যাবের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ও আইএসও স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিগুলিতেও পণ্য পরীক্ষার সুযোগ রেখে নতুন বিধান করার প্রস্তাব করছি। মূল্য সংযোজন কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ, মাননীয় স্পিকার, মূসক রিফান্ড আবেদন গ্রহণ যাচাই অনুমোদন ও মূসক ফেরতের অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে করদাতার ব্যাংক হিসাবে জমা ইত্যাদি অটোমেটিক প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে, মূসক অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে ফেরত যাবে। আগামী অর্থ বছরের শুরু থেকে আয়করের ই রিটার্ন এর ন্যায় ই ভ্যাট সিস্টেম হতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। ক্ষুদ্র ভ্যাটদাতাদের জন্য সহজে মূসক দাখিলপত্র দাখিলের সুবিধার্থে আলাদা ভ্যাট রিটার্ন ফর্ম প্রবর্তন করা হবে, যাতে তারা অতি সহজে অল্প কিছু তথ্য পূরণ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে। ই ভ্যাট সিস্টেমে আবেদন করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা বিআইএন প্রদান করার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। প্রতি মাসে রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা প্রত্যাহারপূর্বক প্রতি 3 মাসে একবার অর্থাৎ ত্রৈমাসিকভাবে রিটার্ন দাখিলের বিধান প্রণয়নের প্রস্তাব করছি। ভিএটি তাকে প্রত্যেক মাসে দিতে হতো, এখন প্রত্যেক কোয়ার্টারে দিলে চলবে। যে সকল করদাতা নিজস্ব ইআরপি সফটওয়্যার ব্যবহার করেন তারা যাতে নিজস্ব সফটওয়্যার হতে এক ক্লিকেই ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। আপিল ট্রাইব্যুনাল ও হাইকোর্টে আপিল দায়েরের ক্ষেত্রে জমাকৃত কর উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা এবং এক্ষেত্রে কর কর্মকর্তাদের ডিসক্রিশনারি পাওয়ার বিলোপ করার প্রস্তাব করছি। অর্থ প্রত্যাবর্তন, বৈদেশিক লেনদেন ও আর্থিক লেনদেন সহজীকরণের উদ্যোগ, মাননীয় স্পিকার, বিদেশী বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি, বৈদেশিক লেনদেন সহজীকরণ, ব্যাংকিং সেবা দ্রুততর করা এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে কার্যকর করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার হস্তান্তর ও মূলধন প্রত্যাবর্তন সহজ করা হয়েছে। 1 কোটি টাকা পর্যন্ত ভ্যালুয়েশন রিপোর্ট লাগবে না এবং 100 কোটি টাকা পর্যন্ত ডিল ভ্যালু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই রিপেট্রিয়েশন করা যাবে। বড় অঙ্কের লেনদেনের শেয়ারের মূল্য নির্ধারণকে আরও নিরপেক্ষ করতে লাইসেন্স ভ্যালুয়েশন ফার্মস ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈদেশিক বাণিজ্যের সময় ও ব্যয় কমাতে নির্ভরযোগ্য আমদানিকারক ও কম ঝুঁকির পণ্যের ক্ষেত্রে ঋণপত্রের বাধ্যবাধকতা ব্যবহার ধাপে ধাপে শিথিল করার বিষয় বিবেচনা করা হচ্ছে। যারা ক্রেডিবল ব্যবসায়ী তাদের জন্য হয়তো ক্রমান্বয়ে আমাদের এলসি খোলার প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের সঙ্গে সমন্বয় সাধন করে ব্যাংক মোবাইল ভিত্তিক আর্থিক সেবা, পেমেন্ট সেবা প্রদানকারী

প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সেবা মাধ্যমের মধ্যে লেনদেন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলা হবে। শেষের দিকে ই লোন চালুর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ 12 মাস মেয়াদে দেওয়া যাবে। এতে ক্ষুদ্র ঋণ প্রাপ্তি সহজ হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে। আমরা যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি সাধারণ মানুষের জন্য, সেটা এটা সহায়ক ভূমিকা পালন করবে। খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে প্রিসুট মেডিয়েশন বা মামলা পূর্ব মধ্যস্থতা ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে ঋণ সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ হবে আউট অফ কোর্ট। পুঁজিবাজারে মূলধন সংগ্রহ সহজীকরণের পদক্ষেপ, মাননীয় স্পিকার, পুঁজিবাজারকে আরো গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক, আস্থাভিত্তিক করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ করতে অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন ও পরিপালন সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে। আইপিও প্রক্রিয়া সময় নির্ধারিত ও প্রযুক্তি নির্ভর করা হবে। আইপিও প্রক্রিয়াটাকে এখন এখানে অনেক দীর্ঘসূত্রিতা আছে, এটাকে সময় নির্ধারিত করে দেওয়া হবে। আবেদন দাখিল, আনুষাঙ্গিক দলিলাদি যাচাই বাছাই, ফি পরিশোধ, সংশোধন, অনুমোদনের ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে। কোন পেপার থাকবে না এখানে, এভরিথিং উইল বি অনলাইন। ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে। পুরো বিষয়টাকে ক্যাপিটাল মার্কেটে ডিজিটালাইজ করা হবে। পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানো হবে। কোম্পানি বন্ড বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড, মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর ব্যবস্থা করা হবে। সরকারি ও বেসরকারি দীর্ঘমেয়াদী প্রকল্প অর্থায়নে বন্ড, সুকুক, অবকাঠামো তহবিল সহ বিভিন্ন ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্টস এর ব্যবহার বাড়ানো হবে। বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার, সংশ্লিষ্ট সংস্থার তথ্য ব্যবস্থার সমন্বয় জোরদার করা হবে। দেশীয় কোম্পানির জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ রিজিওনাল ডুয়েল লিস্টিং এর সম্ভাবনা যাচাই করা হবে। নিরীক্ষক, মূল্যায়নকারী, ইস্যু ম্যানেজার সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রফেশনাল লাইবিলিটি ফ্রেমওয়ার্ক এবং লাইবিলিটি ইন্স্যুরেন্স প্রবর্তন করা হবে। পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় সেটেলমেন্ট টাইম বর্তমানে T+2 থেকে ধাপে ধাপে কমিয়ে T+0 করা হবে। বৈধ বিদেশি বিনিয়োগের মুনাফা এবং নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট এর মাধ্যমে ক্রয়কৃত শেয়ার বা সিকিউরিটিজ বিক্রয় লব্ধ অর্থ প্রত্যাবর্তন ও পুনঃবিনিয়োগের প্রক্রিয়া এক কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। নির্মাণ পরিবেশ, স্থানীয় অনুমোদন ও প্রতিপালন সহজীকরণ। মাননীয় স্পিকার, শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি সেবাসমূহ সহজ ও সমন্বিত করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। শিল্প কলকারখানার স্থান নির্বাচন সংক্রান্ত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্রের আবেদন অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। নির্মাণ, অগ্নি নিরাপত্তা, পরিবেশ, ভূমি, নকশা অনুমোদনের জন্য সমন্বিত সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হবে। এতে একই প্রকল্পে পৃথক পৃথক আবেদন ও বারবার পরিদর্শনের প্রয়োজন কমবে। অনুমোদন ও যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে নীতিমালা জারিপূর্বক ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি, রিস্ক অ্যাসেসমেন্ট সিস্টেম চালু করা হবে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র, নবীন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন পূর্বক সহজ প্রতিপালন কাঠামো, কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক প্রবর্তন করা হবে। নবীন উদ্যোক্তাদের জন্য বিষয়গুলো আরও সহজ করা হবে। অনানুষ্ঠানিক খাতের ছোট উদ্যোক্তাদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনার সুবিধা, তাদের জন্য প্রযোজ্য লাইসেন্স গ্রহণ, নবায়ন, নিয়মিত প্রতিপালনের শর্ত সহজ করা হবে।
মানে স্পিকার, আমরা এই সকল বিনিয়ন্ত্রণ, এই সমস্ত ডিরেগুলেশন কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করব। এছাড়াও এই কার্যক্রমসমূহ যথাযথ মনিটরিংয়ের লক্ষ্যে একটি ডেডিকেটেড ওয়েবসাইট প্রণয়ন করছি, যেখানে সেবা গ্রহীতাগণ সরাসরি সেবা প্রদান বিষয়ে অনিয়ম বা অভিযোগ দাখিল করতে এবং তার প্রতিকার সম্পর্কে জানতে পারবেন। তো এটা খালি আমরা করছি না, আমরা এটাকে ফলো আপ করে এটা এক্সিকিউশনটা এনশিওর করতে চাচ্ছি। এ সকল সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে ব্যবসা শুরু ও পরিচালনা সহজ হবে, কস্ট অব ডুইং বিজনেস কমবে এবং সামগ্রিকভাবে ইজ অব ডুইং বিজনেস বৃদ্ধি পাবে। এর ফলে বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থানে নতুন গতি আসবে। মাননীয় স্পিকার, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, দেশের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, নারী, তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রবাসী এবং জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিক পদক্ষেপ, অর্থনৈতিক সংস্কারের সাহসী উদ্যোগ এবং জাতীয় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে অগ্রসর হবে। আমাদের প্রত্যয় এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে সুযোগের দ্বার সবার জন্য উন্মুক্ত থাকবে, উদ্যোগ ও উদ্ভাবন উৎসাহিত হবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, অর্থনৈতিক অগ্রগতির সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যাবে, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ডিরেগুলেশন এবং জনগণের ক্ষমতায়নের ভিত্তিতে আমরা একটি সমৃদ্ধ, আত্মবিশ্বাসী বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি, সৃজনশীলতা, উদ্যোগই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। সেই শক্তিকে বিকশিত করার মধ্য দিয়েই আমরা গণমানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সমস্যার সমাধান করতে চাই এবং সম্মিলিত প্রয়াসে গড়ে তুলতে চাই গণ আকাঙ্ক্ষার এক স্বনির্ভর মর্যাদাবান বাংলাদেশ। আমরা চাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের গৌরব হোক সকলের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার।

ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য হল এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপিত হল। সদস্যবৃন্দ, 2025-2026 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2026-2027 অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো।

0: দিনের কর্মসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল 2026 সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি।
0: মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল 2026 সংসদে উত্থাপন করছি।
0: অর্থ বিল 2026 সংসদে উত্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 31শে জ্যৈষ্ঠ, 1433, 14 জুন 2026 তারিখ রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হল। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: এতক্ষণ জাতীয় সংসদ ভবন থেকে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106, এফএম 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে, এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ডে।
3: বাংলাদেশ বেতার খুলনা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হল। শুনতে পেয়েছেন মিডিয়ামওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: দুটো নতুন বলে খেলা শুরু হয় এবং যখন 34 ওভার শেষ হয়ে যায় তখন দুটো নতুন বলের মধ্যে যে কোনো একটা বল ফিল্ডিং টিম তারা বেছে নেয় ইনিংসের শেষ অবধি খেলার জন্য। সে 34 ওভার শেষে জস ইংলিশ একটা বল বেছে নিয়েছেন একটু আগে খেলা। এই মুহূর্তে একটা বিরতি। এখন আপনারা জানেন যে বেলসেও কিন্তু এলইডি লাইট ব্যবহার হয়, সেরকম একটা বেলস পরিবর্তন হয়েছে। 42 বল থেকে 18 রান প্রয়োজন। রাইলি মেরেডিথ একটা শর্ট লেগ রয়েছে, মেহেদী হাসান মিরাজকে বাউন্সার ঠুকে দিয়েছেন এবং ইট ওয়াজ এক্সপেক্টেড এটাই। আপনারা হ্যাঁ ঠিক আছে, আপনি যখন খেলবেন তখন আসলে আপনার শরীরের অবস্থা কি সেটা প্রতিপক্ষ চিন্তা করবে না, প্রতিপক্ষ আপনার জন্য এম্প্যাথেটিক হতে পারে। যদিও ওই মুহূর্তে আম্পায়ার অবশ্য নো বলে সংকেত দিয়েছেন, সম্ভবত তিনি ওভারস্টেপ করে ফেলেছেন। এবং পুল শট যেটা খেলেছিলেন মিরাজ খুব একটা ভালোভাবে নেগোসিয়েট করতে পারেননি, একটা রান নিয়েছেন যদিও নোম্যান্স ল্যান্ডে বলটা পড়ার পরে, অর্থাৎ দুটো রান কিন্তু যোগ হয়ে গেছে। এবং তাওহিদ হৃদয় তিনি একটা ফ্রি হিট উপভোগ করবেন। মেহেদী হাসান মিরাজের জন্য একটা শর্ট লেগ নিয়ে আসা হয়েছিল, একটু আগেই তিনি মাথায় আঘাত পেয়েছিলেন এবং তারপর বমি করেছিলেন, যেটা নিয়ে আমরা এত আলোচনা করছিলাম। এই মুহূর্তে তাওহিদ হৃদয়ের জন্য সেই শর্ট লেগটা থাকবে কিনা মনে হচ্ছে না, সেই শর্ট লেগটা তাওহিদ হৃদয়ের জন্য থাকবে। হ্যাঁ, সরিয়ে ফেলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মিড অফ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট রয়েছে এবং থার্ড ম্যান না ফাইন লেগকে সার্কেলের ভেতর নিয়ে আসা হয়েছে। কিছু একটা নিয়ে এখনো আম্পায়ারের সাথে কিন্তু অস্ট্রেলিয়ান ফিল্ডারদের কথা হচ্ছিল। যাই হোক, দেখে মনে হচ্ছে অফসেট। তানভীর আহমেদ আম্পায়ার, তিনি তার পজিশন নিয়েছেন। রাইলি মেরেডিথ আসছেন, ফ্রি হিট। তাওহিদ হৃদয় কতটুকু কাজে লাগাতে পারেন এই ফ্রি হিটটাকে? এবং বল চলে গেল সেই ফাইন লেগ অঞ্চল দিয়ে উড়ে উড়ে অনেক দূরে। প্রথম বলে নো বল ছিল যেখানে এক রান এসেছিল এবং ফ্রি হিটটা শর্ট বল কোমর সমান উচ্চতায় ফাইন লেগ সার্কেলের ভেতর। আই এম সরি স্যার, আপনি খুব বাজে একটা বল করেছেন এবং তাওহিদ হৃদয় সেটাকে শাস্তি দিতে মোটেও কিন্তু ভুল করলেন না। আর মাত্র 10 রান প্রয়োজন। বাংলাদেশের জন্য একেবারে সহজ একটা কাজ হওয়া উচিত, 41 বল থেকে 10 রান তাওহিদ হৃদয়, 34 রানে অপরাজিত 52 বল থেকে। মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে নন স্ট্রাইকিং ফ্রন্টে রয়েছে, 20 বল থেকে 15 রানে অপরাজিত রয়েছেন তিনি। রাইলি মেরেডিথ আসছেন ওভারের পরের বলটা, আরো একবার শর্ট বল পুল করে দিয়েছেন। এবার অবশ্য ডিপ স্কোয়ার লেগে একজন ফিল্ডার রয়েছেন, অ্যালেক্স ক্যারি রয়েছেন সেখানে, একটা রান অবশ্য আটকাতে পারবেন না। খুবই খরুচে একটা শুরু হয়েছে রাইলি মেরেডিথের এই ওভারটা, প্রথমে নো বল, সেখানে এক রান, তারপর ছক্কা, তারপর এক, সব মিলিয়ে 9টা রান কিন্তু চলে এসেছে, আর মাত্র 9 রান প্রয়োজন। এবং রাইলি মেরেডিথ আজকে কিন্তু তিনি লিয়াম স্কটকে সরিয়ে দলে একাদশে এসেছেন এবং তার ভাগ্যটাও আসলে খুব একটা ভালো যাচ্ছে না, একটুখানি খরুচেই হয়ে গেছেন 5 ওভার 2 বলে 38 এক উইকেটে। অস্ট্রেলিয়ার এই দলটার বোলিং অ্যাটাকটা কিন্তু বেশ অনভিজ্ঞ। আমরা বলছিলাম হ্যাঁ, ব্যাটিং লাইন আপে এক দুটো বড় নাম বাদে আমরা কিন্তু বলতে পারি যে ব্যাটিং লাইন আপটা যথেষ্ট শক্তিশালী, কিন্তু বোলিং লাইন আপে নেথান এলিস এবং অ্যাডাম জাম্পা বাদে তেমন কেউই কিন্তু ওখানে নেই হাল ধরবার মতো, এবং সেই সুযোগটাই বাংলাদেশ কিন্তু কাজে লাগিয়েছে। ওভারের পরের বল ইয়র্কার দেওয়ার চেষ্টা ছিল, মেহেদী হাসান মিরাজ সেটাকে গ্লান্স করে দিয়েছেন, বল চলে গেছে মিড উইকেটের দিকে, একটা রান পেয়ে যাবেন তিনি। আর মাত্র 8 রান প্রয়োজন। তাওহিদ হৃদয়, তার হৃদয় কি বলছে এই মুহূর্তে? কামরুজ্জামান ভাইয়ের হৃদয় তো নাচছে, তিনি বারবার কিন্তু দুহাত সামনের দিকে নিয়ে বেশ কয়েকবার আমাদেরকে তার নৃত্য শৈলী দেখাচ্ছেন বাংলাদেশ বেতারের এই ধারাভাষ্য কক্ষে। এবং কেনই না, বাংলাদেশ পুরো বাংলাদেশ দলের ডাগ আউট কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, বসে আছে, ইতিহাসের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। 8 রান প্রয়োজন অস্ট্রেলিয়াকে, ডিমাইটি অস্ট্রেলিয়াকে ওয়ান ডে সিরিজ হারানোর জন্য। আরো 4টা রান পেয়ে যাবেন কিনা? ফুল করে দিয়েছেন, হ্যাঁ পেয়ে যাবেন। মিড উইকেট থাকা ফুল করার সাথে সাথে বোলের গায়ে হয়ে গেছে 4টা রান আঁকা, আর মাত্র 4 রান প্রয়োজন। তাওহিদ হৃদয় 39 রানে অপরাজিত 54 বল থেকে, 38 বল থেকে 4 রান প্রয়োজন। তাওহিদ হৃদয় একটা প্রান্তে তিনি ধরে রেখেছেন। আজকে প্রথমেই তানজিদ তামিম আউট হয়ে গিয়েছিলেন, বিপদ হতে পারত আরো, প্রথম ওভারে আউট দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকেও, রিভিউ নিয়ে বেঁচে গেছেন তিনি। তারপরে একটা ভালো পার্টনারশিপ আমরা দেখেছি, তারপরে আমরা দেখেছি একসাথে কয়েকটা উইকেট পড়ে গেল, তারপরে আমরা দেখলাম মোসাদ্দেক হোসেন সৈকত একটা কাউন্টার অ্যাটাকিং ইনিংস খেলতে চাইলেন, তিনিও সেটাকে লম্বা করতে পারলেন না। মেহেদী হাসান মিরাজ মাথায় ব্যথা পেয়েছেন, মাঠ থেকে উঠে যাবার কথা, কিন্তু ইতিহাস রচনা না করে তিনি আজ মাঠ ছাড়তে চাইলেন না। সেটা ভালো করেছেন নাকি খারাপ করেছেন সে প্রসঙ্গে এখন আর আলোচনা করে লাভ নেই। দর্শকদের উল্লাস, মিরপুরের আকাশ বাতাস প্রকম্পিত। আরো একবার শর্ট বল পুশ করে দিয়েছেন, দ্বিতীয় রান নেবেন কিনা, না সম্ভব না। অ্যালেক্স ক্যারি, তিনি বাউন্ডারি লাইন থেকে অন্তত 7-10 গজ ভেতরে দাঁড়িয়েছেন এই ডাবল আটকানোর জন্য। একটা রান হয়েছে, হৃদয় পৌঁছে গেছেন 40-এ। মিরাজ অন স্ট্রাইক, পারবেন নাকি মিরাজ এই ওভারের শেষ বলে একটা বাউন্ডারি মেরে খেলাটা শেষ করবার জন্য? মেহেদী হাসান মিরাজ ভক্ত মহলে তাকে নিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা আলোচনা সমালোচনা চলছে, কিন্তু ওসব নিয়ে ভেবে আসলে লাভ কি? ইতিহাসের পাতায় লেখা থাকবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে দি মাইটি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো সিরিজ হারিয়েছিল। মেহেদী হাসান মিরাজের এই ছয় আঘাত বাংলাদেশ থেকে অনেক দূরে অস্ট্রেলিয়ায় গিয়ে যেন পড়ল। 22 বল থেকে 22 রান মেহেদী হাসান মিরাজ, দ্য পোয়েটিক জাস্টিস, ক্যাপ্টেনের ব্যাট থেকে বাংলাদেশের উইনিং রানটা কিন্তু আসলো। ইতিহাস রচনা হল আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, লাল সবুজের এই পতাকা পপ পপ করে উঠছে এই মুহূর্তে মিরপুরের গ্যালারিতে। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ 2-0 এগিয়ে গেল এবং এই সিরিজ নিশ্চিতভাবে নিজেদের নামে করে নিল।
2: আমরা করব জয়, আমরা করব জয়, আমরা

0: দিন, শাবাশ বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ। প্রথমবারের মতো হিস্ট্রি ইতিহাস করলে তোমরা, দারুণ, অভিনন্দন জানাই।
1: কামরুল চমান বাংলাদেশ মাইটি অস্ট্রেলিয়াকে 5 উইকেটে পরাজিত করে এক ম্যাচ বাকি রেখেই তারা কিন্তু সিরিজ জয়লাভ করতে সমর্থ হল। অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দেরকে, পাশাপাশি অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফদেরকে, এবং পাশাপাশি অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব পালন করে থাকেন তাদের সকলকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে, এবং পাশাপাশি অভিনন্দন আজকে যারা এসছেন বাংলাদেশের সমর্থক, যারা এসছেন এবং যাদের যোগ্যতার কারণে, যাদের এই উৎসাহের কারণে বাংলাদেশ ক্রিকেট জনপ্রিয়, এবং যাদের কারণে বাংলাদেশের ক্রিকেট এতটা দূরে এসছে, সেই সমস্ত দর্শকরা যারা এসছেন, আজকে শুরুর থেকেই বলেছি যে আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ জয়লাভ করবে, এবং আমি বাংলাদেশের সমর্থকদের বিশ্বাস করাতে চেয়েছি যে বাংলাদেশ আজকে জয়লাভ করবে। দিন শেষে বাংলাদেশ কিন্তু জয়লাভই করল। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক ঘটনা, এবং এটি আমাদের জন্য ঐতিহাসিক ঘটনা, স্মরণীয় মুহূর্ত, কারণ খুব একটা উপলক্ষ আসে না বড় দলের বিরুদ্ধে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে যখন আমরা জয়লাভ করি, সেটি ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেভাবে কভারেজ পায়, প্রকাশ পায়, সেটি কিন্তু অন্য দলগুলোর সাথে তেমন ভাবে প্রকাশ পায় না, যার ফলে যেটি হওয়ার সেটি হয়েছে। অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আরো একবার বাংলাদেশ বেতারের কমেন্ট্রি টিমের পক্ষ থেকে এবং বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকেও জানাই আন্তরিক ধন্যবাদ এ ধরনের চমৎকার একটি টুর্নামেন্ট কভারেজ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা উইনিং মুভমেন্টে আমরা বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেট আরো অনেকটা পথ এগিয়ে যাবে, বাংলাদেশের ক্রিকেট বিশ্ব দরবারে মাথা উঁচু করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ভালো করবে। আরো একবার বাংলাদেশকে অভিনন্দন, জয়ের মোমেন্টাম জয়লাভ করে আমরা নিঃসন্দেহে স্বপ্ন দেখতে পারি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে র্যাঙ্কিং এর অনেকটাই উন্নতি ঘটবে। এবং এবারে আগামী দিন, আগামী খেলার টার্গেট, দুটি খেলা হয়ে গেছে সিরিজ বাংলাদেশের, যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারে সেটি হবে বিগ অ্যাচিভমেন্ট, আর যদি পরাজিতও হয় কোনো সমস্যা নেই। সব মিলিয়েই চমৎকার একটি ম্যাচ আপনারা উপভোগ করলেন, এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে খেলার সরাসরি ধারা বিবরণী আপনারা শুনতে পেলেন। আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। এবারে আমাদের ফেরার পালা, ধারাভাষ্যে আমরা বেশ কয়েকজন আজকের ম্যাচে দায়িত্ব পালন করেছি, বলবো আমাদের উইনিং ধারাভাষ্য টিম, মোহাম্মদ পলাশ খান, মোহাম্মদ কামরুজ্জামান, সাজ্জাদ রাহাত হোসেন, মোহাম্মদ রেজওয়ান ফেরদৌস জিকো আপনাদের সঙ্গেই ছিলাম, প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে ফাতেমাতুজ্জোহরা, আসমা আক্তার শিমু, শামীম মাহবুব, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকুদ্দিন আকন, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। একটা চমৎকার সংবাদ আপনাদের জানাচ্ছি, এবং সেই চমৎকার সংবাদটি হল বাংলাদেশ মাইটি অস্ট্রেলিয়াকে পরাজিত করে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়লাভ করতে সমর্থ হল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। সেই 21 বৎসরের অপেক্ষা বাংলাদেশের আজকে সফল হল। আপনাদের দিয়ে যাচ্ছি ঢাকার বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ বেতারের ঢাকা স্টুডিওতে। আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ।
2: বাংলাদেশ বেতার, প্রিয় শ্রোতা, এতক্ষণ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হল। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলো হার্স এবং FM 104 মেগা হার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর 88.8 মেগাহার্টজ, কক্সবাজার এফএম 100.8 মেগাহার্টজ, বরিশাল এফএম 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বান্দরবান এফএম 92 মেগাহার্টজ, কুমিল্লা এফএম 103.6 মেগাহার্টজ এবং রাঙামাটি এফএম 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হল। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইটে www.betar.gov.bd থেকেও শুনতে পেয়েছেন। অনুষ্ঠান ঘোষণায় দিন মাহমুদ আখন্দ, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আখন্দ এবং প্রযোজনা করলেন মোহাম্মদ আহসান হাবিব। প্রিয় শ্রোতা,
3: বাংলাদেশ বেতার খুলনা, এতক্ষণ ঢাকা শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হল। শুনতে পেয়েছেন মিডিয়াময় 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্যে কমানো হচ্ছে কর। নতুন বাজেটে 10 খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 1,44,000 কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের জন্য 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা। আগামী বাজেটে করমুক্ত আয় সীমা বাড়িয়ে 4.25 লাখ টাকা করার প্রস্তাব। 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত, সংঘাত নিরসনে পাকিস্তান, রাশিয়া ও চীনের আবারও আহ্বান। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। রাত 1:00 উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে, এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসাবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। বাজেট বক্তৃতার শুরুতে অর্থ পরিকল্পনা মন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মদানকারী সকল শহীদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি বিষয়কে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। এবারে বাজেটে প্রধান অগ্রাধিকার খাতগুলোর বরাদ্দ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
2: 2024-এ ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পথ ধরে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দেশ। দীর্ঘ যাত্রা পেরিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়। বৈশ্বিক অর্থনৈতিক মেঘের আড়াল থেকে এক টুকরো সোনালী রোদ ছিনিয়ে আনার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত নেতৃত্বে ঘোষিত হল 9,38,000 কোটি টাকার এই বিশাল বাজেট। এই বাজেটের মূল দর্শন সাময়িক চমক সৃষ্টি করা নয়, বরং প্রতিটি নাগরিকের অর্থনৈতিক অধিকার ও সমতা নিশ্চিত করা, যেখানে লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, লক্ষ্য হল বৈষম্যহীন এক সমাজ বিনির্মাণ, জনগণের আর্থিক পুনরুদ্ধার আর এক নতুন ভোরের কল্যাণ নিশ্চিত করা। 2034 সালের মধ্যে 1 ট্রিলিয়ন ডলারের এক মহাসমৃদ্ধ অর্থনীতির বন্দরে পৌঁছানোর যে স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই বাজেট যেন সেই সমুদ্রযাত্রারই প্রথম নোঙর। ঋণ নির্ভরতার শিকল ভেঙে এবার বাজেট ঘাটতিকে জিডিপির 3.6% এক সহনীয় সীমানায় বেঁধে ফেলার সাহসী অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী। ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে বন্ড বাজারের নতুন জানালায় আলো ফেলার কথা বলা হয়েছে এই দলিলে। রাজস্বের খরা কাটিয়ে ওঠার গান গাওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এবারের লক্ষ্য 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহ, যা জিডিপির 10.2%, যার সিংহভাগ অর্থাৎ 6,04,000 কোটি টাকায় আসবে এনবিআর এর হাত ধরে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ 10টি অগ্রাধিকার খাত ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। সরকারের ঘোষিত অগ্রাধিকার অনুযায়ী সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার কথা বলা হয়েছে। দেশের সব শ্রেণী পেশার মানুষ এবং সব অঞ্চলের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য। এবার মানুষের মৌলিক কল্যাণে, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের পালে লেগেছে নতুন হাওয়া। 3,16,715 কোটি টাকার উন্নয়ন বাজেটের এক বিশাল অংশ বরাদ্দ রাখা হয়েছে এই দুই খাতের জন্য। দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে শিক্ষা খাতে বরাদ্দ নেওয়া হয়েছে 1,36,606 কোটি টাকা, যা জিডিপির 2%। আর জরাজীর্ণতা কাটিয়ে জীবনের স্পন্দন ফেরাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 69,409 কোটি টাকায়। আগামী দিনের স্বপ্ন জিডিপির 5% থাকবে এই দুই সঞ্জীবনী খাতের জন্য। সার্বজনীন সামাজিক ব্যবস্থা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী ও উৎপাদন ভিত্তিক অর্থনীতি, ব্যবসা বান্ধব পরিবেশ, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করার পদক্ষেপও নেওয়া হবে। এছাড়াও সরকারের ঘোষিত অগ্রাধিকার খাতে জায়গা পেয়েছে জ্বালানি নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিকাশ, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেধাভিত্তিক প্রতিষ্ঠান ও প্রশাসন গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। কৃষি, জ্বালানি আর তথ্য প্রযুক্তির চিরচেনা প্রাঙ্গণ পেরিয়ে দেশের অর্থনীতি এবার ডানা মেলেছে নতুন দিগন্তে। ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি আর প্রকৃতির রঙে রাঙানো সবুজ আর সুনীল অর্থনীতি, যা এতদিন ছিল মূলধারার আড়ালে, তাকে আজ নিয়ে আসা হচ্ছে জাতীয় অর্থনীতির মূল স্পন্দনে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে আরও 91,000 কোটি টাকা। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরো শুনুন প্রতিবেদনে।
3: সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই।
4: দারিদ্র হ্রাস, বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বাড়াচ্ছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় আগামী 2026-27 অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,44,338 কোটি টাকা করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
3: সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থবছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই।
4: বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সরকারের সিগনেচার কর্মসূচি ফ্যামিলি কার্ড। এই কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী সদস্য মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন।
3: সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে 41,00,000 নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি।
4: বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্য ভাতা অব্যাহত থাকবে। 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাড়ানো হচ্ছে সহায়তার পরিমাণ। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করে 38,00,000 করা হবে।
3: প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 48 লক্ষে বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1 লক্ষে উন্নীত হবে। স্তরভেদে মাসিক ভাতা 1000 থেকে 1400 টাকা করা যাবে।
4: মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় বেসরকারি কর্মীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী অপরিবর্তিত থাকলেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য চলমান মাসিক ভাতাও অব্যাহত থাকবে।
3: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।
4: বিশেষজ্ঞরা বলছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ ইতিবাচক উদ্যোগ, তবে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
5: সামাজিক নিরাপত্তা খাতের পরিধি বাড়ানোর সরকারের উদ্যোগকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। বিশেষ করে দরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসূচি চালু করা, এটি অবশ্যই ইতিবাচক দিক। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, প্রকৃত উপকারভোগীদেরকে সঠিকভাবে শনাক্ত করা এবং ভাতার অর্থ তাদের হাতে যাতে পৌঁছানো নিশ্চিত করা যায় সেটি বিষয়টি আমাকে দেখতে হবে।
4: নতুন অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও সুবিধা বাড়ানোর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সুরক্ষার আওতায় আনার চেষ্টা করছে সরকার। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তির শ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। পরবর্তীতে 2028-29 এবং 2029-30 করবর্ষে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4,00,000 টাকা এবং 2030-31 করবর্ষে 4,50,000 টাকা করা হবে বলেও জানান তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি বা প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তিনি আরও বলেন 2028-29 এবং 2029-30 করবর্ষে এই সীমা হবে 4,50,000 টাকা এবং 2030-31 করবর্ষে 5,00,000 টাকা। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের পিতামাতা বা আইনানুগ অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত 50,000 টাকা করমুক্ত আয়ের সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন বিগত প্রায় 11 বছর যাবৎ কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আরো শুনুন প্রতিবেদনে।
6: সব জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি আগামী 1 জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের এই ঐতিহাসিক ঘোষণা দেন। বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দেন।
3: বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ বদলি ও পদোন্নতিতে মেধা সততা দক্ষতা অভিজ্ঞতা প্রশিক্ষণ যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার।
6: নতুন এই পে স্কেল আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার অর্থ হল আগামী মাসের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে শফিকুল ইসলাম। 2026-2027 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্য, কৃষিপণ্য, প্রযুক্তি, চিকিৎসা ও বিভিন্ন সেবা খাতে কর ও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এসকল প্রস্তাব কার্যকর হলে এসব পণ্যের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে সিগারেট, নিকোটিনজাত পণ্য, গাড়ি, আমদানি করা খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: বাজেটের জটিল অঙ্ক ও সমীকরণ বোঝেন না সাধারণ মানুষ, তবে বাজেট এলেই জনগণের চোখ থাকে কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল সেই বিষয়ের উপর। গত কয়েক বছরের বাজেটের চেয়ে এবারে চিত্রটা কিছুটা ভিন্ন। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে জনগণকে স্বস্তি দেয়া। এ লক্ষ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর শুল্ক ছাড় ও হ্রাস করা হয়েছে, এতে এসব পণ্যের দাম কমতে পারে। সার্বিক বিশ্লেষণে দেখা যায় শুল্ক কর কমানোর সংখ্যাই সব থেকে বেশি। ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি সহ 60টি নিত্যপণ্যের উপর উচ্চ করের হার 5%, 2%, 1% হতে কমিয়ে 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর ফলে দাম কমতে পারে এই 60টি নিত্যপণ্যের, ফলে স্বস্তি ফিরবে জনসাধারণের মাঝে।
3: মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্য কর ছাড়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করা প্রস্তাব।
8: এছাড়া শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামালের উপর শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে, স্বস্তি ফিরবে শিশু খাদ্যের দামেও। এছাড়া মশলায় 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং খেজুরের আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সোনা সরবরাহের উৎসে করের হার 5% কমিয়ে 0.5% করা হয়েছে, এতে কমতে পারে সোনার গহনার দাম। শিক্ষা ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে ল্যাপটপ ও কম্পিউটারের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বৈশ্বিক জ্বালানির সংকটকে বিবেচনায় রেখে কমতে পারে বৈদ্যুতিক গাড়ি, সৌর বিদ্যুতের সরঞ্জাম সহ আরও নানা পণ্যের দাম। এছাড়াও দাম কমতে পারে মোবাইল সিম ও দেশে তৈরি মোবাইল সেটের। এবারের বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতকে। কমানো হচ্ছে কিডনি ডায়ালিসিস সেবা, হার্টের রিং, ঔষধ সহ চিকিৎসা সামগ্রীর দামেও। আবার কিছু কিছু পণ্য ও সেবার উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, এতে দাম বাড়তে পারে সিগারেট, তেলচালিত গাড়ি, বিদেশি কাজু বাদাম, বিদেশি মধু ও খাদ্যের।
3: নিকোটিন পাউচ ও হিটেড টোবেকো এর উপর নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ 500 টাকা, সর্বোচ্চ খুচরা মূল্য প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 40%। হিটেড টোবেকো 210 টাকা প্রতি 10 শলাক, প্রস্তাবিত শুল্ক হার 67%। অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্য ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করছে।
8: এছাড়াও রড তৈরির বিভিন্ন উপকরণের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। শুল্ক কর বাড়ানো হচ্ছে বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিনে, এতে বাড়বে নির্মাণ ব্যয়। এছাড়া বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনার দামও বাড়তে পারে। বাংলাদেশ বেতার।
7: এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপনের আগে অর্থবছর 2026-2027 জাতীয় বাজেট এবং 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে অনুমোদন দেন। রাষ্ট্রপতি আজ জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে তাঁর কার্যালয়ে বাজেট দলিলে স্বাক্ষর করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদিত হয়। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এটি দেশের 55তম জাতীয় বাজেট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। আগামীকাল বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-2027 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করবেন। এবারে রয়েছে অন্যান্য খবর। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, গত 27 মে ভোরে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতক শিশুর মৃত্যু হয়। মৃত নবজাতকগুলোর বয়স ছিল মাত্র 1 থেকে 3 দিন।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে মার্কিন হামলা নিন্দা জানিয়ে বলেছে এর ফলে যুদ্ধবিরতি কার্যত অর্থহীন হয়ে পড়েছে। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এর আগে ইসলামী বিপ্লবী গার্ডস কোর আইজিসি আইআরজিসি কুয়েত, বাহরাইন ও জর্ডান সহ ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর প্রতিশোধমূলক হামলা চালায়। এদিকে পাকিস্তান জানিয়েছে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি নিয়ে তারা গভীর উদ্বিগ্ন। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজের উপর বারবার হামলাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে বর্ণনা করে অবিলম্বে উত্তেজনা হ্রাস ও আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে রাশিয়া, চীন এবং তুরস্ক সতর্ক করেছে নতুন করে হামলা বিশ্ব অর্থনীতির ক্ষতি সাধন করবে। খেলার খবর। ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। আজ রাতে মেক্সিকোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। আরো শুনুন প্রতিবেদনে।
11: মরুঝড়ের কাতার থেকে উত্তর আমেরিকার সবুজ ঘাসের গালিচায় 4 বছরের প্রতীক্ষা শেষে আজ আবার বেজে উঠছে বিশ্বজনীন সেই সুর। আজ মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আস্তেকা সাক্ষী হতে যাচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞের। ফুটবল কেবল চর্ম গোলকের ঘোর পাক পায়, এ যেন 21 শতকের এক মহাকাব্যিক উপাখ্যান যেখানে পায়ের জাদুতে রচিত হয় নতুন কোন ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হয় 1930 সালের উরুগুয়েতে, যেখানে জন্ম নিয়েছিল এই উন্মাদনা। বিশ্ব দেখেছে 1958 সালে মাত্র 17 বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোর পেলের পদাঙ্ক, যিনি ফুটবলকে বানিয়েছিলেন আর্ট বা শৈল্পিক ছন্দ। বিশ্ববাসী ভোলেনি 1986 সালের মেক্সিকোর সেই আস্তেকা স্টেডিয়ামকে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড বা শতাব্দীর সেরা গোল ফুটবলকে দিয়েছিল এক পৌরাণিক রূপ। ফুটবল প্রেমীদের সেই চিরচেনা মেক্সিকোতেই আজ আবারও বসছে বিশ্ব ফুটবলের আসর। তবে এবারের আসর শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয়, বরং রূপান্তরের। উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি ভেনুতে আজ থেকে শুরু হওয়া এই আসরটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ। 32টি দলের চিরচেনা গণ্ডি পেরিয়ে এবারই প্রথম অংশ নিচ্ছে 48টি দেশ। 39 দিনের এই দীর্ঘ ফুটবল মহাকাব্যে 104টি ম্যাচ রোমাঞ্চ ছড়াবে কোটি ভক্তের হৃদয়ে। প্রযুক্তির ছোঁয়ায় এবার মাঠ মাতাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সরযুক্ত বল, যাকে ম্যাচের আগে নিতে হবে বৈদ্যুতিক চার্জ। আজকের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ফুটবল ইতিহাসের অন্যতম নিয়মিত মুখ, 18তম বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া মেক্সিকো, আর তাদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি দক্ষিণ আফ্রিকা, যাদের এটি চতুর্থ বিশ্বকাপ আসর। অতীতে আন্তর্জাতিক ফুটবলে এই দুদল মুখোমুখি হয়েছে মোট 4 বার, যার মধ্যে মেক্সিকোর জয় 2টিতে, দক্ষিণ আফ্রিকার 1টিতে আর বাকি 1টি ম্যাচ হয়েছে ড্র। তবে বিশ্বকাপের মঞ্চে এটি তাদের দ্বিতীয়বার সাক্ষাৎ। এর আগে 2010 সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দল দুটি, যা শেষ হয়েছিল 1-1 গোলের সমতায়। আজ আবারও সেই উদ্বোধনী মঞ্চেই ভাঙবে অমীমাংসিত লড়াইয়ের সমীকরণ, যা দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। দূর পরবাসের এই খেলাকে কেন্দ্র করে রূপালী পর্দার দেশ বাংলাদেশও এখন উৎসবের আমেজ। চায়ের কাপে ঝড় উঠছে, উড়ছে প্রিয় দলের পতাকা। 11 জুন বাংলাদেশ সময় রাত 1টায় যখন রেফারি ফু দেবেন উদ্বোধনী ম্যাচের বাঁশিতে, তখন স্তব্ধ হয়ে যাবে চারপাশ, স্পন্দিত হবে কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়। জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে ফুটবল আজ মেলাবে বিশ্বকে একই মোহনায়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে আজ জাতীয় সংসদ সচিবালয়ে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে থেকে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 42 ওভারে 8 উইকেটে 187 রান করে। বৃষ্টি আইনে 41 ওভারে 192 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ 36 বল হাতে রেখে 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এই জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনাম কয়েকটি আরও একবার। জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্যে কমানো হয়েছে কর। নতুন বাজেটে 10 খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 1,44,000 কোটি টাকা। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। আজ রাত 1টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামীকাল 12 জুন 2026 খ্রিস্টাব্দের শুক্রবার বেলা 3টায় উসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সংবাদ সম্মেলন ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়াম ওয়েভের সকল আয়োজন।
2: এফএম সম্প্রচার কার্যক্রম

0: মিলনায়তন ঢাকায় 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সংবাদ সম্মেলন ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.6 মিটারে, অর্থাৎ 598 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়াম ওয়েভের সকল আয়োজন।
1: এফএম সম্প্রচার কার্যক্রম।

0: মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়াম ওয়েবের সকল আয়োজন।
1: এফএম সম্প্রচার কার্যক্রম হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী ফেরদৌসী রহমান, কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার।

0: শ্রী মাহমুদ চৌধুরী, উসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। বেলা দুটো বেজে দশ মিনিটে হাম প্রতিরোধ বিষয়ক একটি জীবন্তিকা শুনতে পাবেন। রচনা ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ, প্রযোজনা মোহাম্মদ শাহিদুল ইসলাম। ফুটবল ফ্লাশ, বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বেলা দুটো বেজে কুড়ি মিনিটে। পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান, পবিত্র কোরআন শিক্ষার আসর সকাল আটটা বেজে তিরিশ মিনিটে, এবং সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে। বেলা একটা বেজে পাঁচ মিনিটে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে প্রচারিত হবে পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী। সঙ্গীতানুষ্ঠানে ইসলামিক গান প্রচারিত হবে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে। আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে। দেশাত্মবোধক গান সকাল আটটা বেজে পনেরো মিনিটে, দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং রাত নটা বেজে কুড়ি মিনিটে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল নটা বেজে পাঁচ মিনিটে। এছাড়া ছায়াছবির গান শোনা যাবে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে। এছাড়া এফএম ব্যান্ড আঠাশ দশমিক আট মেগাহার্জে আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

ফেরদৌসী রহমানের কণ্ঠে দেশের গানটি শুনলেন। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির কোস

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম শেখ আকবর হোসেন, অনিন্দিতা বিশ্বাস বন্নি এবং আমি শেখ আসাদুজ্জামান মিথুন। অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন রাকিবুল হাসান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ করছি আমাদের আজকের সকল আয়োজন। আমাদের আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।